0: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Shokal 7টা বেজে 59 মিনিট। সুপ্রিয় শ্রোতা, আজ শুক্রবার, 5 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 3রা মহরম 1448 হিজরি, 19 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার, অর্থাৎ 558 কিলোহার্জ, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় মৌমিতা সাহা এবং আমি মোহাম্মদ আজমল হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আসমল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং আহমেদ হাসান। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর।
1: আসসালামু আলাইকুম, ইটস 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ ফ্রাইডে দ্য 5th of Ashad, দ্য 3rd of Muharram এন্ড June 19th. দ্য নিউজ রেড বাই মোহাম্মদ কামালউদ্দিন। The Cabinet approves in principle drafts of the Gambling Prevention, Narcotics Control Amendment and Bogra University Acts. Prime Minister asks SSF not to isolate head of the government from people while ensuring high security. 4 intercity bus terminals will be shifted outside Dhaka within the next 2.5 years, says Road, Transport and Bridges Minister. The government will act as supporting and cooperative partner in the media reform process, comments Information and Broadcasting Minister. United States lift naval blockade on Iran after signing peace deal. And in FIFA World Cup, Mexico facing South Korea, Canada and Switzerland wins their respective matches, while Czech Republic-South Africa match ends in 1-1 draw. Now the details. The Cabinet has given in principle approval to the drafts of the Gambling Prevention Act 2026, the Narcotics Control Amendment Act 2026 and the Bogra University Act 2026. The approval came in the Cabinet meeting at the Jatiya Shanshad yesterday with Prime Minister Tariq Rahman in the chair. The draft of the law was placed by the Ministry of Home Affairs. According to the summary of the proposed law, the expansion of modern technology has facilitated the spread of various forms of online and offline gambling activities. To maintain public order, reduce criminal tendencies, prevent socio-economic and psychological harm, and preserve the country's overall moral and economic balance, the government has updated and modernized the Public Gambling Act 1867 through necessary amendments and prepared the draft of the Gambling Prevention Act 2026. The draft law of the Drug Control Amendment Act 2026 states that in view of the changing patterns of the drug trafficking and abuse, the spread of technology-based narcotics-related crimes and practical challenges encountered in judicial proceedings, several provisions of the law have been amended and expanded. Meanwhile, the draft of the Bogra University Act 2026 said, considering the changing world of the social behavior, depending on science and technology, the government has decided to transform the proposed institution into a full-fledged general university to facilitate education and research in science, biology, engineering, technology, arts, social sciences, business administration, law, agriculture, medical sciences, and other emerging fields of knowledge. Besides, the meeting gave final approval to the draft of the Public Examinations Offences Amendment Act 2026. Prime Minister Tariq Rahman has urged the Special Security Force SSF to pay special attention so that the security perimeters does not push the head of the government away from the people, saying public trust and affection is his greatest source of strength. He made the urge while addressing a program organized at his office in the capital yesterday, marking the 40th founding anniversary of the SSF. The Prime Minister called on the SSF to remain particularly careful so that public does not become victims of their misbehavior while conducting the duties. Home Minister Salahuddin Ahmad said, "No member of the current Jatiya Shanshad can be called a loan defaulter according to the existing election law, as loan defaulters are ineligible to participate in elections and to get party nominations." He made the remark in the Jatiya Shanshad in response to the statement made on a point of order by opposition Chief Whip and the National Citizens Party NCP convener Nahid Islam. Earlier, the House resumed its sitting with Speaker Major Retired Hafizuddin Ahmad Bir Bikram in the chair. Meanwhile, participating in the general discussion on the proposed budget for the fiscal year 2026-27, various MPs said the proposed budget would be helpful in reducing the disparity between the rich and the poor in the country. The sitting of the House will resume next Sunday at 3 p.m. Road, Transport and Bridges, Railways and Shipping Minister Sheikh Rabiul Alam has said the four intercity bus terminals will be moved outside Dhaka within the next 2.5 years. He was speaking at a dialogue organized by the Bangladesh Secretariat Reporters Forum at the Secretariat yesterday, stating that about 400 coaches and engines are being brought to improve the quality of rail services. The minister said there will be a monorail next to the metro to allow people from the neighboring districts of the capital to travel easily. Information and Broadcasting Minister Zahiruddin Shopan has categorically said the government is committed to ensuring freedom of the press. He was addressing a workshop organized by the Ministry of Information and Broadcasting at a hotel in the capital yesterday to formulate the outline of the National Media Commission. The Information and Broadcasting Minister said, for the first time in the country's history, the government has brought together all stakeholders of the media on a single platform. The Information and Broadcasting Minister said, in this reform process, the government will act only as a supporting and cooperative partner on behalf of the state. This is Bangladesh Betar giving you the news. The United States has lifted its naval blockade of Iran after two countries signed a deal to end the war in the Middle East. U.S. Central Command confirmed the end of the blockade on social media in accordance with the President's direction. Soon afterwards, Iran's Supreme Leader Mustafa Khamenei said he had approved the deal with the United States despite having a different view without elaborating. Meanwhile, speaking to reporters at a White House briefing, U.S. Vice President J.D. Vance has said that 60-day negotiating period between Tehran and Washington has begun today. Now, FIFA World Cup. The FIFA World Cup football and Mexico are now facing South Korea at Estadio Akron Stadium in Mexico. Earlier, Canada beat Qatar by 6-0 at BC Place, Vancouver, in Canada. Meanwhile, Switzerland defeated Bosnia-Herzegovina by 4-1 at SoFi Stadium, Los Angeles. The match between South Africa and Czech Republic ended in a 1-1 draw at Mercedes-Benz Stadium in U.S. yesterday. And finally, weather forecast. Palatil 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamensing, Khulna, Kumilla, Noakhali, Chattogram, Coxabazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. Now, to end the news, here again the main points. The Cabinet approves in principle draft of the Gambling Prevention, Narcotics Control Amendment and Bogra University Acts. Prime Minister asks SSF not to isolate head of the government from the people while ensuring high security. 4 intercity bus terminals will be shifted outside Dhaka within the next 2.5 years, says Road and Transport and Bridges Minister. The government will act as supporting and cooperative partner in media reform process, comments, information and broadcasting minister. US lifts naval blockade on Iran after signing peace deal. And in FIFA World Cup, Mexico facing South Korea, Canada and Switzerland wins their respective matches, while Czech Republic South Africa match ends in 1-1 draw. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
2: Bangladesh Betar Khulnam. Ekhoni shunte paben sthaniya shongbad Banglay.
3: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Bilkis Akhtar Siddika. সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, হাম রুবেলা টিকাদানে খুলনা সিটি কর্পোরেশন দেশের মধ্যে সাফল্য অর্জন করেছে। আসন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনও শতভাগ সফল করতে চাই। তিনি গতকাল মহানগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে সংক্রমক ব্যাধির বিষয়ে ইপিআই সার্ভিলেন্স কার্যক্রমের ওপর ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার দায়িত্ব আপনাদের। সকলে সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের এই সাফল্য অব্যাহত রাখতে চাই। এক্ষেত্রে উদ্ভূত যে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার জন্য মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মী ও সুপারভাইজারদের নির্দেশ দেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে ইউনিসেফ খুলনার ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট তাপস কুমার হালদার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেলেন্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার নাজমুর রহমান সজীব ও কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা শরীফ সামিউল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় কেসিসি স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করে। এর আগে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু পানি নিষ্কাশনের অন্তরায়সমূহ চিহ্নিত করতে নগরীর কেডি অ্যাপ্রোচ রোড, হাজি ইসমাইল রোড, নবীনগরের বিভিন্ন ড্রেন, সোনারাঙ্গা সবুজবাগ এলাকা ও মিয়াপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পল্লীমঙ্গল মাদ্রাসা পার্শ্বস্থ পুকুরের কচুরিপানা, নবীনগর ও সবুজবাগ এলাকার ড্রেন এবং সেন্ট্রাল রোডের ড্রেনসমূহের পেড়িমাটি উত্তোলনের নির্দেশ দেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মুশিউজ্জামান খান, সমাজসেবক মোহাম্মদ আসাদুজ্জামান মুরাদ ও কামরান হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। যশোর পৌরসভার 2026-2027 অর্থবছরের নগর সমন্বয় কমিটির টিএলসিসি প্রাক বাজেট ও বিশেষ বাজেট সভা গতকাল পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আগামী অর্থবছরের জন্য সর্বমোট 122.86 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। বাজেটের মূল অংশসমূহ রাজস্ব খাত, মোট রাজস্ব আয় 44.28 লাখ 92 হাজার 27 টাকা এবং ব্যয় 45.01 লাখ টাকা, ঘাটতি 72,07,973 টাকা, উন্নয়ন খাত আয় ও ব্যয় উভয়ই সমান অর্থাৎ 77.85 কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 50 কোটি টাকা আসবে আর ইউ টিডিপি প্রজেক্ট এবং 15 কোটি টাকা আসবে এলজিসিআরআরপি প্রজেক্ট থেকে। এছাড়া আইইউ জিআইপি থেকে 50 লাখ এবং সরকারি অনুদান খাত থেকে 86 লাখ টাকা প্রাপ্তি দেখানো হয়েছে। মূলধন খাত মোট আয় 50,71,146 টাকা এবং ব্যয় 59,80,000 টাকা ধরা হয়েছে। পৌরসভার প্রশাসক ও নগর সমন্বয় কমিটির সভাপতির সভাপতিত্বে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা জোবাইদা রহমানের 54তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ডা জোবাইদা রহমানের জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোচনা করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এতে প্রধান অতিথি ছিলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতিতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি এর আয়োজন করে। সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত আইজিপি শিক্ষাবৃত্তি 2026-এ কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের মধ্যে গতকাল ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলমেতে প্রধান অতিথি ছিলেন। পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী ফল মেলা গতকাল খুলনার দাকুপে উপজেলা পরিষদ হল রুমেও শুরু হয়েছে। সংসদ সদস্য আমির এজাজ খান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিতে কৃষি কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় দেশীয় বিভিন্ন জাতের ফল প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলারোয়ার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 8,20,000 টাকা মূল্যের ভারতীয় মোবাইল যন্ত্রাংশ, চিংড়ি রেনু ও ঔষধ সামগ্রী জব্দ করেছে। জব্দকৃত পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গার তামুরহুদা উপজেলার দুধ পাতিলা এলাকায় গতকাল ট্রেনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে 2 যুবক নিহত এবং 1 জন আহত হয়েছেন। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে ভারী পুলিশের উপ পরিদর্শক জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খেলার খবর ফুটবল। মাগুরার শালিখা উপজেলার তালখুড়ি ইউনিয়ন পরিষদ মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় আর পাড়া একাদশ 1-0 গোলে একতে স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। এদিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় বাবুপুর একাদশ 2-1 গোলে তারাধলা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। প্রথমে শুনবেন মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে গান, কথা সাজিয়েছেন রফিকুর রশিদ।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

0: শুনছিলেন শাম্মি আক্তারের কণ্ঠে দেশের গান, গীতিকার ছিলেন রবীন্দ্রনাথ বিশ্বাস। আর এই গানটির সাথে শেষ হলো দেশের গান।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার অনুষ্ঠান। পরিচালনা কারি মোহাম্মদ ইকরামুল কবির।
2: রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো?
4: আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ওস্তাদ জি, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের পরিচয়টি জেনে নি।
5: আমি মোহাম্মদ আবিদ হাসান।
6: আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
7: আমি মোহাম্মদুল্লাহ।
8: আমি মোহাম্মদ শেখ আব্দুর রহমান।
9: আমার নাম নোমান বিন ইলিয়াস।
2: প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন যে, তোমরা কোরআনুল কারিমকে তাজউদ সহকারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করো। আর তাজউদ হলো মখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পোর, বারিক, অকফ, ইয়াদার সাথে তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়িবে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং একটি নেকির সওয়াব দশটি নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি অক্ষর, বরং এখানে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর। প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাজউদ সহকারে সুন্দরভাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন।
3: আমিন।
2: ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা সূরাতুল বুরুজ পড়বে এবং তাজউদ সহকারে মাস্ক করবে। পিছনের যে সবকটি ছিল সূরাতুল বালাদ, এ সূরাটি এখন এক একজন করে শোনাবে। সর্বপ্রথম শোনাবে মোহাম্মদ আবিদ হাসান।
5: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
2: সুন্দর করে বলো।
5: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
2: তামটা র পুর

0: عاصم بهذا البلد.
1: لا أقسم بهذا البلد. وأنت حل بهذا البلد.
0: খেয়াল করে পড়তে হবে, ওয়াও পাতলা হরফ, দুই ঠোঁট গোল করে, মধ্য একটু ফাঁকা করে, দুই ঠোঁট গোল করে,
2: দুই ঠোঁট গোল করে,
0: মধ্য একটু ফাঁকা করে,
2: মধ্য একটু ফাঁকা করে।

0: اهدنا
1: أهلكت
0: أهلكت

0: يقول أهلكت مالا لبدا
1: يقول أهلكت مالا لبدا أيحسب

0: আবার
1: মাসগাবা।

0: الصحت
1: আবার বলো তো, আও ইত'আমুন,
0: أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة
1: আবার আবার
0: أو إطعام في يوم ذي مسغبة
1: আবার ফাক্কু রকবাতিন, এখান থেকে আবার বলো,
0: ফাক্কু রকবা আও ইত'আম ফি ইয়াউমিন যি মাসগাবা,
1: মাসগাবা
0: মাসগাবা আও মিসকিনা যা মাতরাবা,
1: আবার
0: আও ইত'আম ফি ইয়াউমিন যি মাসগাবা يتيما ذا مقربة

0: المشأمة عليهم نار مؤصدة. صدق الله العظيم.
1: ما شاء الله. এবার তেলাওয়াত করে শোনাবে মোহাম্মদ শেখ আব্দুর রহমান।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ

0: مشأمة
1: والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة. صدق الله العظيم.
0: আরো সুন্দর করে তেলাওয়াত করতে হবে এবং বেশি বেশি মশক করতে হবে। সামনের যে সবকটি থাকবে সূরাতুল বুরুজ, আমি এখন মশক করব, আমার সাথে তোমরা সবাই মশক করবে।

0: قتل أصحاب الأخدود
1: النار ذات الوقود
0: النار ذات الوقود

0: আজ এ পর্যন্ত। আপনারা যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন।
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদেরকে জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, 9000। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন শেখার অনুষ্ঠান। তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। সুপ্রিয় শ্রোতা, আপনারা এই অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। দূরপাল্লার গাড়ি চালকদের প্রতি অনুরোধ, আপনারা ধীরে ধীরে গাড়ি চালান। এখন বর্ষাকাল, রাস্তাঘাট পিচ্ছিল থাকে, এই সময় আপনারা ধীরে ধীরে গাড়ি চালান। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন।
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি আঞ্জুমান আরা। জুয়া প্রতিরোধ আইন 2026, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার দশম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। জুয়া প্রতিরোধ আইন 2026 এর খসড়ায় বলা হয়, অনলাইন ও অফলাইনে নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করায় জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থসামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি প্রতিরোধ কল্পে এই আইন প্রণয়ন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 এর খসড়া আইনে বলা হয়, মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ, সরবরাহ ও চাহিদা হ্রাস, অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের এটি প্রণয়ন করা হয়। এদিকে বগুড়া বিশ্ববিদ্যালয়ে আইন 2026 এর খসড়ায় বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা সৃষ্টি এবং জ্ঞান চর্চা ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঋণ খেলাপিরা, নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়ন পাওয়ার অযোগ্য বিধায় বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোন সদস্যকে ঋণ খেলাপি বলা যাবে না। তিনি গতকাল জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন। সংসদ সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ঋণখেলাপি মনোনয়ন পেয়েছেন এমন অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দাবি আইনের সঠিক ব্যাখ্যা নয়। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোন প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক সংক্রান্ত মামলা বা অন্যান্য ব্যক্তিগত আইনে জটিলতা থাকতে পারে, তবে পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তিও হয়ে থাকতে পারে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল 3টায় আবার বসবে। চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি, এই প্রতিপাদ্যে আগামীকাল মৌরভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস 2026 উদযাপন ও জাতীয় চা পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ চা বোর্ড। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বাংলাদেশ চা বোর্ড জানায়, প্রতিবছর 21শে মে জাতীয় চা দিবস পালিত হয়ে আসলেও চলতি বছর 20শে জুন দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপিত হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এদিকে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 60 দিনের আলোচনার সময় আজ থেকে শুরু হয়েছে। এরই মধ্যে সুইজারল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনার পরিকল্পনা করেছে। নাইজারের সর্ববৃহৎ দেওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের গুলিতে অন্তত 35 জন নিহত হয়েছে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে 22 জন হামলাকারী, 11 জন সৈন্য ও 2 জন বেসামরিক লোক ছিল। আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন হামলার দায় স্বীকার করেছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ মেক্সিকোর এস্তাদিও ক্রোন স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলে এখন স্বাগতিক মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে পরাজিত করেছে। এর আগে ভোর 4টায় কানাডার ভ্যাঙ্কুভারে স্বাগতিক কানাডা 6-0 গোলে কাতারকে পরাজিত করে। রাত 1টায় লস অ্যাঞ্জেলসে বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে পরাজিত করেছে সুইজারল্যান্ড। ক্রিকেট। আজ চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 3-ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 বাংলাদেশ বেতার খুলনা।

0: শুরু হচ্ছে রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ আজমল হাসান
1: এবং আমি মৌমিতা সাহা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন আহমেদ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আসমল হোসনা। সুপ্রিয় শ্রোতা, গানে গানে সুরের মূর্ছনায় এগিয়ে যাবে আমাদের এই আয়োজন। আপনাদের সঙ্গে আমরা মুঠোফোনে কথা বলব 01974121970 এই নম্বরটিতে। তো শ্রোতা বন্ধু, আমরা প্রথমেই গান শুনব সুন্দরী ছায়াছবি থেকে, শিল্পী সাবিনা ইয়াসমিন।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন বিভিন্ন ছায়াছবি থেকে গান। আর এবারে শোনাব পরাঞ্জয় জলিয়ারে এই ছায়াছবি থেকে গান শান ও মনীষার কণ্ঠে। আর এই গানের পরে আমরা ফিরব ফোন ইনে 01974 121970 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধু, শুনছিলাম রূপালীর আয়োজনে সুন্দর সুন্দর ছায়াছবির গান। ঠিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা মুঠোফোনে কথা বলবো, 01971 2190 এই নম্বরটিতে। ফোন চলে এসছে, তাই না মমিতা? দেখি কোন বন্ধু রয়েছে।
1: হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
0: হ্যাঁ, আমরা দুজনই ভালো,
1: সকলেই ভালো আছি। বলুন।
0: জি ভালো আছি ভাইয়া। জি ভাইয়া বলুন। জি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, আমরা রয়েছি ফোন সংযোগে, আপনাদের সঙ্গে আমরা মুঠোফোনে এই মুহূর্তে কথা বলছি, আর আপনাদের ফোনের অপেক্ষা রয়েছি। ফোন চলে এসেছে।
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: ভাই আপু ভালো আছেন?
1: জি, আমরা সকলেই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
2: হ্যাঁ, আমিও ভালো আছি। আমি কথা বলছি মেহেদী হাসান।
0: জি,
2: গ্রাম বৈশালা থানা মহাশয় জেলা ঝিনাইদহ থেকে।
1: জি বলুন।
2: আমাকে গান শোনাবেন,
1: অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। এবারে কে রয়েছেন?
0: হ্যালো, হ্যালো, হ্যালো, সংযুক্তি। ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন? জি আমরা ভালো আছি ভাই, কে বলছেন? ঠিক আছে ভাইয়া, ফোন সংযোগের নম্বরটি আর একবার আপনাদেরকে জানিয়ে দিই, 01971 2190 এই নম্বরটিতে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন। আচ্ছা, জি গিয়াসউদ্দিন ভাই বলুন।
3: অনেকদিন হচ্ছে আপু একটু মুখ করে নেন, রূপালীতে আমার গান খুবই কম শোনানো হচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, আপনি বলুন, আমরা শোনাবো আপনার গান। আচ্ছা ঠিক আছে, তুমি বড় ভাগ্যবতী এই ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছিলেন গিয়াসউদ্দিন। এবারে কে রয়েছেন আমাদের সাথে?
0: হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন?
2: শুভ
0: সকাল ভাইয়া, কে বলছেন?
2: ভালো আছেন ভাইয়া?
0: জি ভালো আছি ভাইয়া, কে বলছেন?
2: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন।
0: জি
2: শৈলকুপা থেকে।
0: জি বলুন।
2: আমাকে শোনাবেন নারীর মন, নারীর মন ছায়াছবি থেকে এন্ডোকিশোরের কণ্ঠে ভূমির ঠাকুরকে শোনাবেন ফুলেরও বিছা নাই। ভালো থাকবেন।
0: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
1: ইসলামউদ্দিন ছিলেন আমাদের সাথে। হ্যালো,
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। কে রয়েছেন?
4: ভাই আবু কেমন আছেন?
1: ভালো আছি, আমরা সবাই ভালো আছি।
0: হ্যাঁ আমি তো কথা বলছি, আপনি শুনছেন? হ্যাঁ, জি
4: তোমাকে
1: শুভ সকাল। জি দীপঙ্কর দা বলুন।
0: আমরা ভালো আছি বে, দুজনই ভালো আছি। জি
1: যে কোন একটি গান, তাই তো? নসিবুল। আচ্ছা ঠিক আছে,
0: জি ভালো আছি। কে বলছেন দাদা? হ্যাঁ দিদিও কথা বলছে। জি
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করি।
4: আমার সুবিধা
0: আপনি গানের নামটি বলুন আগে ঝটপট করে। ঠিক আছে শ্রোতা বন্ধু, কথা বলে আগে আপনার নাম বলে গানের অনুরোধ করবেন, ঠিক আছে? কারণ অনেক শ্রোতা বন্ধুর অপেক্ষায় থাকে। এবার কোন বন্ধু রয়েছেন আমাদের সাথে?
1: ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, রেক্সোনা ছিলেন আমাদের সাথে মনপুরা ছায়াছবি থেকে, যে কোনো একটি গান শুনতে চেয়েছেন।
0: হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি কে বলছেন ভাইয়া? মানিক বলছি, শৈলকুমার ঘেনাদা থেকে। মানিক? জি মানিক বলুন। শৈলকুমার ঘেনাদা থেকে মানিক? জি বুঝতে পেরেছি ভাইয়া, বলুন বলুন। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, পেয়েছি। আমরা সবশেষ ফোনটি নেব এবার, কোন বন্ধু রয়েছেন আমাদের জন্য শ্রোতা বন্ধু।
1: হ্যালো, জি কে রয়েছেন কোথা থেকে?
5: হ্যালো,
1: জি শুনতে পাচ্ছি, বলুন।
0: জি কে বলছেন?
5: আমি কানপুর থেকে বলছি।
0: জি জি,
5: এটা আমাকে ওই বাদ বছর সব থেকে গান শোনাবেন।
0: আচ্ছা,
5: এরকম রঙ ওইটা আর মৌমিতা দিদি মুসলমানের মতো, এটা একটু বুঝতে না এটা।
0: আচ্ছা, তো ফোন কলটির সাথে শেষ হলো আমাদের আজকের ফোন ইনের আয়োজন। আমরা গানে চলে যাই, এবারে শুনবো বলো না তুমি আমার ছায়াছবি থেকে সাই টুটুল ও মিলার কণ্ঠে গান।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা, আমরা রয়েছি রূপালীর আয়োজনে, শুনছি সুন্দর সুন্দর ছায়াছবির গান। এবারে শুনব ঝড়ের পাখি ছায়াছবি থেকে শিল্পী সাবিনী ইয়াসমিনের কণ্ঠে গান।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না,

0: সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
3: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
4: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই। প্রিয় দেশবাসী।

0: এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
1: প্রিয়শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। রূপালীর সবশেষ গানটি শুনবেন না বলুন আছে ছবি থেকে, এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরীর কণ্ঠে।

0: শ্রোতাবন্ধু, গান শুনতে শুনতেই শেষ হল আমাদের আজকের রূপালীর আয়োজন। রূপালীর তত্ত্বাবধানে ও প্রযোজনায় মোহাম্মদ মামুন আক্তার। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভ সকাল।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মৌমিতা সাহা এবং মোহাম্মদ আজমল হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকল ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মৌমিতা সাহা এবং মোহাম্মদ আজমল হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও আহমেদ হাসান। সুপ্রশ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকল ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মৌমিতা সাহা এবং মোহাম্মদ আজমল হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও আহমেদ হাসান। সুপ্রশ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকল ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামই 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় মোহাম্মদ আজমল হাসান ও মৌমিতা সাহা। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী ও আহমেদ হাসান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আদনিনা মৌরেন। জুয়া প্রতিরোধ আইন ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২৬ এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইন ২০২৬ খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, অনলাইন ও অফলাইনে নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করায় জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থ সামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতির প্রতিরোধ কল্পে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ প্রণয়ন করা হয়েছে। মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২৬ লক্ষ্য। এদিকে বগুড়া বিশ্ববিদ্যালয় আইন ২০২৬ খসড়ায় বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা সৃষ্টি এবং জ্ঞান চর্চা ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদ্যমান নির্বাচনী আইনে ঋণ খেলাপিদের দলীয় মনোনয়ন পাওয়া এবং নির্বাচনে অংশগ্রহণের কোন বিধান নেই, ফলে বর্তমান জাতীয় সংসদের কোন সদস্যকে ঋণ খেলাপি বলা যাবে না। তিনি গতকাল জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন। সংসদ সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ঋণ খেলাপি মনোনয়ন পেয়েছেন, এমন অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দাবি আইনের সঠিক ব্যাখ্যা নয়। সালাউদ্দিন আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোন প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক সংক্রান্ত মামলা ও অন্যান্য ব্যক্তিগত আইনি জটিলতা থাকতে পারে, তবে পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তিও হয়ে থাকতে পারে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকাল ৩টায় আবার বসবে। পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বৈশ্বিক সমর্থন নিশ্চিতে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্যানেল আলোচনায় এই আহ্বান জানান। তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তহবিলে সংকটে উদ্বেগ প্রকাশ করে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মধ্য দিয়ে এই মানবিক সংকটের সমাধান সম্ভব। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক বাস্তবায়নে আজ সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও তিনি তার সফর স্থগিত করেছেন, ফলে জেনেভায় আলোচনা শুরুর মধ্য দিয়ে চূড়ান্ত শান্তি চুক্তিতে উপনীত হওয়ার কথা থাকলেও এই বৈঠক অনুষ্ঠানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেওয়ার হরমুজ প্রণালী দিয়ে ইরানের জাহাজ চলাচল শুরু হয়েছে। নাইজারের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সৈন্য ও ২ জন বেসামরিক লোক। সন্ত্রাসী সংগঠন আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট এই গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ রাত ১টায় সিয়েটলে লুমেন ফিল্ড স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার এবং বস্টনে জিলেট স্টেডিয়ামে ভোর ৪টায় স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল ৬:৩০টায় ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকো লেভিস স্টেডিয়ামে সকাল ৯টায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলায় মাঠে নামবে। ক্রিকেট। আজ চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ দুপুর ২টায় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিজ্ঞাপন তরঙ্গ শুনতে পাবেন বেলা ১:০৫। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর ১২:১৫, হাম দো নাথ দুপুর ১২:২০ ও দুপুর ১২:৪০। এছাড়া FM ৮৮.৮ মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 20 জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার বেলা 2টায় প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর ফাইনাল খেলা বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করবেন। খেলাসমূহের চলতি ধারা বিবরণী ও সমাপনী অনুষ্ঠান বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 554 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 102.88.8 মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠানটি শুনবেন। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি লাইলা তারান্নুম। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, হাম রুবেলা টিকাদানে খুলনা সিটি কর্পোরেশন দেশের মধ্যে সাফল্য অর্জন করেছে। আসন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনেও শতভাগ সফল করতে চাই। তিনি গতকাল মহানগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে সংক্রামক ব্যাধির বিষয়ে EPI সার্ভিলেন্স কার্যক্রমের ওপর ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার দায়িত্ব আপনাদের। সকলে সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের এই সাফল্য অব্যাহত রাখতে চাই। এক্ষেত্রে উদ্ভূত যে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার জন্য মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মী ও সুপারভাইজারদের নির্দেশ দেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে ইউনিসেফ খুলনার ন্যাশনাল EPI স্পেশালিস্ট তাপস কুমার হালদার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার নাজমুর রহমান সজীব ও কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ শাম্মিউল ইসলামসহ সংশ্লিষ্টরা এর সময় উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় কেসিসির স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করে। এর আগে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু পানি নিষ্কাশনের অন্তরায়সমূহ চিহ্নিত করতে নগরীর KDA অ্যাপ্রোচ রোড, হাজি ইসমাইল রোড, নবীনগরের বিভিন্ন ড্রেন, সোনাডাঙ্গা সবুজবাগ এলাকা ও মিয়াপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পল্লী মঙ্গল মাদ্রাসা পার্শ্বস্থ পুকুরের কচুরিপানা নবীনগর ও সবুজবাগ এলাকা ড্রেন এবং সেন্ট্রাল রোডের ড্রেনসমূহের পেরিমাটি উত্তোলনের নির্দেশ দেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সমাজসেবক মোহাম্মদ আসাদুজ্জামান মুরাদ ও কামরান হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেছেন, সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে বাংলাদেশ কোস্ট গার্ড। তিনি গতকাল বাগেরহাটের মোংলায় সুন্দরবনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও ভাসমান স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা, মাদক ও মানব পাচার প্রতিরোধ, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি আরও বলেন, সুন্দরবন অঞ্চলে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সম্পূর্ণরূপে বনদস্যুতা দমনে বর্তমান সরকারের দিক নির্দেশনায় বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে বিভাগীয় ইমাম সম্মেলন গতকাল খুলনা ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকের সভাপতিত্বে সহকারী পরিচালক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ঠ 3 জন ইমামকে পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনে বিভিন্ন জেলার প্রায় 200 ইমাম অংশ নেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এক বিশেষ আগাম প্রস্তুতি ও মাঠ মহড়া গতকাল সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহড়ায় ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা, দুর্যোগের পূর্ব প্রস্তুতি, সতর্ক বার্তা প্রচার, নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর, জরুরি স্বাস্থ্যসেবা প্রদান এবং উদ্ধার কার্যক্রমে বিভিন্ন অংশীজনের সমন্বিত ভূমিকা তুলে ধরা হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এর আয়োজন করে। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিন ব্যাপী ফল মেলা গতকাল বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাটের উপপরিচালকের সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা তথ্য অফিসারের উপপরিচালক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শকদের সঙ্গে মত বিনিময় করেন। এছাড়া উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপণ এবং কৃষকদের মাঝে বিনামূল্যে 10 কেজি করে ধান বীজ এবং সার বিতরণ করা হয়। মেলায় 6টি স্টল ও 1টিতে নার্সারিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

0: দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাক শানে হামদ এবং নাদের রাসূল শুনবেন। কথায় কাজী নজরুল ইসলাম, শিল্পী বেদারুদ্দিন আহমেদ।

বাংলাদেশ বেতার খুলনা। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর নম্বর জ্বলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থ অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন জুম্মার নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস। সুপ্রিয় শ্রোতা, আপনারা এই অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অথবা 558 কিলোহার্টজে, একই সাথে এফএম 88.8 মেগাহার্টজে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এছাড়াও আপনারা এই অধিবেশন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল।

শরীফ মদিনার গুলবাগে, তাই সে মরুর পানে এমন ছুটেও

বৃষ্টি মানেই এক অন্যরকম ভালো লাগা, যেন প্রকৃতি নিজেই ভালোবাসার সুর তুলছে। এই তো শ্রোতা বন্ধু, চলে এলাম ছায়াছবির গান নিয়ে বিজ্ঞাপন তরঙ্গ আয়োজনে। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি শারমিন আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে জিএম মাকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে আহমেদ হাসান ও আতার রহমান গাজী, প্রকৌশল সহযোগিতায় প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, বরাবরের মতো আপনারা কিন্তু আমাদের সাথে ফোনে নিয়ে যুক্ত হতে পারবেন। তার জন্য কি করতে হবে, 01974 121970 এই নম্বরে আপনাদেরকে আপনাদের পছন্দের গানের জন্য ফোন করতে হবে। তাহলে আর কথা নয়, চলে যাব প্রথম ছায়াছবির গান শোনাতে। শোনাব সাধু শয়তান ছায়াছবি থেকে শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে এই চমৎকার ছায়াছবির গানটি।

যাই বলা যায় না, মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না, মানুষের ভেতরের খবর তো কেউ পায় না। সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই, সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই, কে সাধু কে শয়তান কিছুই বলা যায় না, দেখে শুনে তাই করুণা গাদাই, মুখ দেখে ভুল।

সুপ্রিয় শ্রোতা, তাই তো, মুখ দেখে কিন্তু একেবারে বোঝা যায় না তার মনটা কেমন। এখন শোনাব বন্ধু ছায়াছবি থেকে গান, শিল্পী সুবীর নন্দী।

সুপ্রিয় শ্রোতায়, এখন শোনাব পিঞ্জর ছায়াছবি থেকে গান। এই গানটির কণ্ঠ দিয়েছেন যুগলভাবে সাবিনা ইয়াসমিন ও ফারুক আহমেদ।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব নীল আকাশের নিচে ছায়াছবি থেকে শিল্পী মাহমুদুন্নবী।

0: সুপ্রিয় শ্রোতা, যেমনটি কথা দিয়েছিলাম, আপনাদের সাথে ফোন নিয়ে যুক্ত হব। দেখি কোন বন্ধু রয়েছেন আমাদের সাথে।
1: আসসালামু আলাইকুম। হ্যাঁ শ্রোতা বন্ধু, কোথা থেকে বলছেন এবং কে বলছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি বন্ধু।
1: জি শ্রোতা বন্ধু, আপনি আপনার অনুরোধের গানটি আমাদেরকে জানান।
2: আমাকে শোনাবেন চোখে চোখে ছবি থেকে গান, খালিদ হাসান মিলু এবং রুনা লায়লার কণ্ঠে। গানের শিরোনাম চোখে চোখে চোখ রেখে জাদু করেছো তুমি, এই গানটি শোনাবেন।
1: অসম্ভব সুন্দর একটি গানের কিন্তু অনুরোধ করেছেন আমাদের বন্ধু। আমরা অবশ্যই চেষ্টা করব গানটি শোনানোর জন্য, আমাদের সাথেই থাকবেন। শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগ করার
0: আরেকটি ফোন চলে এসেছে, দেখি কোন বন্ধু আমাদেরকে ফোন করেছেন। হ্যালো,
3: শুভ দুপুর।
0: জি শুভ দুপুর,
3: কথা বলছিলাম প্রবীর কুমার।
0: জি বলুন বন্ধু।
3: পান্তি বাজার কুমারখালী পুষ্টিয়া থেকে আমাকে গান শোনাবেন, হৃদয় আমার ছবির নাম।
0: জি অবশ্যই শোনানো হবে, যদি তুমি থাকো পাশে। তাই তো শ্রোতা বন্ধু, আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো বাংলাদেশ বেতার খুলনা আসলে কঠিন হয়ে পড়বে। আপনারা এভাবেই বাংলাদেশ বেতার খুলনার সাথে থাকবেন, বিজ্ঞাপন তরঙ্গের সাথে থাকবেন। কে রয়েছেন সাথে? জি আদাব।
4: হ্যাঁ কথা বলছি পলাশ কুমার সরকার।
0: জি বলুন বন্ধু। জি আমরা ভালো আছি।
4: দিদি আমাকে গান শোনাবেন হচ্ছে সুখের ঘরে দুঃখের আগুন, এই ছবি থেকে খালিদ হাসান মিলু ও কনকসুবর কণ্ঠে। এত দুঃখ এত কষ্ট এই জীবনে আর হয় না, আমার মরণ কেন হয় না, এখানে শোনাব।
0: জি ধন্যবাদ, চমৎকার একটি গান শুনতে চেয়েছেন, অবশ্যই শোনানো হবে, কারণ আপনাদের অনুরোধের গানগুলো নিয়েই কিন্তু আমাদের এখানে বসা। আর একজন রয়েছেন, কে বন্ধু?
1: হ্যালো শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ দুপুর। জি শ্রোতা বন্ধু, আমরা হাওয়া ছবি থেকে আপনাকে একটি গান শোনানোর চেষ্টা করব।
0: আরেকটি ফোন রয়েছেন, কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো
5: শুভ দুপুর।
0: আমার মনে হয় যে বন্ধু যে গানটি অনুরোধ করেছেন সেই গানটি মনে হয় আমাদের এই তালিকায় রয়েছে, অবশ্যই শোনানো হবে। আরেকটি রয়েছে ফোন, কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে?
1: হ্যালো
6: শুভ
1: দুপুর। জি শ্রোতা বন্ধু বলুন। জি শ্রোতা বন্ধু, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার এই গানটি আমাদের তালিকায় রাখতে এবং আপনাদেরকে শোনাতে।
0: প্রেম তো নয় কাগজের ফুল, চমৎকার গান,
1: চমৎকার একটি গান।
0: আরেকটি ফোন রয়েছে। হ্যালো
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
7: কথা বলতেছি মানিক, কবিরপুর শৈল গোপাল সেনাইদা থেকে।
0: জি বলুন।
7: ওই মধুমিলা ছবির গান শোনাবেন, ফিরদৌস রহমানের কণ্ঠে।
5: ভালোবেসে ভুল করেছি, দোলে পড়ে যাই, চোখের কাছে সবই আছে তুমি শুধু নাই, এই গানটি শোনাবেন।
1: অবশ্যই শ্রোতা বন্ধু, আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদের অনুরোধের গান অবশ্যই শোনানো হবে আপনাদেরকে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী গানে।
0: সুপ্রিয় শ্রোতা, আমরা শোনাবো এখন আপনাদেরকে আলো তুমি আলেয়া ছায়াছবি থেকে গান, শিল্পী মাহমুদুন নবী।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গ। এখন শোনাব আলো তুমি আলেয়া ছায়াছবি থেকে গান শিল্পী মাহমুদুন্নবী।

সুপ্রিয় শ্রোতা, এই গানটির সাথে সাথে শেষ হলো আজকে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গ। পুরো আয়োজন জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে, শারমিনা আক্তার ছিল, শামউন ইসমাম। অধিবেশন তত্ত্বাবধান করেছেন জিএম মাকসুদুল হাসান। প্রকৌশল তত্ত্বাবধানে আহমেদ হাসান ও আতার রহমান কাজী। প্রকৌশল সহযোগিতা করেছেন প্রদীপ কুমার মৃধা। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সরাসরি সম্প্রচার হবে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 কিলোহার্টজে মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, খেলা শুরু হওয়ার আগেই আপনারা শুনতে থাকুন দেশের গান। খেলা শুরু হয়ে গেলে আমরা আপনাদেরকে নিয়ে যাব সরাসরি স্টেডিয়ামে।

0: একটু পরে শুনবেন পরবর্তী ঘোষণা।
1: বাংলাদেশ বেতার, প্রিয় শ্রোতা, এখন বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে অনুষ্ঠেয় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় দলের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হবে। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্স এবং FM 104 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্স, কক্সবাজার FM 100.8 মেগাহার্স, বরিশাল FM 105.2 মেগাহার্স, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগাহার্স, কুমিল্লা FM 103.6 মেগাহার্স এবং রাঙ্গামাটি FM 103.2 মেগাহার্সে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে।
2: আসসালামু আলাইকুম। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের অবস্থিত বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্স থেকে আমি শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সফরকারী অস্ট্রেলিয়া এবং স্বাগতিক বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের চলতি ধারা বিবরণী শোনার জন্য। ইতিমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া টসে জয়লাভ করে শুরুতে ব্যাটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর আগে দুদল 12টি টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ মাত্র 4টি ম্যাচে জিতেছে, সেটাও 2021 সালে ঘরের মাঠে। এছাড়া বাকি 8টি টি টোয়েন্টি ম্যাচেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছে। একাদশে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন, একাধিক পরিবর্তন রয়েছে উভয় দলেই। বিশেষ করে বাংলাদেশ দলে একটা পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি, শেখ মাহেদি তিনি নেই, তার জায়গায় এসছে নাসুম আহমেদ, লেফট আর্ম স্পিনার। মুস্তাফিজুর রহমান আছেন এবং তার সঙ্গে শরীফুল ইসলাম নেই, আজকে দলে অন্তর্ভুক্ত হয়েছেন নাহিদ রানা। তো পেসারদের রোটেট করে খেলানোর যে রীতি বাংলাদেশ দল সেটা মেনটেন করেছে। ফাইনালি বাংলাদেশ দলের একাদশে যারা আছেন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহিদ রিদার, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি, আব্দুল গাফর সাকলাইন, রেশাদ হোসাইন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। দুটো চেঞ্জ, নাসুম এসছেন শেখ মাহেদির জায়গায়, শরীফুলের জায়গায় এসছেন নাহিদ রানা। অস্ট্রেলিয়া দলে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, দলের অধিনায়ক মিচ মার্শ, উইকেট কিপার জস ইংলিশ, এছাড়া কুপার কানোলি, ম্যাট রেইনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জয়েল ডেভিস, অ্যারন হার্ডি তিনি আজকে দলভুক্ত হয়েছেন।

0: স্যার জনসন পেস বোলার, অর্থাৎ বার্টলেট নেই, একটা পরিবর্তন, অ্যারন হার্ডি তিনি একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান দলে। সো ওয়ান চেঞ্জ ফর অস্ট্রেলিয়া, টু চেঞ্জেস ফর বাংলাদেশ, টস অ্যান্ড ব্যাট অস্ট্রেলিয়া হেয়ার এট চিটাগং, এবং বাংলাদেশ দল 1-0 সিরিজে পিছিয়ে থেকে ডেফিনেটলি আজকে চেষ্টা করবে ম্যাচটা জিতে সিরিজে সমতায় ফিরে থার্ড অ্যান্ড ফাইনাল টি-20 21 জুনে রোববার যেটা অনুষ্ঠিত হবে এখানে, সেই ম্যাচটাই একটা ডিসাইডার গেমে পরিণত করবার জন্য। আজকে বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষে আপনাদের সঙ্গে আমরা চারজন, শ্রদ্ধেয় নিখিল রঞ্জন দাস, মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম, জনাব মোহাম্মদ জামিলুর রহমান এবং আমি শামসুল ইসলাম ধারাভাষ্যে থাকছি। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ ইকরাম হোসেন ও মোহাম্মদ রানা হোসেন, শব্দ নিয়ন্ত্রণে মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ফাতেমাতুজ জোহরা ও জনাব আব্দুস সত্তা, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন, ধারাভাষ্য অনুষ্ঠান প্রযোজনায় মোহাম্মদ হাসান হাবিব। বাংলাদেশ বেতারের ধারাভাষ্য টিমের পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা গ্রহণ করুন। এই মুহূর্তে চকচকে রোদ বেরিয়ে এসছে, চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টাইমলি স্টার্ট হবে, টাইমলি টস হয়েছে এবং ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে যে ঘটনাগুলো ঘটতে থাকে সেইগুলোই আমরা এই মুহূর্তে মঞ্চস্থ হতে দেখতে পাচ্ছি। রিজার্ভ আম্পায়ার পিচ এরিয়াটা পর্যবেক্ষণ করছেন, ফিল্ড আম্পায়াররা তাদের প্রস্তুতি গ্রহণ করছেন, অন্যদিকে ডাগ আউটে দলের খেলোয়াড়রা নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। মোহাম্মদ আশরাফুল ছোট্ট একটু সময় যেটুকু পাচ্ছেন আম্পায়ার মাঠে নামার আগ দিয়ে হয়তো 2-3 মিনিট, সেই সময়টুকু অপচয় করতে চাচ্ছেন না, ক্যাচিং প্র্যাকটিস করিয়ে নিচ্ছেন তার ফিল্ডারদের। তো দিজ আর দ্য প্রফেশনালিজম, ডেডিকেশন, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যখনই খেলা হয় মোহাম্মদ আশরাফুল স্মৃতিচারণ করেন সেই কার্ডিফের 2005 সালে, যেখানে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ফর্ম্যাটে ক্রিকেট ম্যাচ জেতার সুযোগ পেয়েছিলেন। আশরাফুল ওয়াজ দ্য সেঞ্চুরিয়ান, তো ওই স্মৃতি তাকে তাড়িয়ে বেড়ায়। এবং এইবার যখন আবারও দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ এই যে ওয়ান ডে ফর্ম্যাটে ওদেরকে হারাবার সুযোগ নিতে পারল, তখন কিন্তু বাংলাদেশ দলের অংশ এই আশরাফুল আবারও, এবং দীর্ঘ 17 বছর পর যখন ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ দল আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বাদ পেল, তখনও আশরাফুল বাংলাদেশ দলের অংশ, এবারে ব্যাটিং কোচ হিসেবে। সো হি ইজ ডুইং এক্সপিডিংলি ওয়েল, দলের সাথে আশরাফুলের অন্তর্ভুক্তি, লোকাল কোচদের অন্তর্ভুক্তি আমার মনে হয় খেলোয়াড়দের মেধা ও মননে অনেকটাই পরিবর্তন নিয়ে এসছে, স্বস্তি অনুভব করেন। ফ্র্যাঙ্কলি তারা এক্সচেঞ্জ করতে পারেন ভিউজ, থটস, সেইখান থেকে আমার মনে হয় যে ভালো কিছু বেরিয়ে আসছে। এবং বাংলাদেশ সাম্প্রতিক অতীতে অত্যন্ত চমৎকার, ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করছে, যদিও প্রথম টি-20 ম্যাচটা অ্যাজ এ ইউনিট কমপ্লিটলি ফেইল করেছেন। আমার সঙ্গে রয়েছেন মির্জা ফরিদ, ওয়েলকাম করছি, শুভ অপরাহ্ন। টস জিতে আজকে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাট করছে, আমরা শুরুতে ফিল্ডিং করবো, এবং আমরা আসবার আগেও বলছিলাম যে বাংলাদেশ যে ধরনের টিম তাদের জন্য ভালো হয় শুরুতে বোলিং করে একটা জানা টার্গেট তাড়া করে সেই দিকে যাওয়া, তো সেটাই পেয়েছে টস হেরেও বাংলাদেশ।
1: হ্যাঁ, ধন্যবাদ শামসুল ভাই, আমরা যেটি বলছিলাম, আমরা গাড়িতে যখন আসলাম এই কথাগুলো বলছিলাম যে বাংলাদেশ আসলে কত টার্গেটে ব্যাট করবে, সেটি আজকে দেখলাম যে মিচেল মার্শ তিনি কিন্তু টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্তটাই গ্রহণ করেছেন, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ, আপনি অনেক তত্ত্বপাত্র দিয়েছেন, বাংলাদেশ কিন্তু এর আগে যে ম্যাচগুলো খেলেছে 2021 সালে বাংলাদেশ 4-0 কিন্তু টি-20 ম্যাচে জয়লাভ করেছিল মিরপুর ঢাকার মাটিতে, এরপরে আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু এই জায়গা থেকে এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচগুলো ভালো করেছে, ঢাকার মাটিতে তারা 2-1 সিরিজ জয়লাভ করেছে। আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গা থেকে বাংলাদেশ চাইবে, বিশেষ করে আপনি দেখেন যে এখানে কিছু পরিবর্তন আনা হয়েছে, আমরা দেখেছি এখানে আজকে নতুন করে নাসুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নাহিদ রানাকে কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি অস্ট্রেলিয়া দলেরও কিন্তু একটি পরিবর্তন হয়েছে আজকের দিনে, আমরা যতটুকু দেখেছি যে একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আজকে এই বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং দর্শকদের কথা আমরা বলতে পারি আজকে কিন্তু ছুটির দিন, দর্শকরা মাঠে এসেছে, সময়ের সাথে পাল্লা দিয়ে দর্শক কিন্তু আরো মাঠে প্রবেশ করবে। সেই জায়গা থেকে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমরা দেখেছি বাংলাদেশ দল প্রথম ম্যাচটা তাদের সাথে খেলেছিল 2007 সালে, সেটা 33 নম্বর টি-20 ম্যাচ ছিল শামসুল ভাই। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ সেখানে 9 উইকেটে পরাজিত হয়েছিল, এরপর আমরা দেখেছি 27 রানে একটি পরাজিত 2010 সালে, আস্তে আস্তে করে কিন্তু তারা কিন্তু খেলেছে, খুব যে একটি বেশি টি-20 ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার সাথে সেটি কিন্তু নয়।
0: অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে আমরা

0: এফটিপি ছাড়া বাইলেটারাল সিরিজ কমই হয়েছে। তানভীর আহমেদ ফিল্ড আম্পায়ার, 33তম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে দাঁড়িয়েছেন আজকে তিনি ফিল্ড আম্পায়ার হিসেবে। তার পার্টনার রয়েছেন সফর দলের শহীদ সৈকত, যার 60তম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ এটা। গত ম্যাচেও তিনি ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন। তো অল সেট টু স্টার্ট দ্য ম্যাচ অস্ট্রেলিয়া, তাদের দুই ওপেনার মিচ মার্শ ও জস ইংলিশ। ইংলিশ টি টোয়েন্টি ওয়ান ডে ফর্ম্যাটে অস্ট্রেলিয়ান দলকে অধিনায়কত্ব করেছিলেন, এখন মিচ মার্শ অধিনায়কত্ব করছেন এই টি টোয়েন্টি সিরিজে। তো দুজন সিনিয়র প্রো ওয়েল সেটেলড অস্ট্রেলিয়ান মূল টিমের দুই খেলোয়াড়, তারাই ইনিংসের গোড়াপত্তন করবেন। নাসুম আহমেদের হাতে বল তুলে দেওয়া হয়েছে, আজকে একটু স্লো লো টার্নিং উইকেট প্রবাবলি। যদিও বাংলাদেশ দলে ফিজ, আব্দুল গফর সাকলাইন এবং নাহিদ রানা তিনজন সিম বোলার আছেন, স্টিল আমরা দেখতে পাচ্ছি নতুন বলে স্পিন দিয়ে শুরু করছেন। একটা স্লিপ সাইফ হাসান, ব্যাকওয়ার্ড পয়েন্ট কাভার লং অফ, অফ সাইডে পাঁচজন, আউট সাইডে মিড অন, মিড উইকেট, ডিপ কয়াল লেগে এবং শর্ট ফাইন লেগে নাহিদ রানা। ইনিংসের প্রথম বল নাসুম আহমেদ, উইকেট উইকেট বল করেছেন, লেগ গ্লান্স করে দিয়েছেন ওখানে জস ইংলিশ। রিশাদ হোসেনের কাছে গিয়েছে বল, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে সেখান থেকে কুড়িয়ে দেওয়ার আগে প্রথম বলে একটি রান নিয়ে নিলেন জস ইংলিশ। হিসেবের খাতা খুলল অস্ট্রেলিয়া এক বিনা উইকেটে। এই মুহূর্তে মিচ মার্শ দলীয় অধিনায়ক অস্ট্রেলিয়া দলের, তিনি স্ট্রাইক নেবেন এই মুহূর্তে ডানহাতি ব্যাটার মিচ মার্শ। তার সামনে অবশ্য লং অফটাকে বাইরে রাখা হয়েছে মিড অন উপরে, আব্দুল গফর সাকলাইন সেখানটায় ফিল্ডিং করছেন, গত ম্যাচে তার অভিষেক হয়েছে। নাসুম বল করলেন আউটসাইড অফ স্টাম্প, আস্তে পুশ করে দিয়েছেন মিড অফে, সেখানটায় কোন ফিল্ডার ছিল না যেহেতু লং অফ আছে, একটা রান তো অবশ্যই হবে। টি টোয়েন্টি ক্রিকেট রানের খেলা, আজকেও নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস, সেখানে পারভেজ হাসান ইমন উইকেট কিপিংটা করছেন, সাইফ হাসান ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে দুই বিনা উইকেট অস্ট্রেলিয়া। নাসুমের পরের বল, এবারে স্কোয়ার ড্রাইভ, গ্যাপ গলিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং ডিপ কাভার পয়েন্ট দিয়ে বল সীমানার বাইরে, দুর্দান্ত টাইমিং জস ইংলিশের কাছ থেকে। এখানে একটা ওভার পিস্ট বল হয়ে যায়, ব্যাটার ফেস ওপেন করে দিয়ে ফ্রন্ট ফুটে সুন্দর একটা ড্রাইভ খেলেছেন, মাঝ ব্যাটেই চলে এসেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গ্যাপটা ঠিকঠাক খুঁজে পেয়েছেন কাভার আর পয়েন্টের মাঝে, ওই গ্যাপটাকে ফিল আপ করবার জন্য স্লিপ সরিয়ে নেওয়া হল এখন, অর্থাৎ শর্ট থার্ড ম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট, কাভার পয়েন্ট এবং শর্ট কাভার ক্যাচিং পজিশনে সাই। এদিকে শর্ট মিড উইকেট না, ডিপ মিড উইকেট নেওয়া হলো, শর্ট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ নেওয়া হলো এবং শর্ট ফাইন লেগ। তো সুইফ যাতে খেলতে না পারে সেই ব্যবস্থা করতে হবে না শুনে। রাউন্ড দ্য উইকেট, ফ্লাইটেড বল চালিয়েছেন জোরের উপরে, আবেদন কাট বিহাইন্ড এর জন্য খুবই কনফিডেন্ট আপিল, আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত আনমুভ, হোয়াট হ্যাপেন্ড উইথ দিস পার্টিকুলার ডেলিভারি কথা বলে নিচ্ছেন ওখানে পারভেজ হোসেন ইমন। তাহিদ হৃদয়ের কাছাকাছি আছেন, মেকশিফট ক্যাপ্টেন তিনি লিটনের অনুপস্থিতিতে, অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন এই সিরিজে তিনি ক্যাপ্টেন্সি করছেন, কিন্তু কোন সিদ্ধান্ত আসেনি। দুটো করে রিভিউ উভয় দলের কাছে আছে, রিভিউ না নেওয়ার পক্ষেই মত দিলেন ফাইনালি। একটা ডট বল হয়েছে, টস অফ ডেলিভারি ছিল অফ স্টাম্পের বাইরে, বাঁকে এক্সট্রা টার্ন অ্যান্ড বাউন্সের সাথে বেরিয়ে গিয়েছে, তখনই হয়তো ভাবছিলেন কিছু একটা হয়েছে না, আল্ট্রাইজ মনিটরে কোন স্পাইক ডিপ পাইনি, ডট বল ফেয়ার ডেলিভারি। আসছেন নাসুম আহমেদ, পরের বলটা একেবারে উইকেট উইকেট করেছেন কাভারে, ফিল্ডার বরাবর গিয়েছে, ফিল্ডারের কাছে রান নেওয়ার সুযোগ হল না, টানা দুটি ডট বলে নাসুম ফিরছেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়া সংগ্রহ ছয়, বিনা উইকেটে টসে জিতে ব্যাট করছে, দর্শক সমাগম আস্তে আস্তে বাড়ছে, নামাজের পর আরো তা বাড়বে। আসছেন নাসুম প্যাভিলিয়ন প্রান্ত থেকে, রাউন্ড দ্য উইকেট, ওভারের শেষ বল, আবার ঝোলানো বল, লেফট হ্যান্ড শট, ডিপ কাভারে কেউ নেই, বল বেরিয়ে চলে গেল সীমানার ওপারে, অতিরিক্ত ফ্লাইট দিয়ে ফেললেন এবং জস ইংলিশের একেবারে ব্যাটের আগার সামনে ফেললেন। এই ধরনের বলে তারা তো শর্ট খেলবেনই। প্রথম ওভার শেষ হলো, খুবই এক্সপেন্সিভ একটা ওভার অস্ট্রেলিয়া, 12 বিনা উইকেটে। অস্ট্রেলিয়া কিন্তু সবসময় যে কোনো কন্ডিশনে খুবই ডাকা বুকা একটা ওয়েল স্প্রিটেড টিম, তারা হারার আগে হাঁটতে চান না, শেষ মুহূর্ত অব্দি লড়াই করতে চায় এবং নিজেদের সেরাটা ঠিকরে বের করে নিয়ে আসেন যে কোনো কন্ডিশনে, যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। দুটো চেঞ্জ বাংলাদেশ দলে, নাসুম আহমেদ শেখ মাহাদির জায়গায়, প্রবাবলি নিগেল আছে বা ইঞ্জুরি কনসার্ন আছে শেখ মাহাদির, অন্যথায় তিনি গত ম্যাচে যে ধরনের পারফরমেন্স করেছেন, ব্যাট হাতে 22 বলে 29 অপরাজিত, দেন একটা উইকেট, হি শুড বি ইন দ্য প্লেয়িং ইলেভেন অ্যাট এনি কস্ট। তো মিগেল আছে, আব্দুল গফর সাকলাইন প্রথম ম্যাচে দুটো উইকেট পেয়েছিলেন, 2 for 32 ছিল তার ফিগার। আজকে তিনি সেকেন্ড ম্যাচ খেলছেন, গত ম্যাচের অভিষিক্ত ক্রিকেটার, টি টোয়েন্টি ফরম্যাট আরো একজন ক্রিকেটারকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পাদু প্রদীপের আলোয় নিয়ে এসছে বাংলাদেশ ক্রিকেট দল। ডানহাতি মিচ মার্শ, তার জন্য ফিল্ডারদের অবস্থানটা আমরা দেখে নিয়ে আপনাদের জানাচ্ছি। দুজনেই ডানহাতি ব্যাটার, ইংলিশ 11 মার্চ 1, একটা বলই খেলেছেন আগের ওভারে, ক্লিপ আছে, শর্ট থার্ড, ডিব্যাকর্ড পয়েন্ট আছে, জাসেন গাফার সাকলাইন, ডানহাতি মিডিয়াম পেস, ওভার দ্য উইকেট, ডাউন দ্য লেগ, ওয়াইড, গুড টেক বাই পারভেজ ইমন, শুরুটাই করলেন ওয়াইড দিয়ে, যখন পাশের পিচে প্র্যাকটিস করছিলেন ম্যাচ শুরুর আগে আমরা দেখেছি আব্দুল গাফার সাকলাইন তার বলটা ল্যান্ডিং এমন ভাবে হচ্ছে উইথ সুইং বেরিয়ে যাচ্ছে, সো ল্যান্ডিং শুড বি আউটসাইড অফ, নতুন বলে খুব একটা নিয়ন্ত্রণ তিনি হয়তো পাননি, একটা বলই করেছেন, ফিরে আসবার মতো যোগ্যতা সমর্থ হয়েছে, একই সাথে নো বলের ইঙ্গিত করা হয়েছে। মাই গুডনেস, মরার উপর খারার ঘা, ওয়াইড তো হয়েছিল, এখন নো বলের ইঙ্গিত, অর্থাৎ এক্সট্রা কিন্তু একটাই যোগ হবে, তবে ফ্রি হিট আসছে অফ দ্য উইকেট, অফ স্টাম্পের বেশ বাইরে, আবার ওয়াইড, ফ্রি হিট বলবৎ থাকবে। আব্দুল গাফার সাকলাইন নিজেকে হারিয়ে খুঁজছেন শুরুতেই, ডিজাস্টার হয়ে যাবে কিন্তু এই ওভারটাই, কোন বল গণনা করা হয়নি, দুটো রান স্কোর বোর্ডে জমা পড়েছে অতিরিক্ত খাতে, 14 বিনা উইকেটে অস্ট্রেলিয়া। শুনছেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতারের অ্যাপটা আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে আমাদেরকে শুনতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে। যাচ্ছেন সাকলাইন, ফ্রি হিটের বল, ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের বাইরে, এজ লেগেছে এবং উইকেট কিপারের মাথার উপর দিয়ে বল সীমানার ওপারে, 4 রান, ওয়াইড, ব্যাক অফ এ লেংথ, এক্সট্রা বাউন্স, কিন্তু সেটাকে কাটশট খেলতে গিয়ে ব্যাটের টপ এন্ডে লাগলো এবং উইকেট কিপারের মাথার উপর দিয়ে বলটা বেরিয়ে গেছে। ছোটখাটো আকৃতির পারভেজ হোসেন ইমন স্পট জানতো এই বলের নাগাল, পাননি, পাওয়ার কথাও নয়, যেহেতু মিস মার্শ ফ্রি হিট জানেন অবারিত স্বাধীনতা, সেই সুযোগটাই নিয়েছেন, তো একটা বৈধ বল করতে গিয়ে কিন্তু 6টা রান খরচ করলেন অলরেডি আব্দুল গফর সাকলাইন। ফিল্ডিং এর ফাইন টিউনিং, স্লিপ ইমিডিয়েট সরিয়ে নেওয়া হল ডিফেন্সিভ ফিল্ডিং বাংলাদেশ দলের, যাচ্ছেন সাকলাইন, ওভার দ্য উইকেট, ক্লোজ টু দ্য স্টাম্প, বল করেছেন, এগিয়ে এসে লাফটেড শট, সীমানার ওপারে যাবে না, গোত্তা খেয়ে গতি মন্থরতায় পড়েছে, নাসুম পেছন পেছন আসছিলেন, পাতাল নাগাল পেলেন না, বল বেরিয়ে গেল গড়িয়ে সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, 3টা 4 1টা 6, 22 বিনা উইকেট অস্ট্রেলিয়া। টি টোয়েন্টি ব্যাটিং কাকে বলে, কত প্রকার, কি কি কিভাবে খেলতে হয় শিখিয়ে দিচ্ছেন যেন মিচ মার্শ ও জস ইংলিশ এই মুহূর্তে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রায় 15-20 হাজার দর্শক যারা ইতিমধ্যেই উপস্থিত হতে পেরেছেন, বাইরে আরো 1200 অপেক্ষা করছেন সারিবদ্ধ হয়ে ঢোকার জন্য, সবাই টিকিট পেয়েছে কিনা আমি সন্দিহান, সংগ্রহের চেষ্টায় আছেন ডান বাম করে। যাচ্ছেন ওদিকে সাকলাইন, ওভার দ্য উইকেট, ক্লোজ টু দ্য স্টাম্প, বল করেছেন, স্লোয়ার ডেলিভারি, ওয়েট করে নিয়ে খেললেন মিড অফে, পুশ করবার মাধ্যমে তাওহিদ হৃদয়ের কাছে চলে এসছে বলটা, কুড়িয়ে তিনি ফেরত দেবেন, রান হবে না এই ওভারের প্রথম ডট, 1 ওভার 3 বল করেছেন তিনি। সাকলাইন 10 রান দিয়েছেন, একটা ছক্কা ছিল, ইনফ্যাক্ট একটা চার ছিল, দুটো চার ছিল তার বলেই, 22 বিনা উইকেট অস্ট্রেলিয়া, টস অ্যান্ড ব্যাক, বাংলাদেশ দলে দুটো পরিবর্তন, শেখ মাহাদির জায়গায় এসছেন নাসুম, যাচ্ছেন গাফার সাকলাইন, আউটসাইড অফ স্টাম্প, এজ লেগেছে পেছন দিয়ে, বল বেরিয়ে গেল থার্ড ম্যানে, সীমানার বাইরে, এগিয়ে এসে কাট করেছেন ইনসাইড আউট, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে ওই ইনার সার্কেলে থাকা ফিল্ডারদের ঠিক মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে ডিপ থার্ডে, সীমানার বাইরে, এ ওভারে তৃতীয় বাউন্ডারি, লেজে গোপরে করে ফেলছেন আব্দুল গফর সাকলাইন। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ কতটা কঠিন আর ঘরোয়া ক্রিকেটের মঞ্চ যে কতটা পার্থক্য রয়েছে এই দুই ফর্ম্যাটে তা হাড়ে হাড়েতে পাচ্ছেন আব্দুল গফর সাকলাইন। বিগ এক্সপেন্সিভ ওভার, যাচ্ছেন আব্দুল গফর সাকলাইন, আউটসাইড অফ স্টাম্প, সুন্দর বল, মিড অফে ড্রাইভ খেলেছেন সোজা ব্যাটে, এই বলটা কন্টিনিউয়াসলি করতে হবে যাতে গ্যাপ তিনি খুঁজে নিতে হয়, ডট বল আবারও পেলেন, একটা বল এখনো বাকি, অনসাইডে দুজন বৃত্তের বাইরে রয়েছে, ডিপ স্কোয়ার লেগ এবং লং অন, একজন পেস বোলার বল করছেন ডানহাতি ব্যাটার, তিনি অফ সাইডে কোন প্রোটেকশন না নিয়ে দুটোই প্রোটেকশন নিয়েছেন অনসাইডে, হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে আক্রমণাত্মক থাকেন ব্যাটাররা, এই ওভারে শেষ বল নিয়ে যাচ্ছেন, এগিয়ে এসে খেলেছেন লং অনে, পুশ করবার মাধ্যমে একটি সহজ রান নিয়ে নিলেন মিচ মার্শ, দলীয় রান 27, বিনা উইকেটে অস্ট্রেলিয়া 2 ওভার শেষ। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। অতিরিক্ত খাতে 2 রান, 2 ওভারে 27, মানে প্রায় 13.5 সেই হারে রান উঠছে অস্ট্রেলিয়া দলের জন্য। এই মুহূর্তে বোলিং এ কি পরিবর্তন হবে কিনা সেটা আমরা জানাবো দেখে নিয়ে। দূরের প্রান্ত, আই মিন প্যাভিলিয়ন প্রান্ত থেকে আমরা যে প্রান্তে বাংলাদেশ বেতারের জন্য ধারাভাষ্য করছি সেটা মিডিয়া প্রান্ত, অপর প্রান্তটা হচ্ছে প্যাভিলিয়ন প্রান্ত, এবং আমরা দেখছি এখনো দর্শকরা মাঠে ঢোকার জন্য অপেক্ষা করছেন গেটের সামনে। লম্বা লাইন, নাসুম রাউন্ড দ্য উইকেট, নতুন ওভার, প্রথম বল, একটা হাফ হার্টের ড্রাইভ খেলেছিলেন ওখানে মিচ মার্শ। নাসুম অবশ্য ঠিকঠাক ফিল্ডিং করতে পারেননি, রান অবশ্য বেরোয়নি, একটা ডট বলই হল ফাইনালি, লং অফ আছে, যাচ্ছেন নাসুম। এবারে রুম করে খেলেছেন কাভার ড্রাইভ, জাস্ট কাভার ফিল্ডারের পাশ ঘেঁষে বলটা যাচ্ছে ডিপ এক্সট্রা কাভার দিয়ে সীমানার দিকে, সেখানটায় ফিল্ডার আছেন, যতক্ষণে দৌড়ে গিয়ে কুড়িয়ে ফেরত দিলেন, একটি দুটি রান নিয়ে নিলেন খুব সহজে। অস্ট্রেলিয়ার সংগ্রহ 29 বিনা উইকেটে, তৃতীয় ওভার চলছে, নাসুম লেফট আর্ম স্লো অর্থোডক্স বল করছেন, চমৎকার স্টার্ট অস্ট্রেলিয়া দলের জামিল।
1: অবশ্যই নাসুম আহমেদ বামহাতি অর্থোডক্স স্পিনার, স্ট্রেট রান আপ, এবার অফ স্টাম্পের উপরে ব্যাকফুটে গিয়ে চমৎকার ড্রাইভ করেছেন এক্সট্রা কাভার, অবশ্য সফট হ্যান্ডে করেছিলেন মার্শ, বল লং অফে একটি রান, এবং একই সঙ্গে রান সংখ্যা বাড়ল, ইংলিশ 11 এবং মার্শ তিনি 17 রানে পরাজিত রয়েছেন। টসে জিতে ব্যাট করছে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল।
0: পরবল ফ্লগ সুইপ আবেদন আউট, এবং জস ইংলিশ মনে হচ্ছে ইমিডিয়েটলি ডিআরএস এ যাবেন বলে সিদ্ধান্ত নিতে চাইছেন। টস অফ ডেলিভারি ছিল, ইয়াস, খুব দ্রুতই জস ইংলিশ ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেমের জন্য তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হলেন সাফদুল্লাহ ইবনে শহীদ সৈকত। অরিজিনাল ডিসিশন আউট, অস্ট্রেলিয়া টেক ইন রিভিউ, ওখানে বলটা ছিল একেবারে এয়ারে ফ্লাইটেড বল পড়ছিল, স্লগ সুইপ খেলতে গিয়েছিলেন ইংলিশ, ব্যাটে যদি ইনভলভ না হয়, গ্লাভসে যদি ইনভলভ না হয় তাহলে প্যাডে যেখানে লেগেছে আমার মনে হয় লেগ স্টাম্প মিস না করার সম্ভাবনাই প্রবল। ডানহাতি ব্যাটার, রাউন্ড দ্য উইকেট ছিলেন, ইম্প্যাক্ট কি আগেই কিনা মনে হচ্ছে তো প্যাডেই আগে লেগেছে, তারপর গিয়ে হয়তো ব্যাটে বা গ্লাভসে লাগতে পারে, আলট্রা এজ মনিটর না আসা পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না, এখনো পর্যন্ত খালি চোখে যা দেখছি মনে হচ্ছে যে গ্লাভসে ইনভলভ হয়েছে কিনা। যেভাবে ইংলিশ খুব দ্রুত রিভিউটা নিল মনে হচ্ছে যে উনি বেশ কনফিডেন্ট যে প্যাডে লাগার আগেই হয়তো তার গ্লাভসে লেগে গেছে, এটা আমার মনে হচ্ছে কেন জানি তার মনোভাব দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে। এবারে আলট্রা এজ মনিটর আমাদের সামনে, বলকে ব্যাট অতিক্রম করছে, ব্যাটে লাগেনি, তারপর বল কোথায় আসছে, বল চলে আসছে সরাসরি প্যাডেই লাগছে, তাহলে তো ঘটনা ঘটে যাওয়ার চান্স বেশি। এখন বল ট্র্যাকার দেখতে হবে যে লেগ মিডল স্টাম্প বরাবর ফ্রন্ট লেগটা আছে যে জায়গায় লাগছে, ইয়েস, বল ট্র্যাকার আমাদের সামনে, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেট হিটিং, আম্পায়ার কল, অর্থাৎ টপ অফ দ্য লেগ স্টাম্প লাগছিল, আম্পায়ার সেটা মনে করেছেন যে ইয়েস লাগতে পারে, এবং যেহেতু আম্পায়ারের ক্ষেত্রে আউট দিয়েছেন, কনফার্মেশন, জস ইংলিশ গোন, প্রথম সাফল্য বাংলাদেশ দলের 31 উইকেটে।
1: নাসুম আহমেদ আঘাত হানলেন প্রথমবারের মতো, একটা ব্রেক থ্রু নিঃসন্দেহে, 30 রানে প্রথম উইকেটের পতন ঘটল অস্ট্রেলিয়া দলের। জস ইংলিশ লেগ বিফোর ফিরে যাচ্ছেন নাসুমের বলে, 11 রান করে 6 বল থেকে ভালো একটা ইনিংস শুরু করেছিলেন, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে দিলেন না, ব্রেক থ্রু এনে দিয়েছেন নাসুম আহমেদ। গত ম্যাচে 13 রানে প্রথম উইকেটের পতন ঘটেছিল অস্ট্রেলিয়া দলে, সেই জায়গায় 30 রানে আজকে প্রথম উইকেটের পতন ঘটেছে চট্টগ্রামে। টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া দল, আজকের ম্যাচটি বাংলাদেশ দলের জন্য ডু অর ডাই ম্যাচ, সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই। দর্শক সমাগম কিন্তু গত ম্যাচের তুলনায় এখনই দ্বিগুণ হয়ে গেছে, এবং মাঠের বাইরে অনেক দর্শক অপেক্ষমান রয়েছে, তারা কিন্তু মাঠে ঢোকার প্রত্যাশায় রয়েছে। আজকে রোদ কম, সকালে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, তবে সময় মতো খেলাটা শুরু হয়েছে। নতুন ব্যাটার কনোলি, তিনি এসছেন, তিনি এখন জুটি বাঁধবেন। কনোলি তিনি 149 রান থার্ড ওডিএ ম্যাচে ঢাকাতে করেছিলেন, দ্বিতীয় ম্যাচও কিন্তু সর্বোচ্চ 47 রান তিনি করেছিলেন এই ওয়ান ডাউনে ব্যাটার। সেই উইকেটটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে। নাসুম আহমেদ প্যাভিলিয়ন প্রান্ত থেকে কন্টিনিউ করছেন ব্যক্তিগত দ্বিতীয় ওভার, পঞ্চম বলটি করবেন নাসুম। একবার 4 বল থেকে 15 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন সেই নাসুম। আসছেন ফরেন প্রান্ত থেকে, বামাতি অতটা স্পিনার স্টাম্পের উপরে ছিল, সোজা ব্যাটে ভার্টিক্যাল ব্যাটে খেলেছেন, মিড অফে ফিল্ডার রান পাবেন না, ডট বল পেয়েছেন। স্লিপে কোন ফিল্ডার রাখেননি নাসুম, শর্ট থার্ড ম্যানে একজন ফিল্ডার নাহিদ রানা আজকে ইনক্লুড হয়েছেন। সেই সঙ্গে ব্যাকওয়ার্ড পয়েন্ট, পয়েন্ট এক্সট্রা কাভার এবং মিড অফ, অন সাইডে পয়েন্ট লেগ, স্কোয়ার লেগ এবং একই সঙ্গে ফাইন লেগে পাশাপাশি বলতে না বলতে ওভারের শেষ বল ঠিক করলেন, সফট হ্যান্ডে পুশ করেছিলেন মিড অফে ফিল্ডার, মিস ফিল্ডিং, তবে একটি রান নিয়েই সন্তুষ্ট থাকলেন ক্যাপ্টেন তাহুদ হৃদয়। মিস ফিল্ডিং করেছেন তবে একটি বেশি রান হয়নি, একটি রান এবং প্রথমবারের মতো রানের খাতা খুললেন নতুন ব্যাটার কনোলি। নাসুম আহমেদ 2 ওভার শেষ করলেন, 2 ওভারে 16 রান 1 উইকেট। ঠিক এই মুহূর্তে 1 উইকেটে অস্ট্রেলিয়ার রান সংখ্যা 31, 3 ওভারে খেলা শেষ। দেখেন মিস ফিল্ডিংটা করেছেন, চার্জ করছিলেন খুব দ্রুত পিক আপ করে রান আউট করবার অভিপ্রায়ে তাড়াহুড়ো করছিলেন এবং এটা করতেই হতো ব্যাটারকে একটু চাপে রাখার জন্য, এবং সেটা করতে গিয়ে একটি মিস ফিল্ডিং, তাতে একটা রান হলো, এইটুকু অ্যালাউ করা যায়, কারণ অ্যাগ্রেশনটা দরকার ফিল্ডারদের কাছ থেকে। আপনি যখন অ্যাগ্রেশন দেখাবেন তখন প্রতিপক্ষ দলের ব্যাটাররা দুমড়ে মুচড়ে ভরকে যাবে এবং একটু ব্যাকফুটে থাকবে। তো অ্যাজ এ ফিল্ডিং ইউনিট পাওয়ার প্লেতে বিশেষ করে যারা সার্কেলের মধ্যে ফিল্ডিং করে তাদের সেই অ্যাজিলিটি এবং অ্যাগ্রেশন ফাস্ট আপ স্পিডটা খুবই জরুরি। প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি নাহিদ রানা আব্দুল গাফার সাক লাইনের জায়গায় চেঞ্জ বোলার, আজকে তিনি ম্যাচ পেয়েছেন, গত ম্যাচে ছিলেন না। ডানাতি এই সিমা বাংলাদেশ এক্সপ্রেস বলা যেতে পারে তাকে, একটি স্লিপ নিয়ে দাঁড়িয়েছেন, যাচ্ছেন তিনি ওভার দ্য উইকেট বাঁহাতি ব্যাটারের জন্য, একেবারে উইকেট টু উইকেট লেংথ বল রাইট অন দ্য মানি, গুড স্টার্ট, গুড স্টাফ ফ্রম বাংলাদেশ। আব্দুল গাফার সাক লাইন গত ওভারে খুবই এক্সপেন্সিভ ছিলেন, ওয়াইড দিয়ে শুরু করলেন, আবারও ওয়াইড করলেন, নো বল হয়ে গেল, ফ্রি হিট হল, লেজে গোবর অবস্থা। এবং এই যে টাফ কম্পিটিটিভ ক্রিকেট আর ঘরোয়া ক্রিকেটের দুটোর মধ্যে যে পার্থক্য, আমাদের স্থানীয় খেলোয়াড়দের বুঝতে হবে যে এই দুটোর সাথে কত দ্রুত মানিয়ে নেওয়া যায়। গাফারের প্রতি আমরা সহানুভূতিশীল থাকতে চাই, মাত্র এসছেন, একটু সময় লাগবে মানিয়ে নিতে, যত দ্রুত মানাবেন ততই মঙ্গল, অন্যথায় ছিটকে যাবে।
2: নাহিদ রানা ওভার দিতে বল, ওভার দ্য উইকেট বামহাতি ব্যাটারের জন্য, আউট সাইডে
1: কনোলি আউট হয়ে ফিরে যাচ্ছেন এবং প্রথম ব্রেক থ্রু রানার 31 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটল, আউট করলেন নাহিদ রানা।
0: কনোলির এই ক্যাচটা ছবির মতো ক্যাচ ধরেছেন, স্লিপে দাঁড়িয়ে সাইফ হাসান বাঁদিকে ফুল লেংথ ডাইভ দিলেন এবং ক্যাচটা আপনি দেখুন কোথায় দাঁড়িয়েছেন, অলমোস্ট সেকেন্ড স্লিপে ফুল লেংথ ডাইভ দিয়ে এভাবে ক্যাচ ধরে রেখে ক্যাচটা কমপ্লিট করা। সাইফ হাসান ইউ বিউটি, তুমি আমাদের মুগ্ধ করেছো, গর্বিত করেছো, অনুপ্রাণিত করেছো পুরো দলকে। পাওয়ার প্লের মধ্যে টানা দ্বিতীয় ওভার দুটি ওভারেই দুটি উইকেট, এবং নাহিদ রানা যে একজন গতি দানব, তার গতির কাছে যে বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররাও পরাস্ত হতে পারে তার একটা বেস্ট এক্সাম্পল অন্তত একেই তিনি দেখিয়ে দিলেন। কোন রান না খরচ করেই দ্বিতীয় বলেই তিনি উইকেট তুলে নিলেন, আর একজন বোলার তখনই উইকেট পায় যখন তার ফিল্ডিং ইউনিট তাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করতে পারে। এক্ষেত্রে সাইফ হাসান শুধু একটা ক্যাচ ধরেছেন বললে ভুল বলা হবে, একটা অতি অসাধারণ অসাধারণ স্লিপ ক্যাচ ধরেছেন, এত জোরে গিয়েছিল শরীর থেকে অনেকটা দূরে বাঁ দিকে, পুরো শরীরটা একেবারে শূন্যে ভাসিয়ে দিয়ে তারপর দু হাতে ক্যাচটা তালুবন্দি করে ক্যাচটাকে কমপ্লিট করতে পারা, এই এক প্রশংসনীয় ফিল্ডিং নৈপুণ্যের উদ্ভাসিত সাইফের নৈপুণ্য।
1: অবশ্যই নাহিদ রানা যাচ্ছেন বাংলাদেশ এক্সপ্রেস ওভারের তৃতীয় বল, এবার লেগ স্টাম্পের উপরে ফ্লিক শট, একটা রান কিন্তু হবে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার আছেন, কিন্তু দুটো রান হাত থেকে পড়ে গেল বল, এবং নাসুম আহমেদের ক্ষেত্রে ফিল্ডার ছিলেন, দুটো রান এসছে। নতুন ব্যাটার রেন শ, তিনি এসছেন প্রথম বল থেকে, দুটো রান সংগ্রহ করলেন শন মার্চ, তিনি 17 রানে অপরাজিত রয়েছেন এ মুহূর্তে 33-2 উইকেটে অস্ট্রেলিয়া।
0: কনোলির উইকেটটা চোখে লেগে থাকবে, 0 রানে ফিরে গিয়েছেন 2 বল খেলে এবং 31 রানেই পড়ে গিয়েছে উইকেট এ মুহূর্তে 33।
1: নাহিদ রানা
2: তিনি যে গতি দানব চাপা এক্সপ্রেস থেকে এখন তিনি বাংলাদেশ এক্সপ্রেসে পরিণত হয়েছেন, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক। ওভার চতুর্থ বল, ওভার দ্য উইকেট, এবারে অ্যাওয়ে সুইং জাস্ট প্রতিষ্ঠার চ্যানেলে করেছিলেন, একটু নিচু হয়েছিল, ব্যাটা পরাস্ত হয়েছেন, বলের লাইনে যেতে পারেননি, দারুণ একটা দুর্দান্ত ডেলিভারি রাহিদ রানার কাছ থেকে।
0: বাহাতি ব্যাটার কাজে ওভার দ্য উইকেট থেকে রাহিদ রানা যখন ক্লোজ টু দ্য স্টাম্প বল করছেন, লিকলিকে গড়নের সরু পাতলা এই ছেলেটি, এত গতি কোথা থেকে আসে, এ নিয়ে কিন্তু অনেকেই আলোচনা করছেন। কিন্তু দেখেন তিনি দিনে দিনে নিজেকে গড়েছেন, ম্যাচ আফটার ম্যাচ নিজেকে তিনি পরিণত করছেন শারীরিকভাবে, এবং ফিটনেস খুবই ইম্পর্টেন্ট একজন পেস বোলারে, সেটা তিনি ধরে রাখবেন
2: অবশ্যই। যাচ্ছেন নাহিদ ওভারের পঞ্চম বল, এবারে লেগ স্টাম্পের ওপরের বল, অফ দ্য হিট ফ্লিক শট ইন বিটুইন টু ফিল্ডার, আস্তে করে খেলেছিলেন এবং গ্যাপটা গড়িয়েছিলেন, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন বামহাতি ব্যাটার, এক্ষেত্রে ছিলেন রয়েনশো, তিনি তিন বল থেকে তিন রানে পৌঁছে গেছেন, 17 রান নিয়ে মার্চ অপরাজিত রয়েছেন 34-2 উইকেটে অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে খেলা চলছে, টস জিতে ব্যাট করছে চট্টগ্রামে অস্ট্রেলিয়া।
0: দেখেন শুরুটা ছিল খুবই উড়ন্ত দুরন্ত, বিশেষ করে 12 রান নিয়ে ফেলেছিল নাসিমের ওভারে, এরপর একটা বিগ এক্সপেন্সিভ ওভার হয়ে গিয়েছিল আব্দুল গফর সাকলাইনের এগেনস্ট, তারপরেই নাসিম কিন্তু খেলায় ফিরিয়েছেন দলকে, প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন মাহিদ রানা এসে ওভার আর উইকেট, শেষ বলটা এই ওভারে নিয়ে যাচ্ছেন, সামনে রয়েছেন মিচ মার্শ, এই উইকেটটা খুব দরকার মাহিদ রানা। এবারে লেগ স্টাম্পের উপরে, ব্যাটে নয় প্যাডে লেগেছে, ডিরেক্ট থ্রো, হয়তো রান আউট হবে না, কিচ্ছু হয়নি, ডট বলে শেষ হল। চতুর্থ ওভারের খেলা এই মুহূর্তে 34-2 উইকেটে অস্ট্রেলিয়া, টস জিতে তারা ব্যাট করছে।
2: নাহিদ রানা প্রথম ওভারটি কমপ্লিট করলেন 6 বল থেকে 3 রান দিয়ে, একটা বিগ উইকেট, বড় মাছটাই কিন্তু স্বীকার করেছেন তার ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলে, দুর্দান্ত একটা ক্যাচ ফার্স্ট স্লিপে সাইফ হাসান তিনি নিয়েছেন দ্রুতই, তিনি আমি বলবো যে সাইফ হাসান বলের সাথে তার যে হাত রয়েছে সেই হাতের অ্যাডজাস্টমেন্টটা হয়েছিল, একটু বাঁ দিকে হেলে পড়ে তিনি বলটাকে হাতের তালুতে বন্দী করেছিলেন, দারুণ একটা ক্যাচ নিঃসন্দেহে। অস্ট্রেলিয়া এই মুহূর্তে 34-2 উইকেটে, 4 ওভার শেষে পঞ্চম ওভারটা শুরু করবেন ফারেন প্রান্ত থেকে, নাসুম আহমেদ এর আগে 2 ওভার বল করে 16 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, অর্থাৎ নাসুম গত ওভারে উইকেট পেয়েছেন, প্রথম ওভারে তিনি উইকেট পাননি। 34-2 উইকেটে অস্ট্রেলিয়া,
0: আসছেন নাসুম প্যাভিলিয়ন প্রান্ত থেকে ওভার 2 উইকেট, রেঞ্চ স্লগ সুইপ করেছেন, ফিল্ডার আছেন ডিসকোয়ার লেগে, দারুণ ফিল্ডিং এ বল ফেরত দিলেন, ওখানে শামীম পাটওয়ারি একটির বেশি রান পেলেন না, তবে আমরা দেখে আছি তাকিয়ে আছি মিচ মার্শের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে, ওকে যদি দ্রুত ফিরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া চরম বিপদে পড়বে, কানালি ওদের একজন বিস্ফোরক ব্যাটার, তিনি ফিরে গিয়েছেন আর্লি, তো মিচ মার্শের উইকেটটার দিকে তাকিয়ে থাকুক বাংলাদেশ। ফিল্ডারদের অবস্থানে পরিবর্তন হচ্ছে, 5 জন এখন অফসাইডে, অনসাইডে 4 জন।
2: অবশ্যই ক্যাপ্টেন মার্শ রয়েছেন স্ট্রাইক এন্ডে, দেখছেন ফিল্ডিং এর অবস্থান, প্রথম বল না দ্বিতীয় বলটি নাসুমের, সোজা ব্যাটে খেলেছেন ফলো থ্রুতে, নাসুম নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, রান নেই, ডট বল পেয়েছেন, টি টোয়েন্টিতে একটা ডট বল মানেই কিন্তু বোলারের কৃতিত্ব বলতেই হবে এবং আত্মবিশ্বাস বেড়ে যায়। ওভারের পরে বল, এবারে স্টাম্পের ওপরে ছিল, অনসাইডে খেলতে চেয়েছিলেন, ঠিক মতো খেলতে পারেনি, আন্ডার এজ হয়ে শর্ট মিড উইকেট অঞ্চলে, একটি রান এই বল থেকে মার্শের ব্যাট থেকে আসলো, মার্শ পৌঁছে গেলেন এই এক রানের সুবাদে, ব্যক্তিগত 18 রানে, দলীয় রান বাড়লো অস্ট্রেলিয়ার 36-2 উইকেটে।
0: টসে জিতে ব্যাট করছে, একটা পরিবর্তন আছে ওদের, অ্যারন হার্ডি এসছেন বার্টলেটের জায়গায়, বাংলাদেশ দলে দুটো পরিবর্তন, শেখ মাহাদির জায়গায় এসছেন নাসুম আহমেদ এবং নাহিদ রানা শরীফুলের জায়গায়, তো এই হচ্ছে অবস্থা। আসছেন নাসুম, রেনশ তার বিরুদ্ধে স্লো লো করা বলটা আসতে পুশ করেছেন মিড উইকেটের দিকে, ফিল্ডার আছেন সেখান থেকে কুড়িয়ে নিয়ে ফেরত দিলেন, ততক্ষণে রান আরো একটি বাড়লো সহজেই। রিশাদ হুসাইন অবশ্য ডিপে ফিল্ডিং করছেন, তানভীর ইসলাম না ওখানে ফিল্ডিং করছিলেন, তানজিদ তামিম, এই মুহূর্তে 37-2 উইকেটে অস্ট্রেলিয়া।
2: নাসুম আহমেদ প্যাভিলিয়ন প্রান্ত থেকে ওভারের পঞ্চম বলটি করবেন, দৌড় শুরু করে দিয়েছিলেন কিন্তু আম্পায়ার তিনি সিগন্যাল দিয়েছেন থেমে যাওয়ার জন্য, পরবর্তীতে আবার দৌড় শুরু করলেন নাসুম, এবারে টস ডেলিভারি লেগ স্টাম্পের ওপরে, আম্পায়ার দিকে তাকিয়েছিলেন মার্শ যে ওয়াইড হবে কিনা, কিন্তু আম্পায়ার কোন ইশারা ইঙ্গিত করেননি, একটা ডট বল পেয়েছেন নাসুম আহমেদ, অ্যাকর্ডিং টু ফিল্ড অসাধারণ এই ওভারটা আমি বলবো সন্তুল ভাই।
0: হ্যাঁ দারুণ বল করছেন, টাইট অ্যাকিউরেট, 2 ওভার 5 বল করেছেন, 1.19 টা ফিগার, প্রথম উইকেটটা তিনিই পতন ঘটিয়েছেন, ব্রেক থ্রু ইংলিশকে ফিরিয়েছিলেন LBW করার মাধ্যমে, এবারে ওভারের শেষ বল অফ করিডোরে ছিল, ইজি সিঙ্গেল লং অফে পুশ করবার মাধ্যমে মার্শ তিন ওভারে 20 রান দিয়েছেন নাসুম, পাঁচ ওভারে খেলা শেষে 38 উইকেট অস্ট্রেলিয়া।
1: এবং এই ওভারটিতে মাত্র 4 রান দিয়েছেন নাসুম আহমেদ 6 বল থেকে, দুর্দান্ত বোলিং একটা উইকেট তো ছিলই নাসুম আহমেদের, পাশাপাশি নাহিদ রানা ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলেই কিন্তু উইকেট স্বীকার করেছেন, বিগ ফিশ বড় মাছটা স্বীকার করেছেন আজকে কুপার কনোলি, তিনি ছিলেন ওয়ান ডাউনে ব্যাটার, তাকে এক রানে ফিরিয়ে দিয়েছেন। চট্টগ্রামের সাগরিকায় বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এই মুহূর্তে অবশ্য দর্শকদের ঢল, মাঠের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তের যে গ্যালারি রয়েছে টায়ার ওয়ান টায়ার টু সেই গ্যালারিতে প্রচুর দর্শক আছে মাঠে, যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার, বাংলাদেশে এই ছুটির দিনে প্রচুর দর্শকের ঢল নামবে এটাই কিন্তু স্বাভাবিক, আমরা সেটাই দেখছি। এখনো প্রচুর দর্শক মাঠের বাইরে রয়েছে। নাহিদ রানাকে অবশ্য এক ওভার করি তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বা তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে মুস্তাফিজুর রহমান দাফিজ, প্রথম বল স্টাম্পের উপরে ছিল অ্যাওয়ে সুইং, মুস্তাফিজ বামহাতি পেসার ডানহাতি ব্যাটারের জন্য তিনি ওভার দ্য উইকেট বল করছেন, ন্যাচারাল একটা অ্যাঙ্গেল তিনি পাবেন, সে অ্যাঙ্গেলে 128 কিলোমিটার পার আওয়ার বেগে বলটি করেছিলেন মুস্তাফিজুর রহমান, ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলটি ডট পেয়েছেন। 38 উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ, রিনস 5 বল থেকে 5 এবং শন মার্শ তিনি 17 বল থেকে 19 রানে অপরাজিত রয়েছেন। মুস্তাফিজুর রহমান তিনি তার বোলিং এর জন্য ফিল্ডিং সাজিয়েছেন অফ সাইডে 2, 4, 5 জন, অন সাইডে 4 জন, ওভারে দ্বিতীয় বল নিয়ে যাচ্ছেন মুস্তাফিজ স্টাম্পের ওপরে, এবার কিন্তু একটু আফিস করে খেলার চেষ্টা কিন্তু ইনসাইড এজ হয়ে বলটি চলে যায় স্কোয়ার লেগ অঞ্চলে, ডিপারে রয়েছেন তানজিদ হাসান তামিম, একবারের জন্য জায়গা বদল করলেন এবং সেই রানটি পেয়েছেন ক্যাপ্টেন মার্শ, যিনি 20 রানে পৌঁছে গেলেন 18 বল থেকে 5 রানে, রেনস তিনি অপরাজিত রয়েছেন 39 উইকেটে অস্ট্রেলিয়া। ষষ্ঠ ওভারে খেলা চলছে, পাওয়ার প্লের শেষ ওভার, আমি বলব যে 39 খুব একটা যে বেশি রান তা কিন্তু নয়। ওয়েলকাম করছি মির্জা ফরিদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ জামিলুর রহমান আপনাকে, ইতিমধ্যেই আমরা দেখেছি দুটো উইকেট কিন্তু তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা, নাহিদ রানাকে আমরা দেখেছি আজকে অন্তর্ভুক্ত, মোস্তাফিজুরকে দেখতে পাচ্ছি মিডিয়া প্রান্ত থেকে তিনি দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু সোজা ব্যাটে খেলেছেন, ভিতে খেলেন রান হওয়ার কোন সুযোগ অবশ্য নেই। 39 উইকেটে ইয়েস, বাংলাদেশ দলের অন্যতম এই পেসার মুস্তাফিজুর রহমান, কাটার মাস্টার আমরা বলে থাকি, সেই সঙ্গে সাম্প্রতিক সময়ের নাহিদ রানা, বাংলাদেশ এক্সপ্রেস চাঁপাই এক্সপ্রেস থেকে তিনি এখন বাংলাদেশ এক্সপ্রেসে পরিণত হয়েছেন। টেস্ট সিরিজে আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন এবং সেই সঙ্গে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো বোলিং করেছেন, টি টোয়েন্টি ক্রিকেটে প্রথমটা খেলেনি, আজকে দ্বিতীয় দলে ম্যাচে অন্তর্ভুক্ত হয়েছেন। লেগ স্টাম্পের ওপরে এবারে অন ড্রাইভ করে দিয়েছেন, বল চলে গেল ডিপ মিড উইকেট দিয়ে অল অ্যালং দ্য কার্পেট, সীমানার বাইরে 4 রান বাম হাতে ব্যাটার, রেনশোর ব্যাট থেকে এসছে সেই রানটি, 4 রান অফ দ্য মার্কে গেলেন না, রানের খাতা তিনি খুলেছেন প্রথমবারের মতো 4, 9 রানে পৌঁছে গেলেন রেনস 43 উইকেটে অস্ট্রেলিয়া। চমকপ্রদ একটা লড়াই হয়তো হবে আজকের দিনে, সেটি লক্ষ্য করছি মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামে, অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটা ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়ার, ইতিমধ্যে 2 জন ব্যাটার আউট হয়ে গেছেন, জস ইংলিশ 11 রান করেছিলেন উইকেট রক্ষক কাম ব্যাটার, এছাড়াও কুপারকে দেখেছিলাম গত ম্যাচে 47 রান করেছিলেন, সর্বোচ্চ রানটাই তার কাছ থেকে দেখেছিলাম, আজকে তিনি অবশ্য কোন রান করতে পারেননি, তিনি প্যাভিলিয়নে চলে যান। মুস্তাফিজুরের পরের বলটা সোজা ব্যাটে খেলেছেন, ভালো লেন্থের বলটাই ছিল, এ বল থেকে অবশ্য তড়িৎ গতিতে একবারের মতো জায়গার পরিবর্তনটা করে নিলেন, এর সাথে দলীয় রান বাড়ল 44 উইকেটে অস্ট্রেলিয়া দলের সংগ্রহ। 5 বল থেকে 6 রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান, চমৎকার একটা অন ড্রাইভ ভিতে খেলেছিলেন, তাহিদ হৃদয় ডান দিকে ছুটে গিয়ে সাকলের মধ্যেই স্টাম্পের দিকে ছুটে গিয়ে খুব দ্রুতই বলের কাছে পৌঁছে গিয়ে বলটা হাতে জমাতে পেরেছেন এবং ডাইভ দিয়েছিলেন, বলটা হাত থেকে ছুটে যায়নি, যার কারণে 1 রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হয়েছে। ডানহাতি বামহাতি ব্যাটিং কম্বিনেশন, মার্শ ডানহাতি ব্যাটার, 20 রানে অপরাজিত রয়েছেন মুস্তাফিজ, ওভারের শেষ বলটি নিয়ে যাচ্ছেন ব্যক্তিগত প্রথম ওভারে, লফটেড শট, বল অনেক উপরে, ক্যাচ হবে, ক্যাচ হওয়া উচিত, ক্যাচ ধরা উচিত, ইয়েস এন্ড গন, বিগ ফিশ গন, মার্শ আউট হয়ে ফিরে যাচ্ছেন, মুস্তাফিজ ব্যক্তিগত প্রথম ওভারের শেষ বলটাতে উইকেট লাভ করলেন, দারুণ একটা ব্রেক থ্রু নিঃসন্দেহে, 44 রানে তৃতীয় উইকেটের পতন ঘটল অস্ট্রেলিয়া দলের, মুস্তাফিজ তিনি ব্রেক থ্রু এনে দিলেন, দারুণ ভাবে ফিরে এসছে মুস্তাফিজের এই ওভারটিতে একই সঙ্গে উইকেট নেওয়ার মাধ্যমে বাংলাদেশ দলের হোয়াট আ কামব্যাক, দুর্দান্ত বোলিং বাই মুস্তাফিজুর রহমান, 44 রানে তৃতীয় উইকেটের পতন ঘটল অস্ট্রেলিয়া দলের, মার্শ
2: স্কট সাইফ বোল্ড মুস্তাফিজ ফিরে যাচ্ছেন ১৯ বল থেকে ২০ রান করে মির্জা ফরিদ। কি অসাধারণ ক্যাচটাই লুপে নিয়েছেন ওখানে নাসুম। আমরা দেখেছি আজকের দিনে তিনি উইকেট পেয়েছেন, এখন পর্যন্ত তিন তিনজন ব্যাটার সাজ ধরে ফিরে গেলেন। ৪৪ রানে তিনটি উইকেটের পতন। যেটি বলছিলাম, বাংলাদেশ কিন্তু একটা জয় আজকে হয়তো তারা তুলে নেবেন, সেই প্রত্যাশা রেখেই কিন্তু বাংলাদেশের বোলাররা তারা বল করছেন এবং তাদের যে লাইন লেন্থ এবং তাদের সবকিছু মিলেই কিন্তু একটা চমকপ্রদ বোলিংটাই দেখতে পাচ্ছি আজকের দিনে, বিশেষ করে মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশের পক্ষেই কিন্তু এই মুহূর্তে কথা বলছে।
1: অবশ্যই, এবং সকালে সূর্য দেখলেই নাকি বলে দেওয়া যায়, অনুমান করা যায় দিনটা কেমন যাবে বা যাচ্ছে। বাংলাদেশ দলের এখন যে পাওয়ার প্লে, ৬ ওভারে ৪৪ রান দিয়ে তিনটা উইকেট দখল করেছে, সেটা কিন্তু আমি বলবো যে একটা ভালো স্টার্ট, ফ্লাইং স্টার্ট বাংলাদেশ দলের জন্য ফিল্ডিং এ নেবে। টস হেরে ব্যাট করছে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আপনাদের সঙ্গে মুহূর্তে রয়েছে মির্জা ফরিদ এবং জামিলুর রহমান। দারুণ একটা শুরু পেয়েছে বাংলাদেশ দল, মুস্তাফিজ একটি, নাহিদ রানা একটি এবং নাসুম আহমেদ একটি, এই তিনজন বোলার তারা একটি করে উইকেট ভাগাভাগি করেছে। এক দুই তিন চার, চার নম্বর উইকেটে আজকে চট্টগ্রামে খেলা হচ্ছে। ফিল্ডিং এর ফাইন টিউনিং এবং সেই সঙ্গে বোলিং এ পরিবর্তন, রিশাদ হুসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৫৯ ম্যাচে ৭৪ উইকেট, ১৮ রান, তিনটি বেস্ট বোলিং, তার ইকোনমিটাও কিন্তু বেশ ভালো। রিশাদ হুসাইন ডান হাতি লেগ ব্রেক বোলার, ফিল্ডিং এর ফাইন টিউনিং ইনফ্যাক্ট সাজিয়ে নিচ্ছেন, যেহেতু প্রথম ওভারে রয়েছেন রিশাদ হুসাইন। প্রথম বলটি ওভার দ্য উইকেট তাপের উপরে ছিল, সামনে পে ভর করে একেবারে ভার্টিক্যাল ব্যাটে চমৎকার একটা অফ ড্রাইভ, ওয়াইড লং অফে ফিল্ডিং হলো, মুস্তাফিজ কুড়িয়ে ফেরত পাঠালেন না, আব্দুল গাফার সাকলাইন কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে একবারের জন্য জায়গা বদল করলেন। নতুন ব্যাটার ডেভিড এসছেন, ডেভিড গত ম্যাচ খেলেছিলেন টিম ডেভিড এবং খুব একটা সুবিধা করতে পারেননি, যদিও তার হাতে অনেক স্ট্রোক রয়েছে এবং টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটার হচ্ছেন এই টিম ডেভিড। তিনি আজকে এই মুহূর্তে অবশ্য ব্যাটিং এ এসছেন, ডানহাতি ব্যাটার আসছেন ফারেন প্রান্ত থেকে, রিশাদ হুসাইন ডানহাতি লেগ ব্রেক বোলার বাংলাদেশ দলের। রিশাদ এবারে কিন্তু একটু ঝুলিয়ে দেয়া বল সফট হ্যান্ডে অফ ড্রাইভ করেছেন, লং অফে ফিল্ডার আছেন, একটির বেশি অবশ্য রান পাবেন না, অফ দ্য মার্কে গেলেন, রানের খাতা খুললেন টিম ডেভিড। এক দলীয় রান অস্ট্রেলিয়া ৪৬, তিন উইকেটে টিম ডেভিড এখন পর্যন্ত ৭২টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ৬১ ইনিংসে ১৬২২ রান করেছে, সর্বোচ্চ ১০২ রানের একটা ইনিংস রয়েছে তার কাছ থেকে দেখেছি, একটি ১০০ রয়েছে, ৯টি অর্ধশতক কিন্তু আমরা তার কাছ থেকে দেখেছি। সেই ব্যাটার গত ম্যাচে ২০ করেছিলেন রিশাদ, পর বলটা এবার কিন্তু খেলেছেন, ড্রাইভ করেছেন এক্সট্রা কাভারের দিকে, অবশ্য খেলেছেন, রান পাবেন একটি, দুটি রানের জন্য জায়গার পরিবর্তন হল, রিশাদে আরো দুটি রান যুক্ত হল, ৪৮, তিন উইকেটে অস্ট্রেলিয়া দলের সঙ্গে টসে জয়লাভ করে তারা আজকে ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছে। দর্শকদের গর্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি গ্যালারিতে, বিশেষ করে পূর্ব প্রান্তের টায়ার ১, টায়ার ২, প্রচুর দর্শক কিন্তু আজকে মাঠে উপস্থিত হয়েছেন, দারুণ লাগছে, কালারফুল গ্যালারি বাংলাদেশ দলের এই গ্যালারি দেখতে। আসছেন রিশাদ হুসাইন ওভারের পর বলটি, এবারে আবারও ভিতে খেলেছেন, ড্রাইভ করে দিয়েছেন, লং অনে ফিল্ডার আছেন, কে রয়েছেন ওখানে, সঞ্জিত হাসান তামিম রয়েছেন, একবারের জন্য জগিং স্টাইলে রান নিতে সক্ষম হয়েছেন, ৪৯ রানে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া, তিন উইকেট হারিয়ে সপ্তম ওভারে খেলা চলছে। রোয়েন শ ১৪ এবং টিম ডেভিড তিনি এক রান বলে, এক বল থেকে এক রানে অপরাজিত রয়েছেন। ফিল্ডিং এর একটু ফাইন টিউনিং, রিশাদ হুসাইন ব্যক্তিগত প্রথম ওভারে রয়েছেন, চার বল থেকে পাঁচ রান তিনি দিয়েছেন রিশাদ হুসাইন। ওভারের পঞ্চম বল এবারে অফ স্টাম্পের ওপরে পেছনে পায়ে ভর করে চমৎকার একটা ঝুলানো বল এবং যে কাট শটটি করলেন দেখার মতো ছিল, ডিপ পয়েন্টে যদিও ফিল্ডার আছেন, একটির বেশি রান পাবেন না, বিগ শট পরে সিঙ্গেল এবং একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। ৫০ রান পূর্ণ হল অস্ট্রেলিয়া দলের ৪২ বল থেকে ৩২ মিনিটে। ওভারের শেষ বলটি করবেন রিশাদ হুসাইন,
2: রিশাদ তিনি ওভারের শেষ বলটা করবেন, রেনশো গত ম্যাচে ১৮ করেছিলেন তিনি, তিনি অবশ্য ব্যাট করবেন প্রান্ত দিকে বোলার, এবার কিন্তু খেলেছেন আবারও ঘুরিয়ে দিয়েছেন কবজির মোচড়ে, আর ড্রাইভটা করেছেন, রান পাবেন একটি, হ্যাঁ একটি বারের জন্য জায়গার পরিবর্তন করে রিশাদ। আরেকটি ওভার শেষ হয়ে গেল, ৭ ওভার শেষে ৫১, তিন উইকেটে অস্ট্রেলিয়া দলের সংগ্রহ। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দল এর আগে ১২টি টি টোয়েন্টি ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ দল ৪টি ম্যাচে জয়লাভ করেছে এবং অস্ট্রেলিয়া দল তারা ৮টি ম্যাচে জয়লাভ করেছে, এবং এই পরিসংখ্যানটা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ দল যে ৪টি ম্যাচে জয়লাভ করেছিল ২০২১ সালে, বাংলাদেশ ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলেছিল ঢাকাতে, সেই সিরিজেই কিন্তু বাংলাদেশ দল ৪টি ম্যাচে জয়লাভ করে সিরিজ প্রথমবারের মতো জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। জামিল ভাই, যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেট যাদের লালিত স্বপ্ন, স্বপ্ন নিয়ে যারা আমাদেরকে শুনছেন দেশ এবং দেশের বাইরে, আমরা অনেক শ্রোতা আমাদের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে ঠাকুরগাঁর গড়িয়া থেকে একজন যুক্ত রয়েছেন, ফরিদকে দেখতে পাচ্ছি, অনেকেই রয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী এবং দেশের বাইরেও কিন্তু খেলা তারা শুনছেন বাংলাদেশ বেতারের মাধ্যমে। মোস্তাফিজুর নাহিদ রানাকে দেখতে পাচ্ছি, তিনি মেজর প্রান্ত থেকে বল করবেন, অষ্টম ওভারের প্রথম বলটা নিয়ে তিনি দৌড় শুরু করবেন।
1: ইয়েস, নাহিদ রানা বাংলাদেশ এক্সপ্রেস, ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলটি ওভার দ্য উইকেট বামহাতি ব্যাটারের জন্য, অফ স্টাম্পের ওপরে ফুল লেংথের একটা ডেলিভারি, একটু নিচু হয়েছিল, শেষ মুহূর্তে নেগোসিয়েট করেছেন আড়াআড়ি ব্যাটে, ব্যাটের পরশটা দিয়েছিলেন অনেকটা গাইড করার মতো করে, ডিপ থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার রয়েছেন তামিম, তবে একটির বেশি রান পাবেন না, যদিও দূরত্বে ফিল্ডার রয়েছেন, সরাসরি ফিল্ডারের কাছে চলে গিয়েছিল, একটি রান আসলো রেঞ্জ শট ব্যাট থেকে, রেঞ্জ শট পৌঁছে গেলেন ব্যক্তিগত ১৬ রানে, দলীয় রান বাড়লো এই মুহূর্তে ৫২-৩ উইকেটে অস্ট্রেলিয়া। অষ্টম ওভারে খেলা চলছে, শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে, টস হেরে বাংলাদেশ দল বল করছে।
2: কি চমৎকার একটা আবহাওয়া, আসলে ক্রিকেট উপযোগী আবহাওয়া, ছুটির দিন, দর্শকরা মাঠে এসেছেন এবং বাংলাদেশের বোলাররা তারা উইকেট তুলে নিয়েছেন তিনটি। নাহিদ রানা বাংলাদেশ এক্সপ্রেস নামে যিনি এখন খ্যাত রয়েছেন বল করলেন, এবার লেগ স্টাম্পের উপরে আবেদনটাও হয়েছিল, শেষ পর্যন্ত অবশ্য সেই আবেদন নাকচ করে দিলেন
1: গান্ধীর আহমেদ, তিনি দুহাত প্রসারিত করে জানালেন যে ওয়াইড, অবশ্য উইকেট রক্ষক ইমন তিনি আবেদন করেছিলেন, নাহিদ রানাও হাতটা উঁচিয়ে আম্পায়ার দিকে তাকিয়ে একটু আবেদন করে আবার থেমে গেলেন, আম্পায়ার কিন্তু বুঝে গেছেন যে আসলে ডাউন দ্য লেগ ওয়াইড হবে, ওয়াইড সূত্রে বা অতিরিক্ত থেকে একটি রান আসলো। নাহিদ রানা তিনি দারুণ একজন বোলার বলতেই হবে, অনেক সম্ভাবনাময়, প্রথম টি টোয়েন্টিতে তিনি খেলেননি, দ্বিতীয় টি টোয়েন্টিতে তিনি দলে দলভুক্ত হয়েছেন। যাচ্ছেন দ্বিতীয় বলটি নিয়ে, বাউন্সার, হুক শট, স্কোয়ার লেগের ওপর দিয়ে বল চলে গেল গ্যালারিতে, বিশাল ছক্কা ডানহাতি ব্যাটার টিম ডেভিডের ব্যাট থেকে, প্রথম ছক্কা ডেভিড, তিনি যেমন লম্বা খেলোয়াড়, দীর্ঘদেহী, পেটানো শরীর, তিনি এই শটটা দিয়ে বুঝিয়ে দিলেন যে না, তার কবজিতে যথেষ্ট জোর রয়েছে, তিনি যদি বলকে পেয়ে যান তাহলে কিন্তু তার ব্যাট দিয়েই তিনি কথা বলবেন। দারুণ একটা বাউন্সার দিয়েই কিন্তু টিম ডেভিডের উইকেটটি নিতে চেয়েছিলেন বা একটু ভয় দেখাতে চেয়েছিলেন, কিন্তু দারুণ হুক শটে ছক্কা পেয়েছেন টিম ডেভিড।
2: জামিল ভাই, টিম ডেভিডের কথা আপনি বলছেন, সর্বোচ্চ মিচেল মার্কস কিন্তু সর্বোচ্চ ৮৬ ম্যাচ খেলেছে এবং এরপরেই ৭২টি ম্যাচ কিন্তু এই টিম ডেভিডই খেলেছেন, অভিজ্ঞতায় ভরপুর একজন খেলোয়াড়। এবং নাহিদ রানাকে দেখতে পাচ্ছি, পরে বলটা নিয়ে তিনি দৌড় শুরু করবেন, মেডে প্রান্ত থেকে লম্বা রানা, ওই প্রান্ত থেকে ব্যাটার তিনি প্রস্তুত রয়েছেন, এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল এবং শেষ পর্যন্ত খেলেছেন, ড্রাইভ করে দিয়েছেন, ফিল্ডিংটা ভালো, শেষ পর্যন্ত তোহিত হৃদয় তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু তাদেরকে থামাতে পারেনি, তারাও একটি বারের জন্য জায়গার পরিবর্তন করে, এর সাথে রান বাড়লো একটি, সাইটে পৌঁছে গেল অস্ট্রেলিয়া দল তিন উইকেটে।
1: ইয়েস, তাহিত হৃদয় বাঁ দিকে তিনি মিড অফে ফিল্ডিং করছিলেন, বাঁ দিকে ছুটে গিয়ে সার্কেলের একটু পেছন থেকে অর্থাৎ নিচ থেকে শেষ মুহূর্তে ড্রাইভ দিয়ে বলটা হাতে নিতে পেরেছেন, একটা রান তিনি সেভ করেছেন, একটা রান কিন্তু হয়ে গেছে, বল রানটি পেয়েছিলেন টিম ডেভিড, তিনি ৯ রানে পৌঁছে গেছেন, এই মুহূর্তে রান রেট ৮ প্রতি ওভারে, কারেন্ট রান রেট ৬-০, ৬০ তিন উইকেটে অস্ট্রেলিয়া। অষ্টম ওভারের চতুর্থ বলটি নিয়ে যাচ্ছেন নাহিদ রানা, একবার তিন বল থেকে ১২ রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, ওভারের পরে বলটি এবারে ডাউন দ্য লেগ, এবারে সজোরে খেলেছিলেন কিন্তু আন্ডারেজ হয়ে বলটি চলে যায় শর্ট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, ডিপার থেকে আব্দুল গাফর সাকলাইন ছুটে এসে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে অবশ্য একবারের জন্য জায়গা বদল হয়েছে, একটি রান আসলো, রানটি পেয়েছেন রেঞ্জ শ, যিনি ১৭ রানে পৌঁছে গেলেন ১৪ বল থেকে, ৬১ তিন উইকেটে অস্ট্রেলিয়া। টিম ডেভিড ৯ রানে অপরাজিত, ওভারের পঞ্চম বলটি করবেন নাহিদ রানা বেতার কমবক্স প্রান্ত থেকে।
2: হ্যাঁ, নাহিদ রানা তিনি একজন অভিজ্ঞ সম্পন্ন বোলার, বাংলাদেশের বর্তমান যাকে বলা হয় যে সবচেয়ে গতিধানব একজন বোলার, তিনি বল করছেন এই মাঠে এখন পর্যন্ত, একটু উইকেট নামের পাশে যুক্ত করেছেন, পরবর্তী বলটি নিয়ে তিনি দৌড় শুরু করলেন, প্রান্ত থেকে ব্যাটারও প্রস্তুত রয়েছেন, বল করলেন, এবার কিন্তু সোজা ব্যাটে খেলেছেন, বলার ড্রাইভ করে দিয়েছেন, শেষ পর্যন্ত লং অন থেকে একজন ফিল্ডার তানজিন তামিমকে দেখতে পাচ্ছে, তিনি দৌড়ে গিয়ে ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, এ বল থেকে অবশ্য রান পাবেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন হবে, রান একটি বাড়ল, অস্ট্রেলিয়া দলের সংগ্রহ হচ্ছে ৬২ তিন উইকেট এখন পর্যন্ত। অষ্টম ওভারের খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার।
1: ইয়েস, থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে, বাংলাদেশ বেতার সবার জন্য সব সময় সবখানে, আপনারা যেমন বাংলাদেশ বেতার শুনছেন মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জে, একই সঙ্গে এফএম ব্যান্ডে, পাশাপাশি বাংলাদেশ বেতার ওয়েবসাইট, লগ ইন করে এবং একই সঙ্গে বাংলাদেশ বেতার অ্যাপ থেকে শুনতে পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্তে। যাচ্ছেন নাহিদ রানা, ওভারের শেষ বল, অফ স্টাম্পের উপরে পরাস্ত হয়েছেন, দুর্দান্ত একটা ডেলিভারি দিয়েছিলেন, আউট সুইঙ্গার দিয়েছিলেন, জাস্ট ফোর্থ স্টাম্প চ্যানেলে করেছিলেন, ডিফেন্ড করেছিলেন ব্যাটার, কিন্তু বলে ব্যাটে করতে পারেনি, বলে লাইনে যেতে পারেনি, ডট বলে ওভারের সমাপ্তি। আট ওভারের খেলা শেষ, 62-3 উইকেটে অস্ট্রেলিয়া। অতিরিক্ত থেকে তিনটি রান, মুস্তাফিজ তিনি এক ওভার বল করেছেন, রিশাদ এক ওভার বল করেছেন, নাহিদ রানা দুই ওভারে 14 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন, সেই সঙ্গে সাকলাইন এক ওভারে 15 রান দিয়েছেন, প্রথম ওভারটা করেছিলেন আজকে সাকলাইন, আব্দুল গফর সাকলাইন, নাসুম আহমেদ 3 ওভারে 20 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। দুর্দান্ত আমি বলবো যে বোলিং হয়েছে বাংলাদেশ দলের, বিশেষ করে আব্দুল গফর সাকলাইনের ওভারটা বাদ দিলে সবাই কিন্তু ইকোনমি বল করেছে নিঃসন্দেহে বলা যায়। 7-8 ওভারের খেলা শেষ, 62-3 উইকেটে অস্ট্রেলিয়া। নবম ওভারের খেলাটা শুরু হবে ওই প্রান্ত থেকে, প্যাভিলিয়ন প্রান্ত থেকে দেখতে পাচ্ছি রিশাদ, তিনি বল করবেন, তার জন্য এই প্রান্তে ব্যাটার যিনি রয়েছেন ডেভিডকে দেখতে পাচ্ছি, তিনি ব্যাট করবেন। রিশাদ প্রথম বলটা করলেন, এবার কিন্তু সোজা ব্যাটে খেলেছেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, এ বল থেকে অবশ্য রানার কোন সুযোগ নেই। 81 কিলোমিটার পার আওয়ার বেগে বলটি করেছিলেন রিশাদ হুসাইন, 62-3 উইকেটে বাংলাদেশ। রিশাদ ব্যক্তিগত এটি তার দ্বিতীয় ওভার, আগের ওভারে তিনি 7 রান দিয়েছেন। আসছেন রিশাদ, ডানহাতি লেগ ব্রেক বোলার, এবার অফ স্টাম্পের একটু বাইরে দিয়েছেন, পেছনে ভর করে চমৎকার স্কোয়ার কাট করলেন ডিপ পয়েন্টে, ফিল্ডার অবশ্য আছেন তানজিদ হাসান তামিম, কুড়িয়ে ফেরত পাঠালেন যতক্ষণে ততক্ষণে একবারের জন্য জায়গা বদল করলেন। বিগ শট ফর এ সিঙ্গেল, একটি রান আসছে টিম ডেভিডের ব্যাট থেকে, ডেভিড ডাবল ডিজিটে পৌঁছে গেছেন 7 বল থেকে 11, দলীয় রান 63-3 উইকেটে অস্ট্রেলিয়া।
2: কি চমৎকার বলটাই করছেন এই মুহূর্তে রিশাদ, বিশেষ করে 3টি উইকেটের পতন কিন্তু ঘটে গেছে শ্রোতা বন্ধুরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দলের মধ্যকার এই ম্যাচে। এবার কিন্তু তুলে মেরেছেন শেষ পর্যন্ত, 2 উইকেট অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিলেন শেষ পর্যন্ত সীমানার বাইরে, একেবারে সরাসরি চলে গেল সীমানার বাইরে ছক্কা, ইয়েস বিগ শট, নিঃসন্দেহে বিশাল একটি ছক্কা স্কোয়ার লেগের উপর দিয়ে স্লগ সুইপকে রিশাদকে উড়িয়ে মেরেছেন রেইনশ, তিনি পৌঁছে গেলেন ছক্কার সুবাদে 23 রানে, দলীয় রান বাড়ল এই মুহূর্তে অস্ট্রেলিয়ার রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 69-3 উইকেটে। নবম ওভারের খেলা চলছে, রিশাদ হুসাইন ব্যক্তিগত দ্বিতীয় ওভারে রয়েছেন, এক ওভার 3 বল থেকে 14 রান, একটা ছক্কা ঠিক এই মুহূর্তে দিয়েছেন, ওভারে চতুর্থ বলটি নিয়ে যাচ্ছেন রিশাদ, ওভার দ্য উইকেট, এগুলি স্টাম্পের উপরে ছিল, একটু ফ্লিক শট আফিস করে খেলেছেন, ডিপ মিডিকেটে ডিপারে ফিল্ডার রয়েছেন, এই ফাঁকে একবারের জন্য জায়গা বদল করলেন বামহাতি ব্যাটার রেইনশ, যিনি 24 রানে অপরাজিত রয়েছেন 17 বল থেকে। অস্ট্রেলিয়ার সংগ্রহ টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রামে 73-3 উইকেটে 8 ওভার 4 বল থেকে।
1: একটা পার্টনারশিপ কিন্তু দেখতে পাচ্ছি, 36 রানে একটা পার্টনারশিপ তারা ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে, রান রেটও ভালো 8.08 হারে তারা রান তুলছে এখন পর্যন্ত, ওখানে রেইনশ 24 রান অপরাজিত রয়েছেন, ডেভিড তিনি এখন ব্যাট করবেন, তার সঙ্গে হচ্ছে 7 বল থেকে 11, দর্শকদের উল্লাস। ওই প্রান্ত দিকে আবার রিশাদ চলে যাচ্ছেন, ছোট রান আপ, ডান হাতি বোলার বল করলেন, এবার কিন্তু খেলেছেন ভিতে খেললেন, লং আপে বল চলে যাবে, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হবে এবং ততক্ষণে কিন্তু তাদেরকে থামানো যাবে না, তারা কিন্তু একটিবারের জন্য জায়গার পরিবর্তন করবে। রিশাদে আরেকটি রান যুক্ত হল, দলীয় রান বেড়ে 71-এ পৌঁছে গেছে 3 উইকেটে। নবম ওভারে খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল তারা কিন্তু টসে জয়লাভ করে ব্যাট করছে,
3: ইয়েস 5 বল থেকে 9 রান দিয়েছেন, একটা ছক্কা 3টি সিঙ্গেল, আসছেন ওভারের পরের বলটি করবার জন্য, অর্থাৎ শেষ বলটি লেগ স্টাম্পের উপরে, আবারও ফ্লিক শট খেলেছেন, মিড উইকেটে ফিল্ডার আছেন তবে লং অন এর ফিল্ডার ছুটে আসলেন ততক্ষণে একবারের জন্য জায়গা বদল করলেন। ওভারের সমাপ্তি, 8-9 ওভারের খেলা শেষ হল, 72-3 উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ, টস হেরে আজকে চট্টগ্রামে 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে ব্যাট করছে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ দলের নাহিদ রানা 1 উইকেট পেয়েছেন, মুস্তাফিজ 1 উইকেট পেয়েছেন এবং একই সঙ্গে নাসুম আহমেদ তিনি 1 উইকেট পেয়েছেন। দর্শক সমাগম কিন্তু বেড়েই চলেছে, আজকে যেহেতু ছুটির দিন প্রচুর দর্শক কিন্তু বিশেষ করে পূর্ব প্রান্তের টায়ার 1 টায়ার 2 গ্যালারিতে রয়েছে এবং সেই সঙ্গে পশ্চিম প্রান্তের টায়ার 1 যে প্রান্তে সাগর অবস্থিত, সাগরিকার এই স্টেডিয়ামে দারুণ ভিউ ঠিক এই মুহূর্তে মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেক্সিকান ওয়েব দর্শকদের মধ্যে।
1: কি অসাধারণ ক্রিকেটটা হচ্ছে, বিশেষ করে আজকে একটু জানিয়ে দিতে চাই দর্শক শুধু যারা রয়েছেন, বাংলাদেশ দলের পক্ষে খেলছেন তানজিম তামিম, এছাড়া সৌম্য সরকার, তহিদ হৃদয় ক্যাপ্টেন, সাইফ হাসান, পারভেজ ইমন, শামীম পাটোয়ারি, আব্দুল গফর সাকলাইন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
3: ইয়েস ঠিক আমাদের সামনে এখন তানজিদ হাসান তামিম, তিনি ফিল্ডিং করছেন, চলে এসছেন লং অফ অঞ্চলে। তানজিদ হাসান তামিম গত ম্যাচে খুব একটা বড় ইনিংস খেলতে পারেনি, তার কাছে আরো বড় ইনিংস আমরা প্রত্যাশা করি এবং ওয়ানডে ক্রিকেটে তিনি সেঞ্চুরি দেখা পেয়েছেন, টি টোয়েন্টিতে সেটা বাকি রয়েছে।
1: আব্দুল গফর সাকলাইন প্রথম ওভারে 15 রান দিয়েছেন ব্যক্তিগত, দ্বিতীয় ওভারের প্রথম বল লেগ স্টাম্পের উপরে ফ্লিক শট, একটি রান পাবেন। স্কয়ার লেগে ফিল্ডার ডিপারে রয়েছেন, শামিম পাটোয়ারি কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একবারের জন্য জায়গা বদল করলেন, রানটি পেয়েছেন বামহাতি ব্যাটার রেন শ, তিনি পৌঁছে গেলেন 26 রানে, দলীয় রান বাড়ল 73-3 উইকেটে অস্ট্রেলিয়া। দশম ওভারে খেলা চলছে, শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার।
4: রেন শ এখন পর্যন্ত তার নামের প্রতি সুবিচার করে চলেছেন, 26 রান তিনি 19 বল থেকে করেছেন। গত ম্যাচেও দেখেছিলাম তিনি ভালো রান করেছেন, ভালো বলতে সেই জায়গা থেকে দলীয় রানটা যে খুব বেশি ছিল সেটি কিন্তু না, সেই জায়গা থেকে 18 রান তিনি করেছিলেন, আজকের দিন এখন পর্যন্ত 26 করেছেন। আব্দুল গফর সাকলাইনকে দেখতে পাচ্ছি এই প্রান্ত দিকে, অর্থাৎ আমরা যে প্রান্তে কথা বলছি মিডিয়া প্রান্ত দিকে, বাংলাদেশ বেতার কমবক যেখানে রয়েছে তার সামনে দিকে তিনি দৌড় শুরু করবেন। ওই প্রান্ত থেকে ব্যাটার তিনি প্রস্তুত রয়েছেন, লম্বা ডান আপ আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু উড়িয়ে মেরেছেন, বল চলে গেল শেষ পর্যন্ত মিড উইকেট এবং কাউকোনার অঞ্চল দিয়ে শেষ পর্যন্ত সীমানার বাইরে, ছক্কা, বিশাল ছক্কা, একেবারে স্লটে পেয়েছিলেন টিম ডেভিড, তার হাতে যে স্ট্রোক রয়েছে বড় বড় শট খেলতে তিনি পারেন। প্রথম টি টোয়েন্টির আগে প্র্যাকটিসে তিনি এই ছক্কা মারার প্র্যাকটিস করেছিলেন, কিন্তু প্রথম টি টোয়েন্টিতে তিনি ব্যর্থ হয়েছেন, আমার মনে হয় ওই ব্যর্থতাই তাকে আজকে এত দূর এগিয়ে নিয়েছেন, বড় বড় শট খেলতে উদ্বুদ্ধ হয়েছেন। দ্বিতীয় ছক্কা তার ব্যাট থেকে 18 রানে পৌঁছে গেছেন তিনি, দলীয় রান বাড়ল 79-3 উইকেটে অস্ট্রেলিয়া। দশম ওভারে দ্বিতীয় বলটিকে ছক্কায় পরিণত করলেন আব্দুল গফর সাকলাইন, যাচ্ছেন ওভারে তৃতীয় বলটি নিয়ে ব্যক্তিগত, দ্বিতীয় ওভারে তৃতীয় বল, এবার অফ স্টাম্পের বাইরে টেনিস ব্যাট শটে আবারও লাফ্রেট খেলেছেন, এবারে লঙ্গনের ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, হাই হ্যান্ডসাম অ্যান্ড দ্য রেজাল্ট ইজ ম্যাক্সিমাম গ্রেট সিক্স, টিম ডেভিডের ব্যাট থেকে 85 রানে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
5: কি দারুণ ব্যাটিং করে চলেছে এই মুহূর্তে, দুটি বলকে ছক্কায় পরিণত করলেন, অসাধারণ ব্যাটিংটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মধুর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম সাগরিকাতে। এই মুহূর্তে সাকলাইন তার বলে আমরা দেখলাম দুটো বলকে তিনি ছক্কায় পরিণত করলেন, কি অসাধারণ বল করে চলেছেন, না ব্যাটিং করে চলেছেন সাকলাইন, পরের বলটা দৌড় শুরু করলেন, আবার কিন্তু খেলেছেন, বল চলে যাচ্ছে কিনা শেষ পর্যন্ত পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, আরেকটি চার এবং দুটো বলে ছক্কা, এই বলে চার, দুর্দান্ত ব্যাটিং টিম ডেভিডের ব্যাট থেকে আমরা লক্ষ্য করছি। 28 রানে পৌঁছে গেছেন মাত্র 11টি বল খেলে, এবং অনেকক্ষণ তিনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন, সিঙ্গেলের উপর ভর করে খেলছিলেন, স্ট্রাইক রোটেট করে খেলছিলেন, যখনই সুযোগ পাচ্ছিলেন তখনই ছক্কা হাঁকিয়েছেন, কিন্তু এই ওভারে আব্দুল গাফার সাকলাইনের উপর তিনি দারুণ ভাবে চড়াও হয়েছেন, 9 ওভার 4 বল থেকে 89 রানে পৌঁছে গেছে ইতিমধ্যে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ দল যে 3টি উইকেট পেয়েছিল পাওয়ার প্লেতে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি পাওয়ার প্লের পরে, অর্থাৎ 6 ওভারের পরে, 9 ওভার 4 বল থেকে 89 এই মুহূর্তে সংগ্রহ অস্ট্রেলিয়া দলের। আব্দুল গাফার সাকলাইনকে ক্যাপ্টেন তাহুদ হৃদয় তিনি কথা বললেন, তার সাথে কিছু একটা বলে আসলেন, ফিল্ডিং এর একটু ফাইন টিউনিং হয়েছে, ওভারের চতুর্থ বলটি নিয়ে যাচ্ছেন স্টাম্পের উপরে, এবার টেনিস ব্যাট শট একটু আপেশ করে অন ড্রাইভ করেছেন, তবে লং অনে ফিল্ডার অব দি বলটি ক্যারি করেনি, তানজিদ হাসান তামিম রয়েছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, একটি রান, বিগ শট, পরে সিঙ্গেল, টিম ডেভিডের ব্যাট থেকে ডেভিড পৌঁছে গেলেন ব্যক্তিগত 29 রানে 12 বল থেকে, দলীয় রান ঠিক এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সংগ্রহ 90-3 উইকেটে।
4: 9 উপরে রান তুলছে প্রতি ওভারে এখন পর্যন্ত, আমরা যেটি দেখেছি 9.51 হারেই অস্ট্রেলিয়ান দলের ব্যাটাররা রান তুলে চলেছে, বিশেষ করে আমরা দেখেছি ম্যাট তিনিও ক্রিজি রয়েছেন, এছাড়াও অপর অপরাজিত ব্যাটার তিনি কিন্তু চমৎকার রেনশোর কথা বলছিলাম, অত্যন্ত কার্যকরী নিষ্ঠায় তিনি খেলে চলেছেন। গাফার দৌড় শুরু করেছেন, বল করলেন, এবার কিন্তু রান পাবেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে, এর সাথে একটি রানও যুক্ত হয়েছে, দলীয় রান বাড়ল একটি অস্ট্রেলিয়া দলের ইতিমধ্যে।
1: 10 ওভারের খেলা শেষ, 91-3 উইকেটে অস্ট্রেলিয়া, অতিরিক্ত থেকে 3টি রান বাংলাদেশ দলের বোলারদের মধ্যে, নাসুম আহমেদ 3 ওভার 20 রান 1 উইকেট, সাকলাইন 2 ওভারে 34 রান 1 উইকেট নেই, মেডেন নেই, নাহিদ রানা 2 ওভারে 14 রান 1 উইকেট, মুস্তাফিজ 1 ওভারে 6 রানে 1 উইকেট, এবং রিশাদ হুসাইন 2 ওভার বল করেছেন 17 রান দিয়েছেন, মেডেন নেই, উইকেট নেই। ড্রিঙ্ক ব্রেক ঠিক এই মুহূর্তে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে, এবং এই ড্রিঙ্কস ব্রেকের সময় বাংলাদেশ বেতারের মাইক্রোফোনে পরিবর্তন, প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় নিখিল রঞ্জন দাস আপনাকে এবং একই সঙ্গে শামসুল ইসলাম।
6: ধন্যবাদ জামিলুর রহমান এবং মির্জা ফরিদ আপনাদের দুজনকে। বাংলাদেশ দল ভালো একটা শুরু করেছে, এবং সেই শুরুর পর এই মুহূর্তে অস্ট্রেলিয়া অবশ্য ডমিনেট করছে। রাইট নাও তাদের সঙ্গে 91.3 উইকেটে 9.1 এই হারে রান উঠছে, অনেক ভালো। পাওয়ার প্লেতে আমরা দেখেছিলাম 62 রান উঠেছিল, 3-3 উইকেট হারিয়ে ফেলেছিল। নাসুম 1টি উইকেট পেয়েছেন, নাহিদ রানা এসেই দ্বিতীয় বলে 1টি উইকেট তুলে নিয়েছিলেন এবং মোস্তাফিজুর রহমান তার প্রথম ওভারে 1টি উইকেট পেয়েছেন। এই তিনজন বোলার 1টি করে উইকেট ভাগ করেছেন। আব্দুল গফর সাকলাইন গত ম্যাচে ডেবিউটেন্ট, আজকে তার দ্বিতীয় ম্যাচ এবং সেই দ্বিতীয় ম্যাচে তিনি খুব একটা ভালো করতে পারেননি, সুবিধা করতে পারেননি। 27 রান করে অপরাজিত আছেন ম্যাট রেইনশো। টিম ডেভিড মাত্র 12 বলে 29 রান করেছেন। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন শ্রদ্ধা নিখিল রঞ্জন দাস। নিখিল দাস আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ অপরাহ্ন। ইভেনলি ব্যালেন্স টস এন্ড ব্যাট বাই অস্ট্রেলিয়া।
7: একটা জিনিস যেটা হলো, আজকে সকালের ওয়েদার দেখে হয়তো ভেবেছিলাম আমি খেলা হবে কি হবে না, কিন্তু সৌভাগ্য সবারই, আমাদেরও এবং অগণিত দর্শক যারা মাঠে এসছে তাদের সবারই, যে আমরা এখন পর্যাপ্ত সূর্যালোকে খেলা হচ্ছে। এবং এটা চট্টগ্রামের মাঠে আপনারা জানেন যে খুব তাড়াতাড়ি এটাকে ড্রাই আউট করা যায় এবং করে খেলার উপযোগী করা যায়, এবং এখানে যে গ্রাউন্ডসম্যান যারা আছেন তারা কিন্তু এই কাজে যথেষ্ট পারদর্শী। যাই হোক, আজকে টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং করছে এবং 10 ওভারের শেষে 91-3 উইকেটের বিনিময়। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ডেভিস এবং
6: ডেভিড এবং রেইনশো।
7: রেইনশো
6: রাইট লেফট কম্বিনেশন দুজনে বেশ আক্রমণাত্মক ব্যাটার, বিশেষ করে টিম ডেভিড আমরা দেখেছি মাত্র 12 বলে তিনি 29 রান করেছেন। তো 11 রান করে আউট হয়ে গেছেন জস ইংলিশ, মাস তিনি আউট হয়ে গেছেন দলীয় অধিনায়ক। বাংলাদেশের 3 জন বোলার সাকসেস পেয়েছেন। তবে সাকলাইন 2 ওভারে 34 রান দিয়ে খুবই ব্যয়বহুল তিনি, ঋষভ 2 ওভারে 17 রান দিয়ে।
7: আগের ওভারটা আমরা দেখলাম সাকলাইনের লেন্থ এবং নিশানা কোনটাই ঠিক হচ্ছে না, এবং পরপর 2টো 6 এবং 1টা 4-এর দৌলতে এখন রান সংগ্রহে এসছে 9.1 রান সংগ্রহের গড়ে এসছে 9.10।
6: এই মুহূর্তে ঋষাদ নতুন ওভারটা শুরু করলেন অফ স্টাম্পের বাইরে, এগেইনস্ট দ্য টার্ন কাট শট খেলেছিলেন বাহাতি ম্যাট রেইনশো, বল চলে গিয়েছিল ডিপ পয়েন্টে, সেখান থেকে ফিল্ডার আছেন স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে ফেরত দিলেন রান, আরো 1টি বাড়লো এই মুহূর্তে 92। 3 উইকেটে অস্ট্রেলিয়া। সেকেন্ড টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করছেন ডান হাতে লেগ ব্রেক বোলার ঋষাদ হোসেন। আজকে 2টো পরিবর্তন বাংলাদেশ দলে, শেখ মাহিদির জায়গায় নাসুম আহমেদ এসছেন, 1টা উইকেট অলরেডি পেয়েছেন, এবং নাহিদ রানা এসছেন মোহাম্মদ শরীফুল ইসলামের জায়গায়। পেস বোলারদের রোটেট করে খেলানো হচ্ছে। ঋষাদের পরের বল আউটসাইড অফ স্টাম্প, এবারে আলতো করে খেলেছিলেন কাভারের দিকে, আন্ডার এজ লেগে বল চলে যায় শর্ট কাভারে, তার হৃদহৃদয় সেখান থেকে খুব দ্রুততার সাথে কুড়িয়ে ফেরত দিলেন রান, আরো 1টি বাড়লো 93-3 উইকেট অস্ট্রেলিয়া। এক্স্যাক্টলি 9 পার ওভার কারেন্ট রান রেট।
7: প্রস্তুত এই প্রান্তে এখন বাঁহাতি ব্যাটার, লেগ স্পিন কিন্তু লেগ স্টাম্পের বাইরে, এবং যেই বলে যেটা পাওয়া উচিত চমৎকার ভাবে বলটাকে পাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন। পাইন লেগ এবং
6: লং লেগ
7: অঞ্চলের মাঝামাঝি অঞ্চল দিয়ে সোজাসুজি সীমানার বাইরে।
6: তানজিদ হাসান তামিম ছিলেন ওখান থেকে ফিল্ডার, তিনি কিন্তু একটু ডাবল মাইন্ডেড হয়ে গেছিলেন, ক্যাচের জন্য যাবো নাকি এটাকে ফিল্ডিং এর জন্য আটকাবো, এটা করতে করতেই বলটা তাকে মিস করে বেরিয়ে গেল, 4 রান হয়ে গেল উইথ দ্য টার্ন বেরিয়েছে।
7: ক্যাচের জন্য যাওয়ার কিন্তু এটার পেছনে কোন যুক্তি থাকতে পারে না, কারণ বলটা অনেকটা
6: সামনে ছিল,
7: কাজে বলটাকে রুখে দেওয়ার চেষ্টা না করে এবারে কিন্তু রিভার্স সুইপ করার চেষ্টা কিন্তু পারলেন না।
6: না শুনছিলেন ওখানে কাভার পয়েন্টে,
7: ওখানে বল ধরে নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন, কোন রান নয়।
6: 27 বলে দেখেন 50 রানের জুটি পূর্ণ হয়ে গেছে দুজনের মধ্যে, মাত্র 27 বলে এক্সেলেন্ট ফায়ারি পার্টনারশিপ।
7: এর আগের ওভারে আমরা দেখলাম যে 2টো 4-1-6 প্রথম পরের বল, এবারে কিন্তু ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে ওখানে মিড উইকেট অঞ্চলে কাছাকাছি থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে 1টি মাত্র দলীয় রান জেতার 98-3 উইকেটের বিনিময়ে 11তম ওভারের খেলা চলছে।
6: শেষ বলটা করবেন ঋষাদ হোসেন, ডান হাতে বাঁ হাতে কম্বিনেশন থাকা ফিল্ডারদের রদবদল হচ্ছে বেশ ঘন ঘন, শর্ট থার্ড ব্যাকওয়ার্ড পয়েন্ট কাভা সুইপার কাভা এবং লং অফ, 5 জন অফ সাইডে। ঋষাদ একটা গুগলি চাই, উইকেট চাই, ঝোলানো বল এজ লেগেছে পেছনে আসছে, 1টি রানই পাবেন, থ্যাঙ্কফুলি এই ওভারে কোন বাউন্ডারি আসেনি, তারপরেও দেখেন আটটা রান চলে এসছে, এগারো শেষে 99 উইকেট অস্ট্রেলিয়া,
7: একটা বাউন্ডারি পেয়েছে,
6: ও একটা বাউন্ডারি হয়েছে, এনি হাউ 8 রান এসছে এই ওভারে, এবং সেখানে দলীয় রান এই মুহূর্তে 99 উইকেট এগারো ওভার শেষে, সব মিলিয়ে প্রতি ওভারে রান উঠছে 9 করে,
7: এবং এইভাবে যদি রান উঠতে থাকে তাহলে কিন্তু
6: 200 কাছাকাছি,
7: 200 কাছাকাছি
6: তো বাংলাদেশকে চেক দিতে হবে এবং বেশ কিছু উইকেটও তুলে নিতে হবে। সেই উইকেট তুলে নেওয়ার অন্যতম সেরা কারিগর হতে পারেন মোস্তাফিজুর রহমান, তাকে আবার আক্রমণে আমন্ত্রণ জানিয়েছেন ক্যাপ্টেন তাওহিদ হৃদয়, লিটন ইঞ্জুরিতে পড়ে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক, টি টোয়েন্টি ফর্ম্যাটে হি ইজ নট অ্যাভেলেবল, ইভেন কি গত ম্যাচের বেস্ট পারফর্মার ব্যাটিংয়ে 22 বলে 29 রানে অপরাজিত ছিলেন শেখ মাহেদি, তিনিও একাদশে আজকে নেই, নাসু মোহাম্মদ।

0: যাচ্ছেন মোস্তাফি ১২তম ওভারে প্রথম বল মিডিয়া প্রান্ত থেকে আউটসাইড অফ স্টাম্প ফ্লাইডেন মেজ এই হতে পারত কিন্তু সেটা হয়নি টিম ডেভিড অন দি আপ ড্রাইভ খেলে দিয়েছিলেন কিন্তু ওই যে মোস্তাফিজের কার্টার একটা ন্যাচারাল আউটসুইং উনি ডান হাতের বিরুদ্ধে পান সেটাই পেলেন এবং সেটাই মিস করে বেরিয়ে গেল ডট বল
1: এবং আপনি দেখেন ফিল্ডিং সঙ্গে সঙ্গে ফিল্ডিং এর সামান্যতম পরিবর্তন আমি জানি না যে ক্লিপে কোন ফিল্ডার অবস্থা ছিল না উইকেট রক্ষক ইমন পেছনে দাঁড়িয়ে আছেন এবং শর্ট থার্ডম্যান একজন রয়েছেন এবং এইবার তো আমরা দেখলাম যে শর্ট ফাইনালে একজন ফিল্ডারকে নিয়ে যাওয়া হল মুস্তাফিজ দুদিকে কিন্তু বলটাকে কাট করতে পারেন এবার আবারও পরাস্ত হয়েছেন ডেভিড
0: অফ স্টাম্পের বাইরে আবারও একটা স্পেসি ডেলিভারি একটু দূরে দিয়ে গেছে এবারে কাটশট খেলেছিলেন ডেভিড কিন্তু ব্যাটে বলে ছোঁয়াতে পারেননি এই দুটো বল চাপ বাড়াবে চাপ থেকে সুযোগ আসবে আর সুযোগ এলে সেটা ধরতে হবে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে আছেন ঋষাদ ডিপ কভার পয়েন্টে একজন লং অফে কেউ নেই কাভার এবং মিড অফে বৃত্তে দুজন আর শর্ট থার্ডে একজন অর্থাৎ অফ সাইডে পাঁচজন অন সাইডে শর্ট পয়েন্ট ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার ডিপ মিড উইকেট কাউ কর্নারে একজন লং অনে একজন যাচ্ছেন পিচ অফ দ্য উইকেট ক্লোজ টু দ্য স্টাম্প বল করেছেন পুল করে দেওয়া হয়েছে বল যাচ্ছে ফিল্ডার বরাবর ডিপ মিড উইকেটে ওখানে সাইফ হাসান খুব দ্রুত কুড়িয়ে নিয়ে ফেরত দিলেন সাইফ আজকে দুটো ক্যাচ ধরেছে অসাধারণ দুটো ক্যাচ আমরা বলছিলাম একটা স্লিপে নাহিদ রানা বলে অত জোরে আসছিল ফুল লেংথ ডাইভে তিনি ক্যাচটা ধরেছেন ১৭ রান পূর্ণ হল অস্ট্রেলিয়া দলের ১১ ওভার ৩ বলে ৩ উইকেটের বিনিময়ে এবং প্রজেক্টেড টোটাল বলছে ৮.৭ পার ওভার যেটা কারেন্ট রেট এইভাবে ১৭৩ হবে কিন্তু এখান থেকে ১২ করে হলে হয় ২০২
1: ১২ হয়তো হবে না তো আমরা আশা করছি ১০৮ থেকে ২০০ ভিতর একটা রান হয়তো হতে পারে যদি এই রেটে খেলা চলতে থাকে
0: কিন্তু বাংলাদেশ চাইবে ডেফিনেটলি ব্যাক টু ব্যাক কিছু উইকেট নিয়ে ১৬০-১৭০-এর মধ্যে রাখা
1: প্রতিটাকে থামিয়ে দেওয়ার জন্য
0: কারণ ১৮০-এর উপরে কিছু হলে বাংলাদেশের সাধ্যের বাইরে চলে যাবে যাচ্ছেন পিচ ওভার উইকেট এবারে স্লোয়ার বল রেঞ্চে সেটা ওয়েট করে আস্তে পুশ করেছেন মিড উইকেটের দিকে একটা রান তো পাচ্ছেনি তা নিয়েই সন্তুষ্ট থাকলেন দুই ব্যাটার
1: বাচ্চার কাছে কিন্তু কোন ফিল্ডার নেই সেই সুযোগটা নিচ্ছেন ব্যাটাররা আস্তে করে পুশ করে রান করে নিচ্ছেন এবং একটা দুইটা করে করে এই মুহূর্তে আপনি এর আগেও দেখেছেন আপনি একটা চার থাকার সত্ত্বেও ৯ রান হয়েছে এবারে এখনো পর্যন্ত ২-৩ রান হয়েছে
0: এই মুহূর্তে দলীয় রান ১০১ ৩ উইকেটে লেসি যাচ্ছেন মুস্তাফিজুর রহমান হ্যাঁ সামনে রয়েছেন টিম ডেভিড এই ওভারে ইনফ্যাক্ট দুটো রান হয়েছে চারটা বল থেকে দুটো ডট ছিল মুস্তাফিজ বাউন্ডারি কনসিড করতে চাইছেন না উইকেট তুলে নিতে চাইছেন ওভার দ্য উইকেট ও আবারও বড় শট জাস্ট আউটসাইড অফ স্টাম্প মিস করে গেছেন টিম ডেভিড
1: আমি বলবো দুর্ভাগ্য মুস্তাফিজের কারণ এই বলটা একটুখানি যদি নিচে হতো তাহলে স্ট্যাম্প
0: রাইট জাস্ট অফ স্ট্যাম্পের কাজ
1: বেল্টের উপর দিয়ে বলটা চলে গেল আসতে করে
0: ১৩১ ৩২ ১৩১ ১০২ তারপর ১৩৪ কিলোমিটার পার আওয়ার গতিতে অর্থাৎ বলে গতি বৈচিত্র্য রেখেছেন প্রত্যেকটা ডেলিভারিতে ওভারের শেষ বল নিয়ে যাচ্ছেন ফেইজ সামনে রয়েছেন টিম ডেভিড শর্ট থার্ড শর্ট ফাইন কাছাকাছি এবারে বাউন্সার আড়াআড়ি ব্যাটে খেলেছেন মিড অফে বল চলে এসছে হৃদয় স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে ফেরত দিলেন রান পাবেন না মাত্র ২ রানের ওভার শেষ করলেন মোস্তাফিজুর রহমান ইউ বিউটি উইকেট না পেলে কি হবে টি টোয়েন্টি ম্যাচে কেউ যদি মিডল ওভারসে এইরকম দুজন সেট ব্যাটারের সামনে একটা ওভার থেকে মাত্র ২ রান দিয়ে বেরিয়ে আসে এর চেয়ে ভালো আর কি হতে পারে
1: খুবই ভালো এবং আপনি দেখেন সঙ্গে সঙ্গে রান সংগ্রহের গড় কিন্তু
0: ৮.৪
1: নেমে এসছে আমরা যেটা চেয়েছিলাম যে ১৬০-১৭০ ভিতরে
0: আটকে
1: দেওয়া যায় কিনা
0: এইভাবে করতে পারলে সেটাই সম্ভব সেটা অবশ্যই সম্ভব এবং দর্শক কিন্তু মাঠের বাইরে এখনো আছেন
1: অনেকেই আছেন আমি এবার আসার সময় দেখলাম এখনো দর্শক
0: ভিড়
1: প্রচুর ভিড় এবং ঢুকছেন একটা শঙ্কার মধ্যে সবাই ছিল যে বৃষ্টির জন্য খেলা হবে কি হবে
0: লেট স্টার্ট করেছে বাসার থেকে সবাই
1: অনেকে দেরিতে এসছে এবং যার ফলে প্রচুর ভিড় এবং এই গ্রেড থেকে এ পর্যন্ত আসতে আমারই যথেষ্ট কষ্ট
0: হিসাব শুরু করছেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে নতুন ওভার প্রথম বলে বড় শট ব্যাটে হয়নি ডট গ্রেট বোলিং ১৩তম ওভার শুরু হয়েছে ১০১ ৩ উইকেটে অস্ট্রেলিয়া এরকম ডট বলের সাথে উইকেট টেকিং ডেলিভারিও দরকার এখন
1: টপ স্পিন কিন্তু এটা যদি আপনি দেখেন ও লেগ ব্রেক খেলতে গিয়েছিল যে শেষ পর্যন্ত খেলতে পারেনি বাঁ হাতে ব্যাটার
0: আসছেন আবার ঋষাদ ম্যাট রেঞ্চার রয়েছেন সামনে ৩৪ রানে অপরে যেতে ডেভিড ৩২ ১৮টা বল খেলেছেন
1: লেগ ডিপ পয়েন্ট লেগ ডিপ মিড উইকেট সবই কিন্তু সীমানার কাছাকাছি এবার উঁচু করবে ওখানে কিন্তু কাছাকাছি

0: ছোট ফিল্টার আছে নেই, এবং ফিল্টার থাকলেও কোনো কাজে লাগতো না, কারণ সীমানার অনেক উপর দিয়ে সীমানার বাইরে গিয়ে আসতো করে ছয় রান।
1: ফ্লোটে পেয়ে গিয়েছিলেন ম্যাট রেনশো, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড ব্যাটে খেলেছেন এবং প্রপার টাইমিং, ডিস্টেন্স, এলিভেশন সবই পেয়েছেন এবং একটি ম্যাক্সিমামের জন্য বেরিয়ে গেল ছক্কা। একটু বেশি টস আপ ছিল এবং স্লটে বানিয়ে নিয়ে সুন্দর একটা ফ্লুয়েন্ট ড্রাইভ খেলেছেন ওভার দ্য টপ, সিক্স রান। অনেকক্ষণ বাদে একটা বাউন্ডারি স্কোরিং শট, 107 উইকেটে অস্ট্রেলিয়া। আসছেন ঋষাদ, সামনে ম্যাট রেনশো, এবারে উইকেট ডেলিভার, আবারও স্লগ করেছেন, আবারও টাইমিং ভালো, এবারে গ্যালারিতে গিয়ে আসে পড়লো ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে, মিড উইকেট স্কোয়ার লেগের উপর দিয়ে একেবারে গ্যালারির সেকেন্ড টায়ারে, যেখানটা জায়ান্ট স্ক্রিন তার পাশে,
0: স্ক্রিনের সামনে পাঠিয়ে দিলেন, বললেন যে আপনি আর কষ্ট করে সীমানাটা বাড়াবেন কেন, আমি করে দিচ্ছি।
1: ব্যাক টু ব্যাক সিক্সেস, ঋষাদ ফিরে আসতে হবে উইকেট টেকিং ডেলিভারিতে, অন্যথায় পিছিয়ে পড়ছে আমরা। টানা দুবলে দুটি ছক্কা হলে তো পিছিয়ে পড়বই, 76 মিটার দূরত্বের ছক্কা। হ্যাঁ, এই দিকটায় বাউন্ডারি কিন্তু তুলনামূলক শর্ট ঋষাদের জন্য। ফাইন টিউনিং হচ্ছে আবারও, মুস্তাফিজকে ভেতরে নেওয়া হচ্ছে শর্ট ফাইন, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ রাখা হয়েছে, মিড উইকেট রাখা হয়েছে, লং অন রাখা হচ্ছে, লং অফ আছে, সুইপার আছে,
0: প্যাভিলিয়ান প্রান্ত আছে। আবারও উঁচু উঁচু করে মেরেছেন, কিন্তু মানে এবারও কিন্তু বল সীমানার বাইরে,
1: লং অনের উপর দিয়ে
0: আবারও সীমানার বাইরে, পরপর 3-6।
1: ঋষাদ আমার মনে হয় সব ধরনের অভিজ্ঞতা এবার হয়ে যাচ্ছে, টানা 3 বলে 3-6 হজম করাও তো চারটিখানি কথা নয়, বেস্ট টাফ আজকে সাকলাইন এবং ঋষাদ, এটার উপর যেন চড়াও হয়েছেন। ওদিকে মুস্তাফিজ আগের ওভারে মাত্র 2 রান দিয়ে যেখানে টাইট একটা গ্রিপ করে গেলেন, সেই জায়গাটা ভেঙে দিল ঋষাদের।
0: দুর্ভাগ্য আছে কিন্তু মায়ের শেখ মুনাদি নেই, কারণ হল বাঁহাতি ব্যাটারের কিন্তু আধিক্য রয়েছে অস্ট্রেলিয়া দলে, সেক্ষেত্রে একজন অফ স্পিনার যদি আজকে মাঠে থাকতো তাহলে কিন্তু অনেক অনেক কাজে লাগত।
1: 29 বলে 50 পূর্ণ হল রেঞ্জ শট 43 মিনিট থেকে, বেটার ব্যাটিং পরের বলটা করেছেন ওখানে না ঋষাদ, বলটা করবার আগেই আম্পায়ারের কাছে সময় চেয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা, একটু চোট পেয়েছেন এবং একটু শুশ্রূষা নিতে চাইছেন, ক্র্যাম্প করেছে প্রবাবলি। হোয়াট হিউমিড কন্ডিশনস অজিদের জন্য এই টাফ কন্ডিশনসে মানিয়ে নেওয়াটাই ছিল বিগ চ্যালেঞ্জ।
0: বৃষ্টি হওয়ার পরও এখন কিন্তু মেঘ কেটে গেছে, কিন্তু তারপরও এখন আপনি যা দেখতে পাচ্ছেন 31-35 মতো টেম্পারেচার রয়েছে, যেটা তাদের জন্য খুব একটা অস্বস্তিকর।
1: 9.39 কারেন্ট রান রেট, হিউজ, যেভাবে এগোচ্ছে অস্ট্রেলিয়া 200 না করার কোন কারণই নেই। তবে এটি দেখার বিষয় যে বাংলাদেশ এই স্কোরটাকেও 180 কাছাকাছি রাখতে পারে কিনা, অর্থাৎ অস্ট্রেলিয়াকে প্রত্যাশার চেয়ে 20টা রান কম দিতে পারলে সেই রানটা হয়তো নিজেরা চেষ্টা করতে পারবে তখন চেস ডাউন করার জন্য। পিচ ভালো, চট্টগ্রামের পিচ সবসময় স্পোর্টিং, তবে এখানে নিজেকে অ্যাপ্লাই করতে হয়, এসে ওয়াইল্ড সুইং ক্রস ব্যাটেড শর্টস খেলতে থাকবেন আপনি, আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না, হিটিং অ্যাবিলিটি দরকার।
0: তাছাড়া আপনি যদি পুরো একটা বেশি রানের চাপের মধ্যে পড়ে যান তখন ব্যাটারদের মনে একটা সংখ্যা থাকে, মানে একটা টার্গেট থাকে সামনে, আমাকে এত রান করতে হবে, বলতে না বলতে আরেকটি শট। এবারে কিন্তু সীমানার দিকে যাচ্ছে বল, এবারে ফিল্ডার রয়েছেন, ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই একটি 2টি রান,
1: দারুণ দারুণ অনেকটা গ্যাপে ফেলেছিলেন, শামিম পাটওয়ারি ছিলেন ডিপে, অনেকটা পথ তাকে পাড়ি দিতে হয়েছে, লম্বা চেইস তার জন্য, অ্যান্ড ফাইনালি আরো 2টো রান। 121-3 উইকেট অস্ট্রেলিয়া, টস অ্যান্ড ব্যাট, 13তম ওভারে শেষ বলটা করবেন, বাঁহাতি রেনশো আছেন তাকে আটকাতে হবে, তিনি খুনে ব্যাটিং করছেন এই মুহূর্তে, আবারও ফ্লাইটেড বল, জোরের উপরে খেলেছেন অন ড্রাইভ, লং অনে যাচ্ছে, 1টি রান পাবেন, 122-3 উইকেট অস্ট্রেলিয়া, 13 ওভার শেষ, 9.38 রান উঠছে।
0: মুস্তাফিজ যে রান সংগ্রহের গড় 8.4 দিতে নিয়ে সেটা কিন্তু এখন 9.4,
1: ওই যে টানা 3টি ছক্কা,
0: 3টি 6, 2-1, 2 12-14 রান
1: এবং পরে শেষ বলে একটা সিঙ্গেল
0: 15 রান,
1: 15 রানের বিগ এক্সপেন্সিভ ওভার, 4 ওভারে 46 রানে স্পেলটা শেষ করলেন ঋষাদ হুসাইন। মুস্তাফিজ 2 ওভার বল করে 8 রানে 1টি উইকেট, রানা 2 ওভার 14 রানে 1 উইকেট, সাকলাইন 2 ওভার 34 রান কোন উইকেট পাননি, নাসুম 3 ওভার 20 রানে 1 উইকেট। সেই নাসুমকেই কি এখন নিয়ে আসবেন? না, উইকেট তুলে নেওয়ার অভিপ্রায় থেকে নাহিদ রানাকে নিয়ে আসা হয়েছে, এখন কিন্তু ফিল্ডারদের আবারও সে প্রপারলি রেসপন্ড করতে হবে। মুস্তাফিজের এখনো 2টো ওভার বাকি আছে, ডেড ওভারে তাকে দিয়ে বল করবার জন্য হয়তো রেখে দিয়েছে, মাঝে একটা ওভার করানো হলো যদি একটা উইকেট পড়তো, এই জুটিটা কিন্তু অলরেডি স্ট্রেট, এই জুটিটা ভাঙতে হবে, সেক্ষেত্রে নাসুমের একটি ওভার এবং সাকলাইনের দুটো ওভার, এই তিনটা ওভার আমাদের খুব টাফ হয়ে যাবে হ্যান্ডেল করা আজকে ক্যাপ্টেন তাওহিদের জন্য। কিন্তু তাতে নেই কেউই, যাচ্ছে না হিদ রানা বাংলাদেশ বেতার কমবক্স প্রান্ত থেকে, লো ফুলটস, কাটন বেল্টের সুযোগ এসেছিল, হাত এগিয়েও শেষ মুহূর্তে রাখতে পারেননি হাতে,
0: যথেষ্ট জোর ছিল কিন্তু মাঠটাতে।
1: হ্যাঁ,
0: ফলস্রুতে নাহিদ রানা চেষ্টা করেছিলেন বলটাকে ধরার জন্য, কারণ বলটা সরাসরি তার কাছে এসেছিল, যে শেষ পর্যন্ত বলটাকে হাতে রাখতে পারেননি। সৌভাগ্যভাবে বলবো যে হাত ইঞ্জুরিতে পড়তে হয়নি, হাত যেভাবে তিনি হাত বাড়িয়েছিলেন আঙুলের মাথায় লাগলে হয়তো কিছু একটা হয়ে যেতে পারে। যাই হোক, একটি মাত্র রান
1: তাতে, 123 তিন উইকেট অস্ট্রেলিয়া। নাহিদ রানা দীর্ঘদেহী খেলোয়াড়, বাংলাদেশ এক্সপ্রেস বলা হচ্ছে ইদানিং তাকে, চাপা এক্সপ্রেস থেকে পদোন্নতি হয়েছে তার। হি ইজ রিপ্রেজেন্টিং, মানে রিপ্রেজেন্টেটিং বাংলাদেশ ন্যাশনাল টিম ইন দ্য গ্লোবাল ক্রিকেট, তো ওই জায়গা থেকে হি ক্যান বি সেইড বাংলাদেশ এক্সপ্রেস। যাচ্ছেন রানা, সামনে ডেভিড, এবার ফুল লেংথের বল, জোরের উপরে খেলেছেন মিড অফে, ফিল্ডারের কাছে চলে এসছে তাড়াতাড়ি, জকা লেংথে করছেন, সরে গিয়ে রুম করেও বলের গ্যাপটা পাচ্ছেন না, এক্সট্রা কভারে ভালো বেটার বোলিং, দু বলে এক রান, 123 তিন উইকেট অস্ট্রেলিয়া। রান কমাতে হবে, উইকেট নিতে হবে, এই জুটি অলরেডি স্ট্রেট 50 প্লাস পার্টনারশিপ, ইনফ্যাক্ট 79 রান সাইডেড বাই দিস টু,
0: 29 বলে 50 হয়েছে
1: এবং এই মুহূর্তে 56 রানে ব্যাট করছেন তিনি, 32 বল খেলেছেন অলরেডি, স্লিপে কেউ নেই, ডিপ থার্ড আছে, ফাইন লেগে নেই, ডিপ স্কোয়ার লেগ, টিম ডেভিড ডান হাতি ব্যাটার, স্লোয়ার বল, আবারও ফ্লুয়েন্ট একটা অফ ড্রাইভ, মিড অফে চলে এসছে হৃদয়ের কাছে, ঝুঁকি নিয়ে রান নেননি, দুটো ডট বল, নাহিদ রানা ইউ বিউটি, ওইরকম 145-148 কিলোমিটার বেগে নিয়মিত বল করতে থাকা রানা যখন একটা স্লোয়ার ডেলিভারি করেন 112-113 কিলোমিটার বেগে, ইটস রিয়েলি টাফ ফর ব্যাটার টু হ্যান্ডেল।
0: আমরা জায়ান্ট স্ক্রিনে দেখলাম নাহিদ রানা যে ক্যাচটা ধরতে পারলেন, হাত বাড়িয়েছিলেন কিন্তু কিন্তু সামান্য বাড়ি দিয়ে বলটা বাইরে চলে যায়, পরের বল মিডিয়াম প্রান্ত থেকে নাহিদ রানা ডান হাতে ফাস্ট মিডিয়াম, এবারে কিন্তু স্ট্যাম্পের উপরে ছিল, উঁচু করে মেরেছেন এবং যথারীতি যা হওয়ার তাই হল সীমানার বাইরে 6।
1: এটা কিন্তু জোরের উপরে করেছিলেন, অন টু দ্য প্যাড, সরে গিয়ে সুন্দর করে টাইমিং করেছেন ফ্লুয়েন্টলি এবং ছক্কা,
0: শর্টে যেখানে পেয়েছিলেন তিনি বলটাকে সেই জায়গায় টাইমিংটা ভালো ছিল এবং ঠিক ব্যাটের মাঝখানে লাগাতে সরাসরি বলটা সীমানার বাইরে।
1: এন্ড লংগেস্ট এভার সিক্স ইন দিস ম্যাচ সো ফার, 95 মিটার অ্যাওয়ে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারের উপর দিয়ে একেবারে গ্যালারি সেকেন্ড টায়ারে আসতে পড়ল। যাচ্ছেন রানা,
0: ব্যক্তিগত রান কি দাঁড়িয়েছে
1: 38-22 বলে, যাচ্ছেন রানা, সামনে রয়েছেন টিম ডেভিড, একটা স্লোয়ার আবার হবে না, এবারে ডাউন দ্য লেগ, অল বিটেন, যদিও ইমন একটু হাত ছুঁয়ে গতি মন্থরতায় ফেলেছেন কিন্তু যথেষ্ট ছিল না সেটা, ওয়াইড 4-5 গিফটেড রান, জেরবার হয়ে গেল এই একটা বলে, পাঁচটা গিফটেড রান পেয়ে গেল, আগের যে দুটো ডট বল আদায় করেছিলেন রানা সেটা কিন্তু বৃথাই গেল। এখন এই যে পেস কন্ট্রোল করা, লাইনটাকে নিয়ন্ত্রণে রাখা, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিটন নিয়মিত উইকেট কিপার, রেগুলার উইকেট কিপিং করেন, তার অ্যান্টিসিপেশন বোঝা পড়া রানার সাথে ভালো, কিন্তু ইমনের জন্য ইট ওয়াজ টু টাফ টু গুড, যদিও ডাইস দিয়ে তিনি একটু হাত ছোঁয়াতে পেরেছিলেন বলে ধীরে যাচ্ছিল বলটা, কিন্তু মুস্তাফিজ কিংবা থার্ড ম্যান ফিল্ডারের পক্ষে এটা সম্ভব ছিল না, আটকাবার
0: আমাদের সম্ভব না, কারণ যে গতিতে বলটাকে উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে আপনি ফিল্ডাররা দৌড়ে গিয়ে সে বল ধরতে পারবেন, নাই টানার পরের বল, এবার কিন্তু আবারও বলটাকে উঁচু করে ফেলেছেন কোন সীমানার কাছাকাছি,
1: নাসুম আহমেদ থার্ড ম্যানটাকে ছুটে গিয়ে কুড়িয়ে দিলেন, দুটো রান বাড়লো,
0: রান বাড়লো,
1: রাইট নাও 136 তিন উইকেটে অস্ট্রেলিয়া,
0: 13 ওভারের খেলা তো,
1: দেখেন নাম্বার অফ ওভার বাউন্ডারিজ 9টা, নাম্বার অফ বাউন্ডারিজ 7টা এই ইনিংসটা অজিদের জন্য, ছক্কাতে ডিল করছে, ছক্কা মারা যেন সহজ, বাউন্ডারি হাঁকা পাচ্ছে,
0: কিন্তু আমাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে মনে হয়, আপনি দেখেন আবার কিন্তু মেঘে মাঠটা দেখে গেছে,
1: হ্যাঁ রোদ আর মেঘের লুকোচুরি এই মুহূর্তে শুরু হয়ে গেল, বাট এখনই থ্রেট হয়ে রাখা দেয়নি, ওভারের শেষ বল রানা টু ডেভিড, লো ফুল টস, ব্যাটন প্যাড, আবেদন করে লাভ নেই, একটা অপটিমিস্টিক আপিল ছিল রানার কাছ থেকে কিন্তু সেটাতে আম্পায়ার কর্ণপাত করলেন না, ওভার শেষ, ফাইনালি একটা মানে ব্যয়বহুল ওভারই হয়ে গেল, 137 তিন উইকেট অস্ট্রেলিয়া, চোদ্দ ওভার শেষে আরো ছয়টা ওভার ছত্রিশটা লিগেল ডেলিভারি, এই ছত্রিশ বলে কিন্তু ষাট রান, ষাট হলে একশো সাতানব্বই হয়, ওই দুশোর ম্যাজিক ফিগারের দিকেই যাচ্ছে অস্ট্রেলিয়া বলার বাহুল্য। এবং সেখান থেকে যদি মাটিতে নামিয়ে আনতে পারে, একমাত্র মুস্তাফিজের দুটো ওভার আছে কিন্তু কনসার্ন, নাসুমের একটা ওভার, সাকলাইনের দুটো ওভার, সাকলাইন আজকে মোটেও টাচে নেই এবং ক্যাপ্টেন প্রবাবলি সাকলাইনকে দিয়ে দুটো ওভার করাতে চাইবেন না। যখন বলছি চাইবেন না, ঠিক তখনই সাকলাইনকেই আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমার মনে হয় এই ফুটন্ত তেলের কড়াইয়ে সাকলাইনকে ছেড়ে দেওয়া কতটা যৌক্তিক, কেননা দু প্রান্তেই দুই ব্যাটার এতটা বিধ্বংসী ব্যাটিং করছেন, আটচল্লিশ বলে নব্বই রানের জুটি গড়ে তারা বিস্ফোরক ব্যাটিং এর এক উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। ইতিমধ্যেই সাকলাইনের মতো বোলার স্লোয়ার করতে পারেন ঘরোয়া ক্রিকেট এবং সেগুলো দেখে নির্বাচকরা তাকে চুজ করেছে। ইনফ্যাক্ট 93 আনবিটেন ফ্রম 50 বলস, টিম ডেভিড অ্যান্ড রেইনশ ফোর্থ উইকেট পার্টনারশিপ, যেখানে পঁচিশটা সিঙ্গেলস তিনটা ডাবল দুটো চার আর ছটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তারা। অতিরিক্ত খাতে ছয় রান এসছে, নয় দশমিক সাত নয় কারেন্ট রান রেট অস্ট্রেলিয়া। এখন ফিল্ডারদের তৎপর হতে হবে, সাকলাইন হতে সুযোগ তৈরি করতে চাইবেন, তবে টিম ডেভিড আরো বিস্ফোরক
0: পরিবর্তন করে নিয়ে যাওয়া হয়েছে প্যাভিলিয়ন প্রান্তে প্রথম বল
1: চার রান। দেখেন কত জোরে স্লটে হাফ ভলি বল রুম করে টিম ডেভিড এত পাওয়ারফুল শট খেললেন, কেউ আটকাতে পারবে না এই বল, চার রান কাভার দিয়ে।
0: আপনি দেখেন বয়স টি টোয়েন্টি ক্রিকেটে যদি আপনি এই ধরনের ওভার পিচ বল প্রত্যেকটাই দিতে থাকেন তাহলে ব্যাটারটা সুযোগ নেবেই। এই বলটাও দেখেন ওভার পিচ এবং ব্যাটারকে জায়গার থেকে নড়তেই হয়নি, সে জায়গায় দাঁড়িয়ে মোটামুটি খেলে দিয়েছে।
1: এবং একশো একচল্লিশ তিন উইকেট অস্ট্রেলিয়া। আসছেন সাকলাইন, স্লোয়ার করতে হবে, অফ স্ট্যাম্পের বেশ বাইরে করেছেন, এবারে লেফটের শট ক্যাচ হতে পারে, আউট গোল, সানজিদ হাসান তামিম ক্যাচটা ধরলেন ডিপ থার্ডে, টিম ডেভিড সেই বিধ্বংসী বা বিস্ফোরক ব্যাটার ফিরে যাচ্ছেন, যাবার আগেই পঁয়তাল্লিশ রান করেছেন ছাব্বিশ বল থেকে।
0: এবার আপনি দেখেন মোটামুটি গুড লেন্থের বল এবং একটুখানি বলটা উঠেছিল অফ স্ট্যাম্পের বাইরে, জায়গায় দাঁড়িয়ে খেলতে গেছেন, ঠিকমতো ফুটওয়ার্ক ছিল না এবং যার ফলে ব্যাটের বাইরের দিকে কানায় লেগে চলে এসছে থার্ডম্যান অঞ্চলে, ডিপ থার্ডম্যান থেকে চমৎকার ক্যাচ নিয়েছেন তামিম,
1: অসাধারণ। এবং আব্দুল গফফার সাকলাইনের আজকে প্রথম উইকেট, অনেক মার খেয়েছেন তবু একটা উইকেট পেলেন, এটা স্বস্তি, একজন নতুন ব্যাটারকে পাওয়া যাবে, তার সামনে থেকে কিছু ডট বল এবং উইকেট টেকিং বলও বের করা সম্ভব যদি পেরে যায়। পঁয়তাল্লিশ রানে ফিরছেন, ছাব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করেছেন টিম ডেভিড, পঁয়তাল্লিশ ছাব্বিশ বল থেকে, আর চতুর্থ উইকেট পড়ল একশো একচল্লিশ রানে, একশো একচল্লিশ রানে। তো ড্যামেজ অলরেডি যা করবার তা করে দিয়ে গেছেন বাংলাদেশ দলের জন্য, এই ড্যামেজ রিপেয়ার করবার জন্য এরকম উইকেট টেকিং ডেলিভারি প্রডিউস করতে হবে একের পর এক, সাথে মোস্তাফিজকে উইকেট নিতে হবে, রানাকে উইকেট নিতে হবে, কাউকেই তিনি ছাড় দিচ্ছিলেন না। ফ্লাড লাইটের আলো আজকের দিনে প্রথমবারের মতো জ্বলে উঠল বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম সাগরিকা চট্টগ্রামে। আব্দুল গফফার সাকলাইন ডানহাতি মিডিয়াম পেসার, গত ম্যাচে যার অভিষেক হয়েছে তিনি আছেন আক্রমণে, প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করছেন। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ। আসছেন সাকলাইন, নিউ ব্যাটার নিখিল চৌধুরী ডানহাতি, ব্যাক অফ এ ল্যাংস এক্সট্রা বাউন্স আসতে গাইড করেছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, রান পাবেন, প্রথম রান অফ দ্য মার্কে গেলেন নিখিল। রেইন শ খুবই ডেভাস্টেটিং ব্যাটিং করছেন, বত্রিশ বলে ছাপ্পান্ন রানে অপরাজিত, এবং তাকে তুলে নেওয়াটা খুব জরুরি এই মুহূর্তে বাংলাদেশ দলের, কোন সেট ব্যাটার থাকতে দেওয়া যাবে না। এই রেনশর উইকেটটা খুবই ক্রুশিয়াল, নাইন পয়েন্ট সেভেন নাইন কারেন্ট রান রেট, এইভাবে এগোলে দুইশো না হওয়ার কোন কারণই নেই।
0: সাকলাইন জুটিটা ভেঙেছেন, তবে নতুন জুটি যাতে আবার গড়ে না ওঠে সেদিকে এখন নজর দিতে হবে বাংলাদেশের বোলারদের, এবং সঙ্গে অধিনায়ককে আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিংও রদবদল করে নিচ্ছেন। আসছেন সাকলাইন প্যাভিলিয়ন প্রান্ত থেকে,
1: আসতে পুশ করেছেন ফাঁকা মিড উইকেটে, একটা রান হবে, রেইন শ সেই রানটা নিলেন, নিখিল চৌধুরীকে স্ট্রাইকে নিয়ে এলেন। দর্শকরা কিন্তু বেশ উদযাপন করছে, আমাদের ডান দিকটাই দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিনের পাশে ঘেঁষে যারা আছেন, আর্জেন্টিনা ব্রাজিল সাজে সেজে এসছে তারা অনেকেই, কেননা বিশ্বকাপের মৌসুম বলে কথা, কালই 6:30 হয়তো বিপক্ষে ব্রাজিল মাঠে নামছে আবারও সেকেন্ড ম্যাচ, কিন্তু এখানে বাংলাদেশ হ্যাঁ সেকেন্ড ম্যাচ সেটাই বললাম, এখানে কিন্তু দু দলই আমাদের সমর্থকরা বাংলাদেশ করে চেঁচাচ্ছে এবং দলের খেলোয়াড়দের উজ্জীবিত করবার চেষ্টা করছেন, কেন নয় তারাও ফিল করছে যে এনিথিং বিলো 200 বাংলাদেশ রেসে থাকে। নিখিল চৌধুরী দেখেন উইদিন হিজ লিমিটেশন আস্তে সফল করে গিয়ে আস্তে কবজির মতো খেলেছেন, নাহিদ রানাকে বিট করে দুটো রান নিয়ে,
0: কিন্তু অস্ট্রেলিয়া তো বেশ আশাবাদ,
1: হ্যাঁ লেগ ব্রেক বোলার এবং মিডল অর্ডারে ব্যাট করতে পারেন,
0: মিডল অর্ডারে ব্যাট করতে পারেন, লেগ ব্রেক মোটামুটি এর আগের ম্যাচও দেখেছি আমরা।
1: আপনার নামের নাম?
0: আমার নামের নাম কিন্তু শেষের দিকে মিলবে না, এবারও কবজির মতো ঘুরিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চলে, ওখানে মিড উইকেট থেকে ফিল্ডার ছুটে এসে বলটাকে ফেরত পাঠানোর আগে আবারও দুটি রান,
1: ব্যাক টু ব্যাক কাপল, তবু ভালো বাউন্ডারির
0: চেয়ে উইকেট দেখেন খুবই ভালো, আন্ডারস্ট্যান্ডিং ভালো দুই ব্যাটারের মধ্যে, বলটা ফিল্ডারের হাতে থাকা অবস্থাতেই তারা দ্বিতীয় রানটা নিয়ে নেন।
1: 57 রানে অপরাজিত রেঞ্জা, নিখিল 3 বলে 5, অস্ট্রেলিয়া 147 উইকেটে 15 ওভার শেষে, অতিরিক্ত খাতে 8 রান এসছে 147 4 উইকেটে, অ্যানাদার 5 ওভার, এখন বোলিং এ কাকে নিয়ে আসবেন, নাসুমের একটা ওভার আছে সেই ওভারটাই কমপ্লিট করাতে চাচ্ছেন তাওহিদ হৃদয়, বিকজ নিখিল এসছে ওদিকে রেঞ্জো আছে, রেঞ্জোর উইকেটটা যদি নাসুমকে তোলা যায় নাসুমের মাধ্যমে, নাসুম কিন্তু ইতিমধ্যে একজন সিনিয়র ক্রিকেটার, এক্সপেরিয়েন্স কেপেবল, পাওয়ার প্লেতে বল করেন রেগুলারলি, পাওয়ার প্লেতে একটা উইকেট তুলে নিয়েছিলেন আজকে তিনি, জস ইংলিশকে LBW মাধ্যমে ফেরত পাঠিয়েছিলেন, রেঞ্জো 57 রানে অপরাজিত 33 বল থেকে, স্ট্রাইকে তিনি আছেন, যাচ্ছেন মিডিয়া প্রান্ত থেকে ওখানে নাসুম, প্রথম বলে 1 রান অন ড্রাইভ, লং অনে এসছে ফিল্ডার বরাবর, সৌম্য সরকার ফিল্ডিং করছেন, দলীয় রান 148 4 উইকেটে অস্ট্রেলিয়া।
0: 16 ওভারের খেলা শুরু হয়েছে, অর্থাৎ 5টি ওভার এখনো বাকি, এই ওভারটা নিয়ে নাসুম এবার রাউন্ড উইকেট
1: ডানাতে ব্যাটার,
0: তাই রাউন্ড উইকেট চেষ্টা করছেন বলটাকে হাতে টানে ভেতরে ঢোকানো যায় কিনা, এবং ঢুকিয়েছিলেন ঠিকই কিন্তু ঠিক মতো জায়গা মতো ফেলতে পারেননি, আস্তে করে বল চলে এসছে লঙ্গনের দিকে, লঙ্গন থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে আরেকটি দলীয় রান দিয়ে দাঁড়ালো
1: 149 4 উইকেটে, অনেক ভালো প্রথম 2 বলে 2টো সিঙ্গেল,
0: কাট অফ টাইম বলছে 3:32-এর আগে শেষ করতে পারবে 4টি ওভার আমার তো মনে হয়,
1: এবারে স্লগ টু পেয়ারে বল 4-6 হবে না, কিন্তু ফাঁকা জায়গায় পড়ছে, ফিল্ডার ছুটে গিয়ে শামিম কুড়িয়ে দিলেন, তবে 2টো রান হয়ে গেল, নাসুম ভালোই বল করেছিলেন, টপ এজ লাগাতে পেরেছিল, কিন্তু থ্যাঙ্কফুলি রেঞ্জোর জন্য যে বলের নিচে কোন ফিল্ডার ছিল না, 150 পূর্ণ হল অজিদের 94 বলে 77 মিনিটে, আরো একটা ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেললো, অ্যানাদার 50 তারা তাকিয়ে থাকবে, কিন্তু নাসুম তা হতে দেবেন না, যাচ্ছেন আউটসাইড অপশন, হাটো লেংথে বল অন সাইডে টেনে খেলেছেন লং অনে, গড়ানোর শট, বল চলে আসছে সৌম্য সরকারের কাছে, 1টি রান বাড়বে 152 4 উইকেটে, 2টো বল এখনো নাসুমের এই ওভারে বাকি আছে,
0: 9.7 কিন্তু রান সংগ্রহের গড়ে মুহূর্তে
1: একটু কমেছে, 9.97 ছিল,
0: 9.7 ছিল একটুখানি কমেছে নাসুমের ওভারের পরের বল মিডিয়া প্রান্ত থেকে, এবারে কিন্তু আস্তে করে ক্লিক করে দিয়েছেন, ওখানে বল চলবে তো ফাইনাল লেগ অঞ্চলে কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই মুস্তাফিজের হাতে বল 2টি রান, আরো 2টি রান,
1: রান কিন্তু 2টো বেড়েই গেল, থ্যাঙ্কফুলি কোন বাউন্ডারি আসেনি এবারে, তবে 1-2 হচ্ছে সেটা রেগুলারলি হচ্ছে, প্রথম 50 42 বলে, দ্বিতীয় 50 28 বলে, এবং থার্ড 50 আরো কুইক মাত্র 24 বলে, তো এই হচ্ছে অবস্থা 42 28 24,
0: অর্থাৎ প্রথম দিকে তারা চেষ্টা করেছেন কনসোলিডেট করার জন্য, আবেদন হয়েছে পাও পাও,
1: DRS এ যাবে কিনা অস্ট্রেলিয়া দল সেটা ভাবছে নাসুম,
0: নিখিল চৌধুরী
1: হ্যাঁ ডানহাতি ব্যাটার, তার বিপক্ষে একটা আর্ম ডেলিভারি করেছিলেন,
0: আমি একটু আগে যেটা বলেছিলাম যে চেষ্টা করতে বলটাকে হাতে হাতের মতো বাঁধকে দোকানে যায় কিনা,
1: এবং DRS চলে গেছেন
0: রিভিউ নিয়েছেন,
1: দেখা যাক ব্যাটার রিভিউ নিলে তানভীর আহমেদ ছিলেন এক্ষেত্রে, তানভীরকে দিয়ে কিন্তু সমর্থকরা খুব একটা স্বস্তি পান না, কারণ তার ডিসিশন প্রায়শই ভুলভাল হয়। এক্ষেত্রে আমরা চাইব যে তার ডিসিশনটা ভুল হয়নি, হি ওয়াজ রাইট, প্লাম ইন ফ্রন্ট অব দ্য উইকেটই হয়তো ছিলেন নিখিল। নাসুমের একটা আর্ম ডেলিভারি ভেতরের দিকে আসছিল, ব্যাটকে ফাঁকি দিয়ে প্যাডে লেগেছে। এখন যেহেতু আম্পায়ার আউট দিয়েছে, ইম্প্যাক্ট আম্পায়ার কলও হবে, এবং সেক্ষেত্রে বলে ট্র্যাজেক্টরি খালি চোখে দেখে যতটুকু বুঝি দাদা, মনে হচ্ছে যে লেগ স্ট্যাম্পটা ক্লিপ করে যাবে।
0: আমারও মনে হয় যে
1: ব্যাট ইনভলভ ছিল না, সেটা খালি চোখে বোঝা গেছে। মাইলস অ্যাওয়ে ব্যাট আর বলের মধ্যে একটা বিস্তর ফারাক, বলটা গিয়ে সরাসরি প্যাডে ইম্প্যাক্ট করছে। তো বল ট্র্যাকার এখন সামনে আসার দরকার, আলট্রাইজ মনিটরের কাজ শেষ, নো স্পাইক্স নো বিপ, পিচিং আউটসাইড অফ, ইম্প্যাক্ট আম্পায়ার কল, অ্যান্ড উইকেট হিটিং আউট নিখিল চৌধুরী। ওইটাই বলছিলাম যে ইম্প্যাক্ট ইজ এ ডাউট, যে এটা কি অফ স্ট্যাম্পের বাইরে পাঁটা ছিল নাকি স্ট্যাম্প চ্যানেলে, যেহেতু আম্পায়ার মনে করেছেন না এটা আউট হবে, সেক্ষেত্রে ইম্প্যাক্ট আম্পায়ার কলে ব্যাটার নেগেটিভিটির দিকে থাকবেন, নেগেটিভ সাইডে থাকবেন। ফাইনালি বাংলাদেশ দলের জন্য আরো একটা প্রেশার রিলিফ উইকেট, 154 রানে পঞ্চম উইকেটের পতন ঘটল অস্ট্রেলিয়া দলের। অস্ট্রেলিয়া 154 5 উইকেটে। নিখিল চৌধুরী দ্য নিউ ব্যাটার খুব দ্রুতই ফিরে গেলেন, 8 রান করেছিলেন 6 বলে, এবং রেইনশর উইকেটটা খুবই মূল্যবান হয়ে অপর প্রান্তে তিনি এখন অবিচ্ছিন্ন থেকে গেলেন, তাকে খুব দ্রুত ফিরিয়ে দিতে হবে। 36 বলে 61 অপরাজিত তার রান, 9.62 কারেন্ট রান রেট নেমে এসেছে।
0: জোয়েল ডেভিস
1: তারও কিন্তু ডেবিউ হয়েছিল। তো কাছাকাছি দুজন খেলোয়াড় নিখিল চৌধুরী টিম ডেভিড, এদের এই গত ম্যাচেই ডেবিউ হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। জোয়েল ডেভিস অবশ্য একটু পুরনো, তবে রিলেটিভলি ইয়াং প্রমিজিং খেলোয়াড় অস্ট্রেলিয়ান দলে। একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়েই যাচ্ছে অস্ট্রেলিয়া, নিউ বাঞ্চ অফ কোয়ালিটি ইয়াং প্লেয়ার্সদের তারা সুযোগ করে দিয়েছে পাকিস্তান সিরিজ অস্ট্রেলিয়া সিরিজে।
0: নতুন করে সাজানো
1: যাচ্ছেন, এই প্রান্ত থেকে আসছেন বোলার আব্দুল গাফর সাকলাই, নতুন ওভার, স্কোয়ার ড্রাইভ খেলেছেন প্রথম বলে রেঞ্চ, বল যাচ্ছে ডিপ পয়েন্টে, ফিল্ডার আছেন শামীম পাটওয়ারি, পট্টু কুড়িয়ে ফেরত দেওয়ার আগে রান আরো একটি বাড়লো। আমরা ডিআরএস এর ডিসিশন রিভিউটা দেখছিলাম, ইম্প্যাক্ট আম্পায়ার কল, অনলি দ্য ইম্প্যাক্ট ওয়াজ ডাউট,
0: মনে হচ্ছে উইকেট লাগতে
1: পারে না, লেগ মিডলে একেবারে মাঝামাঝি টপ অফ দ্য স্টাম্প লাগছিল। ইম্প্যাক্ট নিয়ে কোন মানে উইকেট হিটিং নিয়ে কোন সমস্যা ছিল না, নাসুন দুটো উইকেট পেলেন,
0: যদি অফ স্ট্যাম্পের বাইরে ইম্প্যাক্টটা হতো তাহলে
1: বেঁচে যেত, যাকে একেবারে অফ স্ট্যাম্প বরাবর ইম্প্যাক্ট হয়েছে এবং ইম্প্যাক্ট আম্পায়ার কল। এমোটা আসছেন আব্দুল গফর সাকলাইন রাউন্ড দ্য উইকেট মাহাতি ব্যাটারের জন্য, এবারে পুশ করেছেন মিড অফে, ডিরেক্টরও দরকার রান আউট হতে, ঋষভ পারলেন না, ইয়াং গান আরো কুইক পিক আপ হতে হবে, স্টাম্প ভেঙে দিয়ে এলইডি লাইটের বাতি জ্বালিয়ে দিতে হবে, পারলেন না ঋষভ।
0: কাছাকাছি ছিলেন কিন্তু ঠিক বলে লাইনের স্ট্যাম্পের লাইনে ছিলেন না, যে জায়গা থেকে থ্রোটা করলেন সে ঠিক মতো হয়নি, এবং বল চলে এসছে এই প্রান্তে, এবং নতুন ব্যাটার দেখছেন জোয়েল ডেভিস তার প্রথম রান সংগ্রহ করলেন, দলীয় রান গিয়ে দাঁড়ালো 156 উইকেটের বিনিময়ে।
1: অস্ট্রেলিয়া টস অ্যান্ড ব্যাট, গাফার সাকলাইন কোটা শেষ ওভার, এবার স্ট্রেইট অন দ্য গ্রাউন্ড খেলেছেন, 4 হবে না, ফিল্ডাররা ছুটে গিয়ে আটকে দিলেন, ও মিস ফিল্ডিং, ভেরি পুয়ার অ্যান্ড স্লপি, ইট শুড বি স্টপ, মাই গুডনেস। ঋষভ হুসাইন ছিলেন, ঋষভ একজন কোয়ালিটি ফিল্ডার, তার কাছ থেকে হাত ফসকে বেরিয়ে 1 রানের জায়গায় 4 রান হয়ে গেল, ওয়াইড 5 হয়েছে, এই গিফটের রানগুলো হিসেব করলেই তো অস্ট্রেলিয়ার সাথে আপনি পিছিয়ে গেছেন। এই ম্যাচে
0: আমরা জায়ান্টসকে রিভিউ থেকে আসে তখন কিন্তু বলটাকে কভার করেন, নিচু হয়ে বাঁ হাত দিয়ে বলটাকে তুলতে গিয়েছিলেন, যার ফলে আর হাত ফসকে যাওয়ায় বলটা সীমানা ক্রস করে চলে।
1: 9-4, 9-6 এসছে ইনিংসে অস্ট্রেলিয়ানদের জন্য, 160 5 উইকেটে। শেষ মুহূর্তে বল করতে যাবেন, বল করেই দিলেন, কিন্তু ব্যাটার ডেভিস নিজেকে উইথড্র করলেন শেষ মুহূর্তে, সাইড স্ক্রিনে একটু সমস্যা হয়েছিল,
0: সাইড স্ক্রিনের সামনে থেকে আমার মনে হয় হেঁটে গিয়েছে,
1: হ্যাঁ,
0: যেটা শেষ মুহূর্তে দেখে ব্যাটার চলে গেল,
1: এবং সেক্ষেত্রে ব্যাটার ছিলেন অবশ্য রেঞ্চ, যার টপ স্কোরে তিনি 66 রান করেছেন 38 বল থেকে। আব্দুল গাফর সাকলাইন তিনি ওভার 2 উইকেট আসবেন, প্যাভিলিয়ন প্রান্ত থেকে ডান হাতে মিডিয়াম পেসার, নিজের শেষ ওভার করছেন, 50 রান দিয়ে ফেলেছেন অলরেডি। আর একটি বল ফাঁকা জায়গা দিয়ে, না ফিল্ডার ডাইভ দিয়ে আটকেছেন আংশিক, তবে দুটো রান আটকাতে পারবেন না ফিজ আর সাইফ মিলে। ওখানে সাইফ ছিলেন, সাইফ আজকে ফিল্ডিং এর দুর্দান্ত করছেন, না ওখানে তানজিদ হাসান তামিম ছিলেন প্রবাবলি এই মুহূর্তে,
0: আর 68 এতে
1: 162 পাঁচ উইকেটে
0: 68 রান ছা, 39 বলের মোকাবেলা করেছেন 68 রান সংগ্রহ। ডাকলাইনের ওভারের শেষ বল না আরেকটি বল বাকি পঞ্চম বল, এ বলে কিন্তু কোন রান করলেন না, সরাসরি ফিল্ডার রাখেন।
1: লাস্ট বল 163.5 উইকেট অস্ট্রেলিয়া 9.68 কারেন্ট রান রেট আউজিদের, সাক লাইন 53 রান খরচ করেছেন একটা উইকেট পেতে আজকে।
0: ডেভিস এই প্রান্তে চলে এসেছেন, 80 রান নিয়েছেন রেনশ,
1: দারুণ বোলিং, লেগ স্টাম্প সরে গিয়ে ব্যাটার দাঁড়িয়েছিলেন এবং সেই সুযোগে লেগ স্টাম্প বরাবর বলটা করেছিলেন, স্ট্যাম্পে লাগেনি, একেবারে পাশ ঘেঁষে এসছে, ডট বলে শেষ হল 17 ওভার 163 পাঁচ উইকেটে অস্ট্রেলিয়ানদের সঙ্গ। মোস্তাফিজুর রহমান তাকে দেখব, তিনি এখন আক্রমণে আসবেন।
0: নতুন ওভার শুরু হওয়ার আগে ভাষ্যকারী পরিবর্তন আহ্বান জানাচ্ছি জামিল আহমেদ আপনাকে,
1: খেলা হয়েছে আরো তিনটে ওভার, খুবই গুরুত্বপূর্ণ হবে এবং খুবই টাফ টাইম, অতিরিক্ত 8 163 for 5। মোস্তাফিজ বাহাতি পেস বোলার মিডিয়া প্রান্ত থেকে যাচ্ছেন, প্রথম বল একটু স্লো বল ছিল কিন্তু রেঞ্জ সুন্দর করে ডিপে খেলে দিয়ে একটি রান নিলেন। রেঞ্জ আগের ম্যাচে দেখেছি জয়টা নিশ্চিত করে বেরিয়ে এসেছিলেন, আজকেও খুবই দায়িত্বশীল একটা নক খেলছেন এবং দায়িত্বশীলতার সাথে খেলবার পরেও জামিল দেখেন স্ট্রাইক রেট অনেক উঁচু মানের, 141 বলে করেছেন 70।
2: ধন্যবাদ শামসুল ইসলাম এবং নিখিল রঞ্জন দাস। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, মোস্তাফিজ বেতার কমবক্স প্রান্ত থেকে আগের এক ওভারে একটা উইকেট পেয়েছিলেন, ওভারের শেষ বলে উইকেট পেয়েছিলেন, যাচ্ছেন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের আর একটি বল, এবারে একেবারে ঝুলিয়ে দেওয়া বল অর্থাৎ লো ফুল টস একটা বল দিয়েছিলেন, অরিজিনাল ব্যাট অন সাইডে ঘুরিয়েছেন, ইন বিটুইন টু ফিল্ডার, শর্ট মিড উইকেটে কোন ফিল্ডার নেই, এই ফাঁকে দুবারের জন্য জায়গা বদল করলেন রেঞ্জ শ, যিনি 70 রানে পৌঁছে গেলেন, ওয়ান ম্যান শো এই মুহূর্তে ব্যাট করছেন তিনি, 41 বল থেকে 70 রানে পৌঁছে গেছেন, 166 পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া। দারুণ ব্যাটিং বলতেই হবে রেঞ্জ শ, যিনি 41 বল থেকে 70 রানে পরাজিত রয়েছেন। মোস্তাফিজ যাচ্ছেন পরে বলটি নিয়ে অফ স্টাম্পের উপরে, ব্যাকফুটকে কাট শট ডিরেক্ট ফিল্ডারের কাছে, তবে একটি রান কিন্তু সম্পূর্ণ করে ফেলেছেন, দারুণ কুইক সিঙ্গেল, ভালো বোঝাপড়া ছিল দুই ব্যাটারের মধ্যে রেঞ্জ শ এবং ডেভিসের মধ্যে, 4 রানে পৌঁছে গেছেন ডেভিস, দলীয় রান বাড়ল এ মুহূর্তে 167 পাঁচ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ। 18 ওভারে খেলা চলছে, শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, ফিরজা ফরিদ আপনাকে আরো একবার স্বাগতম কমেন্ট্রি বক্সে। ধন্যবাদ জামিলুর রহমান, এই মুহূর্তে মোস্তাফিজুর রহমান তিনি এই প্রান্ত থেকে দৌড় শুরু করবেন, ওই প্রান্ত থেকে ব্যাটার তিনি প্রস্তুত রয়েছেন, এবার কিন্তু অপেক্ষা অনেক বাইরে, শেষ পর্যন্ত নিঃসন্দেহেই আম্পায়ার কিন্তু ওয়াইডের সংকেত দিবেন কিনা সেটি একটু আমরা দেখব। দলীয় রান যা হওয়ার তা কিন্তু ইতিমধ্যে হয়েছে 167 পাঁচ উইকেটে, এটা বড় ইনিংস কিন্তু খেলে ফেলেছে, আমরা প্রথম ম্যাচটা দেখেছিলাম খুব যে বেশি রান হয়েছিল 79, মাত্র 131 রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ সেই জায়গা থেকে, আজকে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ান দল তারা কিন্তু একটা লম্বা ইনিংস খেলে ফেলেছে এখন পর্যন্ত 167 পাঁচ উইকেটে। ইয়েস বিগ নো বল হয় কিনা সেটাও দেখার বিষয়, যেহেতু পিচের বাইরে কিন্তু বলটা পড়েছিল, অফিস্টাম্পের বেশ খানিকটা বাইরে, একেবারে পিচের বাইরে দিয়ে চলে গেল, উইকেট রক্ষক ইমন গ্যাদার করেছেন আম্পায়ার তানভীর, তিনি ওয়াইড এর সিগন্যাল দিয়েছেন, অর্থাৎ ওয়াইড থেকে একটি রান আসত। মোস্তাফিজের কাছ থেকে এই ধরনের বল কিন্তু কোনদিনই আমি এখনো পর্যন্ত দেখিনি। 18 ওভারের খেলা চলছে, 168 পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া, টস জিতে ব্যাট করছে চট্টগ্রামে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে। মোস্তাফিজুর রহমান পরের বল ড্রাইভার কিন্তু ঘুরিয়ে মেরেছেন, অনসাইডে খেলেছেন, রান পাবেন। একটি বারের জন্য জায়গার পরিবর্তন হল, রান একটি বাড়লো, দলীয় রান গিয়ে 169 পৌঁছে গেছে। চমৎকার এক ইনিংস খেলছে এখন পর্যন্ত, অনবদ্য ইনিংস খেলে চলেছেন ম্যাট রেনশ। তার নামের পাশে 42 বল থেকে 71 ডেবিটের সংগ্রহ হচ্ছে এখন পর্যন্ত, তার হচ্ছে 4 বল থেকে 4 রান তিনি করেছেন। অসাধারণ ব্যাটিংটাই করেছে, ডেভিস এর কথা বলছিলাম।
3: মোস্তাফিজুর রহমান ব্যক্তিগত দ্বিতীয় তৃতীয় ওভারে রয়েছেন, 4টি বল করেছেন এই ওভারে, 2 ওভার 4 বল থেকে 14 রান, 1টা উইকেট পেয়েছেন। ওভারে পঞ্চম বল, বেতার কম্বাক্স প্রান্ত থেকে শর্ট পিচ ডেলিভারি নিচু হয়েছিল, পুল শট খেলে দিয়েছেন কাপ কর্নার রিজিয়নে, ফিল্ডার অবশ্য একজন রেখেছেন যতক্ষণে শামীম পাটোয়ারি কুড়িয়ে ফেরত পাঠালেন, একবারের জন্য জায়গা বদল করলেন। বিগ শট ফর এ সিঙ্গেল, 170, 175 উইকেটে অস্ট্রেলিয়া।
2: 170 রান হয়েছে, একটা লম্বা ইনিংস এর দিকে যারা যাচ্ছে এখন পর্যন্ত, তাদের হাতে 5টি উইকেট আর এই ওভারে 1টি বল কিন্তু বাকি রয়েছে। 18তম ওভারের অর্থাৎ 17 ওভার শেষে 18তম ওভারের শেষ বলটি মোস্তাফিজুর রহমান তিনি মেডে প্রান্ত দিকে দৌড় শুরু করলেন, রম্মা রানা পাম্পারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু ফুল করে দেওয়ার চেষ্টা খেলেছেন, শেষ পর্যন্ত রান পাবেন। 1টি বারের জন্য জায়গার পরিবর্তন হলো এবং 1 রানের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখলাম যে এই বলটা তিনি শেষ করলেন, অর্থাৎ দলীয় রানটা বাড়লো 171 5 উইকেটে, 18 ওভারের খেলা কিন্তু শেষ হয়ে গেল।
3: 171 5 উইকেটে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করছে চট্টগ্রামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আপনারা আমাদের শুনতে পাচ্ছেন মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জে, একই সঙ্গে বাংলাদেশ বেতারের FM, পাশাপাশি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bg এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। তো আমাদের সঙ্গে থাকুন টয়টুম্বুর এই মুহূর্তে গ্যালারি বলতে হবে, বিশেষ করে পূর্ব প্রান্তের টায়ার 1 টায়ার 2 পরিপূর্ণ দর্শককে, এবং ফ্লাডলাইটের আলো কিন্তু ইতিমধ্যে জ্বলে উঠেছে। এই মুহূর্তে কিছুটা বিরতি, কারণ ওই যে প্যাডগুলো চেঞ্জ করলেন, টাওয়াল পানির বোতল এবং টিপ সবই কিন্তু এসেছিল ড্রেসিং রুম থেকে। অস্ট্রেলিয়া দারুণ একটা ব্যাটিং ডিসপ্লে প্রদর্শন করেছে আজকে, যদিও আর্লি তারা 3টা উইকেট হারিয়েছিল পাওয়ার প্লের 6 ওভারের মধ্যে, কিন্তু সেখান থেকে হঠাৎ কামব্যাক, দারুণ কামব্যাক করেছে টিম ডেভিড এবং রেইন শ, যিনি এখনো পর্যন্ত 72 রানে অপরাজিত রয়েছেন। 45 রান করে টিম ডেভিড তিনি ফিরে গেছেন। ফারেন প্রান্ত থেকে বোলার এক্ষেত্রে কে আসছেন, নাহিদ রানা, তার ওভারের আরো একটা বল অফ স্টাম্পের ওপরে ছিল। নাহিদ রানা দারুণ একটা ডেলিভারি আউট সুইং দিয়েছেন, যেহেতু ডান হাতে পেসার, ওভার দ্য উইকেট বাম হাতে ব্যাটারের জন্য বল করেছিলেন, একটু নিচে হয়েছিল, রেইন শ ঠিক মতো বলের লাইনে যেতে পারেনি এবং ব্যাটে সেভাবে নেগোসিয়েট করতে পারেননি, বলটা খেলতে চেয়েছিলেন স্কুপ শট অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, একটা ফলো আপ ডেলিভারি দুর্দান্ত বলতে হবে, ডট বল পেয়েছেন নাহিদ রানা। 171 5 উইকেটে অস্ট্রেলিয়া।
2: নাহিদ রানা তিনি 1টি উইকেট পেয়েছিলেন, এরপরে আর কোন উইকেটের দেখা তিনি পাননি, তিনি বল করছেন দ্রুত উইকেট তুলে নেবেন সেই প্রত্যাশা কিন্তু রেখেছেন দলনায়ক, দেখা যাক কি করতে পারেন। এবার কিন্তু ফুল টস ধরনের বল ছিল, পয়েন্টের দিকে ঠেলে দিয়েছেন, রান পাবেন। 1টি বারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে, নাহিদ রানার এই বল থেকে কিন্তু 1টি রান নিতে সক্ষম হয়েছে, বিশেষ করে যা হওয়ার তা কিন্তু হয়ে গেছে, এখন পর্যন্ত 172 রানে পৌঁছে গেছে ম্যাট রেনশ। তিনি অসাধারণ একটা ইনিংস খেলেছেন, 73 রান ইনিংস কিন্তু তিনি খেলেছেন। এছাড়াও জোলস ডেভিস তার সংগ্রহ হচ্ছে 5 রান 5 বল থেকে।
3: ইয়েস, ওভারে তৃতীয় বলটি করবেন নাহিদ রানা, প্যাভিলিয়ন প্রান্ত থেকে ফিল্ডিং এর অবস্থান ছড়িয়ে ছিটিয়ে ঠিক শর্ট থার্ডম্যান একজন ফিল্ডার রেখেছেন, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, পয়েন্ট কাভার পয়েন্ট, এক্সট্রা কাভার এবং মিড অফ আসেন। পরে বলটি অফ স্টাম্পের উপরে ফুল লেন্থে ডেলিভারি, ড্রাইভ করে দিয়েছেন অন ড্রাইভ, একটু আপিস করে, নিকটে কোন ফিল্ডার নেই, ডিপারে রয়েছেন, এই ফাঁকে একবারের জন্য জায়গা বদল করলেন ডেভিস। ডেভিস পৌঁছে গেলেন ব্যক্তিগত 6 রানে, অস্ট্রেলিয়া 173 5 উইকেটে।
2: পার্টনারশিপে এখন পর্যন্ত 19টি রান যুক্ত হয়েছে, রান রেটটাও আমরা দেখেছি 9-এর উপরে, 9.35 এ হারে কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটাররা তারা রান তুলছেন এখন পর্যন্ত। ওই প্রান্ত থেকে নাহিদ রানা, দেখা যাক তিনি কি করতে পারেন, এই ওভারে 1টি উইকেট তুলে নিতে পারেন কিনা, সেই জায়গা থেকে তিনি আবারও দৌড় শুরু করলেন।
3: ইয়েস, নাহিদ রানা ডানহাতি ফাস্ট বোলার, বাংলাদেশ এক্সপ্রেস অফ স্টাম্পের ওপরে, এবং যে বলটি দিয়েছিলেন সেটা কিন্তু অনেকটাই রিটার্ন ক্যাচের মতো, অর্থাৎ বাম ক্যাচ বা ক্রাউড ক্যাচ হয়েছে। নাহিদ রানা ফলো থ্রুতে ফিল্ডিং করেছেন, একটা ডট বল পেয়েছেন, দুর্দান্ত বোলিং। এই ওভারে 4টি বল করেছেন নাহিদ রানা, মাত্র 2টি সিঙ্গেল দিয়েছেন এবং 2 বল থেকে 31 নাহিদ রানা ঠিক এই মুহূর্তে 1 উইকেট পেয়েছেন 31 রান দিয়ে 3 ওভার 4 বল থেকে।
2: নাহিদ রানা চাচ্ছেন এই মুহূর্তে 1টি উইকেট তুলে নিতে, বিশেষ করে দলীয় রানটাও যেহেতু অস্ট্রেলিয়া দলের অনেক হয়ে গেছে, 173 পৌঁছে গেছে, পরের বলটা তিনি করবেন। এই ওভারের পঞ্চম বলটা নিয়ে দৌড় শুরু করলেন নাহিদ রানা, বল করলেন
3: এবারে স্কুল শট খেলে দিয়েছেন, বল যাচ্ছে লং স্টাম্প অঞ্চল দিয়ে, ওয়ান বাউন্স টু বাউন্স এবং গতি মন্থর হলেও বল চলে গেল সীমানার বাইরে, চার রান। ওয়েলকাম বাউন্ডারি, ব্যাটার একটু ইম্প্রোভাইজ করে খেলেছেন উদ্ভাবনী শট, নিঃসন্দেহে তাকে ক্রেডিট দিতেই হবে। রেনশ যেহেতু দীর্ঘক্ষণ তিনি ক্রিজে রয়েছেন, 77 রানে পৌঁছে গেলেন 47 বল থেকে। ঠিক গত ম্যাচে তিনি অর্থাৎ প্রথম ম্যাচে 47 রান করেছিলেন, আজকে 47 বল থেকে 77 রানে অপরাজিত রেখেছেন এখনো পর্যন্ত তিনি। 90 অস্ট্রেলিয়ার রান সংখ্যা পৌঁছে গেল 177 পাঁচ উইকেটে। নায়দ্রানাই ওভারের শেষ বলটি তিনি করবেন, অর্থাৎ তার কোটার শেষ বলটা তিনি করবেন, দৌড় শুরু করলেন তিনি, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু খেলেছেন মতো হয়েছিল, ছোঁয়া লেগেছে হাতে, শেষ পর্যন্ত বলটা ধরে রাখতে পারলেন না ওখানে নাসুম আহমেদ। নাসুম আহমেদ তিনি শর্ট ফাইন লেগেছিলেন, ডান দিকে বাঁ দিকে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, ডাইভ দিয়ে এক হাতে ক্যাচটা নিতে চেয়েছিলেন, একটু নিচু বল, তবে বলটা কিন্তু খুব বেশি দূরে যায়নি, একটা রান নিয়ে ব্যাটাররা সন্তুষ্ট হয়ে গেছেন এবং 19তম ওভারে খেলা শেষ হল 178 পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া। অতিরিক্ত থেকে 9টি রান, নাহিদ রানা ব্যক্তিগত 4 ওভারের কোটা কমপ্লিট করলেন, 4 ওভারে 36 রান 1 উইকেট, নাসুম আহমেদ 4 ওভারে 27 রান 2 উইকেট, সাকলাইন আব্দুল গাফার সাকলাইন 4 ওভারে 53 রান দিয়েছেন 1 উইকেট পেয়েছেন, মুস্তাফিজুর রহমান 3 ওভারে 16 রান দিয়ে 1টি উইকেট এবং রিশাদ হুসাইন তিনি 4 ওভারে 46 রান দিয়েছেন, মেডেন নেই উইকেট নেই। রিশাদ এবং সাকলাইন দুজনেই কিন্তু এক্সপেন্সিভ, রিশাদ যেমন 4 ওভারে 46 রান দিয়েছেন, সাকলাইন 53 রান দিয়েছেন, কিন্তু একটা উইকেট কিন্তু পেয়েছেন সাকলাইন। টিম ডেভিড বিগ ব্যাটার, যিনি বিগ হিটার, 45 রান করেছিলেন, তার উইকেটে লাভ করেছেন। 20তম ওভারের প্রথম বল, মুস্তাফিজ বোলিং আক্রমণে রয়েছেন বেতার কমবক্স প্রান্ত থেকে, মুস্তাফিজকে এবারে কিন্তু পুল করে দিয়েছেন কাউ কর্নার রিজিয়ন দিয়ে, বল হাওয়ায় ভাসতে ভাসতে ম্যাগনাস ইফেক্ট মোশনে আছড়ে পড়ল সীমানা দড়ির ওপারে, গ্রেট সিক্স দেখার মতো। রেন শ তিনি তার ব্যাটিং ডিসপ্লে, ব্যাটিং শোটা দেখাচ্ছেন, 49 বলে 84 রানে পৌঁছে গেছেন রেন শ, 184 পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া। কি কাপ বিগ ব্যাটিংটাই করে চলেছেন এই মুহূর্তে চট্টগ্রাম এই সাগরিকাতে, আসলে দেখার মতো, সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। তার চার এবং ছক্কা কিন্তু ইতিমধ্যেই যারা মাঠে এসে খেলা উপভোগ করছেন এবং বাংলাদেশ বেতারের সাথে যারা কান পেতে শুনছেন আমাদেরকে, মোস্তাফিজুর রহমান পরের বলটা নিয়ে তিনি দৌড় শুরু করলেন, লম্বা ডান আপ ওই প্রান্ত থেকে ব্যাটার, আবার কিন্তু খেলেছেন, রান পাবেন, ভিদেই খেললেন, এবার অবশ্যই একটি বারের জন্য জায়গা পরিবর্তন, শেষ পর্যন্ত দুটি রান নেবেন কিনা এবং নিয়েই ফেললেন জামিল ভাই। হ্যাঁ, তানজিদ হাসান তামিম একটু লেট করে ফেললেন বলের কাছে পৌঁছাতে এবং এই সুযোগে কিন্তু একটা বাড়তি রান নিতে সক্ষম হয়েছে। দারুণ ব্যাটিং আমি বলবো যে, একই সঙ্গে দারুণ রানিং বিটুইন দা উইকেট, ভালো বোঝাপড়া, পাস কলেই নেওয়ার সময় যখন একটা রান তারা নেন এবং একে অপরকে ক্রস করছিলেন সেই সময় তারা বলেছিলেন যে না সেকেন্ড রান আমরা নিতে চাই এবং কমপ্লিট করে ফেলেছেন সাকসেসফুলি, দুটি রান এসছে এই দুটি বল থেকে, এই ওভারের একটি ছক্কা একটি ডাবল, অর্থাৎ 8টি রান কিন্তু ইতিমধ্যে দিয়ে ফেলেছেন মুস্তাফিজুর রহমান, 24 রান দিয়েছেন 1 উইকেট। ওভারের তৃতীয় বলটি নিয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান, বামহাতি পেসার বেটার কম্বাস প্রান্ত থেকে, এবারে স্টাম্পের উপরে ছিল, চমৎকার ডিগ আউট করেছেন, ভার্টিক্যাল ব্যাটে একটি রান নিয়েছেন, দ্বিতীয় রানের জন্য ছুটছেন, বল চলে গিয়েছিল স্ট্রেট লং অফ অঞ্চলে, বাঁ দিকে ছুটে গিয়ে সৌম্য সরকার তিনি মিড অফ থেকে ছুটছিলেন, তবে ততক্ষণে দুবারের জন্য জায়গা বদল করেছেন, এক্সিলেন্ট রানিং বিটুইন দা উইকেট। 1903 বলের খেলা চলছে, শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার, 188 পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করছে চট্টগ্রামে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে। এ ম্যাচে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া তারা কিন্তু চালকের আসনে রয়েছে, 188 পাঁচ উইকেটে, 19 ওভার ইতিমধ্যে 3টি বলে খেলা হয়েছে, চমকপ্রদ ব্যাটিংটাই তাদের কাছ থেকে দেখেছে আজকে, যখন দেখলাম যে অস্ট্রেলিয়া দলের দলনায়ক তিনি কিন্তু টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করলেন পরবর্তী সময়ে, তাদের যে ব্যাটিং তাণ্ডবটা সেটি কিন্তু ইতিমধ্যেই এই সাগরিকায় আমরা দেখেছি, বিশেষ করে রেনশোর কথা বলছিলাম, 51 বল থেকে 88 রান তিনি করেছেন, অনবদ্য একটি ইনিংস তিনি খেলেছেন, সেই জায়গা থেকে বাংলাদেশের ব্যাটার এখন কি করবে সেটি হচ্ছে দেখার বিষয়। বল হাতে যে খুব ভালো কিছু করেছে সেটি কিন্তু আজকের দিনে হয়তো বলা যাবে না, অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা 5টি উইকেট তুলে নিয়েছে, 188 করেছে, এ ওভারের চতুর্থ বলটা নিয়ে দৌড় শুরু করবেন মোস্তাফিজুর রহমান, ওই প্রান্ত থেকে এডেন শো তিনি প্রস্তুত রয়েছেন, বল করলেন, এবার কিন্তু সজোরেই খেলেছেন, শেষ পর্যন্ত লং অফে ফিল্ডার রয়েছেন সৌম্য সরকার, তিনি ফিল্ডিং করলেন, বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু একটি বারের জন্য জায়গার পরিবর্তন হল, রান একটি বাড়ল, 189 পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া দলের সংগ্রহ।
2: দারুণ ব্যাটিং এবং ভালো কম্বিনেশন ব্যাটিং এ আমরা লক্ষ্য করছি,
3: ষষ্ঠ উইকেট জুটিতে। ইতিমধ্যেই কিন্তু 35 রান সংগ্রহ করেছে ষষ্ঠ উইকেট জুটিতে। 89 রানে পৌঁছে গেছেন রেইন শ 52 বল থেকে। সেঞ্চুরিটা তার হবে কি হয়তো হবে না, আর দুটি বল বাকি রয়েছে, দুটি বলের ছক্কা হাঁকালেও কিন্তু আমার মনে হয় সেটা হয়ে যেতে পারে। দেখা যাক, রেইন শ বামহাতি ব্যাটার, এবারে বলতে না বলতেই উড়িয়ে মেরেছেন স্কোয়ার লেগের উপর দিয়ে বল সীমানার বাইরে ছক্কা। মুস্তাফিজ যে ডেলিভারিটি দিয়েছিলেন, একটা পোর ডেলিভারি, লো ফুল টস, সেটিকে আড়াড়ি ব্যাটে ঘুরিয়ে দিয়েছেন, অনেকটা ফুল শটের মতো করে স্কোয়ার লেগের উপর দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। এবং বলটা মেরেছেন ঠিক এ মুহূর্তে ডেভিস, যিনি এই ছক্কার সুবাদে ব্যক্তিগত 12 রান হবে রেইন শ। তিনি 89 রানে অপরাজিত রয়েছেন 52 বল থেকে, নন স্ট্রাইক এন্ডে রয়েছেন রেইন শ। পার্টনারশিপটা বেশ ভালো এই মুহূর্তে, 41 রানের পার্টনারশিপ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। মুস্তাফিজ একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে এই ওভারে, দুটো ছক্কা দিয়েছেন এবং সেই সঙ্গে সিঙ্গেল রয়েছে। 3 ওভার 4 বল থেকে 27 রান দিয়ে একটি উইকেট লাভ করেছেন। 195 5 উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ, একটা বড় স্কোর কিন্তু ইতিমধ্যেই মির্জা ফরিদ দাঁড় করাতে সক্ষম হয়েছে। ইনিংসের শেষ বলটি নিয়ে মুস্তাফিজুর রহমান দৌড় শুরু করলেন, এবার কিন্তু ঘুরিয়ে খেলেছেন মিড উইকেটের দিকে। রান পাবেন একটি, দুটি রান নিবেন কিনা না, শেষ পর্যন্ত রান নেওয়া থেকে বিরত থাকলেন। এবং এরই সাথে প্রথম ইনিংসের খেলাটাও শেষ হয়ে গেল 196 5 উইকেটে অস্ট্রেলিয়া দলের সংগ্রহ। দুর্দান্ত খেলেছেন আজকে রেইন শ, 89 রান অপরাজিত থাকলেন 52 বল থেকে। সেই সঙ্গে ডেভিস, তিনি 8 বল থেকে 13 রানে অপরাজিত থাকলেন। কারেন্ট রান রেটটা 9.80, পার্টনারশিপ ষষ্ঠ উইকেটে 42 রান সংগ্রহ করেছে। এবং লাস্ট ওভারটাতে এবং শেষ ওভারটাতে মুস্তাফিজুর রহমান, অর্থাৎ এর আগের ওভারে 18 রানের ছিল, 20 ওভার শেষে 196 অস্ট্রেলিয়ার সংগ্রহ। অস্ট্রেলিয়া 196 5 উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ 20 ওভার শেষে। আমরা একটু সাম আপ করতে চাই, শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দলের মধ্যকার 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজকে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। টস জিতে অস্ট্রেলিয়া দল ব্যাট করে ফার্স্ট ইনিংসে 20 ওভারে 196 রান করতে সক্ষম হয়েছে 5 উইকেট হারিয়ে। মুস্তাফিজুর রহমান এক্সপেন্সিভ বলতে হবে অস্ট্রেলিয়া দলের ব্যাটারদের মধ্যে। আজকে জস ইংলিশ, তিনি ওপেন করেছিলেন। এলবিডব্লিউ বোল্ড, নাসুম আহমেদ 11 রান করেছেন। মিচেল মাস ক্যাপ্টেন, কট সাইফ হাসান বোল্ড, মুস্তাফিজুর রহমান 20 রান করেছেন। কুপার কনলি, কট সাইফ হাসান বোল্ড, নাহিদ রানা 1, ম্যাট রেইন শ নট আউট থাকলেন 89 রান করে 52 বল থেকে, 4টি 4 এবং 5টি ছক্কা। 171.15 স্ট্রাইক রেটে আজকে ম্যাট রেইন শ তিনি ব্যাট করেছেন। টিম ডেভিড, কট তানজিদ হাসান তামিম বোল্ড, আব্দুল গাফার সাকলাইন 45 রান করেছিলেন 26 বল থেকে, 2টি 4 এবং 4টি ছক্কা। নিখিল চৌধুরী, এলবিডব্লিউ বোল্ড, নাসিম আহমেদ 6 বল থেকে 8 রান করেছিলেন। জোয়েল ডেভিস, তিনি 13 রানে অপরাজিত থাকলেন 8 বল থেকে। অতিরিক্ত থেকে 9টি রান, 9 বল থেকে 1টি এবং ওয়াইড থেকে 8টি রান, 196 5 উইকেটে 20 ওভার শেষে। বাংলাদেশি বোলারদের মধ্যে আজকে অবশ্য নাসুম আহমেদ 4 ওভার 27 রান, 2 উইকেট পেয়েছেন। আব্দুল গফার সাকলাইন 4 ওভার মেডেন নেই 53 রান 1 উইকেট। নাহিদ রানা 4 ওভারে 36 রান 1 উইকেট। মুস্তাফিজুর রহমান 4 ওভার কমপ্লিট করেছেন, 36 রান দিয়েছেন, 1টি উইকেট লাভ করেছেন। এবং রিশাদ হুসাইন 4 ওভারে 46 রান দিয়েছেন। প্রথম উইকেটের পতন 30 রানে, দ্বিতীয় উইকেট 31 রানে, তৃতীয় উইকেটের পতন 44 রানে, অর্থাৎ পাওয়ার প্লের 6 ওভারের মধ্যেই কিন্তু 3টি উইকেট পতন ঘটেছিল। এরপরে ভালো একটা জুটি, লম্বা একটা জুটি 44 থেকে 141 রানে নিয়ে গেছে থার্ড উইকেট, চতুর্থ উইকেট জুটি, অর্থাৎ 141 রানে চতুর্থ উইকেটের পতন ঘটেছে। টিম ডেভিড আউট হয়েছিলেন 154 রানে পঞ্চম উইকেট পতনের পর, নিখিল চৌধুরী যখন আউট হয়ে গেছেন তখন কিন্তু জোয়েল ডেভিস এসে রেইন শর সঙ্গে ব্যাট করে জুটি বেঁধে চমৎকার পার্টনারশিপ, অর্থাৎ 42 রান করতে সক্ষম হয়েছে ষষ্ঠ উইকেট জুটিতে। বাংলাদেশের জয়ের জন্য টার্গেট 197 রান করতে হবে আজকের ম্যাচে জয়লাভ করতে হলে। আজকের ম্যাচে বাংলাদেশের জন্য জয়ের কোন বিকল্প পথ নেই, যেহেতু প্রথম ম্যাচটাতে বাংলাদেশ পরাজিত হয়েছে। আজকের ম্যাচে বা সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই। বাংলাদেশের যে একাদশ, সেই একাদশের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আজকে যেমন সাইফ হাসান, সৌম্য সরকার রয়েছেন, হৃদয়, পারভেজ হাসান, ইমন তিনি রয়েছেন, শামীম পাটোয়ারি রয়েছেন। গত ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি, হৃদয় শুরুটা পেয়ে গিয়েছিলেন 1-6, তারপরে আরো 2 রান, 8 রান করে আউট হয়েছিলেন। আব্দুল গাফার সাকলাইন, তিনি সুইমিং অলরাউন্ডার হিসেবে আমরা জানি, গত ম্যাচে তিনি 10 রান করেছিলেন 1-6 কিন্তু দেখেছিলাম।
2: এবং বোলিংয়ে তিনি দুটো উইকেট লাভ করেছিলেন, আজকে একটা উইকেট লাভ করেছেন। রিশাদ হুসাইন তিনি গত ম্যাচে ব্যাটিং এর সুবিধা করতে পারেননি। মুস্তাফিজুর রহমান একটা ছয় মেরে আভাস দিয়েছিলেন, কিন্তু ১৯ ওভারে বাংলাদেশ দল অল আউট হয়েছিল। নাহিদ রানা আজকে ইনক্লুড হয়েছেন তাসকিনের জায়গায়। নাহিদ রানা আজকে বোলিং এ বেশ ভালো করেছেন, খুব যে ভালো করেছেন সেটা বলবো না, কারণ প্রথম ওভারে তিনি দ্বিতীয় বলে উইকেট পেলেও পরবর্তী ওভারগুলোতে তিনি উইকেট লেস থেকেছেন। আরো উইকেট তার কাছে আমরা চাচ্ছিলাম, সেই পাওনা তিনি মিটিয়ে দিতে পারেননি। মির্জা ফরিদ কি মনে হয় ১৯৭ রানের টার্গেট বাংলাদেশের জয়ের জন্য? স্পোর্টিং উইকেট অ্যানিবডিজ গেম, এই উইকেটে কিন্তু সবই সম্ভব টি টোয়েন্টি ক্রিকেটে। আপনি জানেন যে যেমন এই উইকেটে রান আছে, আবার কোয়ালিটি ভালো বোলার যারা তারা ভালো বল করলে তারা উইকেটও পেয়ে থাকেন। সব মিলে আমার মনে হয় যে গত ম্যাচটাতে আগে ব্যাট করে যেমন ১৩১ রান করেছিলাম, অস্ট্রেলিয়া সহজে ম্যাচটা জিতে নিয়েছিল, আজকে আবার অস্ট্রেলিয়াকে আমরা দেখলাম যে প্রথমে ব্যাট করে ১৯৬ রান করতে সক্ষম হয়েছে। তার মানে এই উইকেটে কিন্তু রান আছে।
3: হ্যাঁ জামিল ভাই, আপনি যথার্থ বলেছেন যে এই উইকেটে রান আছে। আমরা যেটি দেখেছিলাম প্রথম ম্যাচে ভালো করতে পারেনি বাংলাদেশ দল, মাত্র ১৩১ রান করেছিল, সেই জবাব দিতে গিয়ে শেষ পর্যন্ত চার উইকেটের একটা জয় কিন্তু অস্ট্রেলিয়া পেয়েছিল। আজকের দিনে যেটি আপনি বলেছেন যে ১৯৬ পাঁচ উইকেটে ২০ ওভার থেকে, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে রানটা একটু বেশি হয়ে গেল, ২০টা রান বেশি কিন্তু হয়ে গেছে। এখানে যদি ১৭০-১৬৫ রান যদি হতো তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হতো। সেই জায়গা থেকে ১৯৬ পাঁচ উইকেটে ১৯৭ রান করতে হবে। আমার মনে হয় একটা চ্যালেঞ্জিং স্কোর কিন্তু দিয়েছে অস্ট্রেলিয়া দল। এখন যেটি করার সেটি হচ্ছে বাংলাদেশের যারা ব্যাটার রয়েছেন, বিশেষ করে তানজিম তামিম, সৌম্য সরকার, তহিদ হৃদয়, সাইফ হাসান, এছাড়াও পারভেজ ইমন, শামীম পাটোয়ারি, তারা কিন্তু ভালো ব্যাট করতে পারেন। বিশেষ করে এখানে আপনি দেখবেন যে আব্দুল গফফার সাকলাইন রয়েছেন, রিশাদ হোসেন রয়েছেন, নাসুম মাহমেদ, সবাই কিন্তু ব্যাট করতে পারেন। সেই জায়গা থেকে আমরা হয়তো আশাবাদী যে বাংলাদেশ হয়তো আজকের ম্যাচে করে দাঁড়ালে দাঁড়াতেও পারে। ব্যাটিংটা কিন্তু এই মুহূর্তে ভালো করতে হবে জামিল ভাই।
2: অবশ্যই মির্জা ফরিদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ, টস জিতে অস্ট্রেলিয়া দল আজকে চট্টগ্রামে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত বিশ্বভারে ১৯৬ রান করতে সক্ষম হয়েছে। ১৯৭ রানের টার্গেট বাংলাদেশ দলের সামনে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রম। বাংলাদেশ বেতার মধ্যম তরঙ্গ ৬৩০ কিলো হার্জে, একই সঙ্গে এফএম ১০৪ মেগা হার্জে, পাশাপাশি ট্রাফিক সম্প্রচার কার্যক্রম। বাংলাদেশ বেতার ঢাকায় শুনছেন এফএম ৮৮.৮ মেগা হার্জে, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম এবং সিলেটের বন্ধুরা শুনছেন এফএম ৮৮.৮ মেগা হার্জে, রাঙ্গামাটি ১০৩.২ মেগা হার্জে, কুমিল্লা ১০৩.৬ মেগা হার্জে, এছাড়া বান্দরবান, গোপালগঞ্জ, ময়মনসিংহ এবং ঠাকুরগাঁওয়ের বন্ধুরা শুনছেন এফএম ৯২ মেগা হার্জে, আর কক্সবাজারে বন্ধুরা শুনছেন ১০০.৮ মেগা হার্জে। পাশাপাশি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে এই খেলার চলতি ধারা বিবরণী আপনারা শুনতে পাচ্ছেন। তো আমাদের সঙ্গে থাকুন, বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশ বেতার টিউন করুন এবং বাংলাদেশ ক্রিকেটের উত্তেজনা পেতে আমাদের সঙ্গে থাকুন। মির্জা ফরিদ, আমরা যে কথা বলছিলাম যে এই উইকেটে কিন্তু রান আছে, কোয়ালিটি বোলাররা উইকেট পান এবং এই উইকেটে রান চেজ করে জয়লাভ করাও কিন্তু সম্ভব। উইকেটে খুব যে বিষাক্ত কিছু রয়েছে বোলারদের জন্য এবং তা কিন্তু নয়, উইকেটে যদি আপনি টিকে থাকেন, একটু দেখে শুনে খেলেন, তাহলে কিন্তু এই রান চেজ করে জয়লাভ করা সম্ভব। কারণ গত ম্যাচে আমরা দেখেছিলাম বাংলাদেশ দলের ব্যাটাররা কিন্তু আমি বলবো যে একটু উচ্চ অভিলাষী শট খেলতে গিয়েই তারা আউট হয়েছিলেন। তারা ভেবেছিলেন যে উইকেট সহজ, উইকেটে আসব, উইকেটে এসে ধুমধাড়াক্কা খেলব, রান একটা ১৮০ বা ১৭০ রান তুলব, কিন্তু ওই জায়গাটাই ভুল করেছেন। আমার মনে হয় আজকে বাংলাদেশ দল জয় লাভ করে ম্যাচে ফিরে আসবে, সেই সামর্থ্য আমাদের রয়েছে। যেমন ভাই, আপনি দেখেন যে আধুনিক ক্রিকেটে আপনার টি টোয়েন্টি ম্যাচে ১৯৬ রান আসলে আহামারি যে খুব বেশি সেটি কিন্তু বলবো না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি একটু যেটি বলছিলাম কিছুক্ষণ আগেই ১৭০ রান হলে ভালো হতো। সেই জায়গা থেকে আমি আবারও বলতে চাই যে বাংলাদেশের দায়িত্বশীল যদি ব্যাটিংটা আজকে করতে পারে, বিশেষ করে উদ্বোধনী ব্যাটাররা যারা রয়েছেন তারা যদি ভালো করতে পারে, তারা যদি ভিত করে দিতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই ম্যাচেও কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব। বিশেষ করে এই উইকেটের কথা আপনি বলছেন, উইকেটে তেমন কিছু নেই সেটি কিন্তু আমরা যখন অস্ট্রেলিয়া দলের ব্যাটাররা ব্যাট করেছেন তখন কিন্তু সেটা আমরা বুঝতে পেরেছি। আপনি দেখেন এখানে নাহিদ রানার মতো বলার বল করেছে, আপনি মুস্তাফিজুর রহমান বল করেছে, বিশেষ করে আপনি রিশাদের কথা বলতে পারি, নাসুম তিনিও বল করেছেন, আব্দুল গফফার সাকলাইনরা বল করেছেন, সেই বলের বিরুদ্ধেই কিন্তু এই রানগুলো হয়েছে। আমার মনে হয় দায়িত্বশীল ব্যাটিংটা করলে হয়তো দিন শেষে একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে পাবো এই সাগরিকাতে। অবশ্যই। এছাড়া শ্রোতা বন্ধুরা, বরিশালের বন্ধুরা শুনছেন ১০৫.২ মেগাহার্জে,
3: ধারাভাষ্য অনুষ্ঠানটি তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দার, প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। আমাদের সবার পক্ষ থেকে প্রীতিময় শুভেচ্ছা। আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন। ক্রিকেটের উত্তেজনা পেতে এই মুহূর্তে আমরা রয়েছি মধ্য বিরতিতে, অর্থাৎ ফার্স্ট ইনিংস শেষে অস্ট্রেলিয়া যখন 196 রান করেছে 5 উইকেট হারিয়ে, ঠিক মধ্য বিরতি একটু পরে বাংলাদেশ দলের ব্যাটাররা মাঠে নামবেন। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে মির্জা ফরিদ এবং জামিলুর রহমান, এবং ধারাভাষ্যে আমরা রয়েছি পাশাপাশি শ্রদ্ধ নিখিল রঞ্জন দাস এবং শামসুল ইসলাম। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হতে যাচ্ছে, উভয় আম্পায়ার তারা মাঠের মধ্যে প্রবেশ করেছেন, তানভীর আহমেদ এবং একই সঙ্গে রয়েছেন শফিকুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তিনি মাঠের মধ্যে প্রবেশ করলেন। টিভি আম্পায়ার হিসেবে মাসুদুর রহমান মুকুল, রিজার্ভ আম্পায়ার হিসেবে রয়েছেন গাজী সোহেল এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন প্রকাশ ভাট। এই হচ্ছে ম্যাচ অফিসিয়াল। শামসুল ইসলাম, আরো একবার ওয়েলকাম করছি। 196 রান করেছে অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে ব্যাট করে, টসে জিতে। বাংলাদেশ দলের সামনে টার্গেট হচ্ছে 197। কি মনে হয় আপনাকে, আপনার কাছে বাংলাদেশ দলের জয় পরাজয়, আজকে কিন্তু জয়ের কোন বিকল্প পথ নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, সিরিজে টিকে থাকতে হলে জয়লাভ করতেই হবে?
1: জামিল, ধন্যবাদ। এই রানটা বাংলাদেশের জন্য করার সামর্থ্য আছে কিনা এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে চার পাশে। আমি ঘাঁটছিলাম স্ট্যাট, 2018 সালে নিধাস ট্রফিতে আর প্রেমাদাস ইন্টারন্যাশনাল কলম্বো স্টেডিয়ামে বাংলাদেশ টি টোয়েন্টি হিস্ট্রিতে সর্বোচ্চ 215 রান তাড়া করে ম্যাচ জিতেছিল। দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রি, বিশেষ করে আইপিএল ক্রিকেটের

0: বাংলাদেশ দলের সামনে টার্গেট হচ্ছে 197। কি মনে হয় আপনাকে, আপনার কাছে বাংলাদেশ দলের জয় পরাজয়, আজকে কিন্তু জয়ের কোন বিকল্প পথ নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, সিরিজে টিকে থাকতে হলে জয়লাভ করতেই হবে?
1: জামিল ধন্যবাদ। এই রানটা বাংলাদেশের জন্য করার সামর্থ্য আছে কিনা এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে চারপাশে। আমি ঘাঁটছিলাম স্ট্যাট 2018 সালের নিধাস ট্রফিতে আর প্রেমাদেশ ইন্টারন্যাশনাল কলম্বো স্টেডিয়ামে বাংলাদেশ টি-20 হিস্ট্রিতে সর্বোচ্চ 215 রান তাড়া করে ম্যাচ জিতেছিল। দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রি, বিশেষ করে আইপিএল ক্রিকেটের।
2: আজকের দলে আমাদের লিটন চুরিতে পড়ে আছেন এবং সেটা একটা 197 এই টার্গেট চেঞ্জ করা খুব একটা কষ্ট হবে না বাংলাদেশের জন্য।
1: যা হোক, তানজিদ তামিম এবং সাইফ ইনিংসের প্রথম বল যাচ্ছেন ওখানে তানজিদ তামিমের বিপক্ষে। কোয়াড ড্রাইভ খেলেছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, ফিল্ডার বরাবর গিয়েছে, রান নেওয়ার সুযোগ হল না। হার্ডি, অ্যারন হার্ডি আজকে যিনি সুযোগ পেয়েছেন বার্টলেটের জায়গায়, তিনি প্রথম বলটা করলেন। দীর্ঘদেহী খেলোয়াড়, উঁচু লম্বা, ডানহাতি মিডিয়াম পেস, অর্থাৎ 120 বলের খেলা 119 বলে নেমে এলো। এটা হতেই পারে, এটা দেখে আবার হতদ্যম হওয়ার দরকার নেই। দুই বল আগে রেখেই 215 রান তাড়া করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ কলম্বোয় 2018 সালে। হার্ডি, অ্যারন হার্ডি শর্ট ফাইন লেগ নিয়েছেন, শর্ট থার্ড নিয়েছেন, ডিপ পয়েন্ট নিয়েছে এবং ডিপ স্কোয়ার লেগে, দুজন বাইরে যাচ্ছেন দ্বিতীয় বলটা নিয়ে। উইকেট টু উইকেট বল করেছেন, লফটেড শট, এয়ারে বল বেরিয়ে যাচ্ছে সীমানার বাইরে, ছক্কা নাকি চার, আম্পায়ার অবশ্য চারের ইঙ্গিত করলেন, জাস্ট অনবাউন্স, সীমানার বাইরে বেরিয়েছে লং লেগ বাউন্ডারি দিয়ে।
2: মনে হচ্ছিল যে বলটা হয়তো সামান্য বাইরে পড়েছে, কিন্তু সামান্য ভেতরে পড়েছে, পরে যার ফলে চারের সংকেত। যাই হোক, শুরুটা ভালোই।
1: দ্বিতীয় বল থেকে চার, তানজিদ হাসান তামিম ছিলেন এক্ষেত্রে ব্যাটার, জানতেন ফিল্ডার কোথায়, স্কোয়ার লেগার পয়েন্ট, এই দুজনকে এড়িয়ে যদি ইনার সার্কেল ক্লিয়ার করা যায় তাহলে কিন্তু স্কোরিং শর্টস হবে এবং রান পাওয়া যাবে। এবারে রাউন্ড দ্য উইকেট যাচ্ছেন অ্যারন হার্ডি, অ্যারন হার্ডি তার পুরো নাম, ডানহাতি মিডিয়াম পেসার, এগিয়ে এসে খেলেছেন, আস্তে স্লো পুশ করেছেন মিড অনে একটি রান, সেন্সিবল ক্রিকেট, একটা বাউন্ডারি এসছে, তারপরের বলে সিঙ্গেল, অর্থাৎ বল যদি ডট কম করে দেওয়া যায়, অর্থাৎ ডট বলের সংখ্যা কমিয়ে আনা যায় তাহলে আমরা রেসে থাকবো।
2: হ্যাঁ, আমরা যে শুধু 400 ভিতরে থাকবো তা হয় না, কিন্তু দল রানের চাকাটা যদি আমরা সজল রাখতে পারি 1-2 এর মান নিয়েও, সেটাও কিন্তু দলের জন্য যথেষ্ট সাহায্য পাবে।
1: ওখানে অ্যারন হার্ডি প্রস্তুতি নিচ্ছেন সাইফ হাসানের জন্য, একই ধরনের ফিল্ডিং, ডিপ পয়েন্টে একটা, ডিপ স্কোয়ার লেগ একটা, মিড অন আছে, মিড অফ আছে, মিড উইকেট, শর্ট পয়েন্ট, থার্ড ম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট, উইকেট উইকেট, বল স্লো পুশ করেছেন, মিড অনে আসছে, একটি রান পেয়ে যাবেন, মার্চ সেখান থেকে ফিল্ডিং করছেন, স্লো পুশ করেছেন, দেখে রানটা হলো আবারও 6 রান বাংলাদেশের টার্গেট 100।

0: 197 দিন টার্গেট দাদা, ওকে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং করেছে।
1: আপনাকে যদি এই 197 পৌঁছাতে হয় তাহলে ব্যাটারদের মনে রাখতে হবে যে আমাকে 10 রান করতে হবে প্রতি ওভারে।
0: হ্যাঁ,
1: এবং এটাও কিন্তু একটা চাপ,
0: এই যে স্কোরবোর্ড প্রেশার,
1: স্কোর মানসিক প্রেশার ব্যাটারদের উপর যে আমাকে 10 রান করে করতে হবে, এবং সেটা করতে গিয়ে তারা যদি ভুল করে ফেলেন তাহলে সেটা দলের জন্য ক্ষতিকর। ওভারের পরের বল
0: রাউন্ড দ্য উইকেট যাচ্ছেন অ্যারন হার্ডি, এবারে ফুল করেছেন, ব্যাটা বলে হয়েছে, ফাঁকা জায়গা দিয়ে স্কোয়ার লেগ দিয়ে 4 রান, একটুখানি খাটো লেন্থের বল, জায়গায় দাঁড়িয়ে হ্যান্ড আই কোঅর্ডিনেশনে ফুল শট খেললেন তানজিদ হাসান তামিম, অন ড্রপ সীমানার বাইরে, পারফেক্ট টাইমিং। ফিল্ডারের পরিবর্তন হলো, দেখেন এখন অনসাইডে এই দুজনকে নেওয়া হলো, একটা হচ্ছে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার আর একটা একেবারে স্কোয়ার লেগ মিড উইকেট জোনে, তো অনসাইডে দুটো প্রোটেকশন, আবারও ফাইন টিউনিং হচ্ছে না, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার কে কোথায় সরানো হচ্ছে, ভেতরেই নেওয়া হচ্ছে, ডিপ পয়েন্ট রাখা হচ্ছে। অ্যারন হার্ডি কে ক্যাপ্টেন মার্স বলছেন, তুই নিজের উপর আস্থা রাখ, আউটসাইড অফ স্টাম্প বল কর, অফসাইডে খেলাতে দে, অনসাইডে খেলাচ্ছিস কেন, হয়তো এইরকমই টিপস এসছে। বাংলাদেশের স্কোর বোর্ডে 10 বিনা উইকেটে এই ওভারে রান এসছে, আর বাড়তি ঝুঁকি নয়। লাফটেড শট খেলেছেন, আবারও ইনসাইড এজ লেগে বল যাচ্ছে স্কোয়ার লেগ দিয়ে সীমানার কাছাকাছি, ফিল্ডার বরাবর, একটির বেশি রান পাবেন না, নিখিল চৌধুরী কুড়িয়ে ফেরত দিলেন, স্কোর বোর্ডে 11 বিনা উইকেটে বাংলাদেশ। প্রথম ওভারের খেলা শেষে শুনছেন বাংলাদেশ বেতার, আজকে চারজন আপনাদের সঙ্গে রয়েছি, শ্রদ্ধেয় নিখিল রঞ্জন দাস, জামিলুর রহমান, মির্জা ফরিদ এবং আমি শামসুল ইসলাম। বাংলাদেশ বেতারের এই সম্প্রচার সমগ্র দেশব্যাপী বিভিন্ন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে, বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলো হার্টজে, FM 104 মেগাহার্টজে, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে FM 88.8, কক্সবাজার FM 100.8, বরিশাল FM 105.2, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ, বান্দরবান FM 92, কুমিল্লা FM 103.6, রাঙ্গামাটি FM 103.2। এছাড়াও ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে আপনারা আমাদেরকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সরাসরি শুনতে পারেন। তো স্টে টিউনড উইথ বাংলাদেশ বেতার, চট্টগ্রামের বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বোলার স্পেন্সার জনসন, বাঁহাতি সিমার, অফ দ্য ক্যাচ সঞ্জিত তামিম, তাকে আসতে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, কভার পয়েন্টে একটু হোঁচট খেয়ে ফিল্ডার পড়ে গিয়েছিলেন, পরে সামলে নিয়েছেন, একটা ডট বল হলো। এই যে আক্রমণ রক্ষণ একটা কিন্তু সমন্বয় দরকার, যেটাকে আমরা বলি উই নিড টু ব্যালেন্স টুগেদার কশন এন্ড অ্যাগ্রেশন।
1: একটা জিনিস যেটা বলো যে আপনার 6 ওভার, দ্যাট মিন্স আপনার
0: পাওয়ার প্লে 36 বল,
1: 6 ওভার আপনাকে এই সুযোগটা নিতে হবে, আর ফিল্ড রেস্ট্রিকশন রয়েছে, এই ফিল্ড রেস্ট্রিকশনের সুযোগে যদি আপনি রানটাকে বাড়িয়ে নিতে পারেন তাহলে পরের দিকে চাপটা কমে আসবে।
0: স্পেন্সার জনসন, বাঁহাতি সিমা, অফ দ্য উইকেট, দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল, লাফটেড শট, মিডানের উপর দিয়ে খেলেছেন, টাইমিং ভালো, বল বেরিয়ে যাচ্ছে সীমানার ওপারে, হাত তুলছেন সৈকত, যার অর্থ ছক্কা, 17 বিনা উইকেটে বাংলাদেশ।
1: যে কথাটা আমরা একটু আগেই বলছিলাম যে আপনাকে প্রথম 6 ওভারের সুযোগটা নিতেই হবে, এই সুযোগ যদি নিতে না পারেন তাহলে কিন্তু পরের দিকে চাপে পড়ে যাবে, এবং সেটাই দেখালো সঞ্জিত, সুযোগ পেয়েছে, লং ওভারের ফিল্ডার একটুখানি যেহেতু বৃত্তের ভেতরে তার মাথার উপর দিয়ে বলটাকে পার করে সীমানার বাইরে নিয়ে গেল।
0: শুধু তার মাথার উপর দিয়েই নয়, টাইমিংটা এত সুন্দর হয়েছে যে
1: অনেক
0: পুরো মাঠ পেরিয়ে গেছে।
1: সঞ্জিত তামিম যে আক্রমণাত্মক খেলতে অভ্যস্ত এবং সেটাই তিনি দেখালেন,
0: আবার ওয়ান সাইডে ডিপ মিড উইকেট এবং লং লেগ বাউন্ডারিতে এই দুজনকে বৃত্তের বাইরে রাখা হয়েছে, তামিমকে মাথায় রাখতে হবে কে কোথায় আছে। আসছেন জনসন, অফ দ্য উইকেট, বাঁহাতি সিমা অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাবে, আবার অন সাইডে খেলেছেন, ভালো টাইমিং না হলেও বল কিন্তু ডিপে যাচ্ছে স্কোয়ার লেগ বাউন্ডারির দিকে, অনেকটা লং লেগ রিজিয়নে, একটা রান পেয়ে গেলেন তানজিদ হাসান তামিম। টাইমিং করতে হবে, প্লেসমেন্ট করতে হবে, সফট হ্যান্ডের ইউটিলাইজেশন করতে হবে, তাহলে
1: আপনি জানেন যে আজকাল ক্রিকেট কিন্তু সাইন্টিফিক গেম হয়ে গেছে।
0: হ্যাঁ,
1: এবং আপনি এত সুযোগ পাচ্ছেন প্রত্যেকটা খেলোয়াড়ের প্রত্যেকটা ইয়ের অ্যানালিসিসের প্রতিপক্ষের নখদর্পণে,
0: আচ্ছা
1: সেই হিসাবেই তারা প্রতিটা ব্যাটারের বিরুদ্ধে ফিল্ডিং সাজাচ্ছে এবং বল করছে, বলের বল, এবারে লেগ স্টাম্পের বাইরে,
0: গিফটেড ফাইভ, ওয়াইড ফোর, উইকেট কিপার জস ইংলিশ ধরতে পারেননি, ব্যাটে লাগেনি, থাই প্যাটে লাগেনি, আম্পায়ার বললেন ওয়াইড।

0: The white five যেটা একটা রানা দিয়েছিল সেই জিনিসটা ক্ষতিটা পুষিয়ে গেল, ওই গিফটেড পাঁচ রান আমরা পেয়ে গেলাম ঠিক ঠিক একই পদ্ধতিতে একই কায়দায়। দেখুন, ইট ওয়াজ ডাউন দ্য লেগ, সাইফ খুব জোরে সুইং করেছিলেন ব্যাট, অল বিটেন, যদিও হাফ ছুঁয়েছিলেন ওখানে জস ইংলিশ উইকেট কিপার ব্যাটার, কিন্তু হাফ ছোঁয়ালে কি হবে?
1: দ্বিতীয় ওভারের শেষে রান সংখ্যা 23 এগিয়ে দাঁড়ালো
0: বিনা উইকেটে।
1: বিনা উইকেটে
0: সাইফ রয়েছেন স্ট্রাইকে, একটা রান করেছেন, এক বল থেকে আসছেন জনসন অফ দ্য উইকেট দূরের প্রান্ত থেকে, এবারে আসতে খেলেছেন সোজা ব্যাটে মিড অফে, রান অবশ্য পাবেন না, এটা খুবই ভালো। সাইফ তার ব্যাটটাকে একেবারে ক্রস ব্যাটে
1: রিক্স নেওয়ার কোন দরকার নেই, যেহেতু তানজির বলে খেলছেন, সাইফের উচিত হবে তার সে
0: যোগ্য সাপোর্ট দেওয়া
1: এবং তার এন্ডে সে যেন কোন বিপর্যয় করতে না দেয়।
0: রাইট, এন্ডটা আগলে রাখবে, কারণ একটা বড় টার্গেট চেস করতে গেলে সবাই চাপে থাকবে এবং দর্শকরা দারুণ এনজয় করছেন অন্তত শুরুর দিকটা। আমার মনে আছে ওরা দু ওভারে 27 রান তুলেছিল, আমরা হাঁপিয়ে গিয়েছিলাম তখন। বাংলাদেশও কিন্তু সেই দুই ওভারে 23 রান তুলে ফেলেছে, দুটো বল এখনো বাকি। জেমসন আসছেন, এবারে পুল করেছেন ইন ফ্রন্ট অফ দ্য উইকেট, ডিপ মিড উইকেট দিয়ে 4 রান। হোয়াট এ বিউটিফুল শট ফ্রম সাইফ হাসান, ফার্স্ট বাউন্ডারি ফর হিম।
1: রেনটা কিন্তু লাফিয়েছিলেন যে দীর্ঘদিন খেলো, কিন্তু তারপর তার হাতের নাগাল পাননি, উপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। আরো 4টি রান,
0: এক্সেলেন্ট শট টু এক্সিকিউট, ব্যাক অফ আ লেংথ, এক্সট্রা বাউন্স ইন ফ্রন্ট অফ দ্য উইকেটে পুল শট খেলা, মানে অথরিটি আর কন্ট্রোল ছিল সম্পূর্ণ সাইফের নিয়ন্ত্রণে। এই মুহূর্তে 27 বিনা উইকেটে, দ্বিতীয় ওভারে এখনো একটা বল বাকি, মিড উইকেটে একজনকে নেওয়া হলো, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে একজন আছে, এবারে রুম করে অফসাইডে মেরেছেন। ও মাই গুডনেস, হোয়াট এ ক্রিকেটিং শট, ফ্ল্যাট পিক ডিপ কভার পয়েন্ট বাউন্ডারির উপর দিয়ে, দ্য ব্যাটার ইজ সাইফ হাসান,
1: চমৎকার শট, নিজের উপরে সম্পূর্ণ আস্থা ছিল, বলটার উপর নজর রেখেছেন, অবস্থাম্পের বাইরের বল চলে যাওয়ার মুহূর্তে সোজা বলটাকে তুলে দিয়েছেন সীমানার বাইরে। কারণ আমি একটা কথা আমরা বারবার আগেও বলেছি শ্রোতাদের জন্য, যে 6 ওভারের যে ফিল্ড রেস্ট্রিকশন এটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে।
0: 33 রান এসছে দুই ওভারে 33 রান বিনা উইকেটে বাংলাদেশ। তো এইরকম একটা ব্লেজিং স্টার্ট দরকার ছিল ডেফিনেটলি,
1: নিঃসন্দেহে।
0: শ্যামল চৌধুরী পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, আমাদের মাঝে রয়েছেন, খেলাটা দারুণ এনজয় করছেন। 33-9 বাংলাদেশ ফ্রম 2 ওভার 10 ওভার, যেটা আসিং রেট ছিল শুরু থেকেই সেইটার খুব কাছাকাছি তো আছেই, এখন একটু এগিয়ে। তবে ওই যে বললাম আক্রমণ আর রক্ষণের সমন্বয়টা দরকার। নাইথান এলিস বাংলাদেশ বেতার ধারাভাষ্য কক্ষ প্রান্ত থেকে তৃতীয় ওভারে প্রথম বল নিয়ে যাচ্ছেন, সুন্দর টাইমিং, গ্রেট শট, মার্ককে বিট করে বল যাচ্ছে সীমানার দিকে, 4 রান, শট অফ দ্য আফটারনুন ফ্রম বাংলাদেশি ইনিংস ফ্রম তানজিদ হাসান তামিম, ওভার পিস বল থ্রু দ্য লাইন, পারফেক্ট একটা কভার ড্রাইভ খেলেছেন, কাভার আর মিড অফ কে ফাঁকি দিয়ে বাইসেক্ট করে বলটা অ্যালং দ্য কার্পেট বেরিয়েছে সীমানার বাইরে, ছবির মতো একটা দৃশ্য নাগরিকায় চট্টগ্রামের এই স্টেডিয়ামে।
1: বড় কথা হলো, দেখেন যদি ফিল্ডিং এর পজিশনটা দেখেন, যেটুকু গ্যাপ পেয়েছেন ঠিক ওই গ্যাপটাকে কাজে লাগিয়েছে,
0: পারফেকশন ইজ দ্য কি ফ্রম তানজিদ হাসান তামিম। ব্যাট দিয়ে তিনি অবশ্য দেখে নিলেন উইকেট চারদিক, নাইথান এলিস যাচ্ছেন ইনিংস এর 3rd ওভার সেকেন্ড বল, দর্শক রোরিং করছেন, এবারে স্পিয়ার করার মতো করে খেলেছেন আস্তে সফট হ্যান্ডে এবং সেটা খুব সহজে একটা সিঙ্গেল এনে দিল। এই আক্রমণ আর রক্ষণের সমন্বয়টুকু দারুণ সুবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত এই দুই ব্যাটারের, একটা বলে বাউন্ডারি হয়ে গেলে আর পরের বলেই বাড়তি ঝুঁকি না নিয়ে
1: আপনি যখনই
0: সেফ
1: আপনি ফিল্ডিং এর যখন ফিল্ডারদের ব্যস্ত রাখতে পারবেন, তখনই কিন্তু বোলারের মনে একটা শঙ্কা আসবে যে আমি কোথায় বলটা দেব।
0: রাইট, এই মুহূর্তে 38 বিনা উইকেট বাংলাদেশ, সেটা আমরা বলছি,
1: তৃতীয় ওভারের খেলা চলছে
0: এবং 197 রানের লক্ষ্য যারা শ্রোতারা যুক্ত হলেন। ন্যাথান এলিস যাচ্ছেন মিডিয়া প্রান্ত থেকে ওভার দ্য উইকেট, সামনে সাইফ, এবারে রক্ষণাত্মক খেলেছেন, লেংথ বল ছিল এবং বুদ্ধিমত্তার সাথে খেলেছেন। আমরা বলছিলাম যে একটা সফল পার্টনারশিপ তখনই জমে যায় বা সাকসেসফুল হয়, দু প্রান্তেই কিন্তু তাণ্ডব চালাতে নেই,
1: দুজন কোনোদিনই যদি দুজনেই মেরে খেলতে চান তাহলে ভুল হবেই।
0: হ্যাঁ,
1: কারণ অনেকটা মানে নিজেদের মধ্যে যেন একটা প্রতিযোগিতা লেগে যায়।
0: একজন আক্রমণাত্মক থাকবে, একজন একটু ডিফেন্সিভ থাকবে,
1: এই দুজনের মধ্যে সাইফ কিন্তু সিনিয়র প্লেয়ার,
0: রাইট?
1: আচ্ছা, তার উপরে দায়িত্বটা বেশি থাকবে ইনিংসটাকে বিল্ড আপ করার জন্য।
0: যাচ্ছেন নেইথান এলিস, দীর্ঘদেহী খেলোয়াড় না হলেও রান আপটা বেশ লম্বা অফ দ্য পিচ পেস জেনারেট করছেন। এবারে চালিয়েছেন, ব্যাটে বলে হয়েছে, আবেদন জানাচ্ছেন খুব সমস্যাবে, বোলার খুবই এনথুজিয়াস্টিক, খুবই কনফিডেন্ট। তবে দুই ব্যাটার প্রান্ত বদলে নিয়েছেন, আম্পায়ার লেগবায়ের ইঙ্গিত দেওয়ার আগেই অপেক্ষা করছেন অস্ট্রেলিয়ানরা কি ডিআরএস এ যাবে কিনা।
1: আমার মনে হয় যে অধিনায়ক
0: ইম্প্যাক্ট আউটসাইড অফ বা আম্পায়ার ফলে আটকে যাবে বলটা, কাজে ডিআরএস এ গিয়ে খুব বেশি লাভ হবে না। আম্পায়ার ফিল করেছেন যে ব্যাটার সাইজ অফ স্ট্যাম্পের বাইরে তার ফ্রন্ট লেগ নিয়ে তারপর স্কুপ করার চেষ্টা করেছেন। দেখুন এই যে আম্পায়ার কল, ইম্প্যাক্ট আম্পায়ার কল, ডেফিনেটলি ইম্প্যাক্ট আম্পায়ার কল না, আউটসাইড অফ
1: সাইড দাও, অনেক বাইরে, পরের বল এলিসেন প্রস্তুত মিডিয়া প্রান্ত থেকে।
0: একটা রান বেড়ে গেছে বাংলাদেশের, দলীয় রানটা এই মুহূর্তে 39 বিনা উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 197 রানের লক্ষ্য।
1: এলিসের পরের বল মিডিয়া প্রান্ত থেকে ডান হাতি ফার্স্ট মিডিয়াম, এবারে কিন্তু ঠুকে দিয়েছিলেন বলটাকে, একটু উঁচু ছিল, প্রস্তুত ছিলেন তানজিৎ, এবং ওখানে ফিল্ডার এসে বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে আরো দুটি রান, চমৎকার রানিং টুটিন দেবকে, নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভালোই, একটুখানি মাথা নেড়েছিলেন সাইফ, এবং সেই মাথা নাড়াতেই আপনি দেখেন যে তানজিৎ চমৎকার ভাবে বেরিয়ে চলে গেল।
0: দারুণ দারুণ, আপনি দেখেন একটু সফট হ্যান্ডে খেলেছিলেন, কন্ট্রোল শট দেখেছিলেন যে মিড উইকেট একেবারে এজ অব দ্য বাউন্ডারি হোক, তো স্লো খেললে এখানে ডাবল হবে, ঝুঁকি নিয়ে হলো দ্বিতীয় রানটা কমপ্লিট করেছেন থ্রো ফর ওয়ান, গুড পজিটিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ রানিং বিটুইন দ্য উইকেটস ইন বিটুইন দিস টু, রঞ্জিত হাসান তামিম অ্যান্ড সাইফ হাসান। থার্ড ওভারে লাস্ট বলটা নিয়ে যাচ্ছেন নেইথান এলিস, সামনে রঞ্জিত তামিম, স্লোয়ার বল আউটসাইড অফ স্টাম্প, আস্তে স্ট্রেয়ার করেছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, একটি রান পাবেন সাত ছন্দেই। তৃতীয় ওভারে খেলা শেষে 42 বিনা উইকেটে বাংলাদেশ 3-14-42, অর্থাৎ প্রতি ওভারে 14 করে রান উঠছে, দ্যাটস গ্রেট। ইনিশিয়ালি দরকার ছিল 10 অ্যান্ড ওভার, কিন্তু সেখান থেকে আমরা তুলছি 14 করে। এই যে শুরুর দিকে পাওয়ার প্লের যে সুবিধা সেটাকে কাজে লাগিয়ে যে একটা হেলদি সিচুয়েশনে পৌঁছে যাওয়া এবং স্কোর বোর্ডটাকে একটা হেলদি জায়গায় রাখা, দ্যাটস ভেরি গ্রেট, এবং শুরুটা ভালো হলো দাদা।
1: আপনি তো জানেন যে আপনি যে প্রথম 6 ওভার লোকে বলে থাকে যে যারা ক্রিকেট বোদ্ধা কিংবা যারা ক্রিকেটের পণ্ডিত আমরা বলে থাকি, ওনারা বলে থাকেন যে টি টোয়েন্টিতে প্রথম 6 ওভারে তোমাকে যদি 50-60 করতে পারো, মিনিমাম 1 উইকেট যদি রাখতে পারো, তাহলে তুমি 200 রানের টার্গেট চেঞ্জ করতে পারো। কারণ 7-14 রয়েছে তোমার ইনিংস বিল্ড আপ করার জন্য, এবং শেষের দিকে গিয়ে 15 ওভার থেকে শেষ পর্যন্ত তখন তোমাকে তাণ্ডব চালাতেই হবে যদি জিততে চাও।
0: ইউ হ্যাভ টু থ্রো ইয়োর ব্যাট ফর এভরিথিং দ্যাট লাস্ট ফেজ
1: ফেজ।
0: তো স্পিন অ্যাটাক আসছে প্রথমবারের মতো, আমরা রেইন শকে দেখতে পাচ্ছি এই সিরিজে অন্যতম সফল রাইট আর্ম অফ ব্রেক অজিদের পক্ষে, কিন্তু একে পাত্তা দেওয়ার খুব বেশি সুযোগ আছে বলে মনে হয় না। বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্কটা বলেছে রেইন শ খুব যে উঁচু মানের বোলার তা কিন্তু বলা যাবে না। সাইফ সরে যাচ্ছিলেন নন স্ট্রাইক এন্ড থেকে, রঞ্জিৎ তামিম দাঁড়িয়ে আছেন স্ট্রাইকে,
1: রঞ্জিতের ব্যাটিং অলরাউন্ডার বলা হয়, তার বোলিং কিন্তু খুব একটা ধার আছে, আমরা কিন্তু তার প্রমাণ এখনো পাইনি।
0: 89 রান করেছিলেন 52 বলে, প্রথম বল আসতে মিড উইকেটে ফাঁকা জায়গায় ঠেলেছেন তামিম, একটি রান পাবেন, এবং ব্যক্তিগত সংগ্রহ 26-13 বল থেকে, সাইফ 6-11, সাইফ নেবেন স্ট্রাইক, পাওয়ার প্লে চলছে, ফোর্থ ওভার, প্রথম স্পিন অ্যাটাক, মিড অফ উপরে, লং অন বাইরে, মিড উইকেট বাইরে, সব বৃত্তের বাইরে আছে লং অন আর মিড উইকেট, এই দুটো, হ্যাঁ এগেইনস্ট দ্য টার্ন যদি খেলতে পারেন আপনি এক্সট্রা কাভারের উপর দিয়ে পিচ অফ দ্য ডেলিভারি গিয়ে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, দেখতে হবে কি করেন। এবারে সাইফ অন সাইডে খেলেছেন লং অনের দিকে এক রানের জন্য, রিতে রিতে অলওয়েজ ফ্রেশ এগেইনস্ট দ্য স্পিনার, দলীয় রান বাড়লো 44 বিনা উইকেটে।
1: আপনি দেখেন যে বৃত্তের বাইরে রয়েছে কয়জন, দুজন, একজনকে রাখা হয়েছে লং অনে, এখন অবস্থা লং অফ হয়ে যাবে, আরেকজনকে রাখা হয়েছে একদম ডিপ মিড উইকেট, বা যেহেতু বাঙাতে ব্যাটার রঞ্জিত উপর দিয়ে খেলার চেষ্টা করছেন,
0: ক্লক সুইপ ফাঁকা জায়গা দিয়ে লং লেগ বাউন্ডারি দিয়ে 4 রান, ক্লক সুইপটা করেছেন আগে থেকে অফ স্ট্যাম্পের বাইরের বলটাকে পিক করেছেন, রেইন শ ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে 3 বলে দিলেন 6 রান, বাংলাদেশ 48 বিনা উইকেটে। কেবল চতুর্থ ওভারের খেলা চলছে, এখনো 3 বল বাকি এই ওভারে, টার্গেটটা 197, অল দ্য ওয়ে 20 ওভারই সেন্সিবল ব্যাটিং করতে হবে অ্যাজ এ ইউনিট, সবাইকে মিলে কন্ট্রিবিউট করতে হবে। ইয়েস, দুই উদ্বোধনী ব্যাটার ভালো একটা ব্লেজিং উড়ন্ত সূচনা অলরেডি পেয়েছেন, এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। আসছেন রাইনশ, সামনে তানজিদ তামিম, পরের বল স্ট্রেট, ঘটন বল গন, ভেরি সফট ডিসমিসাল,
1: কি করলেন,
0: ওভার পিস বল, পুশ করেছেন সোজা, সফট হ্যান্ডে খেলেছিলেন, মানে হাফ কক ছিলেন উনি, জোরেও মারেননি, আসতেও না, হাতে তুলে দিলেন এবং ক্যাচটা খুব স্বাচ্ছন্দ্য ধরে
1: অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বলটা করেছেন। কিন্তু আপনি দেখেন জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে তিনি বলটাকে স্লো করে দিলেন,
0: ভেরি ভেরি সফট
1: ডিসমিসাল, এবং এই যে গতির পরিবর্তনটা করলেন তাতে কিন্তু তানজিদ ঠিকমতো খেলতে পারেননি, এগিয়ে এসেছিলেন এবং শেষ মুহূর্তে ব্যাটে তার লেগে সরাসরি উইকেটে বোলারের হাতে চলে যায়।
0: 30-15 বল থেকে ভালো ব্যাটিং করেছেন ডেফিনেটলি, কিন্তু যেভাবে আউটটা হলেন যেই ফ্যাশনে, এটা কিন্তু মোটেও মন ভরাতে পারেনি, একটা বড় শট খেলছেন, গ্যালারির কাছাকাছি যেত, বাউন্ডারির কাছাকাছি যেত, দূর হয়ে একটা ক্যাচে হয়তো তিনি আউট হয়ে যেতে পারতেন, তখন খুব বেশি দুঃখ বোধ থাকতো না, তারপরেও আউটগুলো এইরকমই দৃষ্টি করতেই হয়, যাবার আগে যা করেছেন একটা মোমেন্টাম ক্যারি করে দিয়ে গেছেন দলের জন্য, 15 বলে 30 রান করবার মাধ্যমে 48 রানে প্রথম উইকেটের পতন ঘটল, ওদের পড়েছিল 30 রানে 1টি উইকেট, 33 রানে 2টি উইকেট অস্ট্রেলিয়ানদের পড়েছিল। এই মুহূর্তে ব্যাটিং এ আসছেন সৌম্য সরকার, পাওয়ার প্লের মধ্যেই আসছেন, এই ওভারে 2টো বল বাকি। সৌম্য গত ম্যাচে হঠাৎ টি টোয়েন্টি ফর্ম্যাটে অনেকদিন বাদে সুযোগ পেয়েছেন, খুব একটা কাজে লাগাতে পারেননি, মোসাদ্দেক সৈকত যদি এসে 4 বছর পর দলের সাথে মানিয়ে নিয়ে ওই রকম ইনিংস সেরা সিরিজ সেরা পারফরমেন্স করতে পারেন, তবে কেন সৌম্য সরকার নয়, সৌম্য ইজ রিলেটিভলি মোর সিনিয়র, মোর ক্যাপেবল।
1: কিন্তু আপনি দেখেন, আপনি যে ঢাকা লিগ ফলো করেন, তার লিগে কিন্তু ভালো খেলছে, কেন জানি না সে বড় ম্যাচে এসে খেলতে পারছে না।
0: এই মুহূর্তে রেঞ্চ, তবে লেফট হ্যান্ডার রিপ্লেস বাই অ্যানাদার লেফট হ্যান্ডার, তানজিদ তামিমের জায়গায় এসছেন সৌম্য, রাইট লেফট
1: কিন্তু দল তার থেকে একটা ভালো স্কোর আশা করছে।
0: সৌম্য প্রথম বলটা খেললেন কাভার ড্রাইভ, বরাবর ফিল্ডারের কাছে গিয়েছে, নিখিল চৌধুরী ছিলেন কাভারে, আমার পাশে নিখিল রঞ্জন দাস, তবে রান হল না, ডট 9.22 এই হারে করতে হবে জেতার জন্য, তুলছে 12.52 করে প্রতি ওভারে। আসছেন রহিনশা পরের বল, সোম্যবার আনসারি খেলেন মিড উইকেটে, 2টো ডট বল হয়ে গেল, ওভারটাও শেষ হল, অন্যতম সফল ওভার শেষ করলেন মাত্র 6 রান 1টি উইকেট রহিনশা। এই সিরিজে কিন্তু তিনি বাংলাদেশের সামনে অন্যতম থ্রেট হয়ে দেখা দিয়েছেন, একের পর এক 48 1 উইকেটে বাংলাদেশ 4 ওভার শেষ, 4 ওভারে 48 1 উইকেটে বাংলাদেশ। ডেফিনেটলি ভালো হয়েছে, কিন্তু পাওয়ার প্লেট পুরো সেশনটা যদি তানজিদ তামিম আর সাইফ মিলে কাটিয়ে দিতে পারতেন, সাইফের উপর এখন দায়িত্ব বাড়বে, সৌম্য চাইলে ওরকম এক্সপ্লোসিভ শট খেলতে পারবেন না, সাইফকে কিছু ফ্যান্সি স্ট্রোক খেলতে হবে, আনসাইডে ডিপ স্কোয়ার লেগ বাইরে, ডিপ পয়েন্ট বাইরে, জনসন স্পেন্সার জনসন লেফট আর্ম সেইমা প্রান্ত বদল করে এই প্রান্তে এসছেন, মিডিয়া প্রান্তে আম্পায়ার তানভীর আহমেদ বলছে ওকে স্টপ, ওখানে প্রবলেম আছে সাইড স্ক্রিনে, সাইফ কমপ্লেন করেছেন, সাইড স্ক্রিনের সামনে অযাচিত ভাবে যারা হাঁটা চলাফেরা করছেন
1: চেঞ্জ করা হয়নি,
0: হ্যাঁ তাদেরকে সরিয়ে দিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে, স্পেন্সার জনসন মাহাতি সিম বোলার, ইজ গেটিং রেডি, দীর্ঘদেহী খেলোয়াড়, লম্বাটে গড়নের 197 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ, সেকেন্ড টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ 3 ম্যাচের এই সিরিজে, আজকে বাংলাদেশের জন্য কিন্তু ডু অর ডাই সিচুয়েশন, জিততে হবে সিরিজে টিকে থাকতে, কেননা ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল বড় ব্যবধানে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু উইন টু স্টে অ্যালাইভ দিস সিরিজ
1: রাখার জন্য।
0: ওই যে টেকনোলজিক্যাল প্রবলেম, মানে সাইট স্ক্রিনে যে অ্যাডভার্টাইজিং ইউনিটটা থাকে
1: সেটা সরাতে না,
0: হ্যাঁ অন অফ হওয়ার কথা, এখন অফ করতে চাইলে সেটা হচ্ছে না, আটকে গেছে। এইবার কি হল, ইট ইজ স্টিল ওয়ার্কিং বাই দ্য টেকনিশিয়ান, এখনো পুরোপুরি সঠিকভাবে এটা ফাংশনিং করছে না। শ্রোতা বন্ধুরা, ম্যাচ সামারি সো ফার, টস অ্যান্ড ব্যাট, অস্ট্রেলিয়া 196 করে 5 উইকেটে, ম্যাট রেনশো টপ স্কোরার 89 ফ্রম 552 বলস, এছাড়া টিম ডেভিড 26 বলে 45 রান করেছিলেন, মূলত তাদের সেই সেঞ্চুরি ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া আজকে এইরকম একটা হ্যান্ডসাম টোটাল পেয়ে যায়। এবং 197 রানের লক্ষ্যে এখন ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল। এক উইকেট হারিয়ে 48 বাংলাদেশি বোলারদের পক্ষে লাইন একটি, নাসুম দুটি, এছাড়া মোস্তাফিজ, রানা এরাও একটি করে উইকেট পেয়েছিলেন। রিশাদ কোন উইকেট পাননি, এক্সপেন্সিভ ছিলেন। সাকলাইন, রিশাদ, অল বোলার, একটা বিগ স্কোরিং টোটাল বা বিগ স্কোরিং ম্যাচ। এই ম্যাচটা যদি বাংলাদেশ চেইস ডাউন করে ম্যাচটা জিততে পারে, দর্শকরা বেশ ভালো অনুভূতি পাবে বা দেখতে ওদের বড্ড ভালো লাগবে। আমরা আগেও বলেছি টি টোয়েন্টি হিস্ট্রিতে বাংলাদেশ সর্বাধিক 215 রান তাড়া করে ম্যাচ জিতেছে। দ্যাট ইজ
1: অনেকদিন পরে চট্টগ্রামে খেলা হচ্ছে এবং আপনি দর্শকদের উৎসাহ দেখেন। সকালবেলা বৃষ্টি হওয়ার পরেও মাঠে যে দর্শক এসছে, আমার মনে হয় যে আমরা যদি কিছুটা পেছন দিকে ফিরে তাকাই তাহলে এত দর্শক আমরা মাঠে কিন্তু পাই।
0: হ্যাঁ, এটা মানে অলমোস্ট ফুল হাউস। সাইট স্ক্রিন কিন্তু বেশ ঝামেলাই করছে, আমার মনে হয় এটা কাপড় দিয়ে সাময়িকভাবে ব্যবস্থা করতে হবে। মোমেন্টাম কিন্তু লুজ করলো, এটা এই বিরতিটা অনাকাঙ্ক্ষিত বাংলাদেশের জন্যই খারাপ হলো, বিকজ বাংলাদেশের ব্যাটাররা বিশেষ করে সাইফ হাসান যে টেম্পোতে ছিলেন, সৌম্য মাত্রই নেমেছেন, একটা ব্রেকডাউন হয়ে গেল, আবার নতুন করে শুরু করার মতো একটা পরিস্থিতিতে আমরা চলে এলাম। বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার।
1: ঠিক হয়েছে
0: এখন? ঠিক হয়েছে, ইয়েস, এখন ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে। ইন এ সেন্স যে ওই সাইড স্ক্রিনটা পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে, দেখুন যে
1: পেছনে যে কালো পর্দাটা আছে ওটার উপরে খেলাটা হবে,
0: তাই তো মনে হচ্ছে। প্রচুর দর্শক, এই ভিউটা দেখেন আপনি বুঝতে পারবেন, সিন্স জাস্ট ফুল হাউস। 197 রানের লক্ষ্য, 9.31 হারে। সাইফের বিপক্ষে যাচ্ছেন স্পেন্সার জনসন, আরে হুক শট, আকাশে বল, সীমানার বাইরে, গ্যালারিতে গিয়ে আছড়ে পড়ল। ও মাই গুডনেস, সাইফ ইউ বিউটি, কন্টিনিউ করতে হবে ধরনের শট। একটা দুটো মেরেই থেমে গেলে হবে না, একটা দুটোতে কাজ হবে না, আজকে চাই ভুরি ভুরি, এক ডজন ছক্কা চাই। এই মুহূর্তে টোটাল 50 পেরিয়ে গেল, 54 এক উইকেটে, 25 বলে অর্ধশতক পূর্ণ করলো বাংলাদেশ 24 মিনিটে। উড়ন্ত দুরন্ত দুর্বার সূচনা বাংলাদেশের, অস্ট্রেলিয়াকে হারাতেই হবে, সিরিজে টিকে থাকতেই হবে। থার্ড অ্যান্ড ফাইনাল টি টোয়েন্টি ম্যাচ 21 তারিখ রোববার জমিয়ে তুলতে হবে।
1: এবারে কিন্তু ওভার দ্য উইকেট চলে আসছে
0: না, এখন রাউন্ড দ্য উইকেট,
1: রাউন্ড দ্য উইকেট, সরি, ওভার দ্য উইকেট করছিলেন, রাউন্ড দ্য উইকেট চলে আসছে।
0: পয়েন্টে ফিল্ডিং করছিলেন, অন দি আপ একটা ড্রাইভ খেলেছিলেন, প্রপার টাইমিং হয়নি, গ্যাপটাও খুঁজে পাননি, তবে সতর্কতার সাথে খেলেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, একটা ছক্কা যখন আপনি প্রথমেই মেরে দিতে পারেন, তখন আপনার সামনে লাগেজ থাকে,
1: আরেকটা চার হলেই
0: এই ওভারের কাজ,
1: ওভার প্রতি আপনার দায়িত্ব থাকে,
0: রাইট, ওইটাই মানে ওই আক্রমণ আর রক্ষণটার মধ্যে ব্যালেন্স
1: করিয়ে দিতে হবে।
0: যাচ্ছেন জনসন রাউন্ড দ্য উইকেট, শর্ট থার্ড ফাইন লেগ, এবারে ফুল শট আস্তে করে ফ্লিক করেছেন, স্কোর অফ দ্য উইকেট, একটা রানই হবে এখানে, দু রান ঝুঁকি, ফিল্ডার ছিলেন ওখানে,
1: ঝুঁকি নেওয়ার কোন প্রয়োজন নেই, কারণ দলীয় রানটা আপনি রান সংগ্রহের গড় যদি দেখেন তাহলে এই মুহূর্তে রান সংগ্রহের গড় প্রায়
0: 12.2
1: উপরে,
0: এবং টোটালটা 55 উইকেটে,
1: অর্থাৎ 6 ওভার যদি আপনি ঠিক মতো খেলতে পারেন তাহলে 65-70 হওয়া উচিত এক উইকেটের বিনিময়ে,
0: রাইট। জেনসেন আবার দুই উইকেট যাবেন, প্রশান্ত বাঁহাতি, সৌম্য সরকার, সৌম্যকে কিন্তু মোমেন্টামটা ক্যারি করতে হবে, যে টেম্পোতে সাইফ সঞ্জীব তামিম খেলে দিয়ে গেছে, খেলছেন, ওইটার সাথে তাল মেলাতে হবে, নিজের পক্ষে সিঙ্গেল মিস করার কোন সুযোগ নেই, সেদিকে লক্ষ্য রাখুন সৌম্য সরকার। যাচ্ছেন জেনসেন অবধ উইকেট, ক্লোজ টু দ্য স্টাম্প বল করেছেন, ফুল শট, টাইমিং হয়েছে, গ্যাপ গলিয়ে বল যাচ্ছে মিড উইকেট দিয়ে, চারও হতে পারে, আস্তে আস্তে গড়াচ্ছে 4 রান, সৌম্য অফ দ্য মার্কে, আগের দুটো বল খেলে রান পাননি, এইখানে তৃতীয় বলে ফুল শটটা গেঁথে ভালো হয়েছে এবং অ্যালং দ্য কার্পেট বেরিয়েছে, মিড উইকেটকে বিট করার সাথেই বেরিয়েছে 4 রান। এই ওভারে অলরেডি 11 রান এসছে, 4টা বল হয়েছে, এখনো 2টো বল বাকি, এই ওভারের কাজ কিন্তু ফুরিয়েছে, 59 উইকেটে বাংলাদেশ। ওভার বাই ওভার ক্যালকুলেশনটাও খুবই ইম্পর্টেন্ট,
1: নিশ্চয়ই এটা ব্যাটারদের মনে রাখতে হবে যে আমাকে 6 ওভার কাজে লাগাতে হবে।
0: যাচ্ছেন জেনসন, বাহাতি সিমার ওভারে গেট ক্লোজ টু দ্য স্টাম্প, স্লোয়ার বল, আবারও ফ্লিক, আবারও থ্রু দ্য গ্যাপ, বল যাচ্ছে মিডমানের পাশ ঘেঁষে সীমানার দিকে, নেথান এলিস সেই পেছন পেছনে এসে স্লাইড করে আটকে দিলেন দুটো রান, গুড ক্রিকেট অল অ্যারাউন্ড দ্য পার্ক, আরো দুটো রানের সুবাদে দলীয় রান 61 এক উইকেটে বাংলাদেশ, আমরা আছি পঞ্চম ওভারে, বল এখনো একটা বাকি, নেথান এলিস হি হ্যাজ ডান এ গ্রেট জব, বিহাইন্ড দ্য বল পেছন পেছন ধাওয়া করে এসে স্লাইড করে বাউন্ডারির ওপরে ঠিক সামনে আটকে দেয়, এক্সেলেন্ট জব,
1: চমৎকার ফিল্ডিং, প্রতিটি রান কিন্তু এখন তাদের জন্য গুরুত্বপূর্ণ,
0: 8.97 এই হারে রান করতে হবে যেটা শুরুতে 10 and over ছিল, বুঝতেই পারছেন বাংলাদেশ কতটা হেলদি রান রেট মেইনটেইন করছে, ফিফথ ওভারের শেষ বল, জেনসন টু সৌম্য, লাফটেড শট ওভার দ্য টপ বাউন্ডারি ফর সৌম্য সরকার, এই ওভারে দ্বিতীয় বাউন্ডারি তার ব্যাট থেকে, পাঁচ ওভারের খেলা শেষ, 65 এক উইকেটে
1: 15 রান হয়েছে এই ওভার থেকে,
0: প্রতি ওভারে 13 রান করে উঠছে,
1: এই ওভারে 15 রান এসছে,
0: জামিল এবং মির্জা ফরিদ আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এখন 90 বল থেকে করতে হবে 132 রান, 65 for 1 ফ্রম 5 overs ফর বাংলাদেশ, 13 per over কারেন্ট রেট, এক্সেলেন্ট ওয়ান, এই গুড স্টার্ট, এই মোমেন্টাম পরবর্তী ব্যাটার যারাই আসুক যখনই যে দায়িত্বে থাকবে সুন্দর করে ক্যারি ফরওয়ার্ড করবে, এটাই টিম ম্যানেজমেন্ট চাইছে, এবং এই টুর্নামেন্টে এই সিরিজে টিকে থাকতে গেলে মাস্ট উইন গেম আজকে বাংলাদেশের জন্য।
2: ধন্যবাদ শামসুল ইসলাম এবং শ্রদ্ধা নিখিল রঞ্জন দাস, আপনাদের দুজনকে একটা ক্রিকেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি জমে উঠেছে আজকের এই ক্রিকেটটা, সন্দেহ নেই আপাতত, ওই প্রান্ত থেকে আবারও বল করলেন, ড্রাইভটা করে দিয়েছেন অফ ড্রাইভ, লং অফের দিকে বলটা চলে যাচ্ছে, সেখান থেকে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই ব্যাটাররা তারা কিন্তু জায়গার পরিবর্তন করলেন, লক্ষ্যমাত্রা 197 রানের লক্ষ্য তারা করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ হচ্ছে 66 এক উইকেটে, সৌম্য সরকার তিনি রয়েছেন 5 বল থেকে 10, সাইপ 11 বল থেকে 20, পরের বলটা করলেন আর একটি রান যুক্ত হবে, শ্রদ্ধা জামিলুর রহমান যুক্ত হচ্ছেন,
3: ধন্যবাদ মির্জা ফরিদ, গুড স্টার্ট ফর বাংলাদেশ নিঃসন্দেহে বলা যায়, কারেন্ট রান রেট কিন্তু 12-এর উপরে রয়েছেন, 12.38, পারেন প্রান্ত থেকে নতুন মোড়ের প্রথম বল ব্যাক ফুটে গিয়ে চমৎকার কাট শট ডিপ ব্যাক শট পয়েন্টে বল সীমানার বাইরে বিদ্যুৎ বেগে 4টি রান আসলো বামহাতি ব্যাটার সৌম্য সরকারের ব্যাট থেকে, 3 নম্বর 4টি আসলো সৌম্য সরকারের ব্যাট থেকে, বাংলাদেশের রান সংখ্যা বাড়লো এ মুহূর্তে 7-0, 70 এক উইকেটে বাংলাদেশ, ষষ্ঠ ওভারের খেলা চলছে, শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, দেখার মতো একটা শট সৌম্য সরকারের কাছ থেকে, দারুণ স্কোয়ার কাট, ওভারের পরে বল সৌম্য সরকার স্টাম্পের উপরে ছিল, এবারে ভিতে খেলেছেন লং অফে ফিল্ডার আছেন অফ ড্রাইভ, ওয়ার্ড লং অফে ফিল্ডিং হল 1টি রান সৌম্য সরকারের ব্যাট থেকে, গুড ক্রিকেট, সেন্সেবল ক্রিকেট, স্ট্রাইক রোটেট হচ্ছে, এটা কিন্তু ভালো লক্ষণ বাংলাদেশ দলের জন্য, সাইফ হাসান স্ট্রাইক এন্ডে আসলেন যিনি 11 বল থেকে 20 রানে অপরাজিত রয়েছেন, 71 এক উইকেটে বাংলাদেশ,
2: সাইফ হাসান তার বুদ্ধিদীপ্ত ব্যাটটা করতে হবে আজকের দিনে, তিনি 20 রান করেছেন, পরের বলটা এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, স্টাম্পের মধ্যে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, ওখানে বোলার দেখে শুনেই ফিল্ডিং করলেন, এ বল থেকে অবশ্য রান নেওয়ার কোন সুযোগ নেই, এক্ষেত্রে ম্যাটের কথা বলছিলাম, ম্যাট ড্রেঞ্চও 89 রান করেছিলেন 52 বল থেকে 4টি 4 এবং 5টি 5 ছক্কা, বলতে না বলতে আবার পরের বলটা এবার কিন্তু খেলেছেন, এবার কিন্তু সিলিমিট ওভার দিকে পাঠিয়ে দিয়েছেন, সেই জায়গা থেকে ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই কিন্তু ওভারটা শেষ হয়ে গেল, এর সাথে ষষ্ঠ ওভার শেষে 72 এক উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ,
3: বাংলাদেশ দল ঠিক এই সময় যখন 72 এক উইকেটে, অস্ট্রেলিয়া দল তখন 44-3 উইকেটে ছিল, অর্থাৎ 42 রানে অস্ট্রেলিয়ার কিন্তু তৃতীয় উইকেটের পতন ঘটেছিল, 44 রানে ইনফ্যাক্ট তৃতীয় উইকেটের পতন ঘটেছিল, তারপরে বড় একটা জুটি গড়েছিল 141 পর্যন্ত নিয়ে গিয়েছিল চতুর্থ উইকেট জুটিতে, টিম ডেভিস এবং রেনশ এই দুই ব্যাটার মিলে, যার কারণে 196 রান করতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া, ফার্স্ট ইনিংস শেষে আজকে টসে জয়লাভ করে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে, বাংলাদেশ 72 এক উইকেটে 6 ওভার শেষ, পাওয়ার প্লে 6 ওভারে 72 রান করেছে বাংলাদেশ, দুর্দান্ত ব্যাটিং ডিসপ্লে নিঃসন্দেহে, সাইফ প্রথমে এবং তানজিদ হাসান তামিম, এরপরে তামিম আউট হয়ে যাওয়ার পর সৌম্য সরকার এবং সাইফের মধ্যে 24 রানের ইতিমধ্যে পার্টনারশিপ কিন্তু বিল্ড আপ হয়েছে, ডানহাতি ব্যাটার সাইফ তিনি 21 রানে অপরাজিত রয়েছেন, 13 বল থেকে স্ট্রাইক এন্ডে নতুন বোলার হিসেবে এসছেন অ্যাডাম জাম্পা ডান হাতি লেগ ব্রেক বোলার, যেটি কোন ফিল্ডার নেই, শর্ট থার্ডম্যান, পয়েন্ট, এক্সট্রা কাভার, সুপার কাভার এবং লং অফ, এ হচ্ছে অফ সাইডের ফিল্ডিং, অন সাইডের লং অন, শর্ট মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ এবং ফাইন লেগ, এই হচ্ছে অন সাইডের ফিল্ডিং। পাঁচ চার ফিল্ডিং এর অবস্থান, প্রথম বলটি একটু ঝুলিয়ে দিয়েছিলেন সাইফ হাসান, দেখে শুনে স্টেপ আউট করে শেষ মুহূর্তে ডিপ তিনি ডিফেন্ড করলেন, বল চলে গিয়েছিল পয়েন্টে, রান নেওয়ার সুযোগ নেই ডট বল। অ্যাডাম জাম্পা গত ম্যাচে তিনটি উইকেট পেয়েছিলেন এবং এখন পর্যন্ত ১১৬টি ইনিংসে তিনি ১১৩ ইনিংসে ১৫০ উইকেট নামের পাশে যুক্ত করেছেন। সেই বিজ্ঞ বোলারটি কিন্তু বল করছেন, ডান হাতি বোলার বল করলেন, এবার কিন্তু কিছুটা লাফি উঠেছিল স্টাম্পের মধ্যেই, শেষ পর্যন্ত দেখে শুনেই খেলেছেন। এক্ষেত্রে ব্যাটার যিনি ছিলেন সাইফ হাসান, এ বল থেকে কোন রান হল না। অ্যাডাম জাম্পা ভেরি কেপাবল একজন লেগ স্পিনার, বিশ্ব ক্রিকেটে নিঃসন্দেহে তাকে একটু দেখে শুনে খেলতে হবে বইকি, যেহেতু দুটো বল তিনি করেছেন, দুটো বলে কিন্তু ডট। সাইফ হাসান স্ট্রাইক এন্ডে রয়েছেন, যিনি ১৫ বল থেকে ২১ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের সঙ্গে ১ উইকেটে যাচ্ছেন অ্যাডাম জাম্পা, ওভার দ্য উইকেট, এবারে পেছনে সরে গিয়ে ওভার দ্য টপ খেলে দিয়েছেন, এক্সট্রা কভার ক্লিয়ার, ওয়ান বাউন্স, টু বাউন্স, সীমানার বাইরে, চার রান। সাইফ হাসানের ব্যাট থেকে আসলো এই চমৎকার চারের মারটি, সাইফ পৌঁছে গেলেন ব্যক্তিগত ২৫ রানে, দলীয় রান বাড়লো বাংলাদেশ ৭৬ উইকেটে। সপ্তম ওভারে খেলা চলছে, ১৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে বাংলাদেশ দল সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, অ্যাডাম জাম্পা যাচ্ছেন ওভারের, এটি তার চতুর্থ বল, এবারে অনসাইডে খেলেছেন, একটু গ্যাপ পেয়েছিলেন, যদিও সফট হ্যান্ডে কবজির মোচটা দিয়েছেন, মিড উইকেটে ডিপারে ফিল্ডার রয়েছেন টিম ডেভিড, কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই সহজ একটি রান সাইফের ব্যাট থেকে, সাইফ ২৬ রানে পৌঁছে গেলেন, দলীয় রান বাড়লো বাংলাদেশ দলের ৭৭ উইকেটে, কারেন্ট রান রেট ১১.৫৫, রেকর্ড রান রেট কিন্তু ৯, ঠিক এই মুহূর্তে কারেন্ট রান রেটটাই বেশি রয়েছে, পার্টনারশিপ ২৯ রানের। সৌম্য সরকার ডান হাতি বাম হাতি ব্যাটিং কম্বিনেশন, স্ট্রাইক এন্ডে সৌম্য সরকার রয়েছেন এ প্রান্ত থেকে, অর্থাৎ বেতার কমবক্স প্রান্ত থেকে, ওভারের পঞ্চম বলটি নিয়ে যাচ্ছেন অ্যাডাম জাম্পা, ঝুলিয়ে দিয়েছেন, লফটেড শট খেলে দিয়েছেন, লং অনে ক্যাচ হবে, একজন ফিল্ডার আছেন, সৌম্য সরকার আউট হয়ে ফিরে যাচ্ছেন বাংলাদেশ দলের, দ্বিতীয় উইকেটের পতন ঘটল ৭৭ রানের মাথায়, সৌম্য সরকার ফিরে যাচ্ছেন তিনটি চার, চমৎকার একটা ইনিংস তিনি খেলেছিলেন, একটা ক্যামিও, কিন্তু এটিকে দীর্ঘায়িত করতে পারলেন না, সৌম্য ১৫ রান করে ফিরে যাচ্ছেন। স্কট হার্ডি বল জাম্পা, ৭৭ রানের দ্বিতীয় উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের।
2: জামিল ভাই, এই মুহূর্তে যেটি করা দরকার বাংলাদেশের, তারা রয়েছে হয়ে খেলা দরকার, কারণ হচ্ছে এখন যা হওয়ার তা তো হয়ে গেছে, রান তারা তুলেছে, একটা ক্যামি ইনিংস তারা খেলেছে, আসলে যেটি আমরা দেখেছিলাম যে ৪৪ রানের তিন উইকেট হারিয়েছিল এই সময়ে, যেটি আপনি কিছুক্ষণ আগেই বললেন যে অস্ট্রেলিয়া, সেই জায়গা থেকে বাংলাদেশ দল তাদের কিন্তু একটা ভালো ইনিংস আজকে শুরু করেছে এবং বিদ্যুৎ গতিতে রান কিন্তু তুলেছে, বিশেষ করে আমরা দেখেছি যে এখানে তানজিদ তামিম, সাইফ হাসান তারা কিন্তু একটা ক্যামি ইনিংসটাও খেলছিলেন, সেই সময়ে সে তারা কিন্তু আউট হয়ে গেলেন, বিশেষ করে আমরা দেখেছি সৌম্য সরকার তিনি ব্যক্তিগত ১৫ রান করে আউট হয়ে যান। পারভেজ ইমনকেই হয়তো দেখব, তিনি জুটি বাঁধবেন ওখানে সাইফ হাসানের সাথে, আজকের ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে, সেই জায়গা থেকে ধৈর্যশীল একটি ব্যাটিং করতে হবে, দেখে শুনে খেলতে হবে, ১৯৭ রানের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ৭৭ রান সংগ্রহ করেছে দু উইকেট হারিয়ে, সেই জায়গা থেকে পার্টনারশিপ গড়ে তুলতে হবে। জামিল ভাই,
3: নতুন ব্যাটার পারভেজ হোসেন ইমন তিনি এসেছেন আজকে দুই উইকেট পতনের পর, গত ম্যাচে তিনি ওপেন করেনি এবং অনেক সময় তিনি ওপেনিং ব্যাটার হিসেবে ব্যাট করে থাকেন। সৌম্য সরকারের যে ফুল লেংথের বলটি দিয়েছিলেন, হাফ বল পেয়েছিলেন, কিন্তু সেটাকে ফুটওয়ার্কটা ভালো ছিল না, অনেকটা আড়াআড়ি ব্যাটে তিনি গাওকর্ণা রিজিয়ন দিয়ে ওভার দ্য টপ খেলতে চেয়েছিলেন, লফটেড শট খেলতে চেয়েছিলেন, সেখানে বিট হয়েছেন। নতুন ব্যাটার পারভেজ হোসেন ইমন প্রথমবারের মতো লেগ স্টাম্পের উপরে বলটি অনসাইডে খেলতে চেয়েছিলেন, কিন্তু বলে ব্যাটে করতে পারেননি, ডট বলে ওভারের সমাপ্তি ঘটল। সাত ওভারে খেলা শেষ, ৭৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ, বাংলাদেশকে আরো ১২০ রান করতে হবে ৭৮ বল থেকে, রেকর্ড রান রেটটা ৯.২৯, কারেন্ট রান রেট কিন্তু ১১ প্রতি ওভারে, ঠিক এভাবেই হাতে ৮টি উইকেট এখনো রয়েছে বাংলাদেশ দলের সামনে,
2: সেই জায়গা থেকে বাংলাদেশ দল তাদের সাধ্যমতো ব্যাটিংটাই করবে বলে বিশ্বাস করছি, এবং অস্ট্রেলিয়ান দল যখন ব্যাট করেছিল তারা কিন্তু ৯.৮০ এ হারে রান তুলেছিল। আজকের দিনে বাংলাদেশের এই দুজন ব্যাটারকে, বিশেষ করে সাইফ হাসান এবং পারভেজ ইমনকে একটা জুটি গড়ে তুলতে হবে, এরপরে যারা আসবেন তারা তহিদ হৃদয়, এছাড়াও আমরা দেখেছি নাসুম, শামীম, পাটোয়ারি, তারা রয়েছেন ইশাদ, সেই কথা হয়তো আমরা পরে আসবো, কিন্তু এই জুটিটা আমরা তাদের কাছ থেকে দেখতে চাই, একটা ভালো ক্রিকেট আজকের দিনে হয়তো দেখবো তাদের কাছ থেকে, সেই প্রত্যাশা যেমন আমাদের, লক্ষ কোটি শ্রোতা বন্ধুরা যারা বাংলাদেশ বেতার সাথে রয়েছেন তাদেরও। জোয়েল ডেভিস, তিনি দুই ম্যাচে তিনটি উইকেট পেয়েছেন, তার হাতে বল তুলে দেওয়া হয়েছে। বেতার কম্বক প্রান্ত নয়, ফারেন প্রান্ত থেকে তিনি বল করবেন, অর্থাৎ প্যাভিলিয়ন প্রান্ত থেকে। প্রথম বলটি স্টাম্পের উপরে ছিল, সামনে ব্যবহার করে কফি বুক ফ্যাশনে খেলেছেন। ব্যাট ব্যাট ক্রোজ টুগেদার, হেড ডাউন, পার্টিকেল ব্যাটে ডিফেন্ড করেছেন, ফলশ্রুতিতে নিজের বলে নিজে ফিল্ডিং করেছেন। ওখানে ডেভিস, জোয়েল ডেভিস প্রথম বলটি করেছেন, ডট পেয়েছেন, দ্বিতীয় বলটি করার জন্য আসেন। স্ট্রেট রান আপ, বামহাতি অর্থোডক্স স্পিনার, এবারে পেছনে সরে গিয়ে একটু জায়গা করে ইনসাইড আউট করে খেলতে চেয়েছিলেন, কিন্তু ফলো আপ ডেলিভারি, শেষ মুহূর্তে ডিফেন্ড করেছেন। কাভারে ফিল্ডার মার্শ রয়েছেন, মিস মার্শ, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। জোয়েল ডেভিসের কথা বলছিলেন, তিনি গত ম্যাচেও দেখেছিলাম তিনটি উইকেট কিন্তু তুলে নিয়েছিলেন, একটা ব্যাটিং বিপর্যয় কিন্তু তিনি ডেকে এনেছিলেন। বিশেষ করে অ্যাডাম জাম্পার কথা বলতে হয়, তারা দুজনে মিলেই কিন্তু ছয়টি উইকেট পেয়েছিলেন। বলটা হয়ে গেল, ভিদেই খেলেছেন, এ বল থেকে রান পাবেন একটি বারের জন্য জায়গার, তারা পরিবর্তনটা রদবদলটা করে নিলেন সাইফ এবং ইউনের মধ্যে। রান একটি বাড়লো, দলীয় রান 78 দুই উইকেটে, সাত ওভার শেষে অষ্টম ওভারের খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। তারপরে ওই প্রান্ত দিকেই ডেভিস তিনি বল করবেন, এবং গত ম্যাচে তার অভিষেক হয়েছিল টি টোয়েন্টি ক্রিকেটে, অভিষেকেই তিনি রাঙিয়ে দিয়েছিলেন, যার কারণে তার উপর আস্থা রেখেছেন। বল তুলে দেওয়া হয়েছে ওভারের তৃতীয় চতুর্থ বলটি নিয়ে, এবারে অফ স্টাম্পের উপরে আউটসাইড এজ, শর্ট ফাটম্যানে ফিল্ডার জাম্পা ছিলেন, একটু অ্যাও পজিশনে ছিলেন, এই সুযোগে একবারের জন্য জায়গা বদল করলেন। ওখানে পারভেজ হোসেন ইমন, তিনি পৌঁছে গেলেন অফ দ্য মার্কে, অর্থাৎ প্রথমবারের মতো রানের খাতা খুললেন, দুই বল থেকে এক। ইমন বাংলাদেশের সংগ্রহ 79 দুই উইকেটে। সাইফ তিনি ব্যাট করবেন, এবার কিন্তু খেললেন, অনসাইডে খেলে দিয়েছেন, অনসাইডে খেলে দিয়েই কিন্তু একটিবারের জন্য জায়গার পরিবর্তন হবে, এটা বুদ্ধিদীপ্ত ব্যাটটাই করতে হবে এই মুহূর্তে বাংলাদেশকে। লক্ষ্যমাত্রা শ্রোতা বন্ধুরা, যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হলেন, আপনাদের জানিয়ে দিতে চাই 197 রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে। অস্ট্রেলিয়ান দল, তারা প্রথমেই ব্যাট করে তারা সংগ্রহ করেছিল 196 পাঁচ উইকেটে, ওভারে পাঁচটি বল হয়েছে, মাত্র তিনটি রান দিয়েছেন জোয়েল ডেভিস। দেখা যাক, ওভারের শেষ বল থেকে ইমন রয়েছেন অন সাইডে, ফ্লিক শট, নিকটে কোন ফিল্ডার নেই, ডিপারে স্কোয়ার লেগে রয়েছে, তবে হেঁটে হেঁটে একটি রান সম্পন্ন করলেন ওভারের শেষ বল থেকে। 8 ওভারে খেলা শেষ হল, বাংলাদেশের সংগ্রহ 81 দুই উইকেটে। 8 ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল 62 তিন উইকেটে, সেই জায়গা থেকে আমরা কিন্তু এগিয়ে রয়েছি 8 ওভার শেষে, তবে যেহেতু বাংলাদেশ রান চেজ করছে, আরো 116 রান করতে হবে 72 বল থেকে। রেকর্ড রান রেটটা 9.67, কারেন্ট রান রেট কিন্তু কমে এসছে মুহূর্তে, কারেন্ট রান রেট 10.13, 8টা উইকেট এখনো হাতে রয়েছে। দর্শক সমাগম আজকে প্রচুর, দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জে, একই সঙ্গে ঢাকায় FM 104, ট্রাফিক সম্প্রচার FM 88.8 মেগাহার্জে, পাশাপাশি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন বিশ্ব যে কোনো প্রান্তে বসে ক্রিকেটের উত্তাপ পেতে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে, 197 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে বাংলাদেশ দল। অ্যাডাম জাম্পা বেতার কমবক্স প্রান্ত থেকে ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলটি করবেন, ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের বাইরে, পেছনে সরে গিয়ে একটু আপিস করে কাভার ড্রাইভ করেছেন, ডিপ কাভারে ফিল্ডার রয়েছেন, টিম ডেভিড রয়েছেন, বিশাল দেহ তার, দূর থেকে সহজেই চেনা যায়, পানামা হ্যাট পরে ফিল্ডিং করছেন। আজকে 45 রান করেছেন ব্যাটিং এ, কুড়িয়ে ফেরত পাঠানোর আগে সহজ একটি রান আসলো বামহাতি ব্যাটার পারভেজ জিমনের ব্যাট থেকে, তিন রানে পৌঁছে গেছেন তিনি 82 দুই উইকেটে। অ্যাডাম জাম্পা তিনি দৌড় শুরু করবেন, এখন পর্যন্ত সফলতা হয়তো তার আমরা দেখেছি, একটি সফলতা তিনি পেয়েছেন, গত ম্যাচে তিনটি উইকেট তিনি নিয়েছিলেন। অ্যাডাম জাম্পাকে দেখতে পাচ্ছি, তিনি আবারও দৌড় শুরু করলেন, ডান হাতি বোলার, বল করেছেন, এবার কিন্তু অফ ড্রাইভটা করে দিয়েছেন কাভার অঞ্চলে, সেই জায়গা থেকে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে, বল থেকে রান পাবেন, একটিবারের মতো জায়গার পরিবর্তন হলো, একটি রান তুলে নিলেন অ্যাডাম জাম্পা, তাকে দেখে শুনে খেলতে হবে। এছাড়াও আরেকজন বোলারকে আমরা দেখেছি গত ম্যাচে তিনি তিনটি উইকেট পেয়েছিলেন, জোয়েল ডেভিস, তিনি খেলেছিলেন, তিনিও তিনটি উইকেট পেয়েছিলেন। পরবর্তী বলটি নিয়ে আবারও অ্যাডাম জাম্পা দৌড় শুরু করেছেন, ডানহাতি লেগ ব্রেক বোলার, জাম্পা টু ইমন, পেছনে সরে গিয়ে ইমন একটু জায়গা করে নিয়ে একটা বিগ শট খেলতে চেয়েছিলেন মিড উইকেট এবং কর্নার রিজিওনে, বিগ শট ফর এ সিঙ্গেল, ফিল্ডার একটু অ্যাও পজিশনে ছিলেন, তবে একটি রান পেয়ে গেছেন পারভেজ হোসেন ইমন। বলটা একটু নিচু হয়েছিল, শেষ মুহূর্তে অনেকটা চেক শটের মতো করে খেলতে চেয়েছিলেন সাইফ, 29 রান 22 বল থেকে। যাচ্ছেন জাম্পা, একটু ফিল্ডিং এর ফাইন টিউনিং করছেন সাইফের বিপক্ষে, যেহেতু ডানহাতি বামহাতি ব্যাটিং কম্বিনেশন, এই মুহূর্তে ডানহাতি ব্যাটার সাইফের জন্য শর্ট থার্ড ম্যান,
3: পয়েন্ট একটা কাভার পয়েন্ট এবং সুইপার কাভার এবং লং অফ, এই হচ্ছে অফ সাইডে ফিল্ডিং, অন সাইডে লং অন, ডিপ মিড উইকেট, স্পার লেগ এবং ফাইন লেগে ফিল্ডার সাজানো হয়েছে বা রাখা হয়েছে। ওভারের পরে বল, এবার চমৎকার ব্যাটার ফেস ওপেন করে একটি রান নিয়েছেন, দ্বিতীয় রান নেবেন কিনা? কিন্তু না, দ্বিতীয় রান নিতে সাহস করলেন না, কিন্তু বলের কাছে পৌঁছে গিয়েছিলেন, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। ৮৬ বাংলাদেশের, না ৮৫ বাংলাদেশ দুই উইকেটে।
2: ৬৮ বল থেকে ১১২ রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে। এখন পর্যন্ত এই ওভার থেকে ৪টি বল হয়েছে, ৪ বল থেকে ৪টি রান তুলে নিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। অনেকক্ষণ ধরে ৪ এবং ৬ কিন্তু আমরা দেখিনি, দর্শকরাও কিন্তু এই মুহূর্তে চুপ করে রয়েছেন। প্রান্ত থেকে অ্যাডাম জাম্পা পরবর্তী বলটি নিয়ে দৌড় শুরু করলেন তিনি, এবার কিন্তু তুলে মেরেছেন বড় ড্রাইভ, কিন্তু শেষ পর্যন্ত সীমানার বাইরে যাবে কিনা সেটি গেল এবং বল চলে গেল লং অন এবং লং অফের জায়গার মাঝামাঝি দিয়ে সীমানার বাইরে, ছক্কা
3: দেখার মতো। অনেক অনেক উপরে বল উঠেছিল, একসময় মনে হচ্ছে যে হয়তো মাঠের মধ্যেই বলটা থেকে যাবে, অনেক বড় একটা ছক্কা। যদিও হাফ ভলি বল পেয়েছিলেন, কিন্তু পারভেজ হোসেন ইমন আরেকটু আমার মনে হয় যে তিনি ভালো অ্যাডজাস্টমেন্ট করলে বলটা হয়তো আমাদের সামনে এসে পড়তো, বেতার কম বক্স সামনে পড়তো। বিশাল একটা ছক্কা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, অ্যাডাম জাম্পা যাচ্ছেন, দেখা যাক কিভাবে কামব্যাক করেন। পরে বল আবার স্লক করে দিয়েছেন, এবারে মিড উইকেট দিয়ে সীমানার বাইরে, গ্যালারি থেকে আছড়ে পড়ল পূর্ব প্রান্তের গ্যালারিতে, বিগ শট ম্যাগনাস ইফেক্ট মোশনে আছড়ে পড়ল। ওভারের শেষ বলটিকে ছক্কায় পরিণত করলেন অ্যাডাম জাম্পা, দুই ওভার শেষ করলেন ২১ রান দিয়ে। বাংলাদেশ পৌঁছে গেছে ঠিক এই মুহূর্তে ৯৭ রানে, দুই উইকেট, ৯ ওভারের খেলা শেষ, আর ১০০ রান প্রয়োজন ঠিক।
2: জামিল ভাই খেলা কিন্তু জমে উঠেছে, এই ওভার থেকে ১৬টি রান দিয়েছেন অ্যাডাম জাম্পা। বাংলাদেশের ব্যাটাররা তারা কিন্তু হাত খুলেই খেলছেন, বিশেষ করে আপনি বলেছিলেন সাইবের কথা, অসাধারণ ব্যাটটাই তিনি করে থাকেন। পারভেজ ইমন রয়েছেন, দর্শকদের উল্লাস এই মুহূর্তে সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে শুনছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, লক্ষ্যমাত্রা ১৯৭, সেই জায়গা থেকে বাংলাদেশ দল এখন পর্যন্ত সংগ্রহ করেছে দুই উইকেটে ৯৭।
3: দারুণ ব্যাটিং সাইফ এবং সেই সঙ্গে পারভেজ হোসেন ইমনের মধ্যে চমৎকার একটা পার্টনারশিপ, রসায়নটা কিন্তু জমে উঠেছে, এটাকে কন্টিনিউ করতে হবে, মোমেন্টাম ক্যারি করতে হবে, উইকেট হারানো যাবে না, তাহলে কিন্তু জয় সম্ভব। এখন বাংলাদেশ দলের ৩০ রানের পার্টনারশিপ, ইতিমধ্যেই ৩০ না ২০ রানের পার্টনারশিপ, স্কোর বোর্ডটাকে ঠিক ওই জায়গায় পার্টনারশিপের লেখাটা কিন্তু খুব একটা ক্লিয়ার নয়, দূর থেকে সহজেই কিন্তু এরকম বোঝা যাচ্ছে না। আমরা জানাবো, আসেন ফরেন প্রান্ত থেকে অডি লেগ স্টাম্পের উপরে অফ দা হিপ ফ্রিক শট খেলেছেন, স্কোয়ার লেগে কোন ফিল্ডার নেই, শট মিড উইকেট থেকে সার্কেলের মধ্যেই স্কোয়ার লেগে এসে কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে একবারের জন্য জায়গা বদল করলেন। রানটি পেয়েছেন বাম হাতি ব্যাটার সাইফ, না ডান হাতি ব্যাটার সাইফ পেয়েছেন, ৩১ রানে পৌঁছে গেছেন সাইফ। দলীয় রান বাড়ল ঠিক এই মুহূর্তে বাংলাদেশ ৯৮, দুই উইকেটে আর ৯৯ রান প্রয়োজন।
2: কি অসাধারণ ব্যাটিং এই মুহূর্তে সাইফ এবং পারভেজ ইমনের কাছ থেকে দেখতে পাচ্ছি, রান রেটটাও ভালো, ১০.৬৯ এ হারে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটাররা রান তুলছে। ওই প্রান্তের দিকে বোলারকেও দেখতে পাচ্ছি, তারা এই মুহূর্তে একটা চেষ্টা করে যাচ্ছেন একটু উইকেট তুলে নেওয়ার, পক্ষান্তরে বাংলাদেশের ব্যাটাররা তারা চাইছে এই রানটাকে চেস করার। ৬৫ বল থেকে ৯৯ রান করতে হবে। ওই প্রান্ত দিকে আবারও ম্যাট চলেছেন তার পরবর্তী বলটি নিয়ে, দোষ শুরু করলেন তিনি, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু খেলেছেন, এবার
3: চমৎকার স্কোয়ার ড্রাইভ, তবে পয়েন্টে মিস ফিল্ডিং হলো, সুপার পয়েন্ট কভার থেকে ছুটে এসে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একবারের জন্য জায়গা বদল করলেন। দারুণ কর্ষণ এন্ড অ্যাগ্রেশন ব্যালেন্স করে খেলছেন দুই ব্যাটার, ডান হাতে বাম হাতে ব্যাটিং কম্বিনেশন এবং গুড ক্রিকেট, সেন্সেবল ক্রিকেট, স্ট্রাইক রোটেট হচ্ছে, সিঙ্গেল গুলো রোটেট করলে ডান হাতে বাম হাতে কম্বিনেশনের অ্যাডভান্টেজ পাচ্ছে বাংলাদেশ দল। সাইফ ৩১ রানে অপরাজিত রয়েছেন, ইমন ১৭, ৮ বল থেকে, কারেন্ট রান রেট ১০.৬১, রেকর্ড রান রেট ১০-এর নিচে ৯.১৯, বাংলাদেশ ৯৯, দুই উইকেটে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ। আসেন ফারেন প্রান্ত থেকে বোলার হার্ডি ব্যক্তিগত দ্বিতীয় ওভারে রয়েছেন অফ স্টাম্পের উপরে, পেছনে সরে গিয়ে চমৎকার স্কোয়ার কাট, ডিপ পয়েন্টে রয়েছেন টিম ডেভিড, কুড়িয়ে ফেরত পাঠালেন সহজ একটি রান, ১০০ রান পূর্ণ হল বাংলাদেশ দলের ৫৭ বল থেকে। ৪৬ মিনিটে বাংলাদেশ দল দুই উইকেট হারিয়ে এই ১০০ রান পূর্ণ করেছে, আর ৯৭ রান প্রয়োজন মির্জাফরিদ। হ্যাঁ ভালো ভালো জামিল ভাই, এটা জয় কিন্তু অপেক্ষা করছে কিনা বাংলাদেশের সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের মাটিতে। চট্টগ্রামের মাটিতে অস্ট্রেলিয়া দলের সাথে এখন পর্যন্ত তারা যে সিরিজ সেই জায়গা থেকে তারা খেলেনি, হয়তো আমরা দেখেছি এই ম্যাচটা হয়তো বাংলাদেশ জয়লাভ করবে
2: সেই আশা প্রত্যাশা যেমন আমাদের রয়েছে, 63 বল থেকে 97 করতে হবে। ওই প্রান্তের দিকে কিন্তু বোলারকে দেখতে পাচ্ছি, তিনি দৌড় শুরু করবেন। এই প্রান্ত দিকে ব্যাটার রয়েছেন পারভেজ ইমন, প্রস্তুত, তিনি বল করলেন, এবার কিন্তু আবারও খেলেছেন, এবার খেললেন বটেই।
3: একটু আগেই পারভেজ হোসেন ইমন তিনি ফুটওয়ার্কটা করেছিলেন বোলারকে একটু ভুল বোঝানোর জন্য, একটা ফলো আপ ডেলিভারি দিয়েছেন এবং শেষ মুহূর্তে দারুণ, আমি বলবো যে যদিও ব্যাটার শেষ ওপেন করে খেলেছেন, সফট হ্যান্ডে পুশ করেছেন কাভারে, রান পাবেন না, ভালো, উইকেট হারানো যাবে না বাংলাদেশ দলে এই ওভারে, কোন উইকেট হারানো তো যাবেই না। হার্ডি কিন্তু পুরোপুরি আমি বলবো যে তিনি বোলারটা কিন্তু নয়, তিনি অলরাউন্ডার, তাকে উইকেট ওইভাবে দেয়া যাবে না। হার্ডি আসছেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে ওভারের পরে বলটি, এবারে কিন্তু লো ফুল টস ধরনের বল, কিন্তু হাফ বলই হয়েছিল, ভার্টিক্যাল ব্যাটে ড্রাইভ করে দিয়েছেন, অন ড্রাইভ লং অন এ ফিল্ডার, একবারের জন্য জায়গা বদল করলেন পারভেজ হোসেন ইমন। ইমন পৌঁছে গেলেন ব্যক্তিগত 18 রানে, দলীয় রান বাড়ল 101-2 উইকেটে বাংলাদেশ। দশম ওভারে খেলা চলছে, শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, 61 বল থেকে মির্জা ফরিদার 96 রান প্রয়োজন।
2: হ্যাঁ, সেই জায়গা থেকেই এখন বাংলাদেশের ব্যাটারদের যেটি বলছিলাম দায়িত্বশীল ব্যাটিং, সেটি কিন্তু এই মুহূর্তে সাইফ এবং পারভেজ ইমন তারা করে চলেছেন। এ ওভারের শেষ বলটাই করবেন, 61 বল থেকে 96 রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে। এই ওভারের শেষ বলটা নিয়ে দৌড় শুরু করেছেন হার্ডি, ওই প্রান্ত থেকে ব্যাটার তিনি প্রস্তুত রয়েছেন, এবার কিন্তু বাউন্সার শেষ পর্যন্ত ওয়াইটের সংকেত দিলেন, এবং এরই সাথে আরেকটি অতিরিক্ত খাত থেকে রান যুক্ত হল, দলীয় রানটাও বাড়ল, দলীয় রান 102-2 উইকেটে এখন পর্যন্ত। দশম ওভারের খেলা চলছে, এই ওভারের শেষ বলটি করতে হবে হার্ডিকে, এ বলটাই শেষ হতো,
3: একটা বাড়তি বল তাকে করতে হবে, এবং এক ওভারে টি-20 ক্রিকেটে বোলার একটা বাউন্সার পাবেন, কিন্তু সেটার অবশ্য লিমিটেশন রয়েছে, বাউন্সারের যে উচ্চতা সেই উচ্চতার কিন্তু লিমিটেশন রয়েছে, মাথার অনেক উপর দিয়ে চলে গিয়েছিল, যার কারণে একটা রান কিন্তু যোগ হয়েছে। স্ট্রাইক এন্ডে রয়েছেন ডানহাতি সাইফ, যিনি 25 বল থেকে 32 রানে অপরাজিত রয়েছেন। হার্ডি ডানহাতি মিডিয়াম পেসার, অফ স্টাম্পের ওপরে হাফ ভলি, চমৎকার স্কোয়াড ড্রাইভ, দেখার মতো সুইট স্পট অফ দ্য ব্যাট, সামনে পায়ে ভর করে টিম ডেভিড, ডিপ পয়েন্টে রয়েছেন, একটা রান পেয়েছেন সাইফ হাসান। ওভারের সমাপ্তি, দশম ওভারের খেলা শেষ হল, 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে 103-2 উইকেটে। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গেই। চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে 3 ম্যাচ টি-20 সিরিজ, আজকে দ্বিতীয় টি-20 ম্যাচ, প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছিল, আজকে কাম ব্যাক করার ম্যাচ বাংলাদেশ দলের সামনে, সেই ম্যাচে বাংলাদেশ আজকে টস হেরে বোলিং করেছিল, অস্ট্রেলিয়া দল 196 রান করেছে 5 উইকেট হারিয়ে, তার জবাবে বাংলাদেশ দল ব্যাট করছে, হাফ অব দ্য ইনিংস শেষ, 10 ওভার শেষে 103-2 উইকেটে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 100 রান নয়, এখন প্রয়োজন হচ্ছে 94 রান প্রয়োজন। পারভেজ হোসেন ইমন 18 রানে পরাজিত রয়েছেন এবং সাইফ হাসান 33 রানে অপরাজিত রয়েছেন। এই মুহূর্তে কমেন্ট্রি বক্সে পরিবর্তন, আমন্ত্রণ জানাচ্ছি আবারও শ্রদ্ধাভাজন নিখিল রঞ্জন দাস এবং শামসুল ইসলাম আপনাদের দুজনকে, আশা করি আপনারা ভালো ব্যাটিং করবেন।
4: উই উইল ট্রাই আওয়ার বেস্ট, শুরুটা তো আমরাই ভালো করে দিয়ে গেছিলাম এবং সেইটার উপর ভর করে এখন পরের 10 ওভারে যে 94.4 আস্টিং রেট এই মুহূর্তে দাঁড়িয়েছে, সেটা আমার বিশ্বাস যে হাতে এখনো যে উইকেটগুলো আছে তা নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে। 2 উইকেট পড়েছে, 8টা উইকেট হাতে আছে, এ ধরনের সিচুয়েশনে ডেফিনেটলি ব্যাটিং সাইড ডমিনেট করে এবং তাদের নির্ধারিত টার্গেটে পৌঁছে যায়, খেলাটা সহজ হয়ে গেছে ইতিমধ্যেই, সহজে এই অর্থে যে হাতে 8টা উইকেট রয়ে গেছে, 60টা বল এবং 60 বলে 94 রান করতে হবে। মডার্ন ডে টি-20 ক্রিকেটে দাদা এ ধরনের সিচুয়েশন ইকুয়েশন বহুবার বহু দল মিলিয়ে দিয়েছে, আমরা হয়তো আন্তর্জাতিক টি-20 কম খেলি, আমাদের ব্যাটিং ইন্টেন্ট ওই অর্থে দেখা যায় না, কিন্তু আজকে যেভাবে টিম 197 টার্গেটকে চেজ ডাউন করছে, অ্যাড্রেস করছে প্রপারলি শুরু থেকেই, খুব ভালো লাগছে এবং আমার মনে হয় না যে এখান থেকে পা পিছলে পড়ে যাওয়া সম্ভব, বরং ম্যাচটা বের করে নেওয়া উচিত।
1: আমি সৌম্য সরকারের আউটটা নিয়ে একটা জিনিস বলতে চাই, যে সৌম্য নিজের ভালোই খেলছিল কিন্তু হঠাৎ করে রিস্ক নিয়ে কেন যে মারতে গেলেন, এবং যে জায়গাটায় ফিল্ডারটা দাঁড় করিয়েছে তাকে জায়গা থেকে নড়তে হয়নি, আর হাতে হাতে বলটাকে দিয়েছেন। যাই হোক, ইমরান এবং স্টাইফ হাসান এখন খেলছেন, পারভেজ হোসেন ইমন এবং সাহেব আসান, এদের উপর এই জুটির উপরে কিন্তু অনেকটা দায়িত্ব রয়েছে। দায়িত্ব হয়েছে এখন যদি এখন এগারোতম ওভারের খেলা শুরু হচ্ছে, এটা বাকি যে দশটি ওভার আছে, এই দশটি ওভার থেকে রান সংগ্রহের গড় কিন্তু এখন 9.40। এবং এই রান সংগ্রহের গড় যদি তারা ঠিকমতো বজায় রাখতে পারেন বাকি পাঁচটা ওভার, তাহলে কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের জন্য জয়লাভের কোন অসুবিধা হবে।
4: ছজন অস্ট্রেলিয়ান বোলারকে ইতিমধ্যে ব্যবহার করেছে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মিচ মার্স, দেখুন টার্গেট 197, বোর্ডে 103 দুই উইকেটে। পারভেজ ইমন অথরিটি খেলছে।
5: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রশ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বনাম অস্ট্রিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী। বাকি অংশ শুনবেন আসরের নামাজের আজানের পর। এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে, শিল্পী সর্দার আফসারউদ্দিন আহমেদ।
6: মাওলা

আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের ওপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, আমরা আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে। আপনারা শুনছিলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী। চলুন শোনা যাক।
3: Nanati medium pace, slow ball straight down the ground, left hand shot, four runs. What a magnificent shot it is. Complete authority or control er sathe
4: ei jinish tai kintu amra cheyechhilam. Amra ektu age bolechhilam ek prante ekjon atke rakho ar ek prante hat khule khel ebong chetai korchen tai bagom imon
3: ebong 35 rane ponche gelen imon matro 19 ball theke over er prothom ball e boundary ekta boro over er ingite 126 2 wicket e bangladesh shunchen bangladesh betar chattogramer বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। আজকে দ্বিতীয় ম্যাচ, 1-0 গিয়েছিল অস্ট্রেলিয়া, আজকে জিতে সিরিজটা লেভেল করতে চায় বাংলাদেশ, সিরিজে টিকে থাকতে চায়। যাচ্ছেন অ্যারন রাউন্ড দ্য উইকেট, এবার ডাউন দ্য লেগ গ্লাস, পায়ে লেগেছে নাকি ব্যাটে পরে বলবো, তবে পেছনে যাচ্ছে। দ্বিতীয় রানের জন্য ছুটছেন দুই ব্যাটার, আরো দুটো রান প্রবাবলি লেগ বাই। আম্পায়ার সেই ইঙ্গিতটাই করলেন তানভীর আহমেদ, whatever the conditions, no problem, run is important for Bangladesh. Sei run asche ebong 50 raner juti purno holo 33 bole 26 minute ei third wicket partnership achieved 50. Congratulations to them.
4: Saif ebong Iman, amra je kotha bar bar bole jacchhilam je je buddhimottar porichoy dicchen eta jodi bojay rakhte paren baki duti ki tinti over, tahole kintu amar mone hoy je Bangladesh

0: বল ভেতরে ঢুকছিল, আসছে, সব স্ট্যান্ডে পুশ করেছেন, সিঙ্গেল ইজ অ্যাভেলেবল, আপনি খালি প্লেস করতে পারলেই হচ্ছে।
1: রানের চাপে সচল রাখতে হবে, রানিং বিটুইন দ্য উইকেটস ভালো দুই ব্যাটারের, এবং যেহেতু নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনি দেখেছেন মাঝে মাঝে দুরান হলেও তারা নিতে চাচ্ছেন না, ঝুঁকি দিতে চাচ্ছেন না,
0: রাইট?
1: সেটাই কিন্তু তাদের মধ্যে দুই ব্যাটারের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটাই আটক।
0: এবং এই জুটিতে 21 বলে 36 রান ইমনের কন্ট্রিবিউশন, 13 বলে 13 রান সাইফের কন্ট্রিবিউশন, এবং 35 বলে 52 অপরাজিত জুটি। সুতরাং জাস্ট ফর দ্য ডক্টর বার্ডার সিচুয়েশন ওয়াইজ তারা ব্যাট করছে, 129 2 উইকেটে। যাচ্ছেন অ্যারন, সামনে সাইফ, এই ওভারে প্রথমবারের মতো খেলছেন, অফ স্টাম্পের বাইরে, লেফট হ্যান্ড শট, লং অফে ক্যারি করবে না, অন বাউন্স ফিল্ডারের কাছে একটি রান, কুপার কান্নাউলি ছিলেন, কুড়িয়ে ফেরত দিলেন, সাইফ আরো একটি রান বাড়িয়ে নিলেন। সাইফের ব্যক্তিগত সংগ্রহ 40, 31 বল খেলেছেন তিনি, অ্যাঙ্কারিং করছেন, একটা প্রান্ত আগলে রেখে দলকে স্টেডি বন্দরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, নোঙ্গর করাতে চাচ্ছেন সাকসেসফুলি জয়ের সেই সুবর্ণ বন্দর, যেখানে লক্ষ্যমাত্রা 197, ইতিমধ্যে বোর্ডে 130, 2 উইকেটে, হাতে 8টি উইকেট। তার চেয়ে ভালো যারা সেট ব্যাটার রয়েছেন তাদেরকেই কাজের কাজ করতে হবে, কেননা একজন সেট ব্যাটারের জন্য কাজটা যত সহজ ক্রিকেটে, নতুন একজন ব্যাটারের জন্য ততটাই কঠিন। ইমন রয়েছেন স্ট্রাইকে, অ্যারন হার্ডি যাচ্ছেন ডানহাতি সিমার, ওভার দ্য উইকেট, মিডিয়া প্রান্ত থেকে ক্লোজ টু দ্য স্টাম্প বল করেছেন, আবারও ব্যাটে বলে হয়েছে, লম্বা মাঠের মধ্যে আছে কাভারের ফিল্ডার মার্টস, ও মাই গডনেস, বিহাইন্ড দ্য লাইন অফ দ্য বল গিয়ে দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করে বাংলাদেশকে আরো একবার ব্যাকফুটে ঠেলে দিলেন, এবং যেন একটা বড় মাঠ শিকার করে এনেছেন তিনজন চারজন মিলে, অজিরা এসে মাঝ মাঠে মিচ মার্টসকে ঘিরে উদযাপন শুরু করে দিয়েছে। ইমনের বড় উইকেট তুলে নিতে সক্ষম হল, 36 রানে ইমন ফিরে যাচ্ছেন, খেলেছেন 23টা বল।
1: সামান্য টাইমিং এর হেরফের, আপনি দেখেন যে বলটা চেয়েছিলেন তিনি সোজা বোলারের মাথার উপর দিয়ে তুলে দেওয়ার জন্য, কারণ পেছনটা ফাঁকা ছিল, যে শেষ মুহূর্তে ব্যাটে বাইরের দিকে লেখে বলটা চলে যায় ওখানে লগন এবং কাভারের কাছাকাছি, কাজে লগন এবং কাভারের মাঝামাঝি গেলে চমৎকার ক্যাচ নিয়েছেন মার্ক, অনেকটা পিছিয়ে গিয়ে তার মাথার উপর দিয়ে বল চলে যাচ্ছিল, কিন্তু ঘুরে দৌড়ে গিয়ে বলটাকে তালু বন্ধ করল।
0: 22 বলে 36 রান করে ইমন ফেরত যাচ্ছেন, যাবার আগে অবশ্য খুবই কার্যকর হেলদি একটা ব্যাটিং উপহার দিয়ে গেছেন, দলকে স্টেডি জায়গায় রেখে গেছেন, 130 উইকেটে। এই মুহূর্তে তাওহিদ হৃদয় চলে আসবেন, দায়িত্বশীল ব্যাটিংটা এখানেও করতে হবে প্রত্যেককেই। সাইফ আমার মনে হয় সেট ব্যাটার হিসেবে একটু চালিয়ে খেলার বা বড় শটগুলো খেলার দায়িত্ব নেবে, এবং তাওহিদ হৃদয়কে প্ল্যান করতে হবে যে আই উইল ব্যাট টিল দ্য ভেরি এন্ড, ম্যাচটা শেষ করে বেরিয়ে আসব, অ্যারাউন্ড মি অন্যরা ব্যাট চালাবে এবং ব্যাট করবে। এইভাবে একটা যদি ছোট প্ল্যানিং নিজেদের মধ্যে করা না যায়, তাহলে কিন্তু সেই যে 197 রানের টার্গেট অনেক কাছে এসেও হয়তো অনেক দূরের মনে হবে, কেননা অনেকবার ওই কাছে এসে তীরে এসে তড়ি ডোবে বহুবার দেখেছি, সে আজকে তড়ি ডোবানো যাবে না, আজকে কিন্তু সফলভাবে নোঙ্গর করতে হবে জয়ের বন্দরে। অ্যারন হার্ডি বল করে যাচ্ছেন সাকসেসফুল একটা ডেলিভারিতে, সবচেয়ে বিপজ্জনক ব্যাটার পারভেজ হোসেন ইমনের উইকেটটা তুলে নিয়ে গেছেন, 48 রানে প্রথম উইকেট, 77 রানে দ্বিতীয় উইকেট, এবং তৃতীয় উইকেট পড়ল 130 রানে। ইমন আউট হলেন, তার আগে সৌম্য আউট হয়েছিলেন, এবং তারও আগে তানজিদ তামিম আউট হয়েছিলেন, এই তিনজন ব্যাটার আউট হয়েছে। মিডিয়া প্রান্ত থেকে যাচ্ছেন অ্যারন হার্ডি, ডানহাতি সিমার, হৃদয় তাকে স্টিয়ার করেছেন কাভার পয়েন্টের দিকে, অ্যাঙ্গুলার ব্যাটে গাইড করার মতো করে একটি রান, দ্বিতীয় রান নিচ্ছেন ঝুঁকি নিয়ে, থ্রো ফর ওয়ান, ও মাই গুডনেস, অসাধারণ রানিং বিটুইন দ্য উইকেট, তার সাথে ফিল্ডারদের উপর চাপ প্রয়োগ করলেন এবং এসেই প্রথম বলে 2 রান সংগ্রহ করে 132 3 উইকেটে 13 ওভার শেষে বাংলাদেশ, 42 বলে 65। এই হচ্ছে ইকুয়েশন, 65 নিডেড ফর বাংলাদেশ টু উইন দিস ম্যাচ ফ্রম 42 বল, 65 ফ্রম 42, 7 উইকেটস ইন হ্যান্ড ফর বাংলাদেশ, স্টিল টু কাম নাসুম আহমেদ, সাকলাইন, শামিম পাটওয়ারি, রিশাদ, মুস্তাফিজ অ্যান্ড রানা। এদের মধ্যে শামিম পাটওয়ারি ভালো ব্যাট চালাতে পারেন এই জুটির পর, সাকলাইন তাকে দিয়ে খুব ভরসা নেই, গত ম্যাচে তার অভিষেক হয়েছে, আজকে দ্বিতীয় ম্যাচ খেললেন কেবল, বোলিংয়ে আজকে খুব এক্সপেন্সিভ ছিলেন, 53 রান দিয়ে একটা উইকেট পেয়েছিলেন তার 4 ওভারের কোটায়। নাসুম ক্যান বি এ ভেরি হ্যান্ডি কাস্টমার অ্যাট দ্য স্ট্রেইট, হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি যে অত দূর যেন যেতে না হয়। এই দুজন এবং নেক্সট শামিম পাটওয়ারি, এই তিনজনের মধ্যেই প্ল্যান করতে হবে আমরা যাতে খেলাটা বের করে নিতে পারি। মাত্র 7টা ওভার, 42টা বল, 65 রান, স্পিনার প্রথম বলে ফ্লিক করেছেন সাইফ,

0: বড় দুরানের জন্য চেষ্টা করছেন, নিয়ে নিচ্ছেন, সফলভাবে নিয়ে নিলেন। এক্সেলেন্ট প্লেসমেন্ট, সফট হ্যান্ডে স্লো খেলেছেন, ফিল্ডাররা সব একেবারে এজ অব দ্য বাউন্ডারি রোপ, যতক্ষণে বলের কাছে আসবেন ততক্ষণে প্রথম রানটা একটু কুইক নিলে দ্বিতীয় রান নেওয়ার চান্সেস, এন্ড দে হ্যাভ ডান ইট।
1: তাই করতে চাই করছেন আমরা,
0: খুবই ম্যাচিউর রানিং বিটুইন দ্য উইকেট। দেখুন দুটো রান এক্সেলেন্ট, চার না পেলে কি হবে, দু রান নিয়ে খাতা সচল রাখছেন 134 তিন উইকেটে। ঝোলানো বল অফ স্টাম্পের বাইরে, ভুলটা করলেন এখানে, আবারও কাভারে ক্যাচ তুলে দিলেন সাইফ হাসান। অফ স্টাম্পের এত বাইরের বল চেজ করে খেলতে কেন হতে হবে, ছেড়ে দিলে ওয়াইড পেতাম আমরা, ডেফিনেটলি ওয়াইড পেতাম। এইটা কিন্তু একেবারে ইম্যাচিউর একটা শট হয়ে গেল, অর্থাৎ বোলার ব্যাটারকে ভুগিয়ে উইকেটটা নিলেন। দেখুন কত বাইরে বলটা করেছেন, অফ স্টাম্পের বেশ বাইরে, ওয়াইড লাইনেরও বাইরে,
1: ওয়াইড হয়ে
0: গেল। ইউ জাস্ট শুড নট থ্রো ইউর ব্যাট ইন দোজ ওয়াইড ডেলিভারি। চতুর্থ উইকেট পড়ে গেল 134 রানের মাথায়, 134/4 বাংলাদেশ। সাইফ সেট ব্যাটার আউট হলেন 42 রান করে 33 বল থেকে, 42 রানে সাইফ আউট 33 বল থেকে। এখন কিন্তু পরিস্থিতি ভিন্ন, পরিস্থিতি টাফ
1: হল,
0: 40 বলে 63 রানের প্রয়োজন।
1: 40 বলে 63 রানের চাইতে সবচেয়ে বড় কথা হল মাঠে কিন্তু এই মুহূর্তে দুজনে নতুন ব্যাটার, তাদের সেটও তো অন্তত কয়েকটা বল তাদের খেলতে হবে। এবং এই যে সেট ব্যাকটা হয়ে গেল, হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে এটা মেক আপ করা সম্ভব নাও হতে পারে। যাই হোক,
0: আমার মনে হয় এখনো যে দুজন আছেন, শামীম পাটওয়ারি,
1: এই জুটিতে দায়িত্ব নিতে হবে। এবং আপনি একটু আগে যেটা বলেছিলেন যে অধিনায়ক হৃদয় তাকেই এখন মূল দায়িত্বটা নিতে হবে, যে অন্য কোন ব্যাটারকে সঙ্গে নিয়ে দলটাকে বিজয়বন্দরে নিয়ে যাওয়া যায়।
0: বাঁহাতি ওখানে শামীম পাটওয়ারি স্ট্রাইক নিচ্ছেন, আসছেন ডেভিস অপর বাঁহাতি স্পিনার। প্রথম বলটা খেললেন শামীম স্ট্রেট টু দ্য বোলার, সোজা ব্যাটে পুশ করেছেন, রান নেওয়ার সুযোগ এখানে ছিল না।
1: দেখুন বাইরে ওয়াইড ছিল বলটা, কেন মারতে গেলেন,
0: কোন ব্যালেন্স ছিল না শর্টে সাইফের, শুধু শুধু মেরে দিলেন। এবারে পুল করেছেন, বল চলে আসছে উইকেটের পেছন দিয়ে, সীমানা না, শর্ট ফাইন লেগের ফিল্ডার খুব সুন্দরভাবে জনসন ঝাঁপিয়ে পড়ে আটকে দিলেন, একটা রান পেয়েছেন। এবং সেটা আম্পায়ার কি ইঙ্গিত করছেন আমরা দেখে বলবো, এটা কি লেগ বাই কিনা, না ব্যাট থেকে লেগেছে, আন্ডার এই ছিল। তো দলীয় রান এই মুহূর্তে 135 চার উইকেটে বাংলাদেশ, টার্গেট 197, আরো করতে হবে 63 রান, বল আছে 38 বলে 62 রান। এবার আস্তে পুশ করেছেন মিরানের দিকে, বোলার ঝাঁপিয়ে পড়ে আটকে দিলেন, একটা নিশ্চিত সিঙ্গেল বাঁচিয়ে দিলেন তিনি বলা যেতে পারে। 135 চার উইকেটে বাংলাদেশের টোটাল 62 নিডেড ফ্রম 37 বল। আসছেন ডেভিস, ভারতী স্লো অর্থোডক্স রাউন্ড দ্য উইকেট, এবার আসছে মিড উইকেটে, না এক রান, শর্ট মিড উইকেটে রেখেছেন, ওভার থ্রো হচ্ছিল কিন্তু ব্যাক আপ ছিল। তো একটা সাকসেসফুল ওভার আবারও শেষ করলেন, ব্যাক টু ব্যাক উইকেট, আগের ওভারে উইকেট, এই ওভারে উইকেট, টানা দুটো উইকেট, এবং দুই সেট ব্যাটার ইমন আর এখানে সাই দুজনকে হারিয়ে
1: ওভারে ব্যাটিং রেট কিন্তু আবারও 10-এর উপরে চলে
0: গেল। এই যে টানা দুটো ওভারে দুটো উইকেট পড়াতে এই ঘটনাটা ঘটলো, 14 ওভারে 136 চার উইকেটে বাংলাদেশ। শুনছেন বাংলাদেশ বেতার, আমাদের সঙ্গেই থাকুন। চট্টগ্রামের বিএস টেস্ট থ্রো ফ্লাইট লেফটেন্যান্ট বসিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 196 করে 5 উইকেটে, রেনশ 89, 45 রান করেছিলেন টিম ডেভিড, এবং পরবর্তীতে 197 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 4টা উইকেট হারিয়ে 136 করেছে বাংলাদেশ। যারা আউট হয়েছেন তারা হচ্ছেন তানজিদ তামিম, সৌম্য ইমন এবং সাইফ শেষ ব্যাটার হিসেবে আউট হলেন। সাইফ 42, সৌম্য 15, 30 রান করেছিলেন তানজিদ তামিম, ইমন 36, সবাই স্টার্ট পেয়েছেন, কেউ বড় করে থেকে যেতে পারেনি। সাইফের সেই সুযোগটা ছিল কিন্তু একটা পোর শট খেলেছিলেন অফ স্টাম্পের বাইরে একটা ওয়াইড বলকে। তবে
1: নিখিল চৌধুরী আসছেন বল করতে,
0: হ্যাঁ নিখিল চৌধুরী রাইট আর্ম লেগ ব্রেক বোলার, দেখা যাক তার বিপক্ষে এই নতুন খেলোয়াড় মানে অভিষিক্ত খেলোয়াড় গত ম্যাচে একটু টেম্পারমেন্টের জায়গায় ঘাটতি থাকবে, সেইটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে। গত ম্যাচে একটা উইকেট পেয়েছিলেন, 114 তার ফিগার ছিল, কালকে লো স্কোরিং ম্যাচ হয়েছিল লাস্ট ম্যাচটা। তো 15th ওভার শুরু হচ্ছে, 36 বল। 61 রান দরকার, কাট শট, গ্যাপ গোলে বল যাচ্ছে সীমানার দিকে, 4 রান পাবেন হৃদয়, ওয়েলকাম বাউন্ডারি, গুড স্টার্ট। 35 বলে 57 রানের প্রয়োজন এখন, 140 চার উইকেটে বাংলাদেশ। ঠিক একই জায়গায় ওদের ছিল 141 তিন উইকেট।
1: ঠিক এই ধরনের একটি বল কেন যে মারতে গেলে আমার এখনো সাইফ হাসান তার উইকেটটা ছুড়ে দিয়ে গেলেন পরের বল, সেই ড্রাইভ বোলার নিজে ফিল্ডিং করলেন,
0: ডট বল হয়ে গেল একটা, আগের বলটা চার ভালোই ছিল একটা, এই বলটা অন্তত ভিতে খেলে একটা সিঙ্গেল দরকার ছিল, আবারও কাট করেছেন ব্যাটে হয়নি, স্টাম্প ফেলে দিয়েছিলেন জাস্ট ইংলিশ, কিন্তু সেখানেও লাভ হয়নি কেননা হৃদয় ভেতরেই ছিলেন।
1: আপনি একটা জিনিস দেখেন, তিনি কিন্তু বলের লাইনে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করছেন, ব্যাটারদের খুব একটা সুযোগ দিচ্ছেন না, যদিও প্রথম বলটা অফ স্ট্যাম্পের বাইরে ছিল এবং হৃদয় চার নিয়েছেন এবং এই বলটাকে আসতে করে শর্ট মিড উইকেটের দিকে ঠেলে দিয়ে আরেকটি রান দিলেন,
0: তাতে ব্যবধান কমলে এখন 32 বলে 56 রানের প্রয়োজন। শামীম পাটওয়ারি লেগ ব্রেক বোলার, তার বিপক্ষে কি করবেন, আসলে ভেতরের দিকে আসবে তার জন্য, এবং অনসাইডে খেলতে চাইলে তিনজন ফিল্ডার কিন্তু আছে, ডিপ স্কোয়ার লেগ মিড উইকেট লং অন,
1: সীমানার উপরে তিনজনকে রাখতে হবে,
0: অফ সাইডে একজন বাইরে সুইপার কভার, লং অফ বাইরে, তো বিচক্ষণতার সাথে খেলতে হবে। খেলেছেন কাভারে এক রানের জন্য শামীম পাটওয়ারি, একটু সময় নিক, কেননা শামীম পাটওয়ারির হাতেও বেশ কিছু শর্টস আছে, ইনোভেটিভ ইম্প্রোভাইজেশন সবই তিনি করতে পারেন, আর তাড়াহুড়ো বেশি না করে ফলে একটু সেটেল ডাউন করা, হ্যাঁ একটু সেটেল ডাউন করে নিক। হৃদয় খেলছেন নিখিলকে শেষ বলটা, অফ ড্রাইভ একটু ডিফ্লেকশন হয়েছে, তবে কাভারে গেছে, 31 বেশি রান পাচ্ছেন না। শেষ 5 ওভারে 54 রানের দরকার বাংলাদেশ দলের জন্য, 143 চার উইকেটে। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার, আবারও কণ্ঠস্বরের পরিবর্তন হবে, আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন মোহাম্মদ জামিলুর রহমান এবং তার সাথে মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম। 30 বলে 54 রানের প্রয়োজন, হাতে 6টা উইকেট, হৃদয় পাটওয়ারি এই দুজনকে হৃদয় হরণকারী ব্যাটিং করতে হবে।
2: ইয়েস ধন্যবাদ, শ্রদ্ধা নিখুল রঞ্জন দাস এবং শামসুল ইসলাম, ব্যাটিং ডিসপ্লে বলতে যা বোঝায় সে ধরনের একটা ব্যাটিং পার্টনারশিপ আমরা দেখতে চাই। কারেন্ট রান রেট 9.53, রেকর্ড রান রেটটা 10 ক্রস করেছে 10.80, 11 ধরেই কিন্তু ব্যাটটা করতে হবে, 143 চার উইকেটে বাংলাদেশের সংগ্রহ। ফারেন প্রান্ত থেকে অর্থাৎ প্যাভিলিয়ন প্রান্ত থেকে অ্যাডাম জাম্পা এসছেন ব্যক্তিগত, তার এটি তৃতীয় ওভার, আগে দু ওভারে তিনি এই প্রান্ত থেকে বল করেছিলেন, লেগ স্টাম্পের উপরে ঘুরে দিয়েছিলেন অনেকটা ফুল শটের মতো করে, ফাইন লেগে ফিল্ডার আছেন, একটি রান পাবেন ডানহাতি ব্যাটার হৃদয়ের ব্যাট থেকে আসলো রানটি। হৃদয় 9 বল থেকে 10 রানে পরাজিত রয়েছেন, এর মধ্যে 10 রানের পার্টনারশিপ, 144 চার উইকেটে বাংলাদেশ। 16 ওভারের খেলা শুরু হয়েছে, অ্যাডাম জাম্পা আগে দু ওভারে তিনি 21 রান দিয়েছেন, একটি উইকেট পেয়েছেন, এবং নিখিল চৌধুরী তিনি এক ওভারে 7 রান দিয়েছেন, বেশ 28টা ইকোনমি বোলিং করেছেন সেই ওভারটা নিখিল চৌধুরী। আসছেন জাম্পা ডানহাতি লেগ ব্রেক বোলার, এবারে শামীম পাটওয়ারি চমৎকার হাটু গেড়ে সুইপ শট খেলে দিয়েছেন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দে বল সীমানার বাইরে, বিদ্যুৎ বেগে 4 রান, দেখার মতো শট শামীম পাটওয়ারি ব্যাট থেকে প্রথম 4, এই 4 রানের সুবাদে বাংলাদেশের রান সংখ্যা বাড়ল 148 চার উইকেটে বাংলাদেশ। ওয়েলকাম ওয়ান্স এগেইন মির্জা ফরিদ।
3: হ্যাঁ ধন্যবাদ জামিলুর রহমান, এটা ভালো সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জন্য, যদিও 4টি উইকেট হারিয়েছে বলতে না বলতে, পরের বলটা কিন্তু স্কুপ করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত অবশ্য রান পাবেন, একটিবারের জন্য এই জায়গাটা পরিবর্তনটা করে নেবেন, দুজন ফিল্ডার তড়িৎ গতিতে দৌড়িয়ে গিয়ে কিন্তু ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু হৃদয় এবং শামীম পাটওয়ারির মধ্যে একটিবারের জন্য জায়গার পরিবর্তন হয়ে 27 বল থেকে 48 রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে। দর্শক সমাগম উল্লেখযোগ্য, দেশ এবং দেশের বাইরে যারা যুক্ত রয়েছেন আমাদের কথাগুলো শুনছেন বাংলাদেশ বেতারের মাধ্যমে, সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক জনাব শ্যামল চৌধুরী, তিনিও বসে আমাদের সাথে খেলা উপভোগ করছেন, অভিনন্দন তাকে। বলতে না বলতে পরের বলটা এবার কিন্তু খেললেন, ভিতে খেলেছেন, রান পাবেন একটি না, শেষ পর্যন্ত রান নিতে পারলেন না, এ বল থেকে কোন রান হল না। 149 চার উইকেটে বাংলাদেশ, জয়ের জন্য বাংলাদেশ খেলছে 197 রানের টার্গেটে। ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়া দল 196 রান করেছিল 5 উইকেট হারিয়ে,
2: বাংলাদেশের টার্গেট 197। অ্যাডাম জাম্পা আসছেন ওভারের পঞ্চম বল, অফ স্টাম্পের উপরে ওভার দ্য টপ খেলে দিয়েছেন, চমৎকার এক্সট্রা কাভার দিয়ে বল গড়িয়ে গড়ে সীমানার বাইরে, চার রান হৃদয়ের ব্যাট থেকে দ্বিতীয় চার হৃদয় পৌঁছে গেলেন এই চার রানের সুবাদে, 14 রানে বাংলাদেশের রান সংখ্যা কিন্তু ঠিক এই মুহূর্তে 150 ক্রস করল, 153 বাংলাদেশ এই মুহূর্তে ঠিক সংগ্রহ, 95 বল থেকে 78 মিনিটে 150 রান পূর্ণ করেছে বাংলাদেশ দল। হৃদয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, গত ম্যাচে তিনি শুরু পেয়েছিলেন কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারেননি, মাত্র 8 রান করে আউট হয়ে গিয়েছিলেন। আজকে বড় দায়িত্ব তার কাঁধে এবং সেটাকে মোমেন্টাম ক্যারি করতে হবে, 153 4 উইকেটে বাংলাদেশের সংগ্রহ।
3: পরবর্তী বলটা খেলবেন ওই প্রান্ত দেখে আবারও বোলার কিন্তু দৌড় শুরু করেছেন হৃদয়, এবার কিন্তু জোরের সাথে খেলেছিলেন, বলটাও কিন্তু মিডল স্টাম্পে পড়েছিল সেই জায়গা থেকে কিন্তু ভালোভাবে যে খেলতে পেরেছেন সেটি কিন্তু নয়, রানটা পেলেন না এখন পর্যন্ত। রিভিউ কিন্তু দুটি দলের দুটি করে রিভিউ রয়েছে, রিভিউটা নেবেন কিনা সেটি কিন্তু পরামর্শ করে নিচ্ছেন মিচেল মায়ার্স কিন্তু দলনায়ক হিসেবে যিনি রয়েছেন এবং শেষ পর্যন্ত রিভিউটা নিলেন।
2: হৃদয়ের বিপক্ষে একটা আবেদন ছিল লেগ বিফোরে, হৃদয় ডিফেন্ড করেছিলেন খুব একটা যে স্বাচ্ছন্দ্যে করতে পেরেছেন তা কিন্তু নয়, তবে আম্পায়ারের কাছে আবেদন করেছিলেন অরিজিনাল আম্পায়ার ডিসিশন অবশ্য ছিল, অরিজিনাল ডিসিশন নট আউট ছিল, আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত এবং একই সঙ্গে তানভীর আজকের এই ম্যাচ পরিচালনা করছেন। বাংলাদেশ দল 197 রানের টার্গেটে ব্যাট করছে। শ্রোতা মধুর আপনারা শুনছেন বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজে ব্যাট অ্যান্ড প্যাড, ব্যাটে লেগেছিল তারপরে কিন্তু প্যাডে লেগেছে, এখানেই কিন্তু আবেদনটা খারিজ হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশের পক্ষে আম্পায়ার যে ডিসিশন দিয়েছিলেন সেটাই বলবৎ থাকবে, নট আউট। হৃদয় নট আউট থাকলেন দারুণ, আমি বলবো যে হৃদয় এবং সেই সঙ্গে শামীম পাটোয়ারির মধ্যে এই উইকেট জুটিতেই কিন্তু খেলাটাকে শেষ করতে হবে, প্রচুর দর্শক আজকে মাঠে উপস্থিত হয়েছে মির্জাফরিদ,
3: হাজার হাজার দর্শক, যেটি বলছিলাম যে 22,000 দর্শক এখানে খেলা উপভোগ করে থাকেন এবং লক্ষ কোটি শ্রোতা যারা রয়েছেন তারাও আমাদের কথাগুলো শুনছেন। এখন যেটি করতে হবে 24 বল থেকে 44 রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে, শামীম পাটোয়ারি তিনি এখন ব্যাট করবেন, পাটোয়ারি এখন পর্যন্ত তার সংগ্রহ, শামীম পাটোয়ারির কথা বলছিলাম এবং পাশাপাশি হৃদয় রয়েছেন তাদের দেখে শুনেই খেলতে হবে কারণ লক্ষ্যমাত্রা যেটি বলছিলাম শ্রোতা বন্ধুরা 197 করতে হবে, সেই জায়গা থেকে 153 করেছে 4 উইকেটে।
2: 16 ওভারে খেলা শেষ, শামীম পাটোয়ারি এবং তাহিদ হৃদয় অধিনায়ক দুজন অপরাজিত রয়েছেন, 24 বল থেকে 44 রান করতে হবে বাংলাদেশকে এই ম্যাচে জয়লাভ করতে হবে এবং জয়ের কোন বিকল্প নেই, বাংলাদেশের দেয়ালে পিঠ ঠেকে গেছে, সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প পথ নেই, সেই জায়গা থেকে 197 রানের টার্গেটে খেলতে নেবে বাংলাদেশ। 16 ওভার শেষে 153 রান 4 উইকেটে করেছে হৃদয়, 14 রানে অপরাজিত রয়েছেন এবং শামীম পাটোয়ারি 5 বল থেকে 7 রানে অপরাজিত রয়েছেন। স্ট্রাইক এন্ডে রয়েছেন শামীম পাটোয়ারি, ডানহাতে বামহাতে ব্যাটিং কম্বিনেশন, ছড়িয়ে ছিটে ফিল্ডিং এর অবস্থান, অফসাইডে 1 2 3 4 5 জন, অনসাইডে 4 জন ফিল্ডার রেখেছেন। নাথান এলিস যাচ্ছেন নতুন ওভারের প্রথম বল, স্টাম্পের উপরে স্লোয়ার দিয়েছিলেন, ফুল লেন্থে ডেলিভারি শামীম পাটোয়ারি, ডিফেন্ড করেছেন ভার্টিক্যাল ব্যাটে, রান নেওয়ার সুযোগ নেই, ফলো থ্রুতে নাথান এলিস তিনি ফিল্ডিং করলেন, 153 4 উইকেটে বাংলাদেশ, 23 বল থেকে 44 রান প্রয়োজন,
3: 23 বল থেকে 44 করতে হবে কাঙ্ক্ষিত জয় সেটিকে যদি সিনে আনতে পারে, 23 বল থেকে 44, দুজন অপরিচিত ব্যাটার, একজন হচ্ছেন শামীম পাটোয়ারি এবং দলনায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তহিদ হৃদয়, তারাই কিন্তু এই মুহূর্তে ব্যাটিং এ রয়েছেন, এই প্রান্ত দিকে বোলার কিন্তু দৌড় শুরু করবেন, এক্ষেত্রে বোলার হচ্ছে নাথান অ্যালিস, দৌড় শুরু করলেন আম্পায়ারকে অতিক্রম করলেন বল করলেন, এবার কিন্তু খেললেন বটেই এবং ঠিকভাবে খেলতে পারলেন না, স্কোয়ার কাট করে দিতে চেয়েছিলেন, যুৎসইভাবে খেলতে পারেননি জাহর, তাই হল রানটা নিতে পারলেন না, এবার অবশ্য 22 বল থেকে 44 করতে হবে দলকে জয়লাভ করতে হলে, একটা কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলের ব্যাটারদেরকে।
2: স্লোয়ার ডেলিভারি অফ স্টাম্পের বাইরে অ্যালসিং ছিল, অরিজেন্টাল ব্যাট স্কোয়ার কাট করেছিলেন কিন্তু প্লেসিং শটের মতো করে অনেকটা, পয়েন্টে ফিল্ডার রয়েছেন, রান নেওয়ার কোন সুযোগ ছিল না, পরপর দুটি ডট বল, শামীম পাটোয়ারি দেখছেন ফিল্ডিং এর অবস্থান কে কোথায় রয়েছে, অফসাইডে 1 2 3 4 5 জন, অনসাইডে 4 জন ফিল্ডার রেখেছেন, কাউ কর্নার মিড উইকেট রিজিয়নে একজন স্কোয়ার লেগে একজন ফাইন লেগে শর্ট ফাইন লেগে সার্কেলের মধ্যে যাচ্ছেন এলিস, ওভার দ্য উইকেট, ওভারের পরে বলটি শামীম পাটোয়ারি, এবারে সজোরে হাঁকিয়েছেন স্কোয়ার লেগে, ফিল্ডার আছেন একজন, একটু আয় পজিশনে ছিলেন, ডান দিকে ছুটে গিয়ে ডিস্টেন্স কাভার করে বলের নিচে পৌঁছে গিয়েছিলেন, ক্যাচটা সহজ বানিয়ে ফেলেছেন শামীম পাটোয়ারি, গন 7 বল থেকে 7 রান করে ফিরে যাচ্ছেন, 153 রানের মাথায় পঞ্চম উইকেটের পতন ঘটল বাংলাদেশ।
3: হ্যাঁ জামিল ভাই, একুশ বল থেকে ৪৪ করতে হবে, তীরে এসে কি তরিটা ডুবে যায় কিনা এই সাগরে, সেই জায়গা থেকে একটা উইকেট পড়ে গেল, এই মুহূর্তে পঞ্চম উইকেটের পতন হয়ে গেল। শামীম পাটোয়ারি আট বল থেকে সাত রান করে তিনি উপাভিলানের পথ ধরলেন। একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম যে এই জুটিটা যদি ভালো খেলতে পারত তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম যে ম্যাচটা হয়তো জয়লাভ করতে পারত। প্রথম ম্যাচটা বাংলাদেশ চার উইকেটে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে একটা লড়াই কিন্তু চলছে এই মুহূর্তে সাগরিকাতে। চট্টগ্রাম যেটি আমরা বলে থাকি যে বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে, সেই লড়াই টিকে থাকতে পারবে কিনা। নতুন করে নতুন ব্যাটার মাঠে প্রবেশ করলেন আব্দুল গফফর সাকলাইন,
2: সাকলাইন তিনি মাঠে প্রবেশ করলেন সুইমিং অলরাউন্ডার। শামীম পাটোয়ারি তিনি আট বল থেকে ১৩ রান করে ফিরে গেছেন। কট হার্ডি বোল্ড এলিস ১৫৩ রাটে পঞ্চম উইকেটের পতন ঘটেছে, একুশ বল থেকে ৪৪ রান প্রয়োজন। আব্দুল গফফর সাকলাইন নতুন ব্যাটার হিসেবে এসছেন, ডান হাতে ব্যাট করে থাকেন তাওহিদ হৃদয়, তিনিও কিন্তু ডান হাতে ব্যাটার। সাকলাইনের জন্য একটু ফিল্ডিং এর আঠো সাঠো ভাব লক্ষ্য করছি, কারণ পয়েন্টে সার্কেলের মধ্যেই, সেই সঙ্গে কাভার এবং মিড অফ, এই কয়েকজন ফিল্ডারকে সার্কেলের মধ্যে রাখা হয়েছে। সুপার কাভারে অবশ্য একজন রেখেছেন নাথান লিলিস, যাচ্ছেন ওভারের চতুর্থ বল, স্টাম্পের ওপর ইনকামিং ছিল। সাকলাইন সামনে পেয়ে ভর করে তিনি ডিফেন্ড করেছেন, রান পাবেন না, কাভারে ফিল্ডার আছেন, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল পেয়েছেন। সাকলাইন প্রথম বলটি ডট খেলেছেন। রান রেট, কারেন্ট রান রেট হচ্ছে ৯.১৮, রেকর্ড রান রেট ১৩.২০, ১৫৪ পাঁচ উইকেটে।
3: এখন যেটি করতে হবে জামিল ভাই, কোন বোলারের বিরুদ্ধে এক ওভারে ১৪-১৫টি রান নিতে হবে, আমরা দেখে থাকি ১৫-২০ রানও নিতে পারেন বাংলাদেশের ব্যাটাররা। অ্যাডাম জাম্পার এক ওভারে ১৬ রান নিয়েছিলেন, এলিস চলে যাচ্ছে তার এই পঞ্চম বলটি করার জন্য, এবার কি তুলে মারবেন কিনা, না সোজা ব্যাটে খেলেছেন, ভিতে খেললেন, রান পাবেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন হল। এই ১৯ বল থেকে ৪৩ করতে হবে দলকে জয়লাভ করতে হলে। দলীয় রান এখন পর্যন্ত পাঁচ উইকেটে ১৫৪ বাংলাদেশ দলের সংগ্রহ।
2: তাওহিদ হৃদয়কে শিট অ্যাঙ্কর রোল প্লে করতে হবে, কশন অ্যান্ড অ্যাগ্রেশন ব্যালেন্স করে খেলতে হবে, একই সঙ্গে রান তুলতে হবে, চার ছয় কিন্তু প্রচুর প্রয়োজন ১৯ বল থেকে ৪৩, তার মানে বুঝতেই পারছেন যে ২০০+ স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করতে হবে তাওহিদ হৃদয়কে। ম্যাচ থেকে মনে হয় বাংলাদেশ একটু দূরে সরে গেছে, এখন এই দূরে সরে যাওয়াটাকে আবারও ক্লোজ পজিশনে আনতে হবে তাওহিদ হৃদয়কে। যাচ্ছেন নাথান এলিস, ওভারের শেষ বলটি করবেন ব্যক্তিগত তৃতীয় ওভারে, ষষ্ঠ বল স্টাম্পের ওপরে ছিল, ডিফেন্ড করেছেন ইনকামিং, এবং একটি রান যেহেতু মিডনের ফিল্ডার একটু আয় পজিশনে ছিলেন, এই ফাঁকে একবারের জন্য জায়গা বদল করলেন। ওভারের সমাপ্তি, ১৭ ওভারে খেলা শেষ হল, ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ালো ১৫৫ পাঁচ উইকেটে। তাওহিদ হৃদয় তিনি ১৫ রানে অপরাজিত রয়েছেন, আব্দুল গফফর সাকলাইন দুই বল থেকে ১ রানে অপরাজিত রয়েছেন, ১৮ বলে ৪২ রান করতে হবে ফরিদ।
3: একটা মহাযুদ্ধ কিন্তু দেখতে পাচ্ছি, ক্রিকেটের যুদ্ধ অবশ্য, সারা বিশ্বে এখন চলছে ফুটবল, ক্রিকেটের উন্মাদনা কিন্তু দেখতে পাচ্ছি সিলেট চট্টগ্রামে সাগরিকায়। আজকের এই ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটাররা তারা কিন্তু চেষ্টা করে চলেছে, ১৮ বল থেকে ৪২ রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে। হৃদয় এখনো রয়েছেন, হৃদয় ইংরানো ব্যাটটাই করতে হবে তাকে আজকের দিনে, বিশেষ করে আব্দুল গফফর সাকলাইন তাকেও খেলতে হবে। এখন পর্যন্ত ৪২ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। ওই প্রান্ত দিকে বোলারকে দেখতে পাচ্ছি, কে বল করবেন সেটি আপনাদেরকে জানাবো।
2: অ্যাডাম জাম্পার্সেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে তার ব্যক্তিগত কোটা শেষ ওভার মনে হয়, অনসাইডে একটা স্লগ সুইপ করার মতো করে খেলতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়, কিন্তু বলে ব্যাটে করতে পারেনি, আন্ডারেজ হয়েছে, উইকেট রক্ষক গ্যাদার করেছেন, শর্ট ফাইন লেগ অঞ্চলে গিয়ে বাঁ দিকে ছুটে গিয়ে রান নেওয়ার সুযোগ নেই, ডট বল পেয়েছেন অ্যাডাম জাম্পা। জাম্পা আগের তিন ওভারে তিনি ৩১ রান দিয়েছেন, একটি উইকেট লাভ করেছেন, এটি তার ব্যক্তিগত চতুর্থ ওভার। ব্যাটার মনে হয় ব্যথা পেয়েছেন আঙ্গুলে তাওহিদ হৃদয়, যেহেতু তিনি ব্লক করতে পেয়েছিলেন, ব্লক করতে গিয়েই কিন্তু তিনি একটু ব্যথা পেয়েছেন, যার কারণে ফিজিও কিন্তু মাঠে ছুটে এসছেন খুব দ্রুতই। অনেক দর্শক কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি সাগরিকার বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
3: যাক ভাই, এই মুহূর্তে যেটি করতে হবে এই ওভারটাকে বেছে নিতে হবে, যেহেতু ১৮তম ওভার, এই ওভারটার উপরেই কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশ কি করে, বাংলাদেশ জয়ের দ্বারপ্রান্তে যেতে পারবে কিনা। সেই জায়গা থেকে বাংলাদেশ দলের হৃদয় যেহেতু রয়েছে, হৃদয়কে দেখে শুনে খেলতে হবে, কারণ হচ্ছে অ্যাডাম জাম্পা গত ম্যাচেও আমরা দেখেছিলাম তিনটি উইকেট তিনি পেয়েছিলেন, আজকের ম্যাচেও তিনি একটি উইকেট পেয়েছেন। ১৭ বল থেকে ৪২ রান করতে হবে বাংলাদেশ দলকে জয়লাভ করতে হলে। হাজার হাজার দর্শক কিন্তু আজকে এসেছে, লক্ষ কোটি শ্রোতা বন্ধুরা আমাদেরকে শুনছেন বাংলাদেশ বেতারের মাধ্যমে। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ হচ্ছে ১৫৫।
2: ইয়েস, যে যেখান থেকে শুনছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং শুভকামনা। বাংলাদেশ ক্রিকেটের উত্তাপ পেয়েছে, আমাদের সঙ্গেই থাকুন, বাংলাদেশ বেতার সঙ্গে থাকুন। অ্যাডাম জাম্পা আবারও ব্লক করে দিয়েছেন, এবারে কিন্তু বল যাচ্ছে লং লেগ দিয়ে সীমানার দিকে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার ছিলেন, ডান দিকে ছুটে এসে ডিস্টেন্স কভার করে কুড়িয়ে ফেরত পাঠালেন, কিন্তু একটির বেশি রান নেই। বিগ শট পরে সিঙ্গেল, হৃদয়ের ব্যাট থেকে আসলো রানটি, হৃদয় পৌঁছে গেছেন ঠিক এই মুহূর্তে 15 বল থেকে 16 রানে। দলীয় রান বাড়লো বাংলাদেশ দলের, 156 পাঁচ উইকেটে, 18তম ওভারে খেলা চলছে, 16 বল থেকে 41 রান করতে হবে বাংলাদেশকে।
3: ব্যাটিং এর একটা ব্যাটাররা চাপ সৃষ্টি করেছে বোলাররা, সেই জায়গা থেকে একটা এই মুহূর্তে মনে হচ্ছে দু একটা চার ছক্কার মার ছাড়া কোন উপায় নেই। বলতে না বলতে পরের বল রান পাবেন কিনা, শেষ পর্যন্ত রান পেলেন একটি রান। একটি রান নিলে কিন্তু হবে না জামিল ভাই, এই মুহূর্তে 15 বল থেকে করতে হবে, এখন পর্যন্ত 15 বল থেকে 40 রান করতে হবে। একটা ভালো সময় কিন্তু যাচ্ছে না বলতে পারে এই মুহূর্তে, হৃদয় বলগুলোকে খেলতে পারছেন না, পাশাপাশি এখানে আব্দুল গফার সাকলাইন তিনি কিন্তু দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে ওই অ্যাডাম জাম্পাকে, যেটি বলছিলাম এই ওভারটা অত্যন্ত একটা ভালো ওভার ছিল অ্যাডাম জাম্পার জন্য এবং বাংলাদেশের জন্য। 18তম ওভারেই কিন্তু নিষ্পত্তি করে দিবে আমার মনে হচ্ছে খেলাটা কোন দিকে যায়। ইয়েস, বল করতে 3টি করে রান প্রয়োজন, বলতে না বলতেই হৃদয় লফটের শট খেলে দিয়েছেন, কিন্তু বিগ শট পরে সিঙ্গেল, একটির বেশি রান পাবেন না। দ্বিতীয় রানের জন্য ছুটছিলেন কিন্তু ফিল্ডার কিন্তু বলের কাছে পৌঁছে গিয়েছিলেন, ডিস্টেন্স কাভার করে পরবর্তীতে ফিরিয়েছেন আব্দুল গাফর সাকলাইন, তিনি হৃদয়কে ফিরিয়ে দিয়েছেন। আব্দুল গাফর সাকলাইন তিনি লং হ্যান্ডেলে ব্যাট করতে জানেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তার ব্যাটিংটা আমরা দেখেছি, একই সঙ্গে বোলিং সুইমিং অলরাউন্ডার সম্ভাবনাময়, যার কারণে গত ম্যাচে তার অভিষেক হয়েছে। এবারে টস টপ ডেলিভারি দিয়েছেন, লেগ স্টাম্পের উপরে ডিগ আউট করেছেন, ড্রাইভ করে দিয়েছেন, অফ ড্রাইভ, লং অফ দ্য বল, সীমানার বাইরে, 4 রান সাকলাইনের ব্যাট থেকে প্রথম 4। এই 4 রানের সুবাদে বাংলাদেশের রান সংখ্যাও কিন্তু বাড়ল, বাংলাদেশ ঠিক এই মুহূর্তে পৌঁছে গেছে 162 রানে, 5 উইকেট হারিয়ে 169 রান, 5 উইকেট হারিয়েছিল ঠিক এই মুহূর্তে। 17 ওভার 4 বলের খেলা যখন হয়েছিল, অস্ট্রেলিয়া সংগ্রহ ছিল বাংলাদেশ
4: 13 বল 35 রান, বাংলাদেশকে জয়লাভ করতে হলে 13 বল থেকে 35 করতে হবে। এখানে সাকলাইন তিনি ব্যাট করবেন ওই প্রান্ত থেকে ওভারের শেষ বলটা, এবার কিন্তু খেলেছেন ভিতে, খেললেন লং অনে বল চলে গেল, রান পাবেন না, পাবেন একটি বারের জন্য জায়গার পরিবর্তন, রান একটি বাড়ল। এরই সাথে 18তম ওভারে খেলা শেষ হয়ে গেল, 18 ওভার শেষে 163 12 বল থেকে 34 করতে হবে দলকে জয়লাভ করতে হলে,
2: যা করার হৃদয়কে করতে হবে। হৃদয় 16 বল থেকে 17 রানে অপরাজিত রয়েছেন, 197 রানের টার্গেটে ব্যাট করছে শ্রোতা বন্ধুরা চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ফার্স্ট ইনিংসে আজকে টসে জিতে অস্ট্রেলিয়া 196 রান করেছে 5 উইকেট হারিয়ে, আজকে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেছেন রেইন শ, তিনি 89 রান করেছেন 52 বল থেকে। দ্বিতীয় সর্বোচ্চ টিম ডেভিড 26 বল থেকে 45 রান করেছেন, দারুণ দুটো ইনিংসে ভর করে কিন্তু 196 রানের একটা বড় ইনিংস, ফাইটিং টোটাল স্কোর দাঁড় করিয়েছে স্কোর বোর্ডে। বাংলাদেশ রান তাড়া করতে নেমে বেশ ভালো করেছিল, ফ্লাইং একটা স্টার্টও পেয়ে গিয়েছিল এবং মিডল অর্ডারে ভালো ব্যাটিংটা হয়েছিল, লেট মিডল অর্ডার থেকে কিন্তু উইকেটের পতন, তারপরে আর কোন ব্যাটার বা কোন উইকেট জুটি লম্বা ইনিংস খেলতে পারেনি, লম্বা জুটি গড়তে পারেনি, যার কারণে বাংলাদেশ দল ঠিক এই মুহূর্তে ব্যাকফুটে, 18 ওভার শেষে 163 5 উইকেটে, 12 বলে 34 রান প্রয়োজন। নাথান এলিস বেতার কমবক্স প্রান্ত থেকে নতুন ওভারের প্রথম বল শুরু করবেন, অফ স্টাম্পের বাইরে, ওভার পিচ দিয়েছিলেন আব্দুল গাফার সাকলাইন, তিনি জায়গায় দাঁড়িয়ে লং হ্যান্ডেল একটা লফটেড শট খেলতে চেয়েছিলেন কাভারের ওপর দিয়ে, কিন্তু বলের লাইনে তিনি যেতে পারেননি, মিস করেছেন বলটি, ডট বল পেয়েছেন নাথান এলিস, 163 5 উইকেটে বাংলাদেশ।
4: এখন যেটি করতে হবে আপনাকে বলকে 4 এবং 6 পরিণত করতে হবে, সেই জায়গায় একটি ডট বল দেওয়া মানে এই ম্যাচ থেকে ছিটকে পড়া। সাকলাইন তিনি কি করতে চেয়েছেন এই মুহূর্তে আসলে জানি না, এই প্রান্ত থেকে কিন্তু বোলার তিনি তার যে লক্ষ্য উদ্দেশ্য তিনি একটি উইকেট তুলে নেবেন সেই লক্ষ্য নিয়ে কিন্তু তিনি বল করে চলেছেন নাথান এলিস, পরবর্তী বলটা এবার কিন্তু তুলে মারার চেষ্টা, কিন্তু কি করলেন তিনি, হৃদয় একটু পরামর্শ হয়তো বা দিতে হবে ওই প্রান্তে আব্দুল গফার সাকলাইনকে, কারণ দুটি বল কিন্তু ডট করে ফেলেছেন, 10 বল থেকে 34 করতে হবে এই মুহূর্তে,
2: 10 বল থেকে 34 করতে হবে, 34টি রান করতে হবে, বল প্রতি 3-এরও বেশি কিন্তু রান করতে হবে। আব্দুল গফার সাকলাইন তিনি চেষ্টা করছেন, কিন্তু আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেকেন্ড টি-20 ম্যাচ খেলছেন, অভিজ্ঞতায় অনেক পিছিয়ে রয়েছে, যা করার হৃদয়কে করতে হবে, স্ট্রাইক রোটেট করতে হবে, সে কাজটা কিন্তু করতে হবে। দুটো বল কিন্তু ইতিমধ্যে তিনি নষ্ট করেছেন, দুটি ডট বল, নাথান এলিস তিনি 16 রান দিয়েছেন, 1 উইকেট পেয়েছেন, ব্যক্তিগত চতুর্থ ওভারে বল করছেন, দুটো বল করেছেন, তৃতীয় বল নিয়ে যাচ্ছেন এলিস অফ স্টাম্পের ওপরে, ওভার দ্য টপ খেলে দিয়েছেন, লং অফ দ্য বল যাচ্ছে সীমানার দিকে, চার হবে হয়তো, ইয়েস চার, আব্দুল গাফফার সাকলাইনের ব্যাট থেকে দ্বিতীয় চার, এই চার রানের সুবাদে রান সংখ্যা বাড়লো বাংলাদেশ দলের, বাংলাদেশ পৌঁছে গেছে ঠিক এই মুহূর্তে 167 পাঁচ উইকেটে এবং ডাবল ডিজিটে পৌঁছে গেলেন আব্দুল গাফফার সাকলাইন, 30 রান প্রয়োজন 9 বল থেকে।
4: একটা কঠিন পরীক্ষা দিতে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ দলের ব্যাটারদেরকে, 9 বল থেকে 30 করতে হবে দলকে জয়লাভ করতে হলে, একটা কঠিন পরীক্ষায় বলছিলাম এই মুহূর্তে রান রেটটা অনেক অনেক প্রায়, আপনি দেখেন যে এখানে প্রতি ওভারে সেই কথাগুলো বলবো না, এই মুহূর্তে 9 বল থেকে 30 রান করতে হবে, পরের বল এবার কিন্তু আবার একই ভুল করলেন, জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালালেন, বল এবং ব্যাট কোনটাই সাড়া দিল না, সাড়া দিয়েছে উইকেট রক্ষক জস ইংলিশ জাহর, তাই হল 8 বল থেকে 30 রান, 8 বল 30 রান।
2: শন মার্স ক্যাপ্টেন অস্ট্রেলিয়া দলের, তিনি এখন অনেকটাই আমি বলবো যে তার বডি ল্যাঙ্গুয়েজটা পজিটিভ মনে হচ্ছে, তিনি ভেবে নিয়েছেন যে আজকে তারা জিততে যাচ্ছেন, অর্থাৎ আজকে জেতা মানে সিরিজ জিতে নেয়া, যেহেতু প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া। আব্দুল গাফফার সাকলাইন হৃদয় নন স্ট্রাইক এন্ডে রয়েছেন, হৃদয় সাকলাইন 9 বল থেকে 11 রানে অপরাজিত রয়েছেন, 8 বল থেকে 30 রান যাচ্ছেন ওভারের চতুর্থ পঞ্চম বলটি নিয়ে, নাথান এলিস অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, এবারে কিন্তু টেনে খেলেছেন অনসাইডে, লং অনে ফিল্ডার টিম ডেভিড রয়েছেন, বিগ শট ফর সিঙ্গেল সাকলাইনের ব্যাট থেকে, স্ট্রাইক রোটেট হল ওভারের পঞ্চম বলে এসে একটি বল এই ওভারে খেলার সুযোগ পাবেন তাওহিদ হৃদয়, যিনি 16 বল থেকে 17 রানে অপরাজিত রয়েছেন, ক্যাপ্টেন্সি করছেন নমিত অধিনায়ক লিটন দাসের ইঞ্জুরিতে, তিনি ক্যাপ্টেন্সি করছেন তাওহিদ হৃদয়।
4: এখন আমার মনে হচ্ছে যেভাবেই হোক না কেন হৃদয়কে এই বলগুলো খেলতে হবে, হৃদয়ের যে চার এবং ছাকার ফুলজুরি হয়তো দলনায়ক হিসাবে যিনি কার্যকর ইনিংসটা খেলতে পারেন, এবং আজকে যদি তিনি ব্যাথাতে 8 বল 7 বল থেকে 29 রান করতে পারেন সেটি হচ্ছে এখন দেখার বিষয়। এলিস চলে যাচ্ছেন তার পরবর্তী বল, এই ওভারের শেষ বলটা তিনি করবেন, বল করলেন হৃদয় মিড উইকেট অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিলেন শেষ পর্যন্ত সীমানার বাইরে ছক্কা, যে কথাটি বলছিলাম সাকলাইনের হাতে আর দেওয়া যাবে না ব্যাট, এখন ব্যাটটা করতে হবে হৃদয়কে, হৃদয় তিনি পৌঁছে গেলেন 23 রানে, 6 বল থেকে 23 করতে হবে, দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের এই দামাল ক্রিকেটাররা কি করতে পারে আজকের দিনে সেটি হচ্ছে এখন দেখার বিষয়। 174 উইকেটে
2: 19 ওভারে খেলা শেষ, হৃদয় ওভারের শেষ বলটাকে ছক্কায় পরিণত করলেন, নাথান এলিসকে একেবারে স্কয়ার লেগের উপর দিয়ে আছড়ে ফেললেন সীমানা দড়ির ওপারে, বিশাল একটি ছক্কা, হৃদয় কেন আগে বলে স্ট্রাইক নেননি এবং স্ট্রাইক রোটেট কেন করেননি, আব্দুল গাফফার সাকলাইনকে কেন বলেনি যে তোমাকে স্ট্রাইক রোটেট করতে হবে, 6 বল থেকে 23 রান প্রয়োজন, অর্থাৎ শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 23টি রান, স্ট্রাইক এন্ডে আব্দুল গাফফার সাকলাইন 196 করেছিল অস্ট্রেলিয়া 5 উইকেটে 20 ওভারে, 174 19 ওভার শেষে বাংলাদেশ 197 রানের টার্গেটে খেলতে নেমে, শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার, টান টান উত্তেজনা এই মুহূর্তে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে, প্রান্ত থেকে
4: জয়াল ভাই একটা ইতিহাস গড়তে হবে, পরের বলটা এবার কিন্তু ওয়াইড, প্রথম বলটা ওয়াইড করলেন, অতিরিক্ত খাত থেকে একটি রান কিন্তু যুক্ত হয়েছে, এর সাথে আরেকটি রান বাড়ল, 6 বল থেকেই এখন করতে হবে অবশ্য 22 রান, যেহেতু এই বল থেকে একটি রান এসেছে,
2: ওভারের প্রথম বলটাই ওয়াইড করেছেন, 75 মিটার দূরত্বের একটা ছক্কা হৃদয় আগের ওভারের শেষ বলে হাঁকিয়েছেন, দারুণ দেখার মতো আব্দুল গাফফার সাকলাইন, তাকে লং হ্যান্ডেলে ব্যাট করতে হবে, একটা বলে যদি সিঙ্গেল নেন তাহলে সেই বলটা কিন্তু আমার মনে হয় নষ্টই করে ফেলবেন, সিঙ্গেল এই মুহূর্তে অবশ্য দরকার নেই, এবারে লফটে খেলে দিয়েছেন অফ স্টাম্পের ওপরে, একটা ফুল টস ডেলিভারি দিয়েছিলেন, লং অফে ফিল্ডার আছেন, একটু অ্যাও পজিশনে এক রানে কনভার্ট করলেন, অর্থাৎ একটি রান পেয়েছেন সাকলাইন, সাকলাইন পৌঁছে গেলেন 13 রানে, দলীয় রান 176 5 উইকেটে বাংলাদেশ, 5 বল থেকে 21 রান করতে হবে, 5-4 কত 20,
4: তিনটা ছক্কা তো মারতেই হবে, চারটা ছক্কা তো মারতে হবে জামিল ভাই এই মুহূর্তে, যেটি করার আসলে তীরে এসে তরিটা ডুবে গেল কিনা একটা মহা পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশের ব্যাটারদেরকে, বিশেষ করে হৃদয়কে ভেঙে পড়লে হবে না, হৃদয় 5 বল এখন হাতে রয়েছে, এই বল থেকে ছক্কা হবে কিনা দেখব, দৌড় শুরু করেছেন শেষ পর্যন্ত, আম্পায়ার অতিক্রম করলেন, স্লোয়ার দিয়েছেন, স্লোয়ার ডেলিভারি শেষ পর্যন্ত যা হওয়ার তাই হল,
2: বাইরে দিয়েছিলেন হৃদয়, টেনিস ব্যাট শটে নেগোশিয়েট করতে চেয়েছিলেন, কিন্তু বল ব্যাটে করতে পারেননি, আশা করেছিলেন যে ওয়াইড হবে কিনা, কিন্তু ওয়াইড হয়নি। একটা ডট বল পেয়েছেন হার্ডি, দারুণ বল করছেন অ্যাকর্ডিং টু ফিল্ড। ব্যক্তিগত চতুর্থ ওভারে তিনি রয়েছেন, তিন ওভার দুই বল থেকে 27 রান দিয়েছেন, একটি উইকেট পেয়েছেন। এই ওভারে যে তিনটি বল করলেন, প্রথমটি অবশ্য ওয়াইড, দ্বিতীয় বলে একটা রান এসছে, তৃতীয় বলটি হৃদয় ডট খেলেছেন। ছক্কার কোন বিকল্প নেই, এবং এখন যে চারটি বল করতে হবে সেই চার বলের মধ্যে ছক্কা হাঁকাতে হবে, চার বল থেকে 21 রান প্রয়োজন। আসছেন ফরেন প্রান্ত থেকে হার্ডি, তহদ হৃদয় প্রস্তুত রয়েছেন, ডান হাতে ব্যাটার, অফ স্টাম্পের বাইরে। এবারে কিন্তু চার রান পাবেন কিনা, কিন্তু না, যে কভার ড্রাইভটি খেললেন ডিপ পয়েন্ট থেকে ছুটে গিয়ে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একবার দুবারের জন্য জায়গা বদল করলেন। তহদ হৃদয়ের ব্যাট থেকে আসলো দুটি রান, তহদ হৃদয় পৌঁছে গেলেন 35 রানে 19 বল থেকে, রান সংখ্যা বাড়লো বাংলাদেশ দলের 178, 5 উইকেটে। তিন বল থেকে 19 রান প্রয়োজন, 3-6-18 ছক্কা কিন্তু হচ্ছে না, স্কোর লেভেল হবে ছক্কা মারলে।
4: দেখা যাক, একটা অপেক্ষায় থাকতে হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে সাগরিকায়, একটা নিস্তব্ধ স্টেডিয়াম, হোয়াইট নাটকীয়তা। এখন কিন্তু তিনটা ছক্কা মারলে বাংলাদেশ দল জিততে পারে, কারণ তিন বল থেকে 18 রান প্রয়োজন। দেখা যাক নাটকীয় কিছু অপেক্ষা করছে কিনা আজকে সাগরিকায়। হাজার হাজার দর্শক চেয়ে রয়েছেন সেই তাওহিদ হৃদয়ের দিকে, 77 জার্সি নাম্বার তাহিদ হৃদয়, তিনি ক্যাপ্টেন্সি করছেন, শ্রীটাঙ্ক রোল প্লে করছেন, ফিনিশিংটা করতে হবে একেবারে ঝড়ো বেগে, একটা সাইক্লোন ইনিংস তিন বলের তাকে খেলতে হবে, তিনটি ছক্কাতে পরিণত করতে হবে। রাউন্ড দ্য উইকেটে বোলার আসছেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে, তাহিদ হৃদয় প্রস্তুত, অফ স্টাম্পের উপরে চালিয়েছেন সজোরে এক্সট্রা কভারের উপর দিয়ে, এবং ছক্কা, তাহিদ হৃদয়ের ব্যাট থেকে ছক্কা আসলো, ব্যবধান কিন্তু কমলো, দুই বলে 12 রান প্রয়োজন। এখন তাওহিদ হৃদয় স্ট্রাইক এন্ডে রয়েছেন, চরম নাটকীয়তা এবং উৎকণ্ঠা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সাগরিকায় মতিউর রহমান স্টেডিয়ামে।
3: আসলে ক্রিকেটে যেটি আমরা বলে থাকি, আসলে এই ক্রিকেটের কত যে আনন্দ লুকিয়ে থাকে, ক্রিকেটের মধ্যে যে কত রস লুকিয়ে থাকে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আজকের এই সাগরিকায়। বিশেষ করে হৃদয়ের ব্যাটের কাছ থেকে, হৃদয়ের কাছ থেকে যদি আরে দুটি ছক্কা আদায় করতে পারেন তিনি, তাহলে কিন্তু আজকে এই ম্যাচটাও বাংলাদেশ জয়লাভ করতে হবে পারবে। 12 দুই বল থেকে 12 রান হৃদয়, এবং বল চলে গেল শেষ পর্যন্ত
4: স্টপ অঞ্চল দিয়ে, ওয়ান বাউন্স, টু বাউন্স, সীমানার বাইরে, লিডিং এজ হয়ে হৃদয়ের ব্যাট থেকে চার, আর একটা ছক্কা মারলো কিন্তু হচ্ছে না, কারণ এক বলে 8 রান প্রয়োজন, নো বল দরকার, এবং নো বলে ছক্কা হাঁকাতে হবে। চরম নাটকীয়তা এই মুহূর্তে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সাগরিকায় চট্টগ্রামে। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ 197 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 5 উইকেটে, কত 189 রান, এক বলে 8 রান প্রয়োজন। আসছেন ওভারের পরে বলটি, তাও স্ত্রী দয় চালিয়ে খেলেছেন লফটেড শট, ক্যাচ হয়ে গেলেন, দুর্দান্ত একটা ক্যাচ, টিম ডেভিড তিনি ক্যাচটা লুফে নিয়েছেন, চেষ্টা করেছেন তাওহিদ হৃদয়, এবং শেষ বলেই উইকেট লাভ করলেন হার্ডি, দারুণ ভাবে অস্ট্রেলিয়াকে খেলায় ফিরিয়ে এনে জয় এনে দিলেন। 189 রানেই থেমে গেল বাংলাদেশ 6 উইকেটে নির্ধারিত 20 ওভারের খেলা, অর্থাৎ এই ম্যাচে অস্ট্রেলিয়া 8-7 রানে বাংলাদেশকে পরাজিত করে টি টোয়েন্টি সিরিজটা পকেটে পড়তে সক্ষম হয়েছে। প্রথম টি টোয়েন্টি ম্যাচে যেহেতু তারা জয়লাভ করেছিল, দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টানা দুটি জয়লাভ করে ম্যাচ, অর্থাৎ সিরিজটা জিতে নিল, একই সঙ্গে ম্যাচ জয়ের পাশাপাশি কংগ্রাচুলেশনস টু অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা। শেষ ভালো যার সব ভালো তার, ঠিক আমাদেরকে এখন সেদিকেই তাকিয়ে থাকতে হবে। আগামী রবিবার 21 তারিখ দুটোই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ মির্জাপুরে।
3: হ্যাঁ জামিল ভাই, যথার্থ বলেছেন, আসলে আমরা অনেক কথাই বললাম, অনেক কিছুই হয়েছে এই মাঠে সাগরিকায়, সেই জায়গা থেকে বাংলাদেশ দল শেষ পর্যন্ত তারা কিন্তু তাদের যে পরাজয় সেটি কিন্তু বরণ করে নিলেন 7 রানের। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম তারা পরাজয় বরণ করে নিয়েছিলেন 4 উইকেটে, সেই জায়গা থেকে বাংলাদেশ দল আগামী রবিবার 21 তারিখে ম্যাচ খেলবে, সেই প্রত্যাশা আমরা করছি যে বাংলাদেশ তারা ভালো করবে, কিন্তু দুটো ম্যাচ কিন্তু ইতিমধ্যেই তারা পরাজিত হয়েছে জামিল ভাই।
2: ইয়েস, তাওহিদ হৃদয় শেষ মুহূর্তে অবশ্য 35 রান করেছেন, খেলাটাকে জমিয়ে তুলেছিলেন শ্রোতা বন্ধুরা, কিন্তু শেষ তা তিনি করতে পারলেন না। যখন এক বলে আট রান প্রয়োজন ছিল, দুই বলে বারো রান প্রয়োজন ছিল, তখনই একটা চার পেয়েছিলেন, যার কারণে শেষ বলে সমীকরণটা দাঁড়িয়েছিল এক বল থেকে আট রান। কিন্তু ছক্কা মারতে গিয়ে কাউকোনা রিজিয়নে তিনি শিকার হয়েছেন টিম ডেভিডের, আউট হয়ে ফিরে গেছেন। ৩৫ রান করেছেন আজকে বাংলাদেশের পক্ষে, আজকে সর্বোচ্চ রান করেছেন ৪২, সাইফ করেছেন ৩০ রান, তানজিদ হাসান তামিম করেছেন, সৌম্য সরক ১৫ রান করেছেন, ইমন ৩৬ রান করেছেন, শামীম পাটোয়ারি তিন উইকেটে সেট হয়ে দীর্ঘায়িত করতে পারেনি, আব্দুল গাফার থাকলেন, তিনি নট আউট থাকলেন। শ্রোতা বন্ধুরা, একটু সাম আপ করতে চাই, দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে চট্টগ্রামে বাংলাদেশ টস হেরে বোলিং করেছিল, অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে ১৯৬ রান করেছে, ১৯৬ রানের মধ্যে রেইনশ যিনি সর্বোচ্চ ৮৯ রান করেছিলেন ৫২ বল থেকে, টিম ডেভিড দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছিলেন। অর্থাৎ ২০ ওভার শেষে অস্ট্রেলিয়া করেছিল ১৯৬ রান, ১৯৭ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ থেমে গেছে ১৯৯ রানে ৬ উইকেট হারিয়ে। বাংলাদেশ দল এই টি টোয়েন্টি সিরিজটা কি করল সন্তুল ভাই?
0: হেরেই গেল ২-০তে। এখন থার্ড ম্যাচে যদি জেতে সেটা সান্ত্বনার জয় হবে, সম্মান রক্ষার জয় হবে, কিন্তু তীরে এসে তরি ডুবল, দেখেন মাত্র ৭ রানে হারল। অর্থাৎ কোন একটা বল যদি ছক্কা হয়ে যেত, বিশেষ করে পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসান যখন খুব ভালো খেলছিলেন, পাশাপাশি দুই ওভারে তিন বলের ব্যবধানে দুজন যখন আউট হয়ে যান, সেখানে আমরা ব্যাকফুটে চলে যাই। এবং আমার মনে হয় যে সাকলাইন ইন্টারন্যাশনাল ক্রিকেটে একজন নতুন, এর জায়গায় যদি ঋষাদকে আগে পাঠানো হতো তাহলে হয়তো একটু বেটার রেজাল্ট আমরা পেতাম। সাকলাইন সময় মতো ব্যাটেই বল লাগাতে পারলেন না, হৃদয় একা আর কতটুকু চেষ্টা করবেন, লড়াই করলেন শেষ মুহূর্ত অবধি, কিন্তু সেই লড়াই যথেষ্ট হল না, জাস্ট শর্ট, ৭ রানে হেরে গেল বাংলাদেশ। ইয়াস, ১৯৭ রানের লক্ষ্যমাত্রা একটা বড় টার্গেট, ডেফিনেটলি জেতার জন্য আরো একটা রান, আই মিন ৮ রান দরকার ছিল, কিন্তু শেষ বলে তাহিদ হৃদয় একটা সর্বস্ব বিলিয়ে দিয়ে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টায় লঙ্ঘনে তিনি ধরাই পড়ে গেলেন। ভালো খেলেছে বাংলাদেশ, দর্শকদের জন্য উপভোগ্য একটা ম্যাচ ছিল, এবং শুক্রবারের এই দুপুরে বিকেলে প্যাকড গ্যালারির সামনে এইরকম একটা চিত্তাকর্ষক নেল বাইটিং ফিনিশ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ম্যাচ, সেটা ডেফিনেটলি ভালো লাগছে। জিতলে আরো ভালো লাগতো, কারণ সিরিজটা বেঁচে থাকতো এবং থার্ড অ্যান্ড ফাইনাল ম্যাচ উইল বি দ্য ডিসাইডার। তানজিদ তামিম ৩০ করেছিলেন, সাইফ ৪২, সৌম্য ১৫, ইমন ৩৬ ২২ বলে, হৃদয় ৩৫ ২২ বলে, এবং শামীম ৮ বলে ৭ রান এবং ১১ বলে ১৩ রান সাকলাইন। এই যে শামীম আর সাকলাইন মিলে ১১ আর ৮ ১৯টা বল খেললেন, তারা যদি আর একটু বেটার কন্ট্রিবিউট করতে পারতেন, এই ১৯ বল থেকে দেখেন মাত্র ২০টা রান এসছে, এই ১৯ বলে ২০ রান না, এই ১৯ বলে ৪০ রান দরকার ছিল, তাহলেই আমরা ম্যাচটা অনেক আগে এগিয়ে যেতে পারতাম। তো ছোট ছোট কিছু ফাইন টিউনিং এর দরকার আছে বাংলাদেশের, ম্যাচিউরিটি সেন্সিবিলিটি আরো বাড়াতে হবে। সাইফ ওই রকম একটা অবিবেচকের মতো ওয়াইড ডেলিভারিতে কেন শর্ট খেলতে গিয়ে উইকেটটা বিলিয়ে দিয়ে এলেন ফ্রেড ব্যাটার, কিংবা পারভেজ হোসেন ইমনের টাইমিংটা হয়নি, অন্য সাইড তার বলটা বেরিয়ে যেতে পারত ফাঁকা ডিপ কভার দিয়ে, যা হয়নি তা বলে লাভ নেই। ৪৮ রানে প্রথম উইকেট, ৭৭ রানে দ্বিতীয় উইকেট, ১৩০ রানে তৃতীয়, ১৩৪ রানে চতুর্থ, এই যে তৃতীয় এবং চতুর্থ টানা দুটি উইকেটের পতন, এইখানে বাংলাদেশ আসলে ব্যাকফুটে চলে যায়। পঞ্চম উইকেট পরে ১৫৩ রান এবং পরবর্তীতে আরো একটি উইকেটের পতন ঘটে। ম্যাচ সামারি, অস্ট্রেলিয়া টস অ্যান্ড ব্যাট ১৯৬ ৫ উইকেটে, রেনশ অপরাজিত ৮৯, ডেভিড ৪৫, নাসুম ২৭ রানের দুটি উইকেট, মোস্তাফিজ আর রানা সাকলাইন মিলে একটা করে উইকেট পেয়েছেন। বাংলাদেশ ইন রিপ্লাই ১৮৯ ৬ উইকেটে, সাইফ ৪২, ইমন ৩৬, হৃদয় ৩৫, তানজিদ ৩০, হার্ডি ৪০ রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন, রেনশ ১ ফর ১৩ দুই ওভারে, ডেভিস ১ ফর ২১ এবং নেথান এলিস ১ ফর ২৭ ফ্রম হিজ ৪ ওভার। তো ৭ রানের জয় অস্ট্রেলিয়া দলের, এবং ২-০ সিরিজে এগিয়ে থেকে টি টোয়েন্টি সিরিজটা তারা জিতে নিল, যেমন করে বাংলাদেশ ওয়ান ডে সিরিজ ২-০ এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছিল। সো থার্ড অ্যান্ড ফাইনাল ম্যাচ আগামী ২১ জুন। ম্যাচের চলতি ধারাবিবরণী শোনার আগাম আমন্ত্রণ জানাচ্ছি, আমরা বিদায় নেব, বিদায় উচ্চারণে জানিয়ে যেতে চাই আজ ধারাভাষ্যে আপনাদের সঙ্গে ছিলাম আমরা চারজন, শ্রদ্ধেয় নিখিল রঞ্জন দাস, মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম, মোহাম্মদ জামিলুর রহমান এবং আমি শামসুল ইসলাম। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ইকরাম হোসাইন, মোহাম্মদ রানা হোসাইন, শব্দ নিয়ন্ত্রণে মোহাম্মদ সাখাত হোসাইন, ফাতেমাতু জোহরা এবং জনাব আব্দুস সত্তার। আমাদের সঙ্গে ছিলেন বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক জনাব শ্যামল চৌধুরী, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন্দ এবং ধারাভাষ্য অনুষ্ঠান প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। আপনাদের সবার জন্য বিদায়ী শুভেচ্ছা। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশ বেতার কম বক্স থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ বেতার স্টুডিওতে। খোদা হাফেজ।
5: বাংলাদেশ বেতার প্রিয় শ্রোতা, এতক্ষণ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় দলের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হল। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টস এবং FM 104 মেগাহার্টস, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্টস, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্টস, কক্সবাজার FM 100.8 মেগাহার্টস, বরিশাল FM 105.2 মেগাহার্টস, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগাহার্টস, কুমিল্লা FM 103.6 মেগাহার্টস এবং রাঙ্গামাটি FM 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হল। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও শুনতে পেয়েছেন।
6: এতক্ষণ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল। উক্ত খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা এখন ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: রাতের বাজে 12টা। আবাসিক এলাকার ভেতর একটিও নাচার এলাকারা এদের কি বাসা বাড়ি আপন জন বলতে কেউ নেই। রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না। কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
5: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।
6: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
7: প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি, আর সেই ভিত্তিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। বন, নদী, মাটি, বাতাস সবকিছু মিলেই গড়ে ওঠে একটি সুস্থ পরিবেশ, যেখানে মানুষ ও প্রকৃতি সহবস্থানে বেঁচে থাকে। প্রিয় শ্রোতা, স্বাগত জানাই পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর থেকে। প্রিয় শ্রোতা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন এক অমূল্য সম্পদ। একটি সুস্থ বন মানে নিরাপদ জীবন, নিরাপদ ভবিষ্যৎ। প্রাণী হারায় আশ্রয়, মানুষ হারায় নিরাপত্তা। বনায়ন কার্যক্রম পরিবেশ রক্ষার একটি কার্যকর উদ্যোগ, যা প্রতিটি মানুষের অংশগ্রহণে আরও শক্তিশালী হয়। বাড়ির আঙিনা, রাস্তার পাশ, খালি জমি, সব জায়গায় গাছ লাগানোর মাধ্যমে গড়ে তোলা যায় সবুজ আবরণ। প্রিয় শ্রোতা, আজ সবুজ বাংলা পর্বে রয়েছে সাক্ষাৎকার বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি।
0: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাইব, বর্জ্য ব্যবস্থাপনা আসলে কি সে সম্পর্কে।
8: আধুনিক সভ্যতার দ্রুত নগরায়ন, শিল্পায়ন ও ভোগবাদী অর্থনৈতিক ব্যবস্থার ফলে বিশ্বব্যাপী বর্জ্যের উৎপাদনের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশেরও এর ব্যতিক্রম নয়। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্যের ঝুঁকি এবং প্রাকৃতিক সম্পদের অপচয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনাকে শুধু নিষ্পত্তির প্রক্রিয়া হিসেবে না দেখে সম্পদ পুনরুদ্ধারের একটি সুযোগ হিসেবে বিবেচনা করা একান্ত জরুরি। এখানেই চক্রাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা হয়ে ওঠে। আসলে আমাদের যে বিভিন্ন যে বর্জ্যগুলো আছে, সেই বর্জ্যগুলোকে পরিবেশসম্মতভাবে যথাযথ স্থানে প্রক্রিয়াজাত করাটাকেই আমরা বর্জ্য ব্যবস্থাপনা বলতে পারি।
0: এবারে আপনার কাছে জানতে চাইব, বর্জ্যের প্রকার অনেক ধরনের বর্জ্যই তো থাকে।
8: বর্জ্য ব্যবস্থাপনা হল বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মতভাবে চূড়ান্ত নিষ্পত্তির একটি সমন্বিত প্রক্রিয়া। এই বর্জ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হল পরিবেশ দূষণ হ্রাস করা, জনস্বাস্থ্য সুরক্ষা করা এবং সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা।
0: আমরা জানলাম বর্জ্য ব্যবস্থাপনা কি আসলে সে সম্পর্কে। এবার একটু জানব বর্জ্যের প্রকারভেদ। অনেক রকমের বর্জ্য থাকে,
8: আপনি যেটা বলছেন আসলে অনেক ধরনের বর্জ্য থেকে থাকে। তার মধ্যে দু একটি না বললে না, যেমন কঠিন বর্জ্য, হ্যাঁ, এটা মিউনিসিপাল সলিড ওয়েস্ট, তারপর গৃহস্থলী ও বাজারের যে বাণিজ্যিক বর্জ্য থাকে সেটি, জৈব বর্জ্য অর্থাৎ আমাদের খাদ্যের উচ্ছিষ্ট অংশ, কৃষিজ বর্জ্য, আবার চিকিৎসা বর্জ্যের কথা বললে হাসপাতাল ও ক্লিনিকের সংক্রামণযোগ্য বর্জ্য, শিল্প বর্জ্য তেমনই, যেটা কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত হয়ে থাকে। আর আধুনিক যুগে এই বর্জ্যটা খুবই প্রচলিত, যেমন আমাদের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য থেকে যে এই বর্জ্যটা আসে সেটা এই বর্জ্য। তো বাংলাদেশের নগর বর্জ্যের একটি বড় অংশ জৈব, যা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার বা বায়োগ্যাসে রূপান্তর করা সম্ভব।
0: বর্জ্য ব্যবস্থাপনার ধাপ সমূহ কি কি সে সম্পর্কে একটু জানি।
8: জি, আমাদের যে বর্জ্যগুলো আছে সেটি ব্যবস্থাপনা করার জন্য কতগুলি আমরা ধাপ অনুসরণ করতে পারি বা করা হয়ে থাকে। যেমন প্রথমে হচ্ছে সোর্স সেগ্রিগেশন, অর্থাৎ উৎসতে এটা পৃথক করা, এটা কি ধরনের বর্জ্য। তারপর সংগ্রহ ও পরিবহন করা, পুনর্জাতকরণ যেটাকে আমরা রিসাইক্লিং বলে থাকি, কম্পোস্টিং এবং শক্তি উৎপাদন করা, এবং সর্বশেষ যেটি যে নিরাপদ ল্যান্ডফিলকে এটা নিশ্চিত করা। বাংলাদেশের নগর বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে সাধারণত বিভিন্ন সিটি কর্পোরেশন, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে উৎসে বর্জ্য পৃথকীকরণ ও আধুনিকীকরণ পরিমাণ বা যেটা সংখ্যা যেটাই বলি না কেন সেটা অবশ্যই বৃদ্ধি করা দরকার।
0: জানলাম ধাপসমূহ। এবারে আমরা জানব এই বর্জ্য ব্যবস্থাপনার অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যা সম্পর্কে ও এর চ্যালেঞ্জ কি সে সম্পর্কে।
8: জি, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা বা চ্যালেঞ্জ যেটাই বলেন না কেন আছে। তবে তার মধ্যে দুই একটি, যেমন পরিকল্পনার ঘাটতি বা প্রযুক্তির অভাব, একই সাথে আমাদের মানে এত মানুষ তাদের সচেতনতার অভাব আছে, অনিয়ন্ত্রিত ডাম্পিং, ডাম্পিং স্টেশনগুলো আনকন্ট্রোলড কমপ্লিটলি, এরপরে আমাদের বর্তমানে যে প্লাস্টিক দূষণ যেটি নিয়ে সবসময় এখন বেশি আলোচনা হয়ে থাকে, এগুলো আমাদের মূল চ্যালেঞ্জ। তবে ল্যান্ডফিলে জৈব বর্জ্য পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়, এখানে এটা বলে রাখা দরকার, যা জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ। ফলে বর্জ্য ব্যবস্থাপনা সরাসরি পরিবেশ জলবায়ুর সাথে সম্পর্কিত।
0: জানবাপের কাছে এবার চক্রাকার অর্থনীতির ধারণা।
8: চক্রাকার অর্থনীতি অর্থাৎ আমরা যেটা ইংলিশে বলে থাকি সার্কুলার ইকোনমি, এই চক্রাকার অর্থনীতি হল এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগ প্রক্রিয়াকে এমনভাবে পরিচালিত করা হয় যাতে বর্জ্য সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এবং ব্যবহৃত পণ্য পুনরায় অর্থনৈতিক চক্রে ফিরে আসে। এই ধারণাটি আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্ব পেয়েছে, বিশেষ করে ইউনাইটেড নেশন ঘোষিত যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর আওতায় এটি গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে।
0: চক্রাকার অর্থনীতির মূল নীতি আসলে কি?
8: চক্রাকার অর্থনীতির চারটা আমাদের মূল নীতি আছে, সেগুলো হল রিডিউস অর্থাৎ ব্যবহার কমানো, রিউজ মানে পুনর্ব্যবহার, রিসাইকেল অর্থাৎ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিকভারি অর্থাৎ পুনঃপ্রজাগরণ।
0: বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতির সম্পর্ক কি আছে, থাকলে কি রকম?
8: হ্যাঁ, অবশ্যই, বর্জ্য ব্যবস্থাপনা হল চক্রাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া চক্রাকার অর্থনীতি বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। যেমন জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন করা, প্লাস্টিক পুনর্জাতকরণ করে সেটি নতুন পণ্য তৈরি করা, বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা, এইসব উদ্যোগ একই সাথে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে থাকে।
0: সবশেষে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা কতটুকু।
8: বাংলাদেশের চক্রাকার অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, কৃষিক্ষেত্রে জৈব সার ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে, প্লাস্টিক দূষণ কমানো যাবে, আর কার্বন নিঃসরণ তো অবশ্যই হ্রাস করা যাবে। সরকারি নীতিমালা শক্তিশালীকরণ, জনস সচেতনতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশ নিশ্চিত করা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি বর্তমান সময়ে একটি অপরিহার্য উন্নয়ন কৌশল।
0: অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি সম্পর্কে আমাদের জানালেন। নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা উপকৃত হবেন।
7: প্রিয় শ্রোতা, সময়ের সাথে বদলে গেছে আমাদের চারপাশ, প্রকৃতির সেই চেনা রূপ আজ অনেকটাই পরিবর্তিত। এই পরিবর্তনের গল্পই উঠে আসে পরিবেশ বিষয়ক কথা আর গানে। গান মানুষের অনুভূতিকে স্পর্শ করে, সচেতনতার বার্তাকে পৌঁছে দেয় সহজভাবে, অনেক সময় এমন কথা বলে যা শুনলে মনের মাঝে তৈরি হয় নতুন চিন্তা। প্রিয় শ্রোতা, শুনবে এবার পরিবেশ বিষয়ক গান বদলে গেছে পরিবেশ। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক।

0: বদলে যাওয়া ধারাবাহিকতারই একটি অংশ। পরিবর্তনের প্রভাবে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, এটিও সত্য। আর পরিবেশ রক্ষা মানেই হচ্ছে নিজের ভবিষ্যৎ রক্ষা। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিই, গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: হিট ওয়েভের সময় স্বাভাবিক পানি পান করুন এবং ধীরে ধীরে পান করুন। ঠান্ডা পানি পান পরিহার করুন, বরফ বা বরফ পানি পুরোপুরি পরিহার করুন। যখন বাহিরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন অথবা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের পানি পান করুন অথবা ঈষৎ গরম পানি এবং ধীরে ধীরে পান করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন। আজ রাজধানীর কৃষি বিধান ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সবাইকে শুধু উচ্চ শিক্ষা দিয়ে দেশে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার

0: পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শুধু অনার্স মাস্টার্স বা উচ্চশিক্ষার পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য বলেও জানান তিনি। সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধরে রাখতে ফল উৎসবের সংস্কৃতিকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে প্রাঙ্গণে আয়োজিত ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সব ধর্ম ও সমাজে মৌসুমী ফল ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের রীতি রয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ফল উপভোগ করার মধ্য দিয়ে প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ পায়। তিনি বলেন, যে সমাজে সুস্থ অনুভূতি বিনিময়ের মাধ্যম থাকে না, কেবল ক্ষমতা দখলের দলাদলি আর হিংস্র প্রতিযোগিতা চলে, সে সমাজ কখনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। অনুষ্ঠানে ফলের সমাহারের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সড়ক দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি, আর্থিক সহযোগিতা বা অন্য কিছুর বিনিময়ে এটি পূরণ করা সম্ভব নয়। আজ দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার সহযোগিতা করছে, তবে দুর্ঘটনা প্রতিরোধে নিজেরাও সচেতন হতে হবে। শুধু কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল হলে সুফল আসবে না। সামগ্রিকভাবে জনসাধারণের সকল পর্যায়ে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমে আসবে বলে তাগিদ দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরও জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলতি বছরের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি প্যানেল আলোচনায় এই আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শামা ওবায়দ প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা মোকাবেলার জন্য একটি বৈশ্বিক মঞ্চ তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি সহায়তা তহবিল হ্রাসের ফলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী নারীদের উপর যে প্রতিকূল প্রভাব পড়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, এই সংকটের একমাত্র টেকসই সমাধান মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারীদের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে আজ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না বলে নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনেভা সফরের পরিকল্পনা বাতিল করার পর বিষয়টি নিশ্চিত করা হয়। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা না হওয়ার কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেনি। এ বিষয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় আজ কমপক্ষে 18 জন নিহত হয়েছে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। আজ রাত 1টায় সিয়াটলের লুমেনফিল্ড স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার এবং বোস্টনে ভোর 4টায় স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল 6:30 ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামে সকাল 9টায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলায় মাঠে নামবে। ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে 7 রানে পরাজিত করে 2-0 সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে সফররত অস্ট্রেলিয়া নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 196 রান করে। জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 189 রান করতে সক্ষম হয়। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল রবিবার সন্ধ্যা 6টা পর্যন্ত ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সরওয়ার আখতার। থ্রি ব্রিজেস ওভার দ্য তালবাড়িয়া শান্তিমোড় মধ্যপাড়া ক্যানেল অব নওয়াপাড়া ইউনিয়ন অন দ্য রোড ফ্রম তরুপদার পাড়া টু আরপাড়া অ্যান্ড ওভার দ্য গোদাঙ্গা ক্যানেল অন দ্য রোড ফ্রম নারাঙ্গি টু ফুলবাড়ি ইন দেওয়াড়া ইউনিয়ন আন্ডার সদর উপজেলা ইন যশোর ওয়ার ইনগ্রেটেড টুডে স্টেট মিনিস্টার ফর পাওয়ার ফুয়েল অ্যান্ড মিনারেল রিসোর্সেস অনিন্দ ইসলাম অমিত ইনগ্রেটেড দ্য ব্রিজেস অ্যাট চিফ গেস্ট President of District BNP, Advocate Syed Sabirul Haq Sabu, Administrator of Jela Purishad and General Secretary of District BNP, Delwar Hussain Khokon, Sadar Upajela Nirbahi Officer Shahriyar Haq, Senior Vice President of Sadar Upajela BNP, Professor Abdar Hussain Khan, General Secretary Anjarul Haq Khokon and Organizing Secretary Abdul Rajak and local elite were present at that time. The Disaster Management Department has constructed the bridges at a cost of 65,24,550 taka to develop the rural communication system of Sadar Upajila. Later, State Minister for Power, Energy and Mineral Resources, Anindo Islam Amit, inaugurated a free eye treatment camp at an auditorium of a non-government organization in Joshua Town. In this eye camp, more than 150 helpless men and women above 60 years of age were provided completely free eye treatment and necessary medicines. Besides, special arrangements have been made for free lens implementation, including cataract surgery for 15 patients initially selected after the examination. Joint Secretary of the Ministry of Relief and Disaster Management, Meenakshi Barmon, visited the Dighulgram Canal re-excavation activities areas under Shalikha Upajila in Magura today. During the time, she closely reviewed the progress and quality of the canal re-excavation work, expressed satisfaction, and provided necessary direction to the concerned officials. The Upajila Nirvahi Officer, Assistant Commissioner Land, and concerned officials were present at that time. An agriculture-friendly field day was held under the Improved Variety and Technology Extension Project for Bari Cumin 1 at Noldanga Vitashar village under Sadar Upajila in Chinaidar today. The program was mainly arranged to motivate the local farmers about the yield and modern technology of cultivating the improved variety of cumin. A large number of farmers from the area visited the demonstration plot of Bari Cumin 1 and expressed deep interest in cultivating the profitable crop. Presided over by the President of Union BNP, the field day was attended among others by agriculture officers, concerned officials and local elite. The Sadar Upajila Agriculture Extension Department arranged it. Rice was distributed free among 500 helpless, distressed and low-income people of two unions under Shalikha Upajila in Magura today at Upajila Food Warehouse premises under the humanitarian program GR of the Ministry of Relief and Disaster Management for the fiscal year 2025-26. The joint convener of the district BNP distributed the rice at chief guest. The Upajila food officer, political leaders, representatives of the civil society and local elite were present at the time. Each person was given 10 kilograms of rice. Meanwhile, salt-tolerant seeds of Bari 103 paddy were distributed among 50 marginal farmers at the Shurkhali Union Parishad Auditorium under Botia Ghata Upajila in Khulna today. Presided over by the chairman of Union Parishad, the distribution program was attended among others by the Additional Agriculture Extension Officer, Deputy Assistant Agriculture Officer, concerned officials and local elite. Football and Talkhuri 11 became champion, defeating Hawk Sporting Club by 2-1 in the 8-team football at the Talkhuri Union Parishad ground under Shalikha Upajila in Magura today. Finally, weather. And Forecast Valley Tier 1 tonight says there are chances of rain or thunder showers with temporary east-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Pabna, Faridpur, Dhaka, Moymansingh, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are towards cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: এতক্ষণ শুনলেন স্থানীয় ইংরেজি সংবাদ বাংলাদেশ বেতার খুলনা শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এই অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি নাজনীন সুলতানা, রাসেল শেখ, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আবু সাইদ জান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও মোহাম্মদ সাইফুজ্জামান।
3: এখন শুনবেন দেশের গান। প্রথম গানের শিল্পী সাবিনা ইয়াসমিন, গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় এবারের গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খাল সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন মিমি ফারহানা হক ও আজিজুর রহমান জালালের কণ্ঠে দেশের গান। গানটির গীতিকার মোখলেসুর রহমান বাবলু।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। এ পর্যায়ে গান শুনবেন লিসপা লায়লার কণ্ঠে। গানটির গীতিকার মোহাম্মদ সাইদুর রহমান সাইদ।

0: এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন নাতে রাসুল শুনবেন।
1: ইসলামের ওই বাগিচাতে

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, যশোর।

0: না বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭২%, সন্ধে ৬টায় ৬৫%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:১২, সূর্য অস্ত যাবে সন্ধে ৬:৪৯। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river post valley till 1 AM says that rain or thunder shower accompanied by temporary east southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Mamesing, Dhaka, Faridpur, Kushtia, Pabna, Jashor, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chakragam, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Rangpur, Mamesing, Borishal, Chattogram and Sylhet divisions and some places of Rajshahi, Pabna and Khulna divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gusty wind and lightning.
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো।
3: তোমার পালনকারী আদেশ করেছেন, তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

0: এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত কর, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: নিশ্চয়ই প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং আমি তোমাদের ভালো ও মন্দ দ্বারা পরীক্ষা করি, আমার নিকট তোমাদের ফিরে আসতে হবে। আল কোরআন। সমস্ত জমিনে তোমার জন্য মসজিদ, যখন নামাজের সময় হবে নামাজ পড়বে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন মাহমুদুর নবীর কণ্ঠে নাতে রাসুল শুনবেন।
2: অরভূমির গুলবাগিচায়

0: এতক্ষণ মাহমুদুন নবীর কণ্ঠে নাতে রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া শান্তিমোড় মধ্যপাড়া খালের উপর ও তরপতরপাড়া থেকে আড়াপাড়ায় যাওয়ার রাস্তা এবং দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালি থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের উপর তিনটি সেতুর আজ উদ্বোধন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে এসব সেতুর উদ্বোধন করেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি অধ্যাপক আবদার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন। যশোর সদর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর 65,24,550 টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণ করেছে। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শহরের একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন। এ চক্ষু শিবিরে 150+ ষাটোর্ধ অসহায় নারী পুরুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া পরীক্ষা নিরীক্ষা শেষে প্রাথমিকভাবে নির্বাচিত 15 জন রোগীর ছানি অপারেশন সহ বিনামূল্যে লেন্স স্থাপনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মন আজ মাগুরার শালিখা উপজেলার দীঘলগ্রাম খাল পুনর্খনন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি খাল পুনর্খনন কাজের অগ্রগতি, গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন।

0: এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় তার সাথে ছিলেন। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেজিলেন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় খুলনার দিঘুলিয়া উপজেলা অডিটোরিয়ামে আজ পার্টনারফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য এস কে আজিজুল বাড়ি প্রধান অতিথি ছিলেন। দিঘুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি খুলনার উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার সহ বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষ কংগ্রেসে অংশগ্রহণ করেন। পরে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও আমন ধানের বীজ বিতরণ করা হয়। এদিকে অনুরূপ এক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আজ বাগেরহাটের শরণখোলা উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম এতে প্রধান অতিথি ছিলেন। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা জামায়াতে ইসলামের আমির, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সহ কৃষণ কৃষাণীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য কৃষি অফিস কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে ফল মেলার উদ্বোধন করেন। সম্মিলিত ব্যবসায়িক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা আজ বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত এতে প্রধান অতিথি ছিলেন। জেলা সম্মিলিত ব্যবসায়িক সমিতির সভাপতির সভাপতিত্বে সমিতির উপদেষ্টা ও সদস্যসহ প্রেস ক্লাবের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় 2025-26 অর্থবছরের মানবিক কর্মসূচি জিআর এর আওতায় মাগুরার শালিখা উপজেলা খাদ্য গুদাম চত্বরে আজ দুটি ইউনিয়নের 500 অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরণ করেন। উপজেলা খাদ্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেককে 10 কেজি করে চাল দেওয়া হয়। এদিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ 50 জন প্রান্তিক কৃষকের মধ্যে লবণ সহিষ্ণু ব্রি ধান 103 এর বীজ বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। জিরা মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভিটেশ্বর গ্রামে আজ এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে সঠিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে জিরা চাষের উপর কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন এলাকার 150 জন কৃষক এতে অংশ নেন। খেলার খবর, ফুটবল। মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ তালখড়ি একাদশ 2-1 গোলে হক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা বীর যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: কেমন আছো?
0: আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো?
2: হাজু ভাবি আমি আছি আল্লাহর রহমতে ভালো। এই যে জরিন আবু বকুলি, এই যে
0: তুমি আবার কি খবর নিয়ে আইছো? কো
2: তুই আইসা আবার কই গেলা?
3: আসলাম মানে ওখানে ইয়ার গরুটা
2: যাও তো, ওই যে শুনো, আমরা তো সবাই করি তাই না, ওই যে শেষ দেই, এই যে যার যার মতো আমরা তো শেষ দেই, এতে কিন্তু আমাকে খরচ বেশি পড়ে। এরপরে আমরা যদি এই সবাই অংশীদারত্বমূলক অংশ নিয়ে সবাই মিলাম না, তুমি আমি
0: ইসমাইলি
2: ভাবে যে করি তাহলে কিন্তু আমাকে যেমন আর মনে করো যে ওই কাজটাও
0: ভালো হয়।
2: তো আমরা কি করব? আর একটা জিনিস যে আমরা যে খাই চাষ সেস্ত দিলাম, তারপরে পুষ্টিকর শাকসবজি আছে না, এই পুষ্টিকর শাকসবজি উৎপাদন কিন্তু আমরা ওই সেচ ব্যবস্থার মধ্যে যদি করি, ওইটার মধ্যে থেকে আশপাশ দিয়া পানি দিয়ে কিন্তু আপনার তো আসো। আজকে আমাদের আসলে কিন্তু এই অংশীদারত্বমূলক সেচ ব্যবস্থাপনা, আমরা কি করে অংশীদারিত্বের মাধ্যমে সেই ব্যবস্থাপনা করতে পারি সে বিষয়ে একটা আলোচনা আছে। তাহলে আসো আমরা এই আলোচনাটাকে শুনি, তারপরে কথা কই।
0: আচ্ছা শুনি।
4: কৃষি প্রধান দেশে কৃষকের উন্নতির উপর নির্ভর করে আমাদের সার্বিক উন্নতি এবং বিশাল জনগোষ্ঠীর খাদ্য সমস্যার সমাধান। খাদ্য উৎপাদনে সেচ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবি সমবায়ের মাধ্যমে কৃষক ভাইদের সংগঠিত করে কৃষি উৎপাদনে সেচ ব্যবস্থাপনা সহ আধুনিক কলাকৌশল প্রয়োগে বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োগ করে আসছে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা জানব অংশীদারিত্বমূলক সেচ ব্যবস্থাপনা সম্পর্কে। আর সাক্ষাৎকারমূলক এই পুরো আলোচনা আয়োজনে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি ফাতেমা জীবননেসা। অংশীদারিত্বমূলক সেচ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ জিয়াউর রশিদ, উপপরিচালক বিআরডিবি ঢাকা। প্রথমে জানতে চাইছি অংশীদারিত্বমূলক পরিকল্পিত সেচ ব্যবস্থাপনা কি?
5: অংশীদারিত্বমূলক পরিকল্পিত সেচ ব্যবস্থা হচ্ছে কৃষক ভাইদের অংশগ্রহণের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে সুষ্ঠু পরিমিত সেচ প্রদান ও পানির সঠিক ব্যবহার নিশ্চিতকরণ পদ্ধতি। এর পদ্ধতিতে জমিতে সেচ দিলে বিঘাপ্রতি সেচ কম পড়ে, সেচ খরচ কম পড়ে, পানির অপচয় রোধ হয়, সেচের সময় পানি বণ্টন নিয়ে চাষি ভাইদের মধ্যে কোন সমস্যা হয় না, একই সেচ যন্ত্রের দ্বারা অধিক পরিমাণ জমিতে সেচ দেওয়া সম্ভব হয়, পানির সুষ্ঠু বণ্টন এর ফলে অধিক জমিতে অধিক ফসল চাষ করা সম্ভব হয়।
4: অর্থাৎ খরচ কম হবে, ফসলও ভালো হবে, কিন্তু বেশি জমিতে সেচও দেওয়া যাবে। এই সেচ পদ্ধতিটি সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন।
5: কোন গ্রামে একটি ডিপ টিউবওয়েল বা গভীর নলকূপ বসানো আছে, নলকূপ এলাকায় 40 একর জমি চাষের আওতায় আছে, নলকূপ চালানোর জন্য একটি ছোট সেচ কমিটি করা হয়, তারা সেচ নালা এমন ভাবে তৈরি করে যাতে চাষের জমির তলদেশের 2 ফিট উপরে উঁচু করে প্রশস্ত নালা তৈরি হয়, পানি সেচ দিলে তাড়াতাড়ি জমিতে পানি নেমে যায় এবং মেশিন বন্ধ করা হলে পানি নালায় জমে থাকে না, কারণ নালায় পানি জমে থাকলে প্রতিদিন যে পরিমাণে পানির অপচয় হয় তা দিয়ে কয়েক বিঘা অতিরিক্ত পরিমাণে জমিতে সেচ দেওয়া সম্ভব হয়।
4: নালা এবং সেচের কথা বলছিলেন, সেক্ষেত্রে পানি বণ্টনের বিষয়টি কিভাবে হবে?
5: স্কিম কমিটি ও চাষী ভাইদের সাথে বসে সমস্ত চাষের এলাকাকে 6টি ভাগে ভাগ করা হয়। 1 নং ভাগে সপ্তাহের শনিবার বা অন্য কোনো দিন পানি দেওয়া শুরু হয়, এভাবে পর্যায়ক্রমে 2 নং, 3 নং করে 6 নং ভাগে পানি দেওয়া হয়। পরবর্তী একদিন মেশিন মেরামত ও জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য রিজার্ভ রাখা হয়। কোন ভাগে কবে পানি দেওয়া হবে তার একটি তালিকা মেশিন ঘরে টাঙিয়ে দেওয়া হয়, ফলে চাষি ভাই তার জন্য নির্ধারিত দিনে পানি পায়। 6 দিন পর 1 নং ভাগে পুনরায় পানি দেওয়া শুরু হয়। এভাবে প্রত্যেক ভাগে একই সময়ে পরপর পানি বণ্টন হয়। খুব বেশি শুকনো দিনে প্রয়োজনে প্রতিদিন 2টি ভাগে পানি দেওয়া হয়, এতে করে প্রতি 3 দিন পরপর প্রতি ভাগের জমিতে পানি পায়। এটাকে আমরা পরিকল্পিত সেচ ব্যবস্থা বলে থাকি।
4: এই যে সেচ কার্যক্রম, এখানে আমাদের কৃষক ভাইদের অংশগ্রহণ কিভাবে হয়?
5: কৃষক ভাইদের সাধারণ সভায় সকলের আলোচনার ভিত্তিতেই সেচ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। তাছাড়া এই পদ্ধতিতে যে আয় ব্যয় হয় সেটাতেও সকলের অংশগ্রহণ থাকে।
4: সবশেষে জানতে চাইব, সারা দেশে বিআরডিবি কতগুলো সেচ যন্ত্র কৃষক ভাইদের মধ্যে বিতরণ করেছে?
5: বিআরডিবি সারা দেশে 18,360টি গভীর নলকূপ, 44,523টি অগভীর নলকূপ, 19,405টি শক্তিশালিত নলকূপ সমবায়ী কৃষক ভাইদের মধ্যে বিতরণ করেছে। চাষী ভাইয়েরা, আসুন আমরা সবাই মিলে নিজ নিজ সেচ এলাকায় সকলের অংশগ্রহণে পরিকল্পিত সেচ ব্যবস্থা গ্রহণ করি, কম খরচে অধিক জমি চাষ করি, অধিক ফসল ফলাই, কৃষি সমৃদ্ধ দেশ গড়ে তুলি।
4: আশা করছি আজকের এই আলোচনা থেকে আমাদের কৃষক ভাইয়েরা অংশীদারিত্বমূলক সেচ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং তারা তাদের ক্ষেতে এর প্রয়োগও করতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
2: হ্যাঁ, আমরা আলোচনা শুনতেছিলাম অংশীদারিত্বমূলক সেচ ব্যবস্থাপনা। তো জরিনাবু,
0: একসাথে
1: সবাই মিলে যদি একসাথে করি দেখবা কি আমাদের অনেক লাভ
4: লাভের ক্ষেত্রে।
2: তোমার হেট এন্ড যে তো আশপাশে যারা আছে তাদের সাথে দেখলে কত সুন্দর দিনের একটা তালিকা থাকে, কার ভাগে কবে পানি দেব, কত সুন্দর না? এটা খরচও কম, আবার একটা দলগত ভাবে কাজও ভালো হয়। মনে করো যে সবাই একটা মেশিন সবার ভাগে পড়লো, আজকে শনিবার আমার, রোববার তোমার, সোমবার বকুলির, তারপরে এইটা, তারপরে পানি কতটুকু পানি কাজ যাবে, এই সব আলোচনা করে একটা মানে একটা বই করে অংশীদার মাধ্যমে ব্যবস্থা করা,
6: মানে সমবায় ব্যবস্থার মতো আর কি। সবাই সমানভাবে সব পায়।
2: তো এইটা আমরা যারা যারা শুনলাম, আমরা আশপাশে যারা আছে সবাই বলো, মানে যারা একক ভাবে করে তারা যদি মানে অংশীদারিত্বের ভিত্তিতে যদি
6: খরচ কমলো সবাই সমান পানি পাই।
2: তাহলে আসো এবার আমরা একটা কৃষি বিষয়ক গান শুনি। শিল্পী জুলি শর্মিলি, গীতিকার ডক্টর রহমতুল্লাহ চৌধুরী, আর সুরকার হল টিপু সুলতান বাবুর। আসো আমরা গান শুনি।

0: হ্যাঁ, আমরা গানটা শুনলাম,
1: শুনলাম
0: কৃষি বিষয়ক গান। শিল্পী ছিলেন জুলি শর্মিলি, গীতিকার ডক্টর রহমতুল্লাহ চৌধুরী, আর সুর করছেন এটার টিপু সুলতান বাবুর।
1: হ্যাঁ,
0: কৃষকের কথা শোনাইল, কৃষির কথা শোনাইল, তো কৃষকের ঘামে এই যে আমরা যে
1: কৃষকের
0: যে শরীরের ঘামটা ধরাই, এই ঘামটা ধরে যে ফসলটা ফলাই, এই ফসল যখন আমার ঘরে আসে তখন কত আনন্দ,
1: মন ভরে ওঠে।
0: তো আসো আমরা আরেকটা বিষয় শুনি। বিষয়টা হলো তোমার এই যে তুমি এই যে জয়গনের দাদি করতেছিলাম,
1: পুষ্টি
0: চাহিদা পূরণের সবজির ভূমিকা, এই যে এখনকার পোলাপানের কি হয়েছে, মনে করে এখন শাকসবজি
1: খেয়ে
0: এরা দাও, তোমার মুরগির মাংস দাও, খাইব
2: পাতের মধ্যে শাকসবজি দিলে ঠেলাই ফেলায়।
3: একেবারে ছোটবেলা থেকে শাকসবজি খাওয়ার অভ্যেস করতে হবে।
0: হ্যাঁ, সবার থেকে যদি ছোটবেলা থেকে তোমার যখন হয় যে অল্প
1: কাঁচা থাকতেই ব্যাখ্যা করতে হয়, ফুকি গেলে আর ব্যাখ্যা করা যায় না, ভাঙি যায়,
0: তখন হইলে খাইতে চায় না, তখন বড় হইলে দেখো এখনকার পোলাপান দিকে তোমার কলাই খায় না, কলা কলার মধ্যে তার হইলেও এখন হইলেও দেখলে ঝাল তর যেগুলি আছে, ভাজা পোড়া যেগুলি আছে তাকে দাও। হ্যাঁ, তাহলে শুনো আজকে তাহলে আমরা শুনবো এই এখন পুষ্টির চাহিদা পূরণে সবজির ভূমিকা,
1: সবুজ
0: আমাদের পুষ্টি পূরণে সবজি আমাদের কি উপকারে আসে, এই বিষয়ে আলোচনা আছে, আলোচনাটা আমরা শুনি।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব সম্পর্কে, আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর আকলিমা খাতুন, উপপরিচালক কৃষক প্রশিক্ষণ, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
5: আপনাকে ধন্যবাদ।
4: প্রথমেই আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে পুষ্টি কি?
5: পুষ্টি হল এমন একটি জৈবিক ও শারীরিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব খাদ্যগ্রহণ, পরিপাক, শোষণ ও আত্তীকরণের পর দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদনের জন্য পুষ্টি উপাদানগুলো ব্যবহার করে থাকে।
4: এবার আপনার কাছ থেকে জানতে চাইব পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব কেন এত বেশি?
5: পুষ্টির চাহিদা পূরণে সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দেহের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও আঁশের প্রধান উৎস। সংক্ষেপে বললে সুস্থ থাকার নীরব নায়ক হল সবজি। আমি বলতে পারি এক্ষেত্রে ভিটামিন এবং খনিজের যে ভান্ডারটা সেটা হচ্ছে সবজি। সবজিতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এগুলো থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখ ও ত্বক ভালো রাখে, হাড় মজবুত করে। এছাড়া আছে আঁশ সমৃদ্ধ সবজি। আঁশ হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে যার মাধ্যমে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়াও রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। নানা সবজিতে নানা অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে, ক্যান্সার সহ দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
4: শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব কেন এত বেশি?
5: শিশুদের বৃদ্ধি ও মেধা বিকাশে, প্রাপ্তবয়স্কদের কর্মক্ষমতা এবং বয়স্কদের রোগ প্রতিরোধে সবজি অপরিহার্য। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রকমের শাক ও সবজি রাখা অপরিহার্য। দেহের পুষ্টি চাহিদা পূরণে সবজি এক অপরিহার্য উপাদান। প্রাত্যহিক খাদ্য তালিকায় একজন সুস্থ মানুষের দৈনিক অন্তত 200 গ্রাম সবজি এবং 100 গ্রাম শাক খাওয়া উচিত।
4: এবার আপনার কাছ থেকে জানতে চাইব পুষ্টির চাহিদা পূরণে সবুজ পাতা ও দেশীয় সবজি আর কি কিভাবে আমাদের সহায়তা করে।
5: সেক্ষেত্রে বলতে চাই শাক ও সবুজ পাতাযুক্ত সবজি চোখের স্বাস্থ্য রক্ষায় এবং শরীর সুস্থ রাখতে বিশেষ কার্যকর। আমি বলতে চাই হজম ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণের কথা। সবজিতে থাকা ফাইবার বা আঁশ হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিক প্রতিরোধে সবজিতে প্রচুর পরিমাণে ক্যালোরি কম থাকলেও পানি এবং আঁশ বেশি থাকে, তাই এটি ওজন কমাতেও সহায়তা করে। এছাড়াও এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা ডায়াবেটিক প্রতিরোধে সহায়তা করে। এছাড়া রয়েছে দৃষ্টিশক্তি ও ত্বকের সুরক্ষা। গাজর এবং পালং শাকের মতো সবজি দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে সবজিতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
4: পুষ্টির চাহিদা পূরণে সবজি আমরা কিভাবে গ্রহণ করতে পারি সবশেষে আপনার কাছ থেকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে চাই।
5: প্রতিদিন রঙিন সবজি যেমন সবুজ পালং, লাল টমেটো, হলুদ কমলা, গাজর, সাদা ফুলকপি এগুলো আমরা প্রতিদিন খেতে পারি। কাঁচা সালাদ, হালকা ভাজি বা সেদ্ধ বিভিন্নভাবে আমরা যদি এই সবজি এবং ফলটুকু খেয়ে থাকি তাহলে এগুলো আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমরা সুস্থ থাকব বলে আশা করি।
4: আপনাকে অশেষ ধন্যবাদ পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
5: ধন্যবাদ আপনাকে।

0: এইটা কোনো কথা হইল? রহিম ভাইয়ার ছেলে পাইল না, শেষ পর্যন্ত একটা ভেড়া পালকের লগে মাইয়ার বিয়া দিব।
1: নিজে নিজে কি কথা বলো?
0: কেন তুমি শোনো নাই? রহিম ভাই একটা ভেড়া পালকের সাথে মেয়ের বিয়া দিতেছে।
1: হ্যাঁ শুনছি, তাতে খারাপ কি হইল?
0: আমি খারাপের কথা বলতেছি না, বলতেছি জামাইয়ের পরিচয় কি? সে একটা ভেড়া পালক।
1: আরে রহিম তার মেয়ারে ভেড়া পালক গরু পালক যার লগে ইচ্ছা তার লগে বিয়া দিক, তাতে আমাগো সমস্যা কি?
0: আরে তুমি খালি সমস্যা সমস্যা বলতেছো কি জন্য? আমি বলতেছি ইজ্জতের কথা।
1: ইজ্জত গেল কেমনে?
0: সে যদি তোমার আত্মীয় না হইত আমার কোনো কথাই ছিল না। সে তোমার চাচাতো ভাই, মেয়ের বিয়া দিব তোমার লগে একটু আলোচনা করা দরকার ছিল না?
1: সে বলছে কথাটা, আমি বলছি তুমি যেটা ভালো মনে করো তাই করো।
0: ও তুমি তাইলে জানো, শুধু শুধু আর কথা কইয়া কি লাভ, আমি যাব না ওই বিয়াতে।
1: কিন্তু আমার যাইতে হইব, ভাই বইলা কথা, যাই আমি তার কাজে কামে একটু সাহায্য করে আসি, তুমিও চলো।
0: না আমি যাব না।
1: আরে না গেলে নানান কথা হইব, আমার ঘরে মানুষ খারাপ বলব, তোমার পছন্দ হয় নাই সেটা মনে মনে রাখো। চলো রহিমরে কাজে কামে সাহায্য করি, চলো। আরে চলো তো।
2: শুনছো
3: কি?
2: গ্রামে না নানান কথা হইতাছে, রহিম মিয়া আর পাত্র পাইল না, শেষ পর্যন্ত মাইয়ার বিয়া দিতাছে একটা ভেড়া পালকের সাথে, পাত্রের কি এতই অভাব পড়ল?
3: আরে হেরা তো খালি ভেড়া দেখে কিন্তু পাত্রের গুণ দেখে নাই।
2: আমার বুঝে আসতেছে না, এত বড় শিক্ষিত একটা ছেলে ইচ্ছা করলে বড় কোনো চাকরি পাইত, কিন্তু চাকরি না করিয়া ভেড়া পালতে গেল।
3: সেই গুরুত্ব তো তোমরা বোঝো নাই, আমি বুঝছি তোমরা খালি দেখো ভেড়া। ওই যে কামাল ভাই আর ভাবি আসতেছে, শোনো তোমরা ঘরের কাজ দেখো, আমি আর কামাল ভাই অন্য একটা কাজ করব।
1: রহিম চল বাকি কাজগুলো শেষ করে ফেলি।
3: কাজ তো প্রায় সবই শেষ, আসেন অন্য একটা কাজের যোগাযোগ করতেছি।
0: অন্য কি কাজ করবেন আবার?
3: আমি ঠিক করছি, আমগো মাইয়া রায় মার বিয়ার কাজ শেষ হইলে আমিও ভেড়া পালন শুরু করব। এই যে দক্ষিণ দিকের এই খালি জায়গাটায় একটা ঘর কইরা সেখানে ভেড়া পালবো।
2: হ্যাঁ কি বললা, তুমিও ভেড়া পালবা?
1: রহিম এমনিতেই নানান কথা হইতেছে, তুই আবার?
3: আরে ভেড়া সম্পর্কে তোমরা জানো না তাই বোঝো না। রাইমার শ্বশুর অবস্থা কি আছিল? কিছুই ছিল না, অনেক কষ্ট করিয়া ছেলেটা লেখাপড়া করছে।
0: আমি যে শুনছি ভাই, সে ইচ্ছা করলে ভালো চাকরি করতে পারত।
3: হ্যাঁ কিন্তু চাকরি করার চাইতে নিজে উদ্যোক্তা হইয়া আরো মানুষের উন্নতি করন, সেটা কি ভালো না?
2: হ্যাঁ সেটা অনেক ভালো কাজ।
3: আরে ভেড়ার যে কত গুণ সেটা তোমরা অনেকে জানো না, আমি জানছি।
1: এই রহিম রহিম তাহলে একটু বুঝাই কয় দেখি।
3: ভেড়া পাললে তিনটা উপকার, মাংস দুধ আর পশম পাওয়া যায়।
0: ভাই ভেড়া পালনের সুবিধাটা কি?
3: অনেক সুবিধা, ভেড়ার জন্য আলাদা বাসস্থানের দরকার হয় না, গরু ও ছাগলের মতো এক লগে পালন করা যায়, আর ভেড়া নিজের খাদ্য নিজেই জোগাড় করতে পারে। ভেড়া পালনে খরচও অনেক কম, আর ভেড়ার সংখ্যা অতি তাড়াতাড়ি বাড়ে। তাছাড়া ভেড়ার মলমূত্র জমির সার হিসাবে ব্যবহার হয়, জমির আগাছা খাইয়া জমির উপকার করে, আর ভেড়ার রোগ ব্যাধিও খুব কম হয়।
2: ভেড়া তো চাইলে অনেক উপকারী প্রাণী।
3: ভেড়া পালন আর্থিকভাবে লাভজনক, এরা ঘাস খেতে পছন্দ করে আর দলগত ভাবে ঘুরা বেড়ায়। শোনো ভেড়া 15 মাসে 2 বার বাচ্চা দেয়। ভেড়া পালন করার প্রধান কারণ হইল পশম ও মাংসের জন্য। আর শোনো মাংস তো আমরা খাই, কিন্তু বলতো পশম কি উপকারে লাগে?
1: পশম দিয়া শীতের কম্বল তৈরি হয়।
3: এইবার তাহলে বুঝতে পারছো আমি কেন একটা ভেড়া পালকের সাথে আমগো মাইয়া রায়মার বিয়া ঠিক করছি।
0: ভাইয়ের কথা শুনিয়া বুঝলাম তিনি ঠিক কাজটাই করছেন।
2: কেন এখন কি তুমিও শুরু করবা নাকি?
0: তারা দুই ভাই শুরু করব, আমরা বৈশা থাকলে খারাপ দেখাইব না?
2: তাহলে চলো বলি, ভেড়া পালনে বেশি লাভ, আশো করি ভেড়ার আবার।
4: কত সুন্দর দেখো ভেড়া পালনেরই তো আমাদের যে আমরা যাওয়ার আগে জানে যে এখন তো বর্ষার মাস
5: আসতেছে
4: এখন গাছ লাগাইতে ওই যে ছড়া ভাই তোমার দেখলাম যে গাছ নিয়ে আইলা ওটা কিন্তু যত্ন করে লাগেও আবার লাগে ওটা বেড়া দিয়ে দিব চারপাশে যাতে ওর
5: ছাগল
4: ও যে বকুলি লাগাইছিল বেড়া দিছিল ওরা আর ওই যে চাষ তো ওই যে দেবর ওই যে কি নাম জানি মঞ্জু মিয়া এই মঞ্জু মিয়ার বেড়া খায়া ফেলাইছিল গাছ তাই নিয়ে বিরাট ঝগড়ার সাথে এই যেন কারোর সাথে ঝগড়া না লাগে তোমার
5: কাছে
4: চলো তো আমরা তো আসরের শেষ প্রান্তে এসে পড়ছি যাওয়ার পালা যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায় চলো আমরা একসাথে উঠি সবাই
5: চলো।

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, আমাদের এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: জুবায়ের আল মাহমুদ, রাবেয়া সুলতানা শিউলি, শিরিন বানু, মোহাম্মদ আহসান হাবিব, মোহাম্মদ আলমগীর হোসেন এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে খুসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তালুকদার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসসালামু আলাইকুম। সেনা, নৌ এবং বিমান বাহিনীর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুর্বার থেকে। আজ দুর্বারে শুনবেন দেশের গানে একটা অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গীতিকার গোলাম সরার সড়ক, সুরকার উজ্জ্বল সিনহা,

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানের এবারের গানের রচয়িতা মোহাম্মদ সাজিদ মাহমুদ প্রামাণিক, সুর আরোপ করেছেন ফাদ নাসির বাবু। সবুজ শ্যামল রঙে সেজেছে আমার দেশ, দ্বৈতকণ্ঠে গিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি ও মোহাম্মদ রাশেদ উদ্দিন।

0: বাংলাদেশ বেতার। এবারে শুনবেন বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 21 জুন থেকে 25 জুন 2026 পর্যন্ত গাজীপুরের চেপুরে, শিরিশগুড়ি, দক্ষিণ বার্তোপা, মাওনা ও শ্রীপুর স্থানে সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ধ্বংস করা হবে। বিজ্ঞপ্তিতে এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এবং এ কারণে ফায়ারিং চলাকালীন জনসাধারণকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: দুর্বারে আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটি গেয়েছেন জানিতা আহমেদ ঝিলিক, গীতিকার মোহাম্মদ শাহিদ আক্তার, সুরকার ওয়াদুদ সরকার।

সেনা, নৌ ও বিমান বাহিনীর বেশি না নিয়ে ভাই ও বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গান জন্মভূমি বাংলা মাগো তোমায় ভালোবাসি, গেয়েছেন অপু আমান, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার সৈয়দ সাবাব আলী আজ্জু।

0: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 21 জুন থেকে 25 জুন 2026 পর্যন্ত গাজীপুরের শ্রীপুরে, শিরিশগুড়ি, দক্ষিণ বারতোপা, মাওনা ও শ্রীপুর স্থানে সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজ গোলাবারুদ ধ্বংস করা হবে। বিজ্ঞপ্তিতে এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পার্শ্বে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এবং এ কারণে ফায়ারিং চলাকালীন জনসাধারণকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: দুর্বারে আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানের এবারের গানটি গেয়েছেন আফসানা ফেরদৌস কনা, আফসানা ফেরদৌস রুনা, এবং গানটি লিখেছেন এনামুল ইসলাম, সুর করেছেন রফি মাহমুদ খান।

চেনা নৌ ও বিমান বাহিনীর বিশ্বনানী ভাই ও বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা হুমায়ুন খালিদ, সুরকার মোহাম্মদ হাসান আলী। তুই যে আমার দেশের মাটি তোকে ভালোবাসি, সুরে সুরে গিয়েছেন সুমন রাহাত।

এবারের গানটির শিল্পী টলি মণ্ডল এবং আবুল বাসার সিদ্দার। গানটি লিখেছেন প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান।
1: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ফিফা বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত একটায় খেলাটি শুরু হবে। আগামীকাল ভোর চারটায় বোস্টনে স্কটল্যান্ড মরকোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল সাড়ে ছয়টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে সকাল নয়টায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলায় মাঠে নামবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: শুরুটা নরবরে হল, ব্রাজিল তো ব্রাজিলই, হাইতির বিপক্ষে পরিষ্কার ফেভারিট, বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ভুলতে যাচ্ছে না হাইতিও, পাঁচ দশকের বেশি সময় পর বিশ্বকাপে ফেরা দলটির কোচ সেবাস্তিয়ে মিনিয়ে বললেন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ফিলাডেলফিয়ার সবুজে নামবে তার দল। উত্তর আমেরিকার বিশ্বকাপের সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে দুই দল। মরক্কোর বিপক্ষে এক এক গোলের ড্র দিয়ে গ্রুপ পর্বে ব্রাজিলের শুরুটা হয়েছে বিবর্ণ। হাইতিও হেরে এসেছে স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে। শক্তি, ইতিহাস, ঐতিহ্য কোন দিক দিয়েই তুলনা চলে না দুই দলের। ব্রাজিল যেখানে বৈশ্বিক ফুটবলের পরাশক্তি, হাইতি সেখানে 1974 সালের পর এই প্রথম খেলছে বিশ্বকাপ। ফুটবলে অবশ্য ইতিহাসের মূল্য কিঞ্চিত, নিজেদের দিনে যে কেউ লিখতে পারে দুর্দান্ত গল্প। ব্রাজিল ম্যাচ সামনে রেখে হাইতি ম্যাচের ভাবনাতেও উঁকি দিচ্ছে এমন গল্প। শুরুর হারের হতাশায় এখন আর মনে রাখতে চাই না মিনিয়ে, পরের ধাপে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই তিনি নামবেন ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিলের বিপক্ষে কখনো জেতেনি হাইতি, দুই দলের সবশেষ খেলার স্মৃতিও তাদের জন্য সুখকর নয় বটে। 2016 সালের কোপা আমেরিকার ম্যাচে 7-1 গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। তবে মিনিয়ে মনে মনে করছেন স্বপ্ন পূরণের ছক। শনিবার ভোর চারটায় মুখোমুখি হবে স্কটল্যান্ড মরক্কো, সাড়ে ছয়টায় ব্রাজিল হাইতি। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে 7 রানে পরাজিত করে 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে সফররত অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান করে। জবাবে বাংলাদেশ 20 ওভারে 6 উইকেটে 189 রান করতে সক্ষম হয়। আগামী রোববার একই স্টেডিয়ামে বেলা 2টায় দুদলের মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ দিনের একমাত্র খেলায় আয়ারল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। আগামীকাল নারী টি টোয়েন্টি বিশ্বকাপে 3টি খেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যে 7:30 সাউদাম্পটনে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে। এর আগে একই ভেন্যুতে বেলা 3:30 অস্ট্রেলিয়া নেদারল্যান্ডসের এবং 9:30 লিডসে স্বাগতিক ইংল্যান্ড স্কটল্যান্ডের মুখোমুখি হবে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামীকাল ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণী করবেন। গাজীপুরে 3 দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্মৃতির মিনার এলাকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। প্রতিযোগিতায় দেশের 18টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। আগামী রোববার ফাইনাল রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের 2টি সেমিফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাই মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা 1:30 প্রথম সেমিফাইনালে মাগুরা জেলা মুখোমুখি হবে মৌলভীবাজার জেলার এবং বিকেল 4:00 দ্বিতীয় সেমিফাইনালে সিরাজগঞ্জ জামালপুর জেলা দলের মুখোমুখি হবে। আগামীকাল চেন্নাইয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে আফগানিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 3-ম্যাচ সিরিজে ভারত 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 20 জুন শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। বালিকা ফাইনাল খেলায় বেলা দুটোয় অংশগ্রহণকারী দল ময়মনসিংহের নান্দাইলের আগারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পাবনা সাথিয়ার জোরগাছা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক ফাইনাল খেলায় বেলা ৩:৩০ অংশগ্রহণকারী দল ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বরিশালের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের দুটি খেলা ও পুরস্কার বিতরণ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। টুর্নামেন্টের বালক বালিকা ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করা হবে বাণিজ্যিক কার্যক্রম FM 104 MHz এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bdo মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz FM 90 FM 104 MHz বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট www.beta.gov.bdo মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। শুরুতেই শোনাব কিয়ামত থেকে কিয়ামত ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও আগুন।

দোলনা ছাঁচবে গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোর। তুমি আমার কত চেনা, সে কি জানো না, চরণ শুনি।

এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়ারং, নির্বাচিত ছায়াছবির গান নিয়ে আয়োজন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল কোরআন বাংলাদেশ বেতার। এখন শুনতে পাবেন পবিত্র ঈশান নামাজের আজান।

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশতে সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত আধুনিক গানের গ্রন্থিত অনুষ্ঠান কিছু কথা কিছু গান। গ্রন্থনা এবং উপস্থাপনায় জোবায়দ হোসেন পলাশ।

শ্রোতা বন্ধুরা, আজ শুক্রবার। সপ্তাহের শেষ বিকেলটা যখন আস্তে আস্তে রাতের আঁচলে মিলিয়ে যায়, ঠিক সেই সন্ধিক্ষণে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে মনটা ভরে উঠছে। ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি কিছু কথা কিছু গান অনুষ্ঠানে। এই অনুষ্ঠান যেন একটা ছোট্ট আলোর ঘর, যেখানে কথা আসে মনের গহীন থেকে আর গান আসে সেই কথারই সুরেরা প্রতিধ্বনি হয়ে। আজকের প্রকৃতির অনুষঙ্গে এই সন্ধ্যা রাতে আকাশ যেন একটু বেশি কথা বলছে টুকটাক বৃষ্টির শব্দে, মেঘের গুরু গুরু ডাকে, ভেজা মাটির সোঁদা গন্ধে। প্রিয় শ্রোতা, বৃষ্টির শব্দকে পেছনে রেখে একটু গান পাতুন। কিছু গান আপনার জন্য অপেক্ষা করছে, যে গানগুলো মনের কোনো না কোনো কোণে আলতো হাত রাখবেই। আসুন শুরু করি। জানালার বাইরে হয়তো থেমে থেমে বৃষ্টির গন্ধ, ভেতরে মনের কোণে জমে থাকা কিছু অনুভব, তাই নিয়ে আজ আমাদের যাত্রা। আজকের গানগুলো বলব না এখনই, একটু একটু করে খুলব যেভাবে শেফালি ফোটে ভোরের আলোয় একটা একটা করে। তবে এটুকু বলতে পারি, আজকের সুর আপনাদের বুকের ভেতর কোথাও একটা পরিচিত স্পর্শ রেখে যাবে। তাহলে আসুন এই ৩০ মিনিট শুধু আমাদের কথার, গানের আর অনুভবের। মানুষ মাত্রই গল্পের প্রাণী। ছোটবেলা থেকে আমরা গল্প শুনতে শুনতে বড় হই, আর বড় হয়ে নিজেরাই হয়ে উঠি এক একটি গল্পের চরিত্র। কখনো সেই গল্পে থাকে ভালোবাসা, কখনো বিরহ, কখনো বা না পাওয়ার দীর্ঘশ্বাস। গীতিকার শফিকুল ইসলাম বাহার সেই গল্প চাওয়ার আকুতিকেই কথায় রূপ দিয়েছেন এক অনন্য মমতায়, আর সুরকার দীপক কুমার দে সেই আকুতিকে সুরের ভাষায় করেছেন আরও গভীর। বাংলা গানের ভুবনে যাঁর কণ্ঠ মানে এক আলাদা অনুভূতি, সেই প্রিয় শিল্পী তপন চৌধুরীর কণ্ঠে শুনুন সেই গল্প গানে গানে।

তপন চৌধুরীর কণ্ঠে গল্প চাওয়ার এই আকুতি যেন আমাদের প্রত্যেকের মনের কথাই বলে গেল। শফিকুল ইসলাম বাহারের সহজ অথচ গভীর কথা আর দীপক কুমার দের সুরের উষ্ণ আলিঙ্গনে এই গানটি হয়ে উঠেছে এক নিবিড় অনুভবের গল্প, যে গল্পের শেষ নেই, যে সুর থামতে চায় না মনের ভেতরে। বন্ধুরা, ভালোবাসা কখনো চুপ করে থাকে না, সে নিজেকে প্রকাশ করতে চায়, উপহার দিতে চায়, বরণ করে নিতে চায় প্রিয় মানুষটিকে। সেই ভালোবাসার উদার উচ্ছ্বাসকে গীতিকার একেএম আতিকুর রহমান কথায় সাজিয়েছেন পরম যত্নে, আর সুরকার মোহাম্মদ সাদেক আলী সেই কথাকে সুরের বরণডালায় সাজিয়ে তুলেছেন অপরূপভাবে। সেই সুরের ডালা হাতে নিয়ে এসেছেন বাংলা গানের প্রিয় কণ্ঠ ফাহমিদা নবী। শুনুন আমার ভালোবাসার বরণডালা।

গানের ভালোবাসার এই বরণডালা যেন আমাদের মনের দুয়ারেও এসে কড়া নাড়ল। কথার উষ্ণতা আর সুরের মাধুর্য মিলিয়ে এই গানটি হয়ে উঠেছে ভালোবাসার এক চিরন্তন দলিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালোবাসা কখনো কখনো ভাষায় ধরা দেয় না, সে থাকে স্মৃতির গভীরে, নিঃশব্দ এক অনুভবে। কিছু মানুষ থাকে যাদের ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। কোন একটি গান, কোন একটি দৃশ্য, কোন একটি গন্ধ হঠাৎ করেই মনে করিয়ে দেয় সেই মুখখানি। গীতিকার অরুণী ইসলাম সেই অমোঘ স্মৃতির টানকে কথায় ধরেছেন অসাধারণ দক্ষতায়, আর সুরকার পান্না দাস সেই কথায় এঁকে দিয়েছেন সুরের নরম আলো। বাংলা গানের কিংবদন্তী কণ্ঠশিল্পী সুবীর নন্দীর কণ্ঠে সেই অনুভব আজ যেন অন্য

0: ছিল না।
1: বছর মে মাসের 12 তারিখ পর্যন্ত ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া এবছর এডিস মশার ঘনত্ব বেশি থাকায় ডেঙ্গু মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই ডেঙ্গু থেকে বাঁচতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসক ও বিশেষজ্ঞদের। এডিস মশার কামড়ে হওয়া এই রোগ প্রতিরোধে সবচেয়ে বড় হাতিয়ার হল আমাদের ব্যক্তিগত সচেতনতা। বাড়ির ছাদ, ফুলের টব, এসি বা ফ্রিজের ট্রে, এমনকি পরিত্যক্ত প্লাস্টিকের পাত্রে জমে থাকা মাত্র এক চামচ পরিষ্কার পানিতেও এডিস মশা ডিম পাড়তে পারে। তাই প্রতি তিন দিনে অন্তত একবার ঘরের আনাচে কানাচে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষায় দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারির ব্যবহার এবং শিশুদের ফুলাতা পোশাক পরিধান নিশ্চিত করতে হবে। হঠাৎ তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি ভাব কিংবা শরীরে র্যাশ দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। তাছাড়া কারো একাধিকবার ডেঙ্গু হলে শক কিংবা রক্তক্ষরণ থেকে বাঁচতে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়ার পরামর্শ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এ বি এম ইউনুসের।
2: ডেঙ্গুর চারটা সেরোটাইপ রয়েছে, এই ডেন ওয়ান, ডেন টু, ডেন থ্রি, ডেন ফোর। যদি কারো একবার ডেঙ্গু হয়ে থাকে এবং কোন সিমটম যদি উনি উপলব্ধি করে নাও থাকেন, পরবর্তী সময় যখন ডেঙ্গুর আবার রিইনফেকশন হয় এবং সেটা যদি সেরোটাইপ টু দিয়ে ইনফেকশন হয়, তাহলে তার মারাত্মক ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোমটা হতে পারে। এবং এই ডেঙ্গু হেমোরেজিক ফিভার হলে, শক সিন্ড্রোম হলে ইমিডিয়েটলি তাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং এই রক্তক্ষরণ প্রতিরোধ করা এবং তার ডিহাইড্রেশন প্রতিরোধ করে যাতে তার কোন শক না হয়, এই শক প্রিভেন্ট করে আসলে তার লাইফ সেভ করাটা ভেরি ইম্পর্টেন্ট।
1: এদিকে ডেঙ্গুর চিকিৎসায় প্রস্তুতি হিসেবে বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
3: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী হারুনুর রশিদের নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মরহুমের কফিনে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, গবেষক ও দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদি আজ দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 83 বছর। ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে বিবেচিত আল মুজাহিদি আধুনিক কাব্যধারার সঙ্গে লোকায়ত গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ ঘটিয়েছিলেন। আগামীকাল বেলা 12টায় রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে কবি আল মুজাহিদির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাইতুল মোকারম জাতীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, আজ স্থানীয় সময় বিকেল 4টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতাকারী ইরানের সহায়তায় চুক্তিতে উপনীত হতে কাজ করেছে। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 জন নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের 4 জন সৈন্য নিহত হয়েছে। সুইজারল্যান্ড নিশ্চিত করে জানিয়েছে, যুদ্ধ শেষ করার লক্ষ্যে চুক্তি নিয়ে ইরানি আলোচকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা আজ অনুষ্ঠিত হবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনেভা সফরের পরিকল্পনা বাতিল করার পর সুইজারল্যান্ড বিষয়টি নিশ্চিত করল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজ একথা জানালেও কোনো বিস্তারিত কিছু বলেনি। ইরানের পক্ষ থেকে এব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খেলার খবর, ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামীকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন। টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশালের বাকেরগঞ্জ দাড়িয়া মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত একটায় খেলাটি শুরু হবে। আগামীকাল ভোর চারটায় বোস্টনে স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল সাড়ে ছটায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল হাইপির এবং সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে সকাল নটায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলা মাঠে নামবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
0: শুরুটা নরবরে হল ব্রাজিল তো ব্রাজিলই, হাইতির বিপক্ষে পরিষ্কার ফেভারিট, বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ভুলতে যাচ্ছে না হাইতিও, পাঁচ দশকের বেশি সময় পর বিশ্বকাপে ফেরা দলটির কোচ সেবাস্তিয়ে মিনিয়ে বললেন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ফিলাডেলফিয়ার সবুজে নামবে তার দল। উত্তর আমেরিকার বিশ্বকাপের সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে দুই দল। মরক্কোর বিপক্ষে এক এক গোলের ড্র দিয়ে গ্রুপ পর্বে ব্রাজিলের শুরুটা হয়েছে বিবর্ণ। হাইতিও হেরে এসেছে স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে। শক্তি ইতিহাস ঐতিহ্য কোন দিক দিয়ে তুলনা চলে না দুই দলের। ব্রাজিল যেখানে বৈশ্বিক ফুটবলের পরাশক্তি, হাইতি সেখানে 1974 সালের পর এই প্রথম খেলছে বিশ্বকাপ। ফুটবলে অবশ্য ইতিহাসের মূল্য কিঞ্চিত, নিজেদের দিনে যে কেউ লিখতে পারে দুর্দান্ত গল্প। ব্রাজিল ম্যাচ সামনে রেখে হাইতি ম্যাচের ভাবনাতেও উঁকি দিচ্ছে এমন গল্প। শুরুর হারের হতাশায় এখন আর মনে রাখতে চাই না মিনিয়ে, পরের ধাপে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই তিনি নামবেন ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিলের বিপক্ষে কখনো জেতেনি হাইতি, দুই দলের সবশেষ খেলার স্মৃতিও তাদের জন্য সুখকর নয় বটে। 2016 সালের কোপা আমেরিকার ম্যাচে 7-1 গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। তবে মিনিয়ে মনে মনে করছেন স্বপ্ন পূরণের ছক। শনিবার ভোর চারটায় মুখোমুখি হবে স্কটল্যান্ড মরক্কো, সাড়ে ছয়টায় ব্রাজিল হাইতি। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 7 রানে পরাজিত করে 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে সফররত অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান করে। জবাবে বাংলাদেশ 20 ওভারে 6 উইকেটে 189 করতে সক্ষম হয়। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল রবিবার সন্ধ্যে 6টা পর্যন্ত ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ী ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দীর্ঘদিনের সমস্যার সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন পানি সম্পদ মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে 200 শয্যা বিশিষ্ট 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। ক্ষমতা দখলের জন্য দলাদলীয় হিংস্র প্রতিযোগিতা কোন সভ্যতার মানদণ্ড হতে পারে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কাজ করছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ, আজ থেকেই কার্যকর। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে ঢাকায়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার, ভোর 4টায় স্কটল্যান্ড মরক্কোর এবং সকাল 6:30টায় ব্রাজিল হাইতির মোকাবেলা করবে। খবর শেষ হলো।
4: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি শিমুল হোসেন। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স SSFকে তাদের দায়িত্ব সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। গতকাল রাজধানীতে এই বাহিনীর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর তিনি সবচেয়ে বেশি নির্ভর করেন। তাই নিরাপত্তার ঘেরাটোপ যাতে তাকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে SSFকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে SSF এর প্রতি নির্দেশনা দেন তারেক রহমান। SSF এর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নির্দেশনার মধ্য দিয়ে দেশের জনগণের প্রতি তার ভালোবাসা প্রতিফলিত হয়েছে। একজন প্রকৃত জননেতা জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাকে তাঁর রাষ্ট্র পরিচালনার মূল শক্তির উৎস মনে করেন। যেহেতু তিনি জনগণের সমস্যা জানতে তাদের কাছাকাছি যেতে চান, তাই তিনি নিরাপত্তার নামে জনবিচ্ছিন্ন থাকতে চান না। যদিও এটা ঠিক যে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের প্রতিটি কার্যক্রম জনকল্যাণে প্রাণিত ও বাস্তবায়িত হয় এবং এজন্য সরকার প্রধানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি তার জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তাও বিবেচনায় রাখতে হবে। আর তাই প্রয়োজন নিরাপত্তা ও জনসম্পৃক্ততার মাঝে একটি ভারসাম্য বজায় রাখা। এভাবেই দায়িত্ব ও জনপ্রত্যাশার মাঝে সমন্বয়ের মাধ্যমে দক্ষতা ও পেশাদারিত্বের সার্থকতার স্বাক্ষর রাখতে SSF এর সদস্যদেরকে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক জিয়া। SSF এর অসাধারণ ভূমিকার বিষয়ে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং সর্বশেষ জীবনের শেষ দিনগুলোতে তিনি এফরকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় SSF অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে SSF গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এলিট ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাখা বক্তব্যে তারেক রহমান বলেন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশে বিদেশে রাষ্ট্রঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। প্রধানমন্ত্রীর প্রত্যাশা ব্যক্ত করেন, SSF গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। তিনি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে SSFকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার আশ্বাস দেন। সংবাদ পর্যালোচনা শেষ হলো। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
6: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
7: বাংলাদেশ বেতার খুলনা। এখন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান শুনবেন গীতিকার অচিন্ত্য কুমার ভৌমিক।

0: সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, আপনারা শুনছিলেন মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে।
0: FM ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে।
1: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে।
1: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: রুনালাল্লার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। ইসলাম ও জীবন মাসাইলা ও মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30। মনীষাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সন্ধে 6:10। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:30, দুপুর 12:30 আধুনিক গান শুনবেন শাহনাজ পারভীন সেতুর কণ্ঠে, বেলা 2:40 আধুনিক গান শুনবেন জামিউর রহমান লিমনের কণ্ঠে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05, এছাড়া বেলা 3:05 এবং বিকেল 4:05 শুনবেন ছায়াছবির গান। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20 স্বপন দত্ত এবং বেলা 2:30 শুনবেন শামীম বুলবুলের কণ্ঠে। পল্লীগীতি শুনবেন তাপস কুমার বিশ্বাসের কণ্ঠে দুপুর 12:40 এবং বেলা 2:50 নাজফিন জুয়েলের কণ্ঠে। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
2: أعوذ بالله من الشيطان الرجيم.

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনত তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যত সামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: শ্রোতা বন্ধুরা, এ অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নাজনীন সুলতানা,
3: আমি রাসেল শেখ।
2: অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আবু সাইদ জান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন ও মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।